আজ বৃহস্পতিবার, 26শে ভাদ্র 1948 শকাব্দ, 17ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 30শে ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:25 হয়ে 51 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 5:36 হয়ে 31 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন উপনিষদ থেকে পাঠ।
1: ॐ यदर्चिमद् यदणुभ्योऽणुच यस्मिन् लोका निहिता लोकिनश्च तदेतदयक्षरं ब्रह्म

0: এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আজ 17 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কৃষি সুপারিশ, বলবেন সুব্রত চক্রবর্তী। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা বিশ্ব রোগী নিরাপত্তা দিবস, বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শুনবেন দোয়েল প্রামাণিকের কণ্ঠে। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা জ্বালানি পর্ব, প্রথম পর্ব, বলবেন ডক্টর দেবারতী মিত্র। 8:05 নজরুলগীতি, শুনবেন অঞ্জনা রায়ের কণ্ঠে। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম জীবেশ গোপের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবশ্রী ঘোষ, শুনবেন সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সায়ম পাঁজা। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানে। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানে অনুষ্ঠানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান, গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় কিংসুক ঘোষ ও অন্বেষা চট্টোপাধ্যায়। 12:00 আধুনিক গান, শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়। 12:15 লোকগীতি, শুনবেন সুরভি চক্রবর্তীর কণ্ঠে। 12:33 প্রথমে কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, পরে গ্রামীণ যুবাদের অনুষ্ঠান। মেদিনীপুর জেলার তমলুকের পদুমবাসান গ্রাম থেকে গ্রামীণ যুবাদের উপস্থাপিত অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ ভট্টাচার্য। 12:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহল, শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:30 আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, শুনবেন অ্যাডভেঞ্চার স্পোর্টস, বলবেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় বিতান দে। বিকেল 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন এনইপি 2020 বিষয়ক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আলোচনায় উপস্থিত থাকবেন ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর অর্ণব সরকার, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য এবং সঙ্গে পিয়ালি ঘোষ। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশন করবেন হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি ভাষায় সংস্কৃতি পরিচয় ও ঐতিহ্য সুরক্ষা সম্বন্ধিত একটি আলোচনামূলক অনুষ্ঠান, আলোচনার প্রথম পর্ব শুনবেন অংশগ্রহণে মদনমোহন বাস্কে, সুখচাঁদ সরেন ও সুতালাল সরেন। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, নারকেল ও সুপারি চারা তৈরি রোজগারের সহজ উপায়, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:10 মহাভারত থেকে পাঠ, পরিবেশনায় নন্দদুলাল চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, শুনবেন প্রথমে আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস সম্পর্কে অনুষ্ঠান, পরে পরিবেশ রক্ষায় পশুপালকদের ভূমিকা, এ বিষয়ে নিরঞ্জন মিশ্রের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী রৌদ্রস্ব রক্ষিত। 9:30 বাংলা নাটক মামলার ফল, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ বিশ্বনাথ পাকড়াশি, প্রযোজনা আশিস গিরি। 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন, শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়। 10:45 রজনীকান্তের গান, শিল্পী অর্চনা ভৌমিক। 11:00 লোকগীতি, শিল্পী সুরভি চক্রবর্তী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন শরদ, শিল্পী ভাস্কর সেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত, শুনবেন দোয়েল প্রামাণিকের কণ্ঠে। 6:35 রামচরিত মানস, 236 পর্ব। 6:45 ভজন, পরিবেশন করবেন সুস্মিতা মুখোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না। 8:30 শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী অঞ্জনা রায়। 8:45 অতুলপ্রসাদের গান, শুনবেন অর্চনা ভৌমিকের কণ্ঠে। 9:00 লোকগীতি, শিল্পী সুরভি চক্রবর্তী। 9:10 রাসধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জুমান। 10:30 সেমিনার ইন্ডিয়া 2026, এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী রৌদ্রাস্য রক্ষিত। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্তি হতে চলেছে। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। আম্মানে গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু গ্রুপ ডিতে ইস্টবেঙ্গল ও জর্ডনের আল হুসেন ক্লাবের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণও দেবেন। 3 দিনব্যাপী সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশি বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্ট আপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের এক মঞ্চে দেখা যাবে। আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন যে এই সম্মেলনে ভারতের সহযোগিতা, বিনিয়োগ, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নে বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে 6টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600-এরও বেশি কোম্পানিতে অংশগ্রহণ করবে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400-এরও বেশি নির্বাহী কর্মকর্তা এবং 150-এরও বেশি বক্তা এতে অংশ নেবেন। প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি দেশের বিশেষ প্রতিনিধি প্রদর্শনী কক্ষ থাকবে। এছাড়াও থাকবে 12টি রাজ্যের বুথ এবং একটি স্টার্ট আপ প্যাভিলিয়ন, ইনোভেশন শোকেস, স্টুডেন্টস হ্যাকাথন এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্যাভিলিয়ন। দেশের প্রযুক্তি চালিত ভবিষ্যৎ গঠনে সরকার এবং সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লিতে গতকাল বিশ্বের অগ্রণী সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতন ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তায় 1 কোটি মানুষকে দক্ষ করে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিপুল কর্মী বাহিনী এবং বিশ্বের শিল্পনেতাদের অভিজ্ঞতা একযোগে বড় সুযোগ তৈরি করতে পারে। সরকার এক্ষেত্রে সুনির্দিষ্ট উপযোগী নীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে তিনি শিল্প নেতাদের কাছ থেকে বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত পরামর্শের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আজ মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ 4টি বড় কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচিগুলি মূলত জনসেবা, নিষ্ঠা এবং জন অংশগ্রহণের উপর ভিত্তি করে সাজানো। এই সময় পরিবহন, সড়ক, নিকাশী ব্যবস্থা, জলশোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা এবং শহরের সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন যে আজ আশীর্বাদ কা দিয়া কর্মসূচির আওতায় কর্তব্যপথে 1 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। প্রজ্বলিত প্রদীপ নাগরিকদের শুভেচ্ছা, আশীর্বাদ, অংশগ্রহণ এবং দেশের সেবায় তাদের অঙ্গীকারের প্রতীক হয়ে উঠবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সফরে এসে সল্টলেকে একটি বেসরকারি হোটেলে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী, দীর্ঘ এই 25 বছরের যাত্রাপথে জনসভাই তাঁর একমাত্র লক্ষ্য। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রধানমন্ত্রী সর্বদা গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন এবং তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের আওতায় 12 ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
1: আর ইন সেবা কার্যো মে ব্লাড ডোনেশন ক্যাম্প হোগে, ট্রি প্লান্টেশন হোগা, আর সাথ হি সাথ প্লাস্টিক কম করনে কে লিয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ করনা, পানি কো সেভ করনে, পানি বচানে, আর জল খেতো কি সাফাই কা কাম, অরফেঞ্জ, और हमारे जो ओल्ड एज होम में, ऐसे स्थानों पर जाकर सेवा कार्य करना, ये पार्टी के लोग जाकर काम करेंगे, आम जनता के लोग काम करेंगे, बुजुर्गों को मोबाइल और डिजिटल डिवाइसेस का उपयोग सिखाने जैसे बहुत सारे ऐसे काम हैं।
0: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল আজ 3 বছর পূর্ণ হতে চলেছে। 2023 সালে সূচনা হওয়া এই প্রকল্পে ইতিমধ্যে 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতেন্দ্র মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ কলকাতায় প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তিও উদযাপন করা হবে। ভারতীয় সেনাবাহিনী অগ্নিপথ প্রকল্পের অধীনে আগামী 21 থেকে 28 সেপ্টেম্বর কলকাতা সন্তোষপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অগ্নিবীর নিয়োগ র্যালির আয়োজন করছে। এই র্যালিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা ও সিকিমের নির্বাচিত অগ্নিবীর মহিলা মিলিটারি পুলিশ প্রার্থীরাও যোগ দেবেন। 3 রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য কলকাতাকেই নির্দিষ্ট র্যালি কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাছাই করা প্রার্থীরা ওই র্যালিতে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রার্থীরা 4 বছরের জন্য অগ্নিবীর হিসাবে সশস্ত্র বাহিনীতে যোগ দেবেন। 4 বছরের মেয়াদ শেষে অগ্নিবীরদের নিয়মিত ক্যাডারে অন্তর্ভুক্তির জন্য আবেদন করারও সুযোগ থাকছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। ভারত, পাকিস্তান, চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানিয়ে বলেন যে এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন যে নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। শ্রী জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন যে জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, ভারত কখনোই 1963 সালে তথাকথিত চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে স্বীকৃতি দেয়নি এবং বরাবরই এটি অবৈধ ও অকার্যকর বলে গণ্য করে এসেছে। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে সেদেশের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। হিউস্টনে অনুষ্ঠিত G20 এনার্জি অ্যাবান্ডেন্স মিনিস্টেরিয়াল সম্মেলনে ফাঁকে গতকাল মনোহর লাল ও ক্রিস রাইটের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। শক্তিমন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং এবং ডেটা সেন্টারের মতো উদীয়মান ক্ষেত্রগুলির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ভারত কাজ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রায় 4,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। পার্বতীপুর ডিপোর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ রবিউর আলম জানিয়েছেন, রবিবার এই ডিজেল সরবরাহের কাজ শুরু হয়। 2018 সালে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী আগামী 15 বছরে ভারত থেকে প্রায় 20 লক্ষ টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। 2023 সালে মার্চ মাসে পাইপলাইনটি চালুর পর থেকে এ পর্যন্ত 3,30,000 মেট্রিক টনেরও বেশি ডিজেল সেদেশে গিয়ে পৌঁছেছে। আম্মানে গতকাল এএফসি চ্যাম্পিয়ন লীগ টু গ্রুপ ডি তে ইস্টবেঙ্গল ও জর্ডানের আল হোসেন ক্লাবের ম্যাচ 2-2 গোলে শেষ হয়েছে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচে বিরতিতে ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়েছিল। ইস্টবেঙ্গলের পক্ষে ড্যানিয়েল র্যামিরেজ, আনোয়ার আলী এবং আল হোসেন এবং মাহমুদ মার্দি, আহমদ ফাউজি আসাফ গোল করেছেন। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচে আগামী 13 অক্টোবর সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইরাকের আল সাদ এফসির বিরুদ্ধে খেলবে। শেষ করবার আগে খবরে বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালে 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। খবর শেষ হলেও পরে খবর, জাতীয় সংবাদ 7:25।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ। শুরুতে জানাই অড়হর প্রসঙ্গে, এই সময় মোর্চে রোগ দেখা দিলে 2.5 গ্রাম মেটালক্সিল প্লাস ম্যানকোজিপ বা 0.75 মিলি প্রোপিকোনাজল গুলে স্প্রে করতে হবে। শুঁটি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালভান গুলে স্প্রে করতে হবে। এখন জানাই কলাই প্রসঙ্গে, দোআঁশ বেলে দোআঁশ মাটি বেশি উপযুক্ত। কলাইয়ের উন্নত জাতগুলির মধ্যে কালিন্দি B76, কৃষ্ণা, বসন্তবাহার, PDU1, গৌতম, WBU105, উত্তরা, IPU94-1, সারদা, WBU108, T9, WB110 প্রভৃতি। প্রতি কেজি বীজের সঙ্গে বীজ বোনার কমপক্ষে 7 দিন আগে থাইরাম 75%, 2 গ্রাম বা ম্যানকোজেব 75%, 3 গ্রাম বা ক্যাপটান 75%, 2 গ্রাম মেশালে বীজ শোধন হয়ে যাবে। বীজ বোনার আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। ভাদ্র মাসে একরে 10-12 কেজি বীজ ছিটিয়ে বুনতে হবে, আর সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব যেন 30 সেমি এবং গাছ থেকে গাছের দূরত্ব 15 সেমি থাকে। প্রতি বর্গমিটারে 30-35টি গাছ রাখা প্রয়োজন। একর প্রতি মূল সার হিসেবে নাইট্রোজেন 8 কেজি, ফসফেট 16 কেজি এবং পটাশ 16 কেজি প্রয়োজন। কলাইয়ের বিশেষ কোনো চাপান সার লাগে না। এখন জানাই খারিফ ভুট্টা প্রসঙ্গে, খারিফ ভুট্টার পাতা মোড়া পোকা পাতা মুড়ে দিয়ে তার থেকে সবুজ অংশ খেয়ে ফেলে। এক্ষেত্রে প্রতি লিটার জলে 1 মিলি ফিপ্রোনিল বা 0.75 গ্রাম অ্যাসিফেট গুলে স্প্রে করতে হবে। শুঁয়োপোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 2 মিলি ডাইমিথয়েড গুলে স্প্রে করতে হবে। পাতায় ধসা রোগ দেখা দিলে লম্বাকার বা ডিম্বাকার ফ্যাকাশে বড় দাগ পাতায় দেখতে পাবেন এবং শেষে পাতাটি শুকিয়ে যাবে। সেক্ষেত্রে প্রতি লিটার জলে 2.5 গ্রাম জিনেব বা 1.5 মিলি হেক্সাকোনাজল গুলে স্প্রে করতে হবে। ব্যাকটেরিয়াজনিত কাণ্ড পচা রোগ দেখা দিলে কাণ্ডের মাটি সংলগ্ন অংশ নরম হয়ে পচে যায় এবং পরে পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়। এক্ষেত্রে বীজ শোধন করতে হবে এবং জল নিকাশি ব্যবস্থা ভালো থাকা প্রয়োজন। এখন জানাই আউশ ধান প্রসঙ্গে, কোনো সময়েই জমিতে বেশি জল রাখা উচিত নয়। জিঙ্কের ঘাটতিযুক্ত এলাকায় একর প্রতি 10 কেজি জিঙ্ক সালফেট ও 4-8 কেজি সালফার মূল সার কিংবা প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে। মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি হয় ও সারের অপচয় কম হয়। ধান রোয়ার 35 দিন পর 7 কেজি নাইট্রোজেন প্রয়োগ করতে হবে। মাজরা পোকা দেখা দিলে স্বল্পমেয়াদী জাতের ক্ষেত্রে শতকরা 5টি মাঝের পাতা বা শীষ যদি শুকিয়ে যায় তবে ফসফামিডন 1.5 মিলি বা ফিপ্রোনিল 1 মিলি বা ট্রায়াজোফস 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। দানাদার কীটনাশক হিসাবে একর প্রতি 12 কেজি কার্বোফুরান 3G বা 4 কেজি ফোরেট 10G প্রয়োগ করতে হবে। দানাদার কীটনাশক প্রয়োগ করলে মাজরার সঙ্গে অন্যান্য শোষক পোকাও নিয়ন্ত্রণ করা হয়ে যাবে। এখন আসি আমন ধান প্রসঙ্গে, জিঙ্কের ঘাটতিযুক্ত এলাকায় একর প্রতি 10 কেজি জিঙ্ক সালফেট এবং 4-8 কেজি সালফার মূল সার কিংবা প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে। বাদামি শোষক পোকার আক্রমণ প্রবণ এলাকায় প্রতি 8 সারি অন্তর 1 সারি রোয়া বাদ দিতে হবে, যাতে পরবর্তীকালে পোকার আক্রমণ হলে পরিচর্যা করতে সুবিধা হয়। ধানের আগাছা নিয়ন্ত্রণের জন্য বীজ বোনার 30 দিন পরে 2,4-D সোডিয়াম লবণ 400 গ্রাম হারে প্রতি একরে 200 লিটার জলে গুলে স্পেয়ারের সাহায্যে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে। ধান রোয়ার 15-20 দিন পরে 14 কেজি নাইট্রোজেন প্রথম চাপানে এবং রোয়ার 40-45 দিন পরে 7 কেজি নাইট্রোজেন দ্বিতীয় চাপান হিসেবে প্রয়োগ করতে হবে। ধানের বাদামি চিটে রোগ চারায়, পাতায় এবং দানায় দেখা যেতে পারে। ছোট ছোট তিলের মতো বাদামি রঙের দাগ দেখা যায়। এক্ষেত্রে ট্রাইসাইক্লোজল 0.5 গ্রাম বা আইসোপ্রথিওলেন 1 মিলি গুলে স্প্রে করা যেতে পারে। এই সময়ে ধানের খোলা পচা রোগ দেখা দিতে পারে। ধানের থোড় আসার সময় এই রোগের আক্রমণ বেশি হয়। পাতার খোলের উপর ধূসর রঙের ছোপ ছোপ দাগ দেখা যায়। এই রোগের আক্রমণ দেখা গেলে প্রোপিকোনাজল 0.75 মিলি বা ট্রাইসাইক্লোজল 0.5 গ্রাম বা ভ্যালিডামাইসিন 2 মিলি বা কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। নিয়মিত ক্ষেত পরিদর্শন করুন। এছাড়া ব্যাকটেরিয়াজনিত ধসা রোগ, এই রোগের আক্রমণে ধান গাছের পাতার ডগার দিক থেকে হলুদ বা কমলা হয়ে যায় এবং নিচের দিকে নামতে থাকে, শেষে শুকিয়ে খড় হয়ে যায়। এই রোগে ওষুধ তেমন কাজ দেয় না, তবে নাইট্রোজেন খেপে খেপে দিতে হবে, অতিরিক্ত জল জমি থেকে বের করে দিতে হবে এবং পটাশ সার চাপান দিয়ে মাটি ঘেঁটে দিতে হবে। ধান রোয়ার পরে আমন ধানের পাতা মোড়া পোকা, পামড়ি পোকা, মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই পোকাগুলো সাধারণত ফসলের খুব একটা ক্ষতি করতে পারে না, কিন্তু আক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ক্ষেত নিয়মিত পরিদর্শন করতে হবে এবং প্রয়োজন হলে তবেই ওষুধ প্রয়োগ করতে হবে। কৃষি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার স্থানীয় সহ কৃষি অধিকর্তার কার্যালয়েও যোগাযোগ করতে পারেন। জানিয়ে দিলাম কৃষক বন্ধুদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ।
1: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে 7-11 সেন্টিমিটার পর্যন্ত। হিমালয় সন্নিহিত অন্যান্য জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে, সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 12:30 গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যা বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই ইমেল আইডিগুলির যে কোনো একটিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোন নম্বর 0332212 0250 অথবা 0332212 0612 অথবা 0332212 0500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ অথবা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা যার শিরোনাম নিরাপদ ও সুস্থ জীবনযাপন। কথিকাটি বলছেন ডাক্তার অনির্বাণ দলুই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
2: আজকের যে দিনটি তার তাৎপর্য নিয়ে একটু আলোচনা করব। আজকে হলো 17ই সেপ্টেম্বর, বিশ্ব রোগী সুরক্ষা দিবস বা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। তো প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটি পালন করে, কিন্তু এই দিনটির কী তাৎপর্য, হঠাৎ করে এরকম আলাদা করে রোগীর জন্য একটা দিনকে কেন বরাদ্দ করা হলো? আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভেবেছে যে কোনো রোগী বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় বা অসচেতনতার জন্য যদি মারা যান বা তার কোনো ক্ষতি হয়, সেইটা আটকানোর জন্য আজকের দিনটির বিশেষ তাৎপর্য। আমরা প্রথমত এই দিনে যে জিনিসগুলোর ওপর জোর দিই এবং সেটা 2026-এর যে থিম সেটা নিয়ে আমরা একটু বলি। যেমন এবছরের থিম হলো অসংক্রামক ব্যাধির জন্য নিরাপদ চিকিৎসা, মানে সেফ কেয়ার ফর নন কমিউনিকেবল ডিজিজেস। নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ কী কী? যেমন হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের অসুখ, ক্যান্সার বা হাঁপানি বা সিওপিডি আমরা যেটাকে বলি, সেইগুলো। এই রোগগুলোর চিকিৎসা কিন্তু সাময়িক নয়, মানে কিছুদিন আপনি চিকিৎসা নেবেন তারপরে বন্ধ করে দেবেন, এরকম নয়। এই চিকিৎসা সারা বছর, বছরের পর বছর চলতে হয়। কিছুমাত্র ওষুধ আপনাকে নিয়মিত খেতে হবে, নির্দিষ্ট সময়ে খেতে হবে এবং অবশ্যই কিছু নিয়মকানুন পালন করতে হবে। যেমন খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশনস হতে পারে, কিছু জীবনযাপনের কিছু দৈনন্দিন অভ্যাস, যেমন বেশি হাঁটা বা এক্সারসাইজ করা, ধূমপান না খাওয়া, মদ্যপান না খাওয়া, এইগুলো ভাবতে হবে। তাহলে প্রথমেই আমরা যে কথাগুলো আজকে পেশেন্ট সেফটির জন্য বা রোগী সুরক্ষার জন্য বলবো, সেটা হলো প্রথমতই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ শুরু করবেন না বা ওষুধ বন্ধ করবেন না। নিজের মতো করে পুরনো প্রেসক্রিপশান দেখে

0: নিজে ডিসিশান নেবেন না। ওষুধের নাম এবং নিয়ম ভালো করে বুঝুন, কোন ওষুধ কখন খেতে হবে সেটা চিকিৎসকের কাছ থেকে বুঝে নিন, যদি না বুঝতে পারেন আবার জিজ্ঞাসা করুন, দরকার হলে আপনার যে ওষুধের দোকান বা ফার্মেসি যেখান থেকে আপনি নিচ্ছেন সেখানেও জিজ্ঞেস করুন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি ডাক্তারবাবুকে বা যিনি আপনাকে ওষুধটা দিচ্ছেন তাকে আরেকবার জিজ্ঞাসা করুন নির্দ্বিধায়, এবং আপনার সমস্ত রোগের কথা আপনার চিকিৎসককে জানান। এরকম যেন কিছু না হয় যে আপনার কোনো ক্রনিক ডিজিজ আছে বা কিছুর ওষুধ আপনি খাচ্ছেন সেটা চিকিৎসককে জানাতে আপনি ভুলে গেলেন। এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু এই প্রেসক্রিপশন সচেতনতা এবং রোগীর সুরক্ষার ব্যাপারে আমরা আলাদা করে যথেষ্ট যত্নবান হব, এবং যদি নিজের ওষুধের নিয়ম চিকিৎসার নিয়ম আমরা জানতে পারি তাহলে আমরা সুস্থ থাকব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে একটি কথিকা শুনলেন, যার শিরোনাম ছিল নিরাপদ ও সুস্থ জীবনযাপন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন, পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন, পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন, গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

0: বছরের এই সময়টায় মাঝে মধ্যেই আকাশের মুখ ভার, আবার অল্পক্ষণের মধ্যেই ঝকঝকে নীল আকাশ। আমাদের রোজকার জীবনেও তো এরকমই মেঘরৌদ্রের খেলা, কিন্তু তারই মধ্যে খুঁজে নিতে হবে আনন্দ, আর মনের ভেতরটা করে তুলতে হবে নির্ভার, একেবারে ওই ঝকঝকে নীল আকাশের মতো। ঠিক সেরকমই কাটুক সকলের সারাটা দিন। দিনের শুরুতেই এই শুভকামনা সঙ্গে নিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: শুরুতেই দেখে নেব আজকের দিন, অর্থাৎ ইতিহাসের আলোতে আজকের দিন। আজ 17ই সেপ্টেম্বর। এই তারিখে চোখ পড়ছে যখন, তখন গগনেন্দ্রনাথ ঠাকুর অনিবার্যভাবেই এসে পড়েন। ভারতীয় চিত্রকলার জগতে অবিসংবাদিত ব্যক্তিত্ব গগনেন্দ্রনাথ ঠাকুর 1867 সালের 17ই সেপ্টেম্বর আজকের দিনে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই গগনেন্দ্রনাথ জাপানি শিল্পী ইয়োকো আমা তাইকানের প্রভাবে প্রভাবিত হন। তিনি ইউরোপীয় জল রঙের ছবি আঁকাতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছিলেন। ভারতীয়দের মধ্যে গগনেন্দ্রনাথই প্রথম ছবি আঁকার ফ্রেঞ্চ রীতিনীতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। গগনেন্দ্রনাথ আধুনিক ইউরোপের পরীক্ষামূলক চিত্রকলার দ্বারা অনুপ্রাণিত হন এবং তিনি জ্যামিতিক মিশ্রণ দিয়ে ছবি আঁকার প্রকৌশল রপ্ত করেছিলেন। এভাবেই গগনেন্দ্রনাথ জ্যামিতিক চিত্র সাহায্যে চিত্রাঙ্কন পদ্ধতিতে ছবিকে প্রাণবন্ত করে তুলতেন। গগনেন্দ্রনাথ তার সময়কার একজন বিখ্যাত ভারতীয় ব্যঙ্গ চিত্রকার হিসেবেও প্রসিদ্ধ ছিলেন। গগনেন্দ্রনাথের শিল্পের অনুপম শৈলী, তার অবিরাম পরীক্ষা নিরীক্ষার কৌতূহল, কল্পনার রহস্যময় গভীরতা, মনোমুগ্ধকর রঙের ব্যবহার, দুরন্ত আলোছায়ার সংমিশ্রণ রবীন্দ্রনাথকেও বিস্ময়াবিষ্ট করে তুলেছিল। 1938 সালে একটি লেখায় রবীন্দ্রনাথ তা অকপটে স্বীকারও করেছিলেন। জোড়াসাঁকো রবীন্দ্রভারতী সোসাইটির সংগ্রহশালায় গগনেন্দ্রনাথের অধিকাংশ ছবি সংরক্ষিত আছে। তার মহান কীর্তিকে স্মরণে রাখার জন্য কলকাতার নন্দন চত্বরে শিশির মঞ্চের কাছে স্থাপিত হয়েছে গগনেন্দ্র প্রদর্শনশালা। আজ গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।

যার দরাজ কণ্ঠে এই নজরুল গীতিটি শুনলাম, আজ তাঁর জন্মদিন। হ্যাঁ, মোর প্রিয়া হবে এসো রানী, নয়ন ভরা জল, জাগো অনশন বন্দী প্রভৃতি বহু নজরুল গীতি যাঁর দরাজ কণ্ঠে মাধুর্যমণ্ডিত হয়ে উঠেছিল তিনি সত্য চৌধুরী। শিল্পী জীবনের শুরুতে সত্য চৌধুরী কৃষ্ণচন্দ্র দে, রায়চাঁদ বড়াল, শচীনদেব বর্মন প্রমুখের ঘনিষ্ঠ সান্নিধ্যে নিজেকে সমৃদ্ধ করেছিলেন। কাজী নজরুল ইসলামের তত্ত্বাবধানে নজরুলের বহু গান সত্য চৌধুরী রেকর্ড করেছিলেন।

চীন ভারত মিলেছে দুর্গমগিরি কান্তার মরু সংঘমরণ তীর্থযাত্রা পথে প্রভৃতি গান এককালে সকলের মুখে মুখে ফিরত। অসুস্থ নজরুলের বহু কবিতায় কমল দাশগুপ্তের সঙ্গে সত্যচৌধুরী সুরারোপ করেন। তাঁর সুরে হে গোবিন্দ রাখো চরণে মোরা আর জনমে হংস মিথুন উল্লেখ্য। চলচ্চিত্রে সত্যচৌধুরী প্রথম গান করেন জয়দেব ছবিতে 1941 সালে। বহু চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন। রাঙামাটি ছবিতে সুদর্শন নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সত্যচৌধুরী। 1937 খ্রিস্টাব্দে তিনি আকাশবাণীতে যোগ দেন। সেখানে 1976 সাল পর্যন্ত সত্যচৌধুরী বাংলা ভাষার ঘোষকের কাজ করেন। অকৃতদার এই বহুমুখী প্রতিভাধর শিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীতের সঙ্গে যুক্ত থেকেছেন। আজ সঙ্গীত শিল্পী সত্যচৌধুরীর জন্মদিনে তাঁকে জানাই আমাদের শ্রদ্ধা।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে।
1: এবারে জানিয়ে দেব একটি জরুরি কথা, জানিয়ে দেব না বলা ভালো, একবার মনে করাবো। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে আপনারা ইতিমধ্যেই শুনতে শুরু করেছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25শে অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
0: এবারে আপনাদের চিঠির প্রসঙ্গে আসি। প্রাত্যহিকীতে এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে চিঠি আপনারা লিখতে শুরু করেছেন। চিঠি লেখার বিষয় ভুল পতল। হ্যাঁ, সময় বদলায়, নিজের নিয়মেই বদলায়, আর তার সঙ্গে সঙ্গে বদলে যায় চারপাশের মানুষজনও, যাকে বলে একেবারে ভুল বদল। কখনো কখনো হয়তো ভালোই লাগে, ইতিবাচক বদল ঘটে, আবার কখনো এই বদল দুঃখ দেয়। আপনাদের কি অভিজ্ঞতা এই বিষয়ে লিখে জানান প্রাত্যহিকীতে। চিঠি লিখবার ঠিকানা আপনারা সকলেই জানেন, তবু আরেকবার মনে করিয়ে দিই, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা ইমেল করতে পারেন চিঠির ঝাঁপি.aiR@gmail.com এই ঠিকানায়।

0: সঙ্গে বৃক্ষ তার জীর্ণ পাতা ঝরিয়ে কচি কিশলয়ে সেজে ওঠে। নদীর গতিপথ বাঁক নিয়ে নতুন চরে প্রাণের বীজ বনে, এমনকি গিরগিটিও প্রকৃতির দেওয়া নিয়মে আত্মরক্ষার প্রয়োজনে গায়ের রং বদলায়। কিন্তু মানুষের বেলাতে যখন এই রূপ বদল ঘটে, তখন তার সৃষ্টির নিয়ম থাকে না, তা হয়ে দাঁড়ায় নিছক আদর্শহীন সুবিধাবাদ। মানুষের এই বহুরূপী রূপ বদল দেখে মনে পড়ে যায় কবির সেই ব্যথিত উচ্চারণ, মুখোশের নিচে আরেকটি মুখ, মানুষ চেনা যে বড় দায়, স্বার্থের হাওয়া যেদিকে ঘুরে মনও সেদিকে ডানা মেলায়। আজকের সমাজে এই চিত্র প্রতি পদক্ষেপে প্রকট। ধরা যাক পাড়ার সান্ধ্য চায়ের ঠেক কিংবা যৌথ আড্ডার কথা, যে ব্যক্তিটি গতকাল পর্যন্ত কোনো একটি পক্ষ বা ব্যক্তির তীব্র সমালোচনায় পঞ্চমুখ হয়ে নীতিবাক্যের খই ফোটাচ্ছিলেন, আজ সামান্য কোনো ব্যক্তিগত সুবিধা বা প্রভাবের ছোঁয়ায় রাতারাতি তার সুর পাল্টে গেল। কালকের সেই সমালোচকই আজ পরম স্তাবক ও অনুগামী। একই ছবি কর্মক্ষেত্রেও নিত্য দেখা যায়। উচ্চ পদের অনুগ্রহ কিংবা দ্রুত সাফল্যের লোভে অনেকে রাতারাতি নিজেদের নৈতিক অবস্থান ধূলিসাৎ করে দেন। যে সততা বা নীতিকে অবলম্বন করে চলার অঙ্গীকার ছিল, অনুকূল হাওয়া পেতেই সেই নীতি বিসর্জন দিয়ে নতুন ছাঁচে ভোল বদলে ফেলা আজ যেন এক সফল চাতুর্য বলে গণ্য হচ্ছে। সবচেয়ে গভীর ক্ষত তৈরি হয় ব্যক্তিগত সম্পর্কের পরিসরে। সময়ে যে আত্মীয় বা পরম বন্ধু নির্ভরতার আশ্বাস দিয়েছিলেন, সামান্য প্রতিকূলতা কিংবা স্বার্থের সংঘাত আসতেই তার চেনার রূপটি এক লহমায় বদলে যায়। চোখের উষ্ণতা মিলিয়ে গিয়ে সেখানে নেমে আসে শীতল দূরত্ব। আবার উল্টো দিকে নিজের কোনো প্রয়োজন উপস্থিত হলে নিমেষেই মুখে ফুটে ওঠে পুরনো স্নেহের মেকি প্রলেপ। এমন আচরণে রবীন্দ্রনাথের সেই সতর্কবাণী মনে নাড়া দিয়ে যায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। অভিজ্ঞতার আঘাতে, অভিঘাতে বা অন্তরের শুভ বোধোদয়ে মানুষের চিন্তার রূপান্তর ঘটতেই পারে, তা এক শুভ উত্তরণ। কিন্তু নিজের ক্ষণিক সুবিধার্থে মেরুদণ্ড ও বিশ্বাসকে নিলামে তুলে বারবার খোলস বদলানোর নাম কখনোই রূপান্তর নয়, তা নিখাদ প্রতারণা। মেকি মুখোশের অন্তরালে সাময়িক প্রাপ্তি হয়তো মেলে, কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকানোর সৎ সাহসটুকু কি অক্ষত থাকে? লিখেছেন সুখেন্দু কোনার, পশ্চিমপাড়া, পূর্ব বর্ধমান থেকে।
1: পরের চিঠিতে ফিরছি বিজ্ঞাপনের পরে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ফিরলাম আবার আপনাদের চিঠিতে। স্বপন কুমার প্রামাণিক আপনার চিঠি পড়ব। আপনি লিখছেন হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। সুচেতনা প্রাত্যহিকী। সূর্যোদয় সূর্যাস্তে, দিনে দিনান্তে, কালে কালান্তে, প্রকৃতির সবখানে ঘটে ভোল বদল। এই যেমন ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মানুষের শরীর মনের ঘটে ভোল বদল, অবস্থান্তরে উদ্ভিদসহ সব প্রাণীর। দেখি কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভোরে। তেমনি আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। চলমান সময় পরিবেশ প্রকৃতির অবয়ব চরিত্রকে বদল করে দেয়, আবার জীবনধারণের তাগিদেও এসবের ভোল বদলে বদলে যায়। কিন্তু সবাই দোষী গিরগিটির উপমায়। অথচ উদ্বর্তনে গিরগিটির শিক্ষায় আমরা যদি ভোল বদল না করি তো গত্যন্তরহীন। তত্ত্ব কিংবা তথ্যের বিচারে না গিয়ে বিষয় অবলম্বনে বহু চাক্ষুষ ঘটনার একটি তুলে ধরি। অতি ভোরে হাঁক দিয়ে বেকারির বিস্কুট রুটি ফিরি করছিল যে যুবক, সেই সকাল আটটায় ফিটফাট বাবু সেজে সেই একদল ছাত্রের বাংলা সাহিত্যের গৃহশিক্ষক।

0: আবার সন্ধ্যায় দূরের বাজারে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানদার। আর অজানাই থাকতো তার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সঙ্গীত শিক্ষার কথা, যদি না সেদিন সন্ধ্যায় বাল্যবন্ধুর সঙ্গে রাখি বন্ধন আসরে উপস্থিত হতাম। অপূর্ব গলার অধিকারী শুধু নয়, সুবক্তাও। আসরের শেষে ওকে জানতে চাইলেই অকপট, শিক্ষা উদ্বর্তনের চাবিকাঠি। জীবনযুদ্ধে আমার এই ভোলবদল আসলে আমাকে প্রাণিত করে, উজ্জীবিত করে। আমি শ্রদ্ধাবনত হই, তোমার এক অঙ্গের এত রূপে তুমি সমাজের আদর্শ শিক্ষক, আলোর দিশারী। লিখলেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে।
1: গড়িয়া কলকাতা 84 থেকে এসেছে সত্যব্রত দত্ত লেখা। প্রভাত সাথী প্রাত্যহিকে। গত রবিবারেও এখানে বাড়িটা ছিল। এই রবিবারের সকালে বাজার করতে বেরিয়ে দেখি সে বাড়ি ধুলিসাত, মাটি কাটা চলছে। জায়গাটা বেশ প্রশস্ত, রাস্তার গায়ে। এইরকম একটা জায়গায় একটা ফ্ল্যাট খুঁজছিলাম। মাটি কাটার কাজ যিনি তদারক করছিলেন তাকে জিজ্ঞেস করে জানলাম এখানে বহুতল হবে। আমার ইচ্ছে কি তবে বাস্তবে রূপ নেবে? মনে মনে উৎফুল্ল হয়ে ওর কাছে প্রমোটারের ফোন নম্বর চাইলাম। ভদ্রলোক তার স্কুটারে চড়িয়ে একেবারে প্রমোটারের বাড়িতে নিয়ে এলেন। প্রমোটার ভদ্রলোক তখনও ঘুমোচ্ছিলেন। আমাদের ডাকাডাকিতে ঘুম জড়ানো চোখে বললেন, হ্যাঁ ফ্ল্যাট হবে, 2500 করে প্রতি স্কোয়ার ফুট, যদি সেই দিনেই বুক করি। নিকটবর্তী এটিএম থেকে 10,000 টাকা তুলে তার হাতে দিয়ে বললাম, আপাতত এইটুকু ছিল, এতে বুকিংটা করে নিন, লিখিত এগ্রিমেন্টের সময় অগ্রিম জমার বাকিটা দিয়ে দেব। দিন কয়েক পর এগ্রিমেন্টের খসড়া দেখে আমি হতবাক। সেখানে লেখা, প্রস্তাবিত ফ্ল্যাটটির প্রতি বর্গ ফুটের জন্য দিতে হবে 2700 টাকা। প্রমোটারের অফিসে তখন আরও কয়েকজন ক্রেতা বসে। আমার সাথে তার যে মৌখিক চুক্তি হয়েছে জানাতেই তিনি যেন আকাশ থেকে পড়লেন। আমি আমার প্রতিবাদে অনড় থাকলে তিনি মৌখিক চুক্তির কথা অস্বীকার করে বললেন, এগ্রিমেন্টে যা লেখা আছে তার থেকে এক পয়সাও কমানো সম্ভব নয়, কেননা এমন কোনো চুক্তি হয়নি, ইচ্ছে হলে আমি আমার দেওয়া টাকাটা ফেরত নিয়ে নিতে পারি। একটি ভালো কাজের শুরুতেই ওই মানুষটির এমন অসাধুতার পরিচয় পেয়ে খুবই মর্মাহত আমি অগ্রিম টাকা ফেরত নিয়ে ওর সংস্রব ত্যাগ করে স্বস্তি পেলাম। লিখেছেন সত্যব্রত দত্ত, গড়িয়া কলকাতা 84 থেকে।
0: পরের চিঠি লিখছেন গৌরী আচার্য, এগরা পূর্ব মেদিনীপুর থেকে। হঠাৎ করে রাস্তার মধ্যে হা হা হো হো করে আওয়াজ শোনা গেল। একটু এগিয়ে গিয়ে দেখলাম একজন বহুরূপী একটি দোকানের সামনে কিছু লোক জমায়েত করে মজা দেখাচ্ছে। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে সেই মজা দেখলাম বাবার হাত ধরে। তখন আমি খুব ছোট, হাসি মানে হাসি, দুঃখ মানে দুঃখ বুঝতাম। একটু বড় হয়ে বুঝেছি মানুষটাকে নিজের পেট চালাতে দরকারে বহুরূপী সেজে লোক হাসাতে হয়েছে। এখন তো দেখি লোকের বহু রূপ সাজ, না সেজেও আচরণে বহুরূপী প্রকাশ পায়। কষ্ট থাকলেও বাইরে থেকে দেখায় মানুষগুলো খুব সুখে আছে। নিজের খাবার পাতের অর্ধেক মাছের পিসটা তুলে দিয়েও নিজের পেট আমরা খেলেই ভরে যাবে, এই রকম বলা মায়েরাও যেন নিজেদের ভোল বদল করে একটু বেশি করেই বাইরে হেসে ফেলেন। প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও দিনের পর দিন সেই ভালো মানুষের মুখোশ পরা জ্ঞাত অথচ আসলে অজ্ঞাত মানুষটির সঙ্গে একটা মিথ্যে সম্পর্কে থেকে যায় বহু প্রেমিকা। ক্লাসে দুষ্টুমি করে স্যারের কাছে মার খেয়ে থ হয়ে যাওয়া ছেলেটাও টিফিন টাইমে দিব্যি সব ভুলে আবার বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত হয়ে যায়। অফিস থেকে ফেরা ক্লান্ত বাবাও সমস্ত ক্লান্তি পাশে রেখে আমাদের সাথে নিশ্চিন্ত মনে বসে গল্প করেন। প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময়ে ভুল বদল করেই থাকেন।

0: কেউ বা জেনে বুঝে, আবার কেউ প্রয়োজনে। মনের সব কষ্টগুলোকে মনের মধ্যেই লুকিয়ে রেখে বাইরে হা হা হিহি করে বেড়ানোটা কি আমূল ভুল বদল, তাই না? এ ক্ষমতা অল্প বিস্তর সবার মধ্যেই বিরাজমান। লিখলেন গৌরী আচার্য, এগরা পূর্ব মেদিনীপুর থেকে।
1: গোলোক বিহারী নাথ কান্দি মুর্শিদাবাদ থেকে লিখেছেন। লিখেছেন প্রিয় প্রাত্যহিকী, প্রকৃতির নিয়মে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া বা রূপকথায় রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়া আমরা মানিয়ে নিই, কিন্তু মানুষ যখন চোখের সামনে একদম বদলে যায় তখন অবাক হওয়া ছাড়া উপায় থাকে না। আমার জীবনের এক প্রত্যক্ষ অভিজ্ঞতা তেমনই এক ভুল বদলের গল্প। আমাদের পাড়ার রতনদা ছিলেন চরম খিটখিটে এবং অসামাজিক এক মানুষ। নিজের চারপাশের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। কেউ শুভেচ্ছা জানালেও তিনি উত্তর দিতেন না। বাচ্চারা উঠোনে বল ফেললে বল কেটে রেখে দিতেন। সবাই তাকে এড়িয়ে চলত। এমনকি পাড়ার তরুণরা ভাবত রতনদার হৃদয়ে ভালোবাসার কোনো স্থান নেই। কিন্তু সেই ছবিটা সম্পূর্ণ বদলে গেল গত বছর বর্ষার এক ঝড়ের রাতে। পাড়ার একটি কাঁচা ঘর ভেঙে পড়ে এক বৃদ্ধা আটকে পড়েছিলেন। ঝড়ের তাণ্ডবে যখন তরুণরাও এগোতে সাহস পাচ্ছিল না, ঠিক তখন সবাইকে চমকে দিয়ে রতনদা সবার আগে ছুটে এলেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি ধ্বংসস্তূপ থেকে সেই বৃদ্ধাকে বের করে আনেন এবং নিজের ঘরে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন। সেই রাতের পর থেকে রতনদার এক অভূতপূর্ব পরিবর্তন ঘটল। আগের সেই গম্ভীর ও খিটখিটে মানুষটা যেন রাতারাতি বিলীন হয়ে গেল। তিনি পাড়ার সবার সঙ্গে হেসে কথা বলতে শুরু করলেন, ক্লাবের অনুষ্ঠানে সাহায্য করতে লাগলেন এবং বাচ্চাদের ফুটবল কিনে দিলেন। একদা যে মানুষটিকে সবাই রূঢ় ভাবত, পরম সহানুভূতি ও আত্মত্যাগের মধ্য দিয়ে তারই অদ্ভুত ভুল বদল প্রমাণ করে দিল, ভুল ধারণার আবরণ সরে গেলে মানুষের ভিতরের আসল ভালো মানুষটা ঠিক আলো ছড়ায়। সকলকে ধন্যবাদ জানিয়ে চিঠি শেষ করেছেন গোলোক বিহারী নাথ কান্দি মুর্শিদাবাদ থেকে।
0: পরের চিঠি মুন্সিরহাট হাওড়া থেকে। লিখছেন কৌশিক চিন্না। প্রিয় প্রাত্যহিকী, অনেকদিন হল শিক্ষকতার পেশায় আছি। সুবোধ বালক গোপালকে যেমন মন্দ বালক রাখালের মতো হয়ে যেতে দেখেছি, তেমন বিপরীত ঘটনাও প্রত্যক্ষ করেছি। নিজেও চেষ্টা করেছি মনোবিজ্ঞানের কৌশল অবলম্বনে বয়ঃসন্ধিতে থাকা তরলমতি দুষ্টু ছেলেদের সুপথে আনতে, তথাকথিত মন্দ বলে ধিকৃতদেরও সুস্থ ও স্বাভাবিক জীবন পথে চালনা করে দিতে। যেমন ধরা যাক বিল্টুর কথা, প্রতি ক্লাসে মনিটরের খাতায় তার নাম উঠত, তার বিরুদ্ধে অপর ছাত্রদের অভিযোগের কোনো অন্ত ছিল না। এহেন বিল্টুকে ক্লাসের মনিটর করে দিতেই দেখেছিলাম তার মধ্যে দায়িত্ববোধ জেগে উঠতে। আবার যে সমরেশ গুলতি দিয়ে পাখি শিকারে ওস্তাদ ছিল, সেও একদিন পাল্টে গেল। ওকে সেলিম আলীর আত্মজীবনী দ্য ফল অফ আ স্প্যারো বইটা স্কুলের লাইব্রেরিতে বসে পড়িয়েছিলাম। ছোটবেলায় সেলিম আলী এয়ারগান দিয়ে একটা চড়ুই পাখি মেরেছিলেন। সেই পাখির গলায় হলুদ দাগ দেখে কৌতূহলী হয়ে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে শটান চলে গিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে তিনি কথা বলেছিলেন। তারপর পাখি শিকারী থেকে সেলিম আলী হয়ে গিয়েছিলেন জগৎ বিখ্যাত পক্ষীবিদ। আর আমাদের সেদিনের ছাত্র সমরেশ এখন পরিবেশ বাঁচাও আন্দোলনের এক অগ্রণী কর্মী। আসলে মাস্টারমশাইরা চান না কোনো দুষ্টু ছেলেই হারিয়ে যাক। দেখেছি স্নেহ দিয়ে আশ্রয় দিয়ে কত যে বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়মহারা হিসাবহীন ছাত্রের ভোল ওই মাস্টারমশাইদেরই বদলে দিতে। দেখেছি এক বুক খাঁ খাঁ শূন্যতা নিয়ে স্কুলে আসা ছেলেটাকেও খুশি মনে বাড়ি ফিরতে, কেননা মাস্টারমশাই যে আন্তরিকভাবে তার কষ্টের কথা শুনে মাথায় সস্নেহে সান্ত্বনার হাত বুলিয়ে দিয়েছেন।

বেশিরভাগ মাস্টারমশাই প্রহারেণ ধনঞ্জয় তত্ত্বের প্রয়োগ করে নয়, বরং অকৃত্রিম ভালোবাসা দিয়েই দুষ্টু ছাত্রদের শুশ্রূষা করেন, অতি অবাধ্যকেও বশ মানান, তবেই সম্ভব হয় ভুল বদলের। আসলে ক্ষমা কেবল সুন্দর নয়, যথেষ্ট কার্যকরী। তাই তো দস্যু রত্নাকর থেকে ভুল বদলে নবজন্ম হয়েছিল মহাকবি বাল্মীকির। শুভেচ্ছা সহ লিখলেন কৌশিক চিনা, মুন্সিরহাট, হাওড়া থেকে।

চন্দনা চক্রবর্তী লিখেছেন নোনা চন্দনপুকুর ব্যারাকপুর থেকে। রত্নাকর দস্যুর বাল্মীকি হয়ে ওঠা কিংবা কালিদাসের মহাকবি হওয়াটা জীবনের অভিঘাতে ঘটে যাওয়া এক অপরূপ রূপকথার আখ্যান। এমন অভিঘাত চিরকাল ঘটে চলেছে, আর ফলস্বরূপ শুয়োপোকা থেকে প্রজাপতির এক বর্ণময় উড়াল। এ যেন এক অপার মুগ্ধতার শিহরণ। এ জগতে আরও কত কিছু যে ঘটে চলেছে অহরহ চারপাশটা জুড়ে, নিজের গায়ে চিমটি কেটে পরখ করতে হয়, আমি ঠিক আছি তো, মানে বেঁচে আছি তো। হিসেব যখন মিলে যায় তখন মনে হয় আমার রাত জাগা নির্ঘুম দুচোখ সব ঠিক দেখছে তো, সব ঠিকঠাক শুনছে তো, নাকি আমার সঙ্গে ওরা বিশ্বাসঘাতকতা করছে। তবে যদি সত্যিকারের বিশ্বাস ভঙ্গই করত আমি কিন্তু স্বস্তি পেতাম, তখন না হয় চিকিৎসকের শরণাপন্ন হতাম। অথচ এ কেমন ধারা ভুল বদল ঘটছে অহর্নিশ। অপার মুগ্ধতায় কারো মুখের কথায় সব কিছু বিশ্বাস করলাম, দিন শেষে তা এক নিষ্ঠুর পরিহাসে পর্যবসিত হল, তখন হাহুতাশ। আমার মাথায় নিশ্চয়ই কোনো ঘোরতর ব্যামো হয়েছে, নইলে চারপাশে সবাই তো বেশ চলছে ফিরছে সব ঠিকঠাক বলে মেনে নিচ্ছে, আর আমায় দেখো হাতে যেন এক ছাকনি নিয়ে ঘুরছি দিনরাত, আর আতশ কাচের তলায় ওদের ফেলে মুখের কথা আর মনের ইচ্ছে তার তফাত মেপে চলেছি। এত গুরুদায়িত্ব তো আমায় কেউ দেয়নি। আপনারাই বলুন, শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া যত সুখের আর সৌন্দর্যের, সাদা পোশাকের আড়ালে অমন পোড়া তেলকালির দাগ কি অমনি সওয়া যায়? তার চাইতে গুবড়ে পোকার গোমরানি তো অনেক বেশি সহজ আর সরল, ও তো করে না অমন ভুল বদল। লিখেছেন চন্দনা চক্রবর্তী, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর থেকে।

পরের চিঠি লিখছেন শিশির দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। শুভানুধ্যায়ী প্রাত্যহিকী, রুমাল থেকে বিড়াল হয়ে যাওয়ার জাদুকরী কথা সুকুমার রায় শুনিয়েছিলেন। প্রকৃতির বুকেও দেখি সেই চিরন্তন বিস্ময়। বিশ্রী শুঁয়োপোকা যখন খোলস ছেড়ে ঝলমলে প্রজাপতি হয়ে ডানা মেলে, কিন্তু এই ভোল বদল শুধু গল্পে বা প্রকৃতিতে আটকে নেই, মানুষের জীবনেও এর প্রকাশ তীব্র ও সত্য। আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতাই বদলে দিয়েছিল আমার চেনা রূপ। বহুদিন পর্যন্ত আমি ছিলাম এক চরম অন্তর্মুখী জড়সড় মানুষ, ভিড়ের মাঝে কথা বলতে বুক কাঁপত, নিজের ছায়া দেখেও গুটিয়ে নিতাম নিজেকে। এক অনভিপ্রেত একাকিত্বের গুটিতে আমি বন্দী ছিলাম। কিন্তু একদিন কলেজের এক অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব এসে পড়ল আচমকা। সেদিন ছিল আমার নিজের খোলস ভাঙার পরীক্ষা। ভয়ে কাঁপতে কাঁপতে যখন মঞ্চে দাঁড়ালাম, তখন বুঝলাম হয় আজ আমায় হারিয়ে যেতে হবে, না হয় পাল্টাতে হবে নিজের ভাগ্য। সেদিন ভেতরের সব জড়তা ঝেড়ে ফেলে যখন বলতে শুরু করলাম, তখন আমার কণ্ঠ শুনে নিজেই চমকে উঠলাম। পাথর কেটে যেমন ঝর্ণা নামে, তেমনি আমার ভেতর থেকে বেরিয়ে এলো এক আত্মবিশ্বাসী মানুষ। সেই ভোল বদল ছিল ইতিবাচক, যেন পূবাকাশে ভোরের আলো। মানুষের ভোল বদল কখনো স্বার্থের টানে

অনভিপ্রেত হয়, আবার কখনো আত্ম উন্মোচনের তাগিদে হয় অপরূপ। আমার জীবনের এই রূপান্তর আমাকে শিখিয়েছে, মানুষ চাইলে নিজের ভেতরের অন্ধকারকে আলোকোজ্জ্বল করতে পারে। জীবনের ক্যানভাসে এই ইতিবাচক ভোল বদলই মানুষের আসল উত্তরণ। আর তাই তো মানুষের এই রূপান্তরের জয়গান গেয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নৃত্যের তালে তালে হে নটরাজ, ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে, সুপ্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে।

0: এবারে আমার হাতে জন্মেঞ্জয় শাহুর লেখা, নিউটাউন কলকাতা 156 থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যভিকী, আমি যে ঘটনার কথা বলবো সেটি যেন ভোল বদল করে শুঁয়োপোকার প্রজাপতিতে নয়, প্রজাপতির শুঁয়োপোকায় রূপান্তরিত হওয়ার ঘটনা। ছোটবেলায় সত্যজিৎ খুব ভালো আবৃত্তি করত, নিজের স্কুলে যেমন স্কুলের বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করে সকলের প্রশংসা করত। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতাটি সত্যজিৎ খুব সুন্দরভাবে আবৃত্তি করত। একেবারে কম বয়সে সে বীর পুরুষ কবিতার মর্মার্থ সঠিকভাবে বুঝতে না পারলেও একটু বড় হয়ে যখন কবিতাটি বুঝতে পারল তখন সে তার বিধবা মাকে বলল, মা, আমি বড় হয়ে কবিতার বীর পুরুষের মতো তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। মা বললেন, তুই আমাকে বিপদ থেকে রক্ষা না করলে কে করবে বাবা? সে সময় মা ছাড়া সত্যজিতের জগৎ ছিল পুরো অন্ধকার। তারপর সে আরও বড় হলো, শিক্ষিত হলো, বিদেশে চাকরি পেল, বিয়ে করল এবং শেষমেশ বিদেশে স্থায়ীভাবে সপরিবারে বসবাস শুরু করল, আর সঙ্গে সঙ্গে পুরোপুরি ভোট বদলে মায়ের সঙ্গে যোগাযোগ প্রায় রাখলই না। মাকে নিজের কাছে নিয়ে যাওয়া তো দূরের কথা, তার কাছে আসাই প্রায় বন্ধ করে দিল। বহুদিন অন্তর একটু ফোন করে। সত্যজিৎ ছোটবেলায় ভয় পেলে মাকে জড়িয়ে ধরত, মা তাকে বুকে টেনে নিয়ে বলতেন, ভয় কি, আমি তো আছি। এখন যখন মা তাকে ফোনে বলেন, এখানে আমার একা একা থাকতে বড় ভয় করে, তখন সে মাকে আশ্বাস দিয়ে বলে, না ভয় কি মা, আমি তো আছি। কবিতার বীর পুরুষের মতো পাশে এসে দাঁড়িয়েও বলে, না আমি আছি, ভয় কেন মা করো। ছেলে কি করবে বলেছিল আর এখন কি করছে তা দেখে, অর্থাৎ ছেলের আচার আচরণে এই ভুল বদল দেখে মায়ের দিনগুলো রাতের মতোই অন্ধকার হয়ে যায়। কবিতায় খোকাকে বলতে শোনা যায়, মা তার বীরত্ব দেখে বলছেন, ভাগ্যে খোকা সঙ্গে ছিল। সত্যজিতের মায়ের দুর্ভাগ্য, তার আমূল ভুল বদল করা খোকা বিপদের দিনে তার সঙ্গে নেই। লিখেছেন জন্মেঞ্জয় শাহু, নিউটাউন কলকাতা 156 থেকে।
1: চিঠির ঝাঁপি বন্ধ করে এবারে আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4

0: 6 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 97% এবং সবথেকে কম 52%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি এবং মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই।
1: রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবেই। গা ঘিন ঘিনে শুয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটিপোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভোলবদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে সে কথাই তো আপনি লিখছেন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhapi@aiar@gmail.com, chithirjhapi chithirjhapi@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। সেপ্টেম্বর মাস, দ্বিতীয় পক্ষ, প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল।
0: তাহলে এই ভোল বদল বিষয়ে আপনাদের চিঠি লেখা চলুক আজকের মতো প্রাত্যহিকী এখানেই শেষ করি। সঙ্গে ছিলাম দেবজ্যোতি লাহিড়ী,
1: সুতপা চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্তি হতে চলেছে। 2023 সালে শুরু হয় এই প্রকল্পে ইতিমধ্যে 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণও দেবেন। 3 দিনব্যাপী সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশি বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্ট আপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের এক মঞ্চে দেখা যাবে। আকাশবাণী প্রতিনিধি জানাচ্ছেন যে এই সম্মেলনে ভারতের সহযোগিতা, বিনিয়োগ, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে 6টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600-এরও বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করবে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400-এরও বেশি আধিকারিক, 150-এরও বেশি বক্তা এতে অংশ নেবেন। প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি দেশের বিশেষ প্রদর্শনী কক্ষ থাকবে। এছাড়াও থাকবে 12টি রাজ্যের বুথ, 1টি স্টার্টআপ প্যাভিলিয়ন, ইনোভেশন শোকেস, স্টুডেন্টস হ্যাকাথন এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্যাভিলিয়ন। ভারতীয় জনতা পার্টি আজ থেকে দেশজুড়ে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক কাজে তার 25 বছর পূর্ণ করার উপলক্ষে উদ্যোগ নেওয়া হয়েছে। এই 25 বছরের মধ্যে রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর 13 বছর এবং ভারতের প্রধানমন্ত্রী হিসাবে 12 বছরের অভিজ্ঞতা। এই বিশেষ দিনটি উপলক্ষে আজ

0: গুজরাটে তার নিজের শহর ভাদনগর থেকে সেবা সংকল্প অভিযানের সূচনা হবে। উদযাপনের অংশ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত একটি বাইক র্যালির সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ চারটি বড় কর্মসূচির আয়োজন করছে। এই কর্মসূচিগুলো মূলত জনসেবা, নিষ্ঠা এবং জন অংশগ্রহণের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দিল্লি সরকার মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে চলেছে। এই সময় পরিবহন, সড়ক, নিকাশি ব্যবস্থা, জল শোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা, শহরের সৌন্দর্য বর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন যে আজ আশীর্বাদ কা দিয়া কর্মসূচির আওতায় কর্তব্যপথে 1 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। প্রজ্বলিত প্রদীপ নাগরিকদের শুভেচ্ছা, আশীর্বাদ, অংশগ্রহণ এবং দেশের সেবায় তাঁদের অঙ্গীকারের প্রতীক হয়ে উঠবে। দিল্লি সরকার দিলশাদ গার্ডেনে অবস্থিত গুরু তেগ বাহাদুর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট একটি সুপার স্পেশালিটি ট্রমা ব্লক নির্মাণেরও অনুমোদন দিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদী দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। তিনি উল্লেখ করেন যে 25 কোটিরও বেশি ভারতীয় চরম দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। শ্রী রাধাকৃষ্ণ বলেন, এক যুগান্তকারী ডিজিটাল বিপ্লব লক্ষ লক্ষ মানুষকে ক্ষমতায়িত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। মন্ত্রী বলেন, জনসেবায় শ্রী মোদীর নিষ্ঠা ও একাগ্রতা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্ণ হতে চলেছে। 2023 সালে সূচনা হয় এই প্রকল্প। ইতিমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সাথে সংযোগের সুবিধা করে দেওয়া। কেন্দ্রীয় অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতেন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ কলকাতায় প্রকল্পের 3য় বর্ষপূর্তি উদযাপন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি ইপিএফওর আওতাভুক্ত মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করেছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান যে এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষেরও বেশি কর্মী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় চলে আসবেন। এই জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় 11,339 কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
1: 25,000 रुपीज पर मंथ सैलरी विल बी द न्यू सीलिंग फॉर पीएफ डिडक्शंस। इससे करीब 51 लाख एम्प्लॉयज को इसका बेनिफिट मिलेगा, जो कि 15 टू 25 वाले बैंड में थे। दे विल स्टार्ट गेटिंग कवर्ड इन द न्यू पीएफ रूल्स। भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीज एवरी ईयर।
0: সরকার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি পুনর্গঠন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে পুনর্গঠিত সিবিএফসিতে আগামী 3 বছরের কার্যকালের জন্য 18 জন সদস্য রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিনোদ অনুপম, মনোজ যোশী, হংসরাজ হংস, প্রীতি জিন্টা, পঙ্কজ ত্রিপাঠি, রিকি কেজ, সুনীল শেঠি, রূপালী গাঙ্গুলি এবং প্রিয়দর্শন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল একথা জানিয়ে বলেন যে এই ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন যে নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। শ্রী জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, ভারত

কখনোই 1963 সালে তথাকথিত চীন পাকিস্তান সীমান্ত চুক্তিকে স্বীকৃতি দেয়নি এবং বরাবরই এটিকে অবৈধ ও অকার্যকর বলে গণ্য করে এসেছে। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে সেদেশে জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। হিউস্টনে অনুষ্ঠিত G20 এনার্জি অ্যাবান্ডেন্স মিনিস্টেরিয়াল সম্মেলনের ফাঁকে গতকাল মনোহর লাল ও ক্রিস রাইটের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। শক্তিমন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং এবং ডেটা সেন্টারের মতন উদীয়মান ক্ষেত্রগুলির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ভারত কাজ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচে T20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। প্রথম 2 ম্যাচে জয়ী হয়ে ভারত ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পের আজ 3 বছর পূর্তি হতে চলেছে। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচে T20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর পড়া শেষ হলো, স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী আজ রাজ্য সরকার অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করছে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের 3000 জনকে টুল কিট ও ঋণের চেক তুলে দেওয়া হবে। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য 27টি মনোনয়ন জমা পড়েছে। মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। তৃণমূল কংগ্রেসের সত্য ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই আজ ফের দলের 2 শিবিরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডনের আল হোসেন ক্লাবের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। বিজেপির উদ্যোগে 1 মাসব্যাপী এই অভিযানে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে এই অভিযানের সূচনা হবে। একটি প্রতিবেদন।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। আগামী 1 মাস ধরে চলা এই অভিযানের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি পরিষেবার প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হবে। অভিযানের সূচনা উপলক্ষে সন্ধ্যায় কলকাতার মিলেনিয়াম পার্কে অনুষ্ঠিত হবে আশীর্বাদ কা দিয়া কর্মসূচি। উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের 400-এরও বেশি সুবিধাভোগী অংশ নিয়ে একযোগে প্রদীপ প্রজ্বলন করবেন। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে আত্মনির্ভরতা, দক্ষতা উন্নয়ন এবং ঐতিহ্যবাহী কারিগরদের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা তুলে ধরা হবে। সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জনসংযোগমূলক কর্মসূচিও আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: 2 থেকে 4 অক্টোবর সেবা সেতু অভিযানে ব্লক, পুরসভা ও পৌর নিগম এলাকায় শিবির করে সরকারি প্রকল্প ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আমার স্বপ্নের ভারত, চিত্র সেবা, নব

0: জনসেবা সেবা জ্যোতি কলশ যাত্রা সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুল পড়ুয়াদের অবহিত করা হবে। আয়োজন করা হবে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার। নমো সেবা গাথা কর্মসূচির আওতায় স্কুল পড়ুয়াদের সমাজসেবামূলক কাজে সামিল করা হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন এবং তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের আওতায় 12 ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। দেশব্যাপী এই উদযাপন উপলক্ষে গতকাল রাজ্য সফরে এসে সল্টলেকে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী দীর্ঘ এই 25 বছরের যাত্রাপথকে যদি একটিমাত্র শব্দে ব্যাখ্যা করতে হয় তবে সেই শব্দ হবে সেবা। তিনি বলেন, গত 12 বছরে প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে 25 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের গত 4 মাসের কর্মকাণ্ডের প্রশংসাও করেন শ্রী সিং। প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী আজ অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করছে রাজ্য সরকার। এই উপলক্ষে সল্টলেকে আজ এক অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে চলতি মাসের টাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসে আরও 10 লক্ষ মহিলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সুবিধা প্রাপকের সংখ্যা বেড়ে হয়েছে 1,58,00,000। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করছে। দেশের প্রান্তিক এলাকায় চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্তদের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে 2023 সালে এই প্রকল্পের সূচনা হয়। 30 লক্ষ সুবিধা প্রাপক এখনও পর্যন্ত এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের এই প্রকল্পে অংশ না নিলেও নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যুক্ত হয়েছে। ইতোমধ্যে ত্রিস্তরীয় যাচাই পর্ব সম্পূর্ণ করেছেন এমন 3,000 জনের হাতে আজ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে টুল কিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের MSME মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং ডেভেলপমেন্ট কমিশনার ডক্টর রজনীশ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন রাম মাঝি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নবগঠিত স্বাস্থ্য কমিশন আজ বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শুরু করছে। চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কলকাতায় গতকাল কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থির হয়েছে প্রথম দফায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও শিলিগুড়ির 30 থেকে 40টি বেসরকারি হাসপাতাল ঘুরে দেখবেন কমিশনের প্রতিনিধিরা। টানা 3 দিন ধরে চলবে এই পরিদর্শন। চিকিৎসা ও গবেষণার উন্নতিতে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর 6টি কৃষি জলবায়ু অঞ্চলে ফার্ন জীববৈচিত্র্য উদ্যান তৈরির প্রস্তাব দিয়েছে। নিউটাউনের কনভেনশন সেন্টারে গতকাল 33তম পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী একথা জানান। তিনি বলেন, ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের সঙ্গে যৌথ উদ্যোগে নদিয়ার কৃষ্ণনগরে একটি অ্যাস্ট্রো পার্ক স্থাপন করা হবে। সমাজের সকল স্তরের মানুষের কাছে বিজ্ঞান যাতে বোধগম্য হয়ে ওঠে সে ব্যাপারে বিশেষ গুরুত্ব দেন তিনি।
1: বিজ্ঞানকে এমন ভাষায় কথা বলতে হবে যা মানুষ সহজে বুঝতে পারে। এই কংগ্রেসে গবেষণার সারি সংক্ষেপ ইংরেজি ও বাংলা এই দুই ভাষাতেই প্রকাশিত হয়েছে। আমরা পরিভাষা গড়ে তোলার একটি প্রস্তাব দপ্তর থেকে গ্রহণ করেছি।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19শে সেপ্টেম্বর। মনোনয়নের শেষ দিনে গতকাল পর্যন্ত মোট 27টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে 15 এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 12 জন প্রার্থীপদ দাখিল করেছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটি ঠকে বসে। তৃণমূল কংগ্রেসের সত্য ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই আজ ফের দলের 2 শিবিরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরকে দুপুর 3টে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পন্থী কালীঘাট শিবিরকে বিকেল 4টে নির্বাচন সদনে ডাকা হয়েছে। 2 গোষ্ঠীরই 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন। উল্লেখ্য, রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে প্রতীক বিতর্ক মেটাতে গত শনিবার 2 শিবিরের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রতীক সংক্রান্ত রায় তাদের পক্ষেই যাবে বলে আশা প্রকাশ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
2: নির্বাচন কমিশনে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। ভারতবর্ষের গণতন্ত্র এমন শক্তিশালী, সেই গণতন্ত্র

0: করে না, মানে একেবারে স্বমহিমায় আছে। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে নির্বাচন কমিশনকে ভ্যানিশটানিশ বলে দিলে গণতন্ত্রের ওপরই অনাস্থা প্রকাশিত হয়।
1: অন্যদিকে মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঋতব্রত শিবিরের আবেদন খারিজ হতে বাধ্য।
2: আমার ধারণা, আমার কথা অনুযায়ী আমাদের যা কেস, ইলেকশন কমিশন ওদের কেস রিজেক্ট করে দেবে, কারণ ওদের মেইন কেস হচ্ছে তিন বছর আগে ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কেস হচ্ছে, তাই যদি ওদের কথা যদি সত্যি হয়, আমাদের কেস হচ্ছে যে প্রথমত 5 বছর, নট 3 বছর। তাই যদি হয় তাহলে ফেব্রুয়ারি 2025-এ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে তাহলে মমতা ব্যানার্জি সিম্বল দিয়ে কী করে ঋতুব্রত ব্যানার্জিরা তারা কনটেস্ট করতে পারে।
1: এদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন, রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, তাদের নিয়ে কেউই আলোচনায় আগ্রহী নয়।
3: বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গে চলে যান আর ওদিকে পুরুলিয়া পর্যন্ত চলে যান, চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ডেলি প্যাসেঞ্জার থেকে বাজারের সবজি বিক্রেতা, কেউ তৃণমূলকে নিয়ে আলোচনা করছে? তৃণমূল নির্মূল।
1: নেপালে ভয়াবহ হরপাবানে নিখোঁজ এই রাজ্যের বাসিন্দাদের পরিবারের সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল নিখোঁজদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেন। একমাত্র রোজগারের সদস্য নিখোঁজ হয়ে যাওয়ায় আর্থিক সংকটের মধ্যে থাকা কয়েকটি পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া যায় কিনা সে বিষয়ে সরকার বিবেচনা করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির এক অসহায় পরিবারকে তিনি নিজের এক মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেন্সর বোর্ডের নতুন কমিটিতে এবার সদস্য হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সিবিএফসি যে নতুন 18 সদস্যের কমিটি ঘোষণা করেছে, সেখানেই নাম রয়েছে তার। আগামী 3 বছর কিংবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্যানেলের সদস্যরা সেন্সর বোর্ডের সব দায়িত্ব পালন করবেন। অনুকূল আবহাওয়া থাকার কারণে দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ ডির ম্যাচে গতকাল ইস্টবেঙ্গল ও জর্ডনের আল হোসেন ক্লাবের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছে। ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচে আগামী 13 অক্টোবর সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইরাকের আল শার্তা এসির বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী আজ রাজ্য সরকার অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করছে। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দোয়েল প্রামাণিক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন দোয়েল প্রামাণিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: জানা অজানায় আজ শুনবেন জ্বালানি পর্ব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব, বলছেন ডক্টর দেবারুতি মিত্র।
1: সকালে ঘুম থেকে উঠে আলো জ্বালানো, রান্না করা, বাসে গাড়িতে চড়ে অফিসে যাওয়া, কারখানায় উৎপাদন চালানো, আমাদের প্রতিদিনের জীবনের কত কিছুই না জ্বালানির উপর নির্ভরশীল। তাই জল ছাড়া যেমন জীবন কল্পনা করা যায় না, তেমনি জ্বালানি ছাড়া আধুনিক সভ্যতাও ভাবা কঠিন। কিন্তু জ্বালানি আসলে কি? সহজ করে বললে, জ্বালানি এমন একটি পদার্থ যার মধ্যে শক্তি সঞ্চিত থাকে। সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা তাপ, আলো বা বিদ্যুৎ পাই। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস যেমন জ্বালানি, তেমনি ইউরেনিয়াম বা থোরিয়ামের মতো পদার্থও পারমাণবিক শক্তির উৎস। তবে সব জ্বালানি একরকম নয়। কয়লা, তেল ও গ্যাস হল জীবাশ্ম জ্বালানি, লক্ষ লক্ষ বছর আগের উদ্ভিদ ও প্রাণীর অবশেষ থেকে তৈরি। আর পারমাণবিক জ্বালানি আসে ইউরেনিয়াম বা থোরিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ থেকে। দুটি অনবীকরণযোগ্য, অর্থাৎ প্রকৃতিতে এগুলি তৈরি হতে যে সময় লাগে মানুষের ব্যবহারের তুলনায় তা বিপুল দীর্ঘ। অর্থাৎ মানে আমরা এই জ্বালানিগুলিকে অনেক তাড়াতাড়ি কনজিউম করে ফেলি, যে তুলনায় এরা তৈরি হতে সময় নেয়, এদের হাজার বছর লাগে তৈরি হতে। কয়লা, তেল ও গ্যাস থেকে আমাদের যেসব ব্যবহারযোগ্য জ্বালানি তৈরি হয়, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, সেগুলো পোড়ালে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, যা একটি গ্রিনহাউস গ্যাস। অর্থাৎ এগুলো পরিবেশ দূষণের কারণ। আরও কিছু প্রশ্ন রয়েছে। আমাদের চাহিদা বাড়ছে, কিন্তু পুরনো জ্বালানির ভাণ্ডার তো সীমাহীন নয়, তাহলে ভবিষ্যতের শক্তি আসবে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গুরুত্ব বাড়ছে বায়োগ্যাস, বায়োডিজেল, গ্রিন হাইড্রোজেনের মতো নবীকরণযোগ্য ও তুলনামূলকভাবে কম দূষণকারী জ্বালানির। ভারতের বাস্তবতাটা একটু অন্যরকম। দেশে কয়লার মজুদ প্রচুর, তাই এখনও আমাদের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ কয়লা নির্ভর। কয়লা পুড়িয়ে জল গরম করা হয়, সেই জল থেকে তৈরি জলীয় বাষ্প টারবাইন ঘোরায়, আর টারবাইনের যান্ত্রিক শক্তি জেনারেটরের মাধ্যমে বিদ্যুতে পরিণত হয়। তারপর সাবস্টেশন ও বিদ্যুৎ পরিকাঠামোর মাধ্যমে সেই শক্তি পৌঁছে যায় আমাদের বাড়ি ও শিল্পক্ষেত্রে। আবার রাস্তায় চোখ রাখলেই জ্বালানির আরেক ছবি দেখা যায়, পণ্যবাহী ট্রাক, বাস, কৃষির যন্ত্র। ডিজেল এখনও তাদের চালিকা শক্তির অন্যতম প্রধান ভরসা।

0: গাড়ি ও অন্যান্য যানবাহনে পেট্রোলের ব্যবহার হয়, রান্নাঘরে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বিমানে জেট ফুয়েল, আর অনেক শহরে পাইপের মাধ্যমে সিএনজি অর্থাৎ কম্প্রেসড বা প্রেশারাইজড ন্যাচারাল গ্যাস। সব মিলিয়ে দৈনন্দিন জীবনে আমাদের আসলে নানা ধরনের জ্বালানির সঙ্গে জড়িয়ে আছে। সিএনজি কয়েক বছর ধরে জনপ্রিয় হয়েছে, বিশেষ করে অটো চালক, ক্যাব চালক বা কম খরচে যাতায়াত করতে চান এমন মানুষের কাছে এটি পেট্রোল ডিজেলের তুলনায় সাশ্রয়ী এবং তুলনামূলকভাবে কম দূষণকারী বিকল্প। তবে ছবির আরেকটি দিকও আছে, গ্রাম বা কম আয়ের পরিবারের অনেক মানুষ এখনও কাঠ, কয়লা বা গোবরের ঘুটের মতো কঠিন জৈব জ্বালানি ব্যবহার করেন, কারণ এগুলি সহজে এবং অনেক সময় বিনামূল্যে পাওয়া যায়। অর্থাৎ জ্বালানি শুধু বড় শিল্প বা অর্থনীতির বিষয় নয়, এটি সরাসরি মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত। আর ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, আমাদের ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির একটি বড় অংশ বিদেশ থেকে আসে। বিশেষ করে অপরিশোধিত তেলের ক্ষেত্রে আমদানি নির্ভরতা অত্যন্ত বেশি, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বা সরবরাহে পরিবর্তন হলে তার প্রভাব আমাদের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনেও পড়ে। তাই ভবিষ্যতের জ্বালানি নিয়ে ভাবনা শুধু দূষণ কমানোর প্রশ্ন নয়, প্রশ্ন হলো জ্বালানি কি সাশ্রয়ী হবে, জ্বালানি কি সহজে পাওয়া যাবে, দেশের নিজের সম্পদ থেকে জ্বালানি কি পাওয়া যাবে বা দীর্ঘমেয়াদে আমাদের শক্তির নিরাপত্তাকে নিশ্চিত করবে। এই কারণেই বিকল্প ও নবীকরণযোগ্য জ্বালানির গুরুত্ব ক্রমশ বাড়ছে। ভবিষ্যতের শক্তির গল্প হয়তো শুধু মাটির নিচে কয়লা আর তেলের নয়, তা আসতে পারে সূর্যের আলো, বাতাস, কৃষিজ বর্জ্য, এমনকি শহরের ফেলে দেওয়া বর্জ্য থেকেও।
1: জানা অজানা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জ্বালানি পর্ব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব, বললেন ডক্টর দেবারুতি মিত্র।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শিল্পী অঞ্জনা রায়।

0: নজরুল গীতি শুনলেন অঞ্জনা রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে উত্তরণ। আজ আমরা আবার ফিরে এসেছি কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা জীবেশ গোপের সংগ্রামী জীবনের গল্প নিয়ে।

0: দৃষ্টিহীনতাকে সঙ্গী করে যে মানুষটির এই পৃথিবীতে আসা, তিনি আজ শিক্ষক। গত পর্বে আমরা শুনিয়েছিলাম এই অসাধারণ গল্পের খানিকটা, আজ শুনবেন বাকিটা।
1: উচ্চ মাধ্যমিকে আমার ভালো ফল হয়েছিল, ফার্স্ট ডিভিশনে পাস করি কোচবিহার জেনকিন্স স্কুল থেকে। পেপারে আমার খবর ছাপা হয়েছিল, তখন আশেপাশে যারা আছে সবাই খুশি হলো এবং পেপারে দেখে আরো সবাই আনন্দ করলো। তার সঙ্গে বাবা মারও ভালো লাগলো যে আর্থিক অবটনের মধ্যে দিয়েও দিনমজুরি কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে আমার পড়াশোনার খরচ চালিয়েছে। মা গৃহবধূ ছিলেন, বাবাই আমাকে পড়াশোনার খরচ চালিয়েছেন। যখন যে কাজ পেতেন সেখানেন সন্দেশ, খোরমা, সিঙ্গারা এগুলাও ফ্রি করে পাড়ায় পাড়ায় বিক্রি করতেন, এভাবেও চালিয়েছেন। মানুষের বাড়িতে দিনমজুরি কাজ করেও চালিয়েছেন। এমনও দিন গেছে যে আমাকে না খেয়েও পড়াশোনা করতে হয়েছে। কোচবিহারে গিয়েছি সময়তে যখন হোস্টেলের সুযোগ পাইনি, টাকা পয়সা দিতে পারিনি সেরকম, তখন না খেয়েও দিন গেছে। এমন যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, সারাদিন ক্লাস করে খাওয়ার টাইম পর্যন্ত পাইনি, আবার খেতে যাব যে পকেটে 50 টাকা আছে সেটা দিয়ে খাবো না গাড়ি ভাড়া দিয়ে আসবো, এভাবে আমার দিন গেছে। কোচবিহারে যেতে 3 ঘন্টা সময় লাগতো, সকাল 7টার সময় বের হতে হতো, আবার রাত্রি 8টা 9টা 10টাও বেজে যেত। কোচবিহার জেনকিন্স স্কুল হোস্টেল, সেখানে যখন অ্যাডমিশন হই সেখানে হোস্টেলের সুপারও আমাকে টাকা পয়সা কম নিয়েও সহযোগিতা করেছেন, সেখানে আমাকে ভর্তি হওয়ার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সময় মতো ঠিকঠাক খাবারের টাকা হোস্টেলে দিতে লাগতো, সেটাও দিতে পারতাম না, 3 মাস 4 মাস পর দিত, যেভাবে দিতাম সেভাবে উনি মেনে নিতে সহযোগিতা করেছেন আমাকে এইভাবেও।

কোচবিহার এবিএন শীল কলেজ থেকে আমি গ্রাজুয়েশন করি। হোস্টেলে থাকতাম, এনএনএম বয়েজ হোস্টেল, সেখানে থেকে 3 বছর আমি গ্রাজুয়েশন পাস করি, ইংরাজি অনার্স। বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করেছে, আমি কলেজ আর স্কুলের মধ্যে অপারটা বুঝতে পারিনি, একই মনে হয়েছিল। এবিএন শীল কলেজ আর জেনকিন্স স্কুল হোস্টেল একই বাউন্ডারির মধ্যে ছিল, কোনো সমস্যা মনে হয়নি আমার। প্রথম থেকেই ওখানে ছিলাম, খুবই ভালো লাগছিল। 16 থেকে 17 বছর কোচবিহারেই কাটিয়েছি আমি হোস্টেল লাইফ। 2015 সালে আমি পাস করি, তারপর এমএস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি শুরু করেছি। তারপরে প্রাথমিক স্কুলের জন্য টেট পাস করি 2016 সালে। 17 সালে দক্ষিণ রামপুর সেন্ট্রাল আর প্রাইমারি স্কুল জয়েন করি কোচবিহার। মাস্টার

0: ডিগ্রিটা আমি করব ওপেন ইউনিভার্সিটি থেকে করব আগামীতে, রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় থেকে ডিএলএড করেছি। আমরা 5 জন টিচার আছি, সবাই লোকাল, সবাই আমাকে সহযোগিতা করেন, আমার কোনো অসুবিধা হয়নি। আমার স্কুলে কোনো দৃষ্টিহীন শিক্ষক নেই, সবাই চক্ষুষ্মান। 10:45 স্কুল, আমি 10:30 মধ্যে পৌঁছা যাই। আমি যেভাবে পড়াশোনা করেছি সেভাবে বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, আবৃত্তি শেখানোর চেষ্টা করি। সহকর্মীরা আমাকে হেল্প করে, খাতায় সই করা ইত্যাদি করা, আমাকে হাত ধরে সাহায্য করেন। দাদা হেডমাস্টার মশাইও সাহায্য করেন। বাড়িতে 5 জন সদস্য, বাবা মা রয়েছেন, আমার স্ত্রী রয়েছেন, আমার ছেলে রয়েছেন। ছেলের এখন 4.5 বছর বয়স। 2021 সালে আমি বিয়ে করি, সম্বন্ধ করে বিয়ে হয়েছে। শ্বশুর বাড়ি আসাম বিলাসীপাড়া। আমার যে বোন জামাই আছে, জামাইবাবুর মাধ্যমে যোগাযোগ হয়েছে।
1: পরিবারের অকুণ্ঠ সহযোগিতা আর জীবেশবাবুর অদম্য জেদের কাছে নতি স্বীকার করেছে যাবতীয় প্রতিবন্ধকতা। তাঁর এই জীবন সংগ্রামের কাহিনী শুনছি আজকের অনুষ্ঠানে।
0: আমি অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন, সেই সংগঠনের সঙ্গে আমি যুক্ত রয়েছি। এছাড়াও কোচবিহারে যে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ সংগঠন রয়েছে, সেই সংগঠনের সঙ্গে আমি সাধারণ সদস্য হিসাবে যুক্ত রয়েছি। এই সংগঠনের কাজ হলো আমাদের মতো যারা দৃষ্টিহীন ভাই বোনেরা রয়েছেন, দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছেন, তাদের সহযোগিতা হবে। চাকরি বাকরি তো সবার হচ্ছে না, তাহলে তাদের দাবি দাবা রয়েছে, সেই দাবি দাবা যাতে আমরা পূরণ করে দিতে পারি, পড়াশোনার সুযোগ সুবিধা করে দিতে পারি। উত্তরবঙ্গে ব্রেল ছাপাখানা নেই, সেই ছাপাখানা যাতে উত্তরবঙ্গের বুকে তৈরি করে দেওয়া যায়, সে প্রশাসনের কাছে আমরা দাবি রাখি। এছাড়াও দৃষ্টিহীন ছাত্রছাত্রী ভাই বোনেদের মানবিক ভাতা সেটা যাতে বৃদ্ধি হয়, সেই বিষয়ে আমাদের দাবি দাবা থাকে। তাদেরকে আমরা আশ্বাস দিয়ে সহযোগিতা করি, আর্থিক দিয়ে দিয়ে পিছিয়ে পড়লে আমরা যতটুকু পারি সহযোগিতা করি, ব্যবস্থা করি। তার বইপত্রের যদি সমস্যা হয় সেখানে আমরা নরেন্দ্রপুর থেকে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করি, বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি। তাদেরকেও আশ্বাস দিই যে পিছিয়ে পড়লে হবে না, এগিয়ে যেতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। এর জন্য আমরা তাদের যে অভিভাবক অভিভাবিকা রয়েছেন বোঝানোর চেষ্টা করি। বাড়িতে বসে থাকলে তো তাদের আলো দিশা খুঁজবে না, তাদেরকে ছাড়তে হবে, বাইরে ছাড়তে হবে এবং পড়াশোনার ব্যবস্থা করতে হবে, সুযোগ করে দিতে হবে। সবার তো পড়াশোনা করে চাকরি বাকরি হয় না, বিভিন্ন ব্যবসা করতে পারে, বাইরে বের হলে মানুষের সঙ্গে মিশলে তাদের সুযোগ সুবিধা এবং আলো দিশা বের হতে পারে, এই দিকে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমার বই পড়তে সব থেকে ভালো লাগে, কুইজের বই, বিভিন্ন গল্প কবিতার বই পড়তে আমার ভালো লাগে এবং পড়ি, এবং আশেপাশে যারা থাকে তাদেরকেও আমি বলি যে এগুলা পড়ে ভালো লাগবে। অনেক সময় মোবাইলের মাধ্যমে বিভিন্ন গল্পগুলা উপন্যাস এগুলা পড়ার চেষ্টা করি, এভাবে আমি অবসর সময়টা আমি কাটাই।
1: দুটি পর্বে আপনারা শুনলেন জীবেশ গোপের জীবনের নানান চড়াই উতরাইয়ের গল্প, যেভাবে তিনি তাঁর প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তা সত্যি অভাবনীয়। শেষ করছি আজকের উত্তরণ অনুষ্ঠান। গ্রন্থনায় নিবেদিতা নাগ তহবিলদার, শব্দগ্রহণ ও সম্পাদনায় অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
4: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
5: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো

0: গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
3: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
4: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
0: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
5: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন শরদ, শিল্পী শ্যাম পাঁজা, রাগ জনপুরী, তবলা সহযোগিতায় অরুণাভ মুখোপাধ্যায়।

0: স্বরদে শুনলেন রাগ জৌনপুরী, বাজিয়েছেন শ্যাম পাজা, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অরুণাভ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
2: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
3: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে প্রথমে বাঘবন্দি খেলা ছবির গান, শিল্পী মান্না দে।

0: গানে গানে প্রথম পর্ব এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশ জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যুক্ত হয়েছে। পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করে ভারত জানিয়েছে এই দুই দেশের মধ্যে কোনো স্বীকৃত সীমান্ত নেই। পুরুষদের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণ দেবেন। 3 দিনব্যাপী সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশি বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্ট আপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মধ্যে মত বিনিময় হবে। আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন, এই সম্মেলনে ভারতের সহযোগিতা, বিনিয়োগ, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে 6টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600-এর বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করবে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400-এর বেশি নির্বাহী কর্মকর্তা এবং 150-এর বেশি বক্তা এতে অংশ নেবেন। প্রদর্শনীতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি দেশের বিশেষ প্রদর্শনী কক্ষ থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। বিজেপির উদ্যোগে 1 মাসব্যাপী এই অভিযানে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে এই অভিযানের সূচনা হবে। একটি প্রতিবেদন।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। আগামী 1 মাস ধরে চলা এই অভিযানের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি পরিষেবার প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হবে। অভিযানের সূচনা উপলক্ষে সন্ধ্যায় কলকাতার মিলেনিয়াম পার্কে অনুষ্ঠিত হবে আশীর্বাদ কা দিয়া কর্মসূচি। উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের 400-এরও বেশি সুবিধাভোগী অংশ নিয়ে একযোগে প্রদীপ প্রজ্বলন করবেন। আয়োজকদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে আত্মনির্ভরতা, দক্ষতা উন্নয়ন এবং ঐতিহ্যবাহী কারিগরদের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা তুলে ধরা হবে। সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জনসংযোগমূলক কর্মসূচিও আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে তাঁর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশী বিশ্বনাথ ধামে বিশেষ প্রার্থনা ও রুদ্রাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বারাণসী থেকে ভাদনগর পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারী 500 জন তরুণ বাইক চালকদের সম্বর্ধনা জানানো হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জেপিএস রাঠোর জানিয়েছেন, বাইক যাত্রা শুরুর আগে কাশীর বিশ্বনাথ জ্যোতির লিঙ্গে পবিত্র নদীর জল অর্পণ করা হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ 4টি বড় কর্মসূচির আয়োজন করছে। এই কর্মসূচিগুলি মূলত জন

সেবা, নিষ্ঠা ও জন অংশগ্রহণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দিল্লি সরকার 1 মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে চলেছে। এই সময় পরিবহন, সড়ক, নিকাশী ব্যবস্থা, জলশোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা এবং শহরের সৌন্দর্য বর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আজ আশীর্বাদ কা দিয়া কর্মসূচির আওতায় কর্তব্য পথে 1 লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, গত 25 বছর ধরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর দৃষ্টান্তমূলক জনসেবা এবং জাতি গঠনে তাঁর অবদান প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সুশাসনের একাধিক নজির স্থাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করছে। দেশের প্রান্তিক এলাকায় চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্তদের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে 2023 সালে এই প্রকল্পের সূচনা হয়। 30 লক্ষ সুবিধা প্রাপক এখনও পর্যন্ত এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের এই প্রকল্পে অংশ না নিলেও নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যুক্ত হয়েছে। ইতোমধ্যে ত্রিস্তরীয় যাচাই পর্ব সম্পূর্ণ করেছেন এমন 3,000 জনের হাতে আজ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে টুল কিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের MSME মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং ডেভেলপমেন্ট কমিশনার ডক্টর রজনীশ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী আজ অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করছে পশ্চিমবঙ্গ সরকার। এই উপলক্ষে সল্টলেকে আজ এক অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে চলতি মাসের টাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসে আরও 10 লক্ষ মহিলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সুবিধা প্রাপকের সংখ্যা বেড়ে হয়েছে 1,58,00,000। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন, এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। শ্রী জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য এবং অবিভাজ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকার সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন CBFC পুনর্গঠন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, পুনর্গঠিত CBFC-তে আগামী 3 বছরের কার্যকালের জন্য 18 জন সদস্য রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিনোদ, অনুপম, মনোজ যোশী, হংসরাজ হংস, প্রীতি জেন্টা, পঙ্কজ ত্রিপাঠী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপালী গাঙ্গুলী প্রমুখ। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। মনোনয়নের শেষ দিনে গতকাল পর্যন্ত মোট 27টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে 15 এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 12 জন প্রার্থীপদ দাখিল করেছেন বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। আগামী 6ই অক্টোবর 2 কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। এদিকে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটি বৈঠকে বসে। মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের সত্য ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই আজ ফের দলের 2 শিবিরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরকে দুপুর 3টে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পন্থী কালীঘাট শিবিরকে বিকেল 4টে নির্বাচন সদনে ডাকা হয়েছে। 2 গোষ্ঠীরই 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন। উল্লেখ্য, রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে প্রতীক বিতর্ক মেটাতে গত শনিবার 2 শিবিরের সঙ্গে বৈঠক করে কমিশন। দুপক্ষই জোড়াফুল প্রতীকে ভোটে লড়তেছে, কমিশনের কাছে আবেদন জানিয়েছে, তাদের বক্তব্যের সপক্ষে যাবতীয় নথিপত্র জমা দিয়েছেন তারা।
কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল মার্কিন

0: যুক্তরাষ্ট্রের হিউস্টনে সে দেশের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। হিউস্টনে অনুষ্ঠিত জি টোয়েন্টি এনার্জি অ্যাবান্ডেন্স মিনিস্টেরিয়াল সম্মেলনের ফাঁকে গতকাল মনোহরলাল ও ক্রিস রাইটের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। শক্তি মন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভারতের পারমাণবিক শক্তি সম্প্রসারণের রূপরেখার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং এবং ডেটা সেন্টারের মতো উদীয়মান ক্ষেত্রগুলোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কলকাতা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা ভজন গাঙ্গুলি। বাংলা ক্যালেন্ডারের পঞ্চম মাস ভাদ্র। এই মাস নিয়ে আসে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর খবর। চারিদিকে যেন ঢেউ ওঠে আনন্দময়ীর আগমনী বার্তায়, ভরে ওঠে চারিদিক। এই মাসেই আরাধনা করা হয় কর্মের দেবতা বিশ্বকর্মার। আগামীকাল বিশ্বকর্মা পুজো, আজ তারই আরাধনার প্রস্তুতি চলেছে গোটা শহর জুড়ে। শরৎ আসার আগেই কলকাতার বাতাসে আসে বদল। পুজোর গন্ধ যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে শহরের অলি গলি থেকে বড় রাস্তা। প্রথা মেনে বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না পুজোরও রেওয়াজ রয়েছে। বিশ্বকর্মা পুজোর দিন অরন্ধন, ওই দিন রান্না না করে আগের দিন অর্থাৎ আজকের তৈরি খাবার খাওয়ার এই ঐতিহ্য মূলত গ্রামীণ ও পারিবারিক সংস্কৃতির সঙ্গে জড়িত। আধুনিক শহুরে জীবনে এর পরিসর কিছুটা কমলেও বহু পরিবার এখনও এই রীতিকে ধরে রেখেছে। শহর কলকাতার চারদিকে এখন চলেছে দুর্গাপুজোর প্রস্তুতিও, আর সেই প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে কুমোরটুলি। কাঠাময় খড় মাথা থেকে শুরু করে মাটির প্রলেপ, শুকনো মাটির ওপর সূক্ষ্ম কাজ, রং, সাজসজ্জা এবং শেষ পর্যন্ত দেবীর চোখ আঁকা, প্রতিটি ধাপেই রয়েছে শিল্পীর দক্ষতা। দুর্গা প্রতিমা তৈরির মাটিকে ঘিরেও রয়েছে দীর্ঘদিনের বিশ্বাস ও ঐতিহ্য। গঙ্গার পাড়ের মাটিসহ বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করে প্রতিমা তৈরির কাজে ব্যবহার করা হয়। সেই মাটিকে ধীরে ধীরে দেবীর অবয়বে রূপ দেন মৃৎশিল্পীরা। তবে পূজোর আলো যত উজ্জ্বল হয়, শিল্পীদের জীবনের বাস্তবতা সবসময় ততটা উজ্জ্বল নয়। সময়ের মধ্যে অর্ডার শেষ করা, কাঁচামালের দাম, শ্রমিকের খরচ, বাজারের পরিবর্তন, সব কিছুর সঙ্গে লড়াই করেই তাঁদের কাজ করতে হয়। বড় থিমের পাশাপাশি সাবেকি প্রতিমার চাহিদা থাকলেও বাজারের প্রতিযোগিতা তাঁদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দুর্গাপুজোর কথা বললে ঢাকের শব্দ ছাড়া কলকাতাকে কল্পনা করা কঠিন। দূরের গ্রাম থেকে ঢাকিরা শহরে আসেন, কয়েকদিনের জন্য তাদের জীবন বদলে যায়। মণ্ডপে মণ্ডপে ঢাক বাজিয়ে তারা উৎসবের আবহ তৈরি করেন, কিন্তু সেই কয়েক দিনের উপার্জনের পিছনে থাকে সারা বছরের অনিশ্চয়তা। এই উৎসবের আরও একটি দিক দেখা যায় কলকাতার অফবিট জায়গাগুলিতে। বড় প্যান্ডেলের ভিড়ের বাইরে পুরনো বনেদি বাড়ির পুজো, ছোট পাড়ার মণ্ডপ, গলির অস্থায়ী দোকান, রাতভর কাজ করা আলোকশিল্পী, ফুল বিক্রেতা কিংবা ভোরের ট্রেনে শহরে আসা কর্মীদের জীবনেও পুজো জড়িয়ে থাকে। গণেশ পুজোর শুরু থেকে বিশ্বকর্মার আরাধনা, রান্না পুজোর ঘরোয়া ঐতিহ্য, মৃৎশিল্পীর হাতে দুর্গার জন্ম, ঢাকির তালে উৎসবের ছন্দ, সব মিলিয়েই তৈরি হয় কলকাতা শরৎ। দেবী আসেন, শহর জেগে ওঠে, আর সেই জেগে ওঠার গল্পে জায়গা করে নেন অসংখ্য মানুষ, যাঁদের শ্রমেই উৎসব সত্যিকারের উৎসব হয়ে ওঠে। এবার পুজোয় সাজবে কলকাতা পুলিশও। কমলা রঙের পোশাক পরবেন কলকাতা পুলিশের স্বেচ্ছাসেবকেরা। সেই মতো 20,000 স্বেচ্ছাসেবকের জন্য পোশাকের নকশা করেছে লালবাজার। ওই পোশাক পরে যাতে দীর্ঘ সময়ের জন্য স্বেচ্ছাসেবকরা আরামে ডিউটি করতে পারেন, সেই রকম ব্যবস্থাও নেওয়া হয়েছে। পুজোর আগে এই 20,000 পোশাক ও টুপির জন্য 89 লক্ষ টাকা খরচ করা হবে। স্বামী প্রদীপ্তানন্দের নেতৃত্বে সম্প্রতি রাস্তার নাম বদলের জন্য কমিটি গঠন করেছে রাজ্য সরকার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় সেই কমিটির কাছে এক গুচ্ছ নামের প্রস্তাব দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে রাস্তার নামকরণ হোক এমন প্রস্তাবও দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় জমা জলের জন্ম নিয়েছে ডেঙ্গুর মশা। পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা, ডেঙ্গু প্রতিরোধেও চলেছে তোড়জোড়। পুজোয় মহানগরীর মানুষ সুস্থ থাকুন এই বার্তাই দিয়েছে প্রশাসন। জেলার চিঠি শেষ হল। কলকাতা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা ভজন গাঙ্গুলি।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। প্রথমে রাগ অনুরাগ ছবির কয়েকটি গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: মোহনার দিকে। ছবির গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
3: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
4: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোনের অনুষ্ঠান গানের ভেলা।

বাংলার লোকগান, বাংলার নিজস্ব গান, নদীমাত্রিক এই বাংলার মাঠ, ক্ষেত, ফসল, কখনো নদীর ছলাচ্ছল, কখনো মাঝ দরিয়া, সবটা জুড়ে আছে বাংলার এই লোকগীতির অঙ্গে অঙ্গে। আবার লোকগীতির সঙ্গে জড়িয়ে থাকা যে মানুষগুলোর জীবন, তাদের সেই খেটে খাওয়া মানুষদের ঘাম, কষ্ট, চোখের জল, আনন্দ সবটা তো এই গানেই এসে মেশে। তাই লোকগীতির কত না ধারা, কয়েকশো বছরের এই ধারার মধ্যে আমরা হারিয়ে ফেলেছি বেশ কিছু। এমন কোনো ধারাও রয়ে গিয়েছে যা হয়তো আর কিছু বছর পর আর পাওয়াই যাবে না সেভাবে। আমাদের ইনরিচড, যদি বলি ঋদ্ধ, সমৃদ্ধ এই লোকগীতির বিশাল ভাণ্ডার থেকে একে একে হারিয়ে ফেলছি আমরা মণি মাণিক্য, ধোয়া গান, মনোশিক্ষার গান, মারফতি গান, মালসি, লেটো, আলকাপ হারিয়ে ফেলছি। তাই কখনো মনে হয় যে আসুন না আরও একটু বেশি চর্চা করি আমরা আমাদের বিলুপ্ত প্রায় সকল গান নিয়ে। বাংলা লোকগীতি দুহাত ভরে আমাদের দিয়েছে, আমরা নিতে পেরেছি কি না, রাখতে পারছি কি না, সেটাই কিন্তু ভাববার। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের বৃহস্পতিবারের গানের ভেলার এই আসরে। লোকগীতি অবশ্যই, যেহেতু বৃহস্পতিবার, লোকগীতি শুনব। ঠিক শুরুতেই যেমন হাসন রাজার গান শোনালাম, সেই অর্থে বাংলার বাউলেরা লালন সাঁই তো বটেই, সঙ্গে হাসন রাজা, পাঞ্জু শাহ, দুদ্দু শাহ, শাহ আব্দুল করিম, ভবা পাগলা, রাধারমন, এনারা যেমন লিখেছেন বাউল গানকে সমৃদ্ধ করেছেন, বাউল গানের মধ্যেও আবার কত না ভিন্ন ভিন্ন ভাব, ভিন্ন ভিন্ন ভাগ, কখনো মাইজ ভাণ্ডারি, কখনো বা ভাব গান, কখনো ধোয়া গান। আসুন আজ বাংলার লোকগীতির মূল ধারার সঙ্গে আরও যে ওই শাখা নদীর মতন, মূল নদী থেকে বেরিয়ে যায় শাখা নদী, উপনদী, তেমনি কিছু শাখা, কিছু প্রশাখা হিসেবে বাংলার লোকগীতিতে যে যে ধারার গান, তার কিছু ছুঁয়ে দেখার চেষ্টা করি। শুনব ভাব গান। আপনাদের সঙ্গে রয়েছে আজ শর্মিষ্ঠা সরকার, আপনারাও আছেন জানি রেডিও সেটের অপর প্রান্তে। আপনার এলাকার বা আপনার ছেলেবেলার শোনা এমন কোনো গানের ধারা যা এখন আর শুনতে পান না, যদি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান, ডায়াল করুন 0332-1073-25-033-221-07-325, এই আমাদের ফোন নাম্বার। আজ হারিয়ে যেতে বসা লোকগীতির বেশ কিছু ধারা নিয়ে কথা হোক, গান হোক।

লালন সাঁইয়ের আরও এক গান শোনালাম, যে গান ভাবগান নামে সমধিক প্রচলিত। ভাবগান বাউল গানেরই একটি ধারা। এ ধারায় ভাব যে কথাখানি বলা হয়েছে, সেই ভাব কথাটির নানান জনের কাছে নানান অর্থ। সার কথা হলো যে গানে অধ্যাত্ম চিন্তার কথা প্রবলভাবে ফুটে ওঠে তাকেই ভাবগান বলে। আমাদের এই যে জীবন, সেখানে কর্তব্য পালন করার উপায়, তার মধ্য দিয়ে সাধনের উপায়, কর্মফল, সৃষ্টিকর্তার সঙ্গে এই সৃষ্টির সম্পর্ক, কখনো দেহ মন আত্মা এমন নানান বিষয় নিয়ে জানিয়ে আমাদের জানার ইচ্ছে সব সময়, কিন্তু জেনে উঠতে পারা যায় না সম্পূর্ণরূপে। সেই দেহ মন আত্মা সৃষ্টি স্রষ্টা সকলকে নিয়ে যে গান তৈরি হয়, গভীরে তার মর্মকথা থাকে। শুনে মনে হয় বুঝছি এক, যতবার শুনি ততবার যেন সে গানের কথা নতুনভাবে ধরা দেয়। লালন ফকির কেই মূলত বলা হয় যে এই ভাবগানের সর্বশ্রেষ্ঠ রচয়িতা তিনি। আবার এছাড়াও যারা রয়েছেন বাউল গানের রচয়িতা, কাজেন সাহা, হাছন রাজা, মনসুরউদ্দিন, রাধেশ্যাম, হাওড়ে গোসাই, গোবিন গোসাই, এমন নানানজন, কিন্তু তাদের যে বাউল গান অথবা কেউ কেউ ফকিরি গানও লিখেছেন, তারই মধ্যে ফিরে ফিরে এসেছে এই ভাবগানের কথা। মধ্যযুগে বৈষ্ণব পদাবলীর পাশাপাশি যে

গ্রাম্য সঙ্গীত বাংলায় প্রচলিত ছিল, তার মধ্যে যে ভাব আসত, অন্তর্নিহিত তাৎপর্যের কথা বারে বারে ফিরে ফিরে আসত, পরবর্তীতে লালন সাঁইয়ের হাত ধরে সেই গান রূপ পায় এক নতুন, নাম হয় তার ভাবগান। অমর পালের কণ্ঠে দিনে দিনে হলো আমার, শুনলাম এবারে গোষ্ঠ গোপাল দাস, ভাবগান।

আজ বাংলার লোকগীতির নানা ধারার মধ্যে বেশ কিছু ধারা যা ক্রমশ বিলুপ্তির পথে, ফিরে শুনছি সে সকল ধারার গান, শুনছি কিছু কথা, শোনাবো এবারে মারফতে গানের কথা। আরবি শব্দ মারেফতে, সেই আরবি শব্দ মারেফতি থেকেই এসেছে মারফতি। এই শব্দের অর্থ অধ্যাত্ম জ্ঞান, তার উপলব্ধি। মারফতি গান মূলত চট্টগ্রাম এলাকায় বাংলাদেশের, সেখানেই কিন্তু এই গানের মূল প্রচার এবং প্রসার। বলা হয় যে চট্টগ্রামের সমুদ্রপথ ধরে বহু সুফি সাধক বাংলাদেশে আসেন, তাই ওই অঞ্চলে তারা এসে যখন গান করতে শুরু করেন, গান বাঁধতে শুরু করেন, সে গান শুনে সেখানকার যে মানুষেরা যারা বাংলায় গান বাঁধছেন তাদের মধ্যেও প্রভাব পড়ে। ক্রমশ সেই গানের সুর কিছু কিছু ঢুকে যায়, কিছু আরবি শব্দ, কিছু ফার্সি শব্দ সেই গানের মধ্যে প্রবেশ করে। সুফি সাধকদের যে অধ্যাত্মবাদ ভাবনা, তাও এই মারফতি গানের মধ্যে ক্রমশ এসে মেশে। গান গাইছেন বাউলেরা, গান বাঁধছেন বাউলেরা, কিন্তু কিভাবে যেন আরবি দেশের সেই সুফি সাধকদের অধ্যাত্মবাদ, চিন্তা, তাদের আরবি ফার্সি শব্দ সেই ভাবধারা মিলে যাচ্ছে, তৈরি হচ্ছে একখানি গান, তার নতুন ধারা মারফতি। কালাচাঁদ দরবেশের কণ্ঠে শোনা যাক মারফতি গান। খেয়াল করবেন, এই গানের মধ্যে বেশ এমন কিছু শব্দ যা কিন্তু বাংলা শব্দ নয়।

0: কালাচাঁদ দরবেশের কণ্ঠে শুনলাম মারফতি গান, ভাব গান, ধোয়া গান, মারফতি গান, মাইজ ভান্ডারির গান, এমন বাংলার শুধু বাউল গানের কথাই যদি ধরি, তারই যে কত না ভাগ, কত না ধারা আমরা সেসব শুনছি আজ। জানি সম্পূর্ণ সম্ভব নয় কখনোই এই একটি ঘন্টায়, যতটুকু হয়। কে রয়েছেন টেলিফোনে? কান পাত বইবারে 0332210 7325। নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল লক্ষ্মীনাথপুর থেকে মিঠুন হালদার কথা বলছি দিদি।
0: বলুন মিঠুন বাবু,
1: অনেকদিন পর কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: দেখুন, আজকে যে বিষয়টি আপনি মানে উত্থাপন করতে চাইলেন বা করছেন, আমাদের বাংলায় তো মানে লোকগীতির মানে অনেক অনেক ধারা, যে যে ধারাগুলো এখন বর্তমানে অনেক অনেক ধারাই মানে বিলুপ্তর পথে। যেমন যেমন আমাদের মুর্শিদাবাদে আলকাপ ছিল, মানে অনেকটাই বিলুপ্ত, বিলুপ্ত প্রায় শোনা যায় না। তারপরে যেমন আপনি ভাব গানের কথাটা বললেন, তো যেমন দেখুন ফকিরি গান বা মুর্শিদি গান, এই গানগুলোও কিন্তু অনেকটাই শোনা যায় খুব মানে বর্তমান প্রজন্মের কাছে, মানে আমরা সেইভাবে শুনতে পাই না। তো আর বলতেই হয়, আর নতুন নতুন শিল্পীগুলো হয়তো আমরা মানে সেই গানগুলো সেই মাধুর্য পাচ্ছি না। বেশ কিছু নতুন শিল্পী মানে পুরোনো গানগুলোকে আবার নতুন করে গাইছে, বা মানে সেই আমাদের লোকগীতির ধারাটাই তো লোকমুখের, লোকমুখের ধারা। তো মানে সেই সেই অনুপাতে বলতেই হয় যে না, সেই গানগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে, না চলার না। আর আপনি আরেকটা মানে ধারার কথা বলছিলেন, মাইজ ভান্ডারি, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের যে মাইজ ভান্ডারি, তো মাইজ ভান্ডারি নিয়েও কিন্তু বাংলাদেশে যথেষ্ট কাজ হচ্ছে দিদি। আমি মানে আমি আমি একটা মানে সূত্র থেকে জানছিলাম, আমি বাংলাদেশে একটা মানে রেডিও প্রোগ্রাম শুনি, না শোনার না, মানে লোকগীতির একটা প্রোগ্রাম শুনি, আমি লোকগীতির একটা প্রোগ্রাম শুনে থাকি। সোমবারের দিন হয় ওদের প্রোগ্রামটা, রাত্রি 1:30 সময়। তো এই প্রোগ্রামটা আমি শুনি, আমি সেটা থেকেই সেই সূত্র থেকেই জেনেছি। তো প্রায় মোটামুটি আপনার মাইজ ভান্ডারি 1200 গান উদ্ধার হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, বাংলাদেশে,
1: বাংলাদেশে। তো আজকে আপনার কাছে একটা গানের মানে অনুরোধ করে যাব, যদি গোলাম ফকিরের এই গানটা, যদি আপনার ফকিরি গানটা যদি আপনার সঙ্গে থাকে, তো আপনার মানে যদি অনুষ্ঠানের সাথে যাই তবে হয়তো বাজানোর চেষ্টা করবেন। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, এই এই যে গানটা বর্তমান সময়ের নতুন প্রজন্মের শিল্পীরা প্রচুর গেয়েছে, কিন্তু গোলাম ফকিরের কণ্ঠে এই গানটা আমার মনে হয় অনেকেই শুনেনি। আর আকাশবাণী আছে বলেই এই যে মানে যে পুরোনো ধারাগুলো আমরা নতুন করে শুনতে পাই বা শুনতে পাচ্ছি বা বর্তমান,
0: নিশ্চয়ই নিশ্চয়ই
1: জানতে পারছি।
0: অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি তাই, অনেক ধারা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বেল্টে কাজ হচ্ছে। মানুষ ভাবছেন যে হারিয়ে ফেলার চাইতে আগলে রাখা, সেখানেই কিন্তু আমাদের সার্থকতা। শোনাবো মাইজ ভান্ডারিও শোনাবো, তার আগে বাউল গান পূর্ণদাস বাউলের কণ্ঠে।

বাংলার লোকগীতির যে মূল ধারাগুলি সেখান থেকে ছড়িয়ে পড়া উপনদী শাখা নদী সেসবের খোঁজ চলছে আজ। যেমন মাইজ ভান্ডারি গান, চট্টগ্রামের সদর মহকুমাতে মাইজ ভান্ডার নামে একখানি গ্রাম আছে। প্রতি বছর ওখানে বিরাট মাইফেল বসে, কেউ বলেন মেহফেল, কেউ বলেন মাইফেল। সেখানে নামাজ অনুষ্ঠিত হয়, রসুল পীর মুর্শিদের মাহাত্ম্য কীর্তন সেখানে গাওয়া হয়। গ্রামখানির নাম মাইজ ভান্ডার এবং সেখানে এই গানের উদ্ভব, তাই এই গানে এই নামের নাম হয়েছে মাইজ ভান্ডারি। পরবর্তীকালে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই মাইজ ভান্ডারির গান। সুফি সাধক, তার অনুগামীরা যে জিকির বা গজল গানগুলি গাইতেন, সেগুলি মূলত আরবি বা ফার্সি ভাষায় রচনা। তাদেরই কেউ কেউ সুফি সাধকেরা যখন বাংলাদেশে, মূলত পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় আসেন, সেখানে তারা গান বাঁধতে থাকেন। পীর আউলিয়ারা তাদের শিষ্য হতে থাকেন ক্রমশ। এইভাবেই জিকির বা গজল গানগুলি ক্রমশ আমাদের যে পীর বাবা বাংলার রয়েছেন, মুর্শিদরা রয়েছেন, তাদের কাছে পৌঁছয়। সে গানের সঙ্গে মিশেল ঘটে বাংলার ভাব গানের, আর মিশেল ঘটে আরবি ফার্সি শব্দের। মুর্শিদের কথা বলা হয়, অধ্যাত্মবাদের কথা বলা হয় মাইজ ভান্ডারি গানে। শোনা যাক ডক্টর মনিকা রায় কুণ্ডুর কণ্ঠে একখানি মাইজ ভান্ডারি গান।

0: ডক্টর মনিকা রায়কুণ্ডুর কণ্ঠে শুনলাম আমরা এখানে মাইজ ভান্ডারির গান। কে রয়েছেন টেলিফোনে? কানপাত বোস 0332107325 এই নম্বরে। নমস্কার। হ্যালো,
1: আমি কাশীপুর থানা পুরুলিয়া জেলা সুতাবে গ্রাম থেকে বলছি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি কামাখ্যা দাস বলছি।
0: বেশ কামাখ্যা বাবু, বলুন।
1: উনি গোষ্ঠগোপালের যে কোনো গান একটি শোনালে আমি খুশি হব।
0: আজ গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে একখানি গান কিন্তু শোনানো হয়েই গিয়েছে, দেখা যাক।
1: দিদি, আমরা তো ধরুন আমরা সেই বাইরে নিয়ে সবসময় থাকি তো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ বেশ, শুনতে থাকুন, দেখা যাক, যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবো। কেমন, ভালো থাকবেন কামাখ্যা বাবু। একটু আগেই শুনিয়েছি আজকের দ্বিতীয় গানই গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে, দেখা যাক, সম্ভব হলে নিশ্চয়ই আবারও শোনাবো। নমস্কার।
2: মানে এটা হচ্ছে লালন সাহের, তার সাহের প্রতি মানে কি বলবো, তার গুরুর প্রতি ভক্তির

0: মানে এবং বিরহের প্রকাশ পেয়েছিল এই গানটাই। তো এইটা হচ্ছে তোমার মতো দয়াল বধু আর তো পাবো না। ঊনবিংশ শতাব্দীতে জানালো সাহেব কুষ্টি মানে ছেউড়ি আখড়ায় যখন থাকতো তখন গানটা আমি দেখলাম হিস্ট্রিতে পড়ে এই গানটা লিখেছিলেন, তোমার মতো দয়াল বধু আর তো পাবো না, নির্মল সেই আমার নির্মলেন্দু চৌধুরী।
1: বেশ বেশ শুনতে থাকুন। হ্যাঁ, নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে আমরা তো এ গান পেয়েছি এবং অত্যন্ত জনপ্রিয় গানখানি, বেশ শোনা যাক।

বাংলার বাউল গানেরই আরও একটি ধারা যোগী গান। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে রংপুর, পাবনা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এসব জেলায় নাথ যোগীদের বসবাস, তাদের সাধন পীঠের অবস্থান। এরা এক ধর্মীয় সম্প্রদায়। এদের ধর্মীয় তত্ত্বমূলক যে গান, যে গানের মধ্যে তাদের সাধন মার্গের কথা বলা হয়, তাকেই বলে যোগীর গান। নাথ বা যোগী সম্প্রদায় এই গান গাইছেন, তাই যোগী গান। মূলত তাঁতি হন এনারা, তন্তুবায়, আবার চুন বিক্রেতাও হন, অর্থাৎ পেশায় চুন বিক্রেতা অথবা তাঁতি, কেউ কেউ চাষবাসের সঙ্গে যুক্ত। হিন্দু সম্প্রদায় মূলত, কিন্তু তবু এদের আচার, এদের মার্গ চলার পথ, সাধন পথ কিন্তু হিন্দুদের থেকে বেশ খানিকটা স্বতন্ত্র। দেবতা তাদেরও শিব। গুরুদেব বলতে শিবের কথাই তারা বলেন। খানিক পাঁচালির ন্যায়, কখনো বা পালা গানের মতন করে এই যোগী গান গাওয়া হয়। পুরুষদের সঙ্গে

মেয়েরাও কিন্তু এই যোগী গান করেন, তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায়, কখনো কখনো ভিক্ষুকও হয়ে যান, যোগী গান গেয়েই তাদের ক্ষুণ নিবৃত্তি হয়। যোগী গান সেভাবে আর খুব একটা পাওয়া যায়নি, রেকর্ড করাও সম্ভব হয় না, কারণ এই গানগুলি বেশ দীর্ঘ গান, প্রশ্ন উত্তর সাধন অধ্যাত্মবাদ সবটা মিশে থাকে। এতটা দীর্ঘ গান তাকে সম্পূর্ণ উদ্ধার করা, রেকর্ড করা, জানি না এখনও পর্যন্ত অন্তত আকাশবাণীর সংগ্রহে কিন্তু তেমন কোনো যোগী গান নেই।

0: সুবোধ রায়ের কণ্ঠে শুনলাম এই গান। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি বারাসাত থেকে ঝর্ণা চ্যাটার্জি বলছি।
0: বেশ বেশ বলুন বলুন।
1: বলছি যে লোকগানের,
0: আচ্ছা আপনাকে তার আগে আমি বলি, আপনার রেডিও সেটের ভলিউম একদম কম করে দিন, একেবারে শোনাও যাচ্ছে না বোঝাও যাচ্ছে না ভালো করে, রেডিও সেট একদম কম করে দিন ভলিউম।
1: হ্যালো,
0: এবার বলুন। হ্যাঁ বলুন।
1: বলছি যে আমি বারাসাত থেকে বলছি, ঝর্ণা চ্যাটার্জি।
0: হ্যাঁ ঝর্ণা দি, বলুন বলুন।
1: আপনাদের এই অনুষ্ঠানগুলোর মারফত আমরা অনেক অজানা তথ্য জানতে পারি। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন যে বাংলার সব থেকে আদি এবং অকৃত্রিম গান হলো লোকগান। তা আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি এবং যাই হোক দু এক পাতা নাড়াচাড়া করতে করতেও কিছু বুঝতে পারি যে লোকভাণ্ডারের, লোকগীতির ভাণ্ডার অফুরন্ত। যাই হোক, নমস্কার নেবেন ভাই, ভালো থাকবেন। আমি বারাসাত থেকে ঝর্ণা চ্যাটার্জি বলছি।
0: অনেক ধন্যবাদ দিদি, আপনাকেও নমস্কার জানাই। সত্যি চর্চার মধ্যে যদি আমরা রাখতে পারি আমাদের এই কৃষ্টিকে, আমাদের বাংলার নিজস্ব সৃষ্টিকে, তবেই তো তা রয়ে যাবে, তাই না?

কতকাল এমনি ভাবে অসার মায়ায় মাহন ডুবে রবে, কতকাল এমনি কেটে যাবে, এমন কথাই আবার তো শুনি গুরুনা ভজিময়ী সন্ধ্যা সকালে মনপ্রাণ দিয়ারে, আর না হবে মন মানব জনম। আসলে এভাবেই সাধনার মাধ্যমে মুক্তির পথ খোঁজা, বাউল গান তাই বলে। আর সেই মুক্তির পথ খোঁজার যে জার্নি, সেই জার্নি জুড়ে, সেই যাত্রা জুড়ে থাকে গান, সুর, সবটা মিলে বাউল গান। আরও কত না ধারা রয়েছে বাউল গানের, নরসিংদীর বাউল রয়েছে, বাইল্যান্ডি গান, কখনো সিলেট অঞ্চলের নিজস্ব বাউল গানের ধারা। কিছু গান নিয়ে চর্চা হচ্ছে আজও, কিছু গান হারিয়েই যেতে বসেছে প্রায়। বাংলা গানের এই নানান ধারা, বাউল গানের এই নানান ধারার বাকি রয়ে যাওয়া আরও কিছু ধারা নিয়ে হয়তো বসা যাবে অন্য কোনো দিন। আজ শেষ করি এখানেই, তবে আকাশবাণী এভাবেই কিন্তু আঁকড়ে রাখে, আঁকড়ে রাখবে, আমরা আপনারা সবাই মিলে একটা পরিবার। আসুন এই মুক্ত মানিক আমরা হারাতে যেন না দিই, সেটুকু শপথ করি। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম শর্মিষ্ঠা সরকার, ভালো থাকবেন সকলে, নমস্কার। শেষ করব সবিতাব্রত দত্তের কণ্ঠে গান দিয়ে, পুরনো ফেলে আসা মুক্তমানিক হারানো দিনের লোকগানের ধারা নিয়ে আবার অন্য কোনো দিন।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন যুববাণীর অনুষ্ঠান।

0: চলো বেরিয়ে পড়ি।
1: এই কিংসুক, আগামী কাল বিশ্বকর্মা পূজো, মানে ঠিক আর একটা মাস পরেই কিন্তু দুর্গা পূজো।
2: আরে ঠিক আছে, দুর্গা পূজো অবধি যাচ্ছি, কিন্তু বিষয়টা দেখো, কালকেই তো বিশ্বকর্মা পূজো, তার মানে আজকে রাত থেকেই রান্না শুরু হয়ে যাবে একদম। কালকে আমরা পান্তা, তার সঙ্গে আলু ভাজা, কত রকম ভাজা, তরকারি, মাছ, ইলিশ মাছ অনেকে খায়, তার সঙ্গে শুকনো শুকনো ডাল, আহা হা হা, কত রকম খাবার আমরা সবাই খাচ্ছি। হ্যাঁ,
1: ব্যাস বিশ্বকর্মা পূজোর নাম বললাম, কিংসুকের রান্না পূজোর গল্প কিন্তু শুরু হয়ে গেছে। এখনো কিন্তু দুর্গাপুজো বাকি আছে, মানে বুঝতেই পারছো বন্ধু যে চারিদিকে কেমন যেন একটা উৎসবের গন্ধ পাচ্ছি। আর বলো, তোমার তাহলে এবছর দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং এর প্ল্যান কি, মানে কোথাও ঘুরতে টুরতে যাচ্ছ নাকি?
2: বিষয়টা হচ্ছে যে দুর্গাপুজোয় আমি, মানে আমি ব্যক্তিগত যদি আমার কথা বলি, তাহলে আমার দুর্গাপুজোতে খুব একটা ঘুরতে যাওয়ার মানুষ আমি নই, কারণ আমি দুর্গাপুজোটা কলকাতাতেই কাটাতে চাই। তার অনেকগুলো কারণ আছে, সেগুলোতে আমরা দুর্গাপুজোয় যখন স্পেশাল আমাদের যে দুর্গাপুজোর শো হবে তখন আমরা কথা বলবো দুর্গাপুজো নিয়ে। কিন্তু প্রচুর মানুষ যারা দুর্গাপুজোয় ঘুরতে যান, কারণ ছুটির একটা ব্যাপার থাকে, অনেকেই চাকরি বাকরি করে, অনেকেই পড়াশোনা করে, তো তারা এই যে ছুটিটা তারা পায়, তো এই ছুটিতে যে ঘুরতে যাওয়ার যে জন্যে দুর্গাপুজোর সময় অনেকে বেছে নেয়। তো আমি জানি আপাতত যারা দুর্গাপুজোয় ঘুরতে যাবে ভেবেছে তারা অলরেডি টিকিট কেটে ফেলেছে, কারণ
1: সে তো বটেই,
2: না হলে পসিবল না, মানে দুর্গাপুজোতে সম্ভবই না।
1: আমি তো সেটাই ভাবছিলাম যে তাহলে এবার যদি আমরা সবাই মিলে একটা নতুন গন্তব্যের দিকে এগিয়ে যাই তাহলে কিরকম হয়, মানে চলো বেরিয়ে পড়ি।
2: হ্যাঁ একদমই, মানে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, যারা বেরিয়ে পড়বে ঠিক আছে তারা অনেক জায়গায় টিকিট কেটে ফেলছে, কিন্তু আজকে আমরা একটা আইটেনারি দিয়ে দেবো।
1: মানে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে?
2: আমরা কোথায় একটা যাবো সেটা আমরা এসে বলছি, আমরা কোথায় যাচ্ছি মানে শুরুতেই তোমাদেরকে সবটা বলে দেবো না, কারণ তোমাদের গান শোনাবো। এবার দেখো বিষয়টা হচ্ছে যে ঘুরতে যাওয়াটা কিন্তু আমাদের সবার কাছে একটা স্বপ্নের মতো,
1: একদমই তাই,
2: মানে আমরা সবাই ঘুরতে যেতে ভালোবাসি, মানে আশা করি সবাই ঘুরতে যেতে ভালোবাসি। এবার যারা ঘুরতে যেতে ভালোবাসি তাদের কিন্তু একটা ড্রিম ডেস্টিনেশন থাকে, তো আমরা এখানে ঘুরতে যাব এবং তার সঙ্গে ড্রিম মানুষও থাকে। মানে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময়
1: বলছি ড্রিম ডেস্টিনেশন, তার সঙ্গে ড্রিম মানুষ, মানে সবটাই মিলেমিশে ঠিক স্বপ্নের মতো, কি তাই তো?
2: একদমই তাই।
1: মানে আমার এই স্বপ্ন কথাটা বলতে বলতে কিন্তু একটা গান মাথায় চলে এলো, তোমারও কি সেই গানটাই মনে পড়ছে নাকি?
2: হ্যাঁ মানে একদমই তাই, মানে আমরা ছোটবেলা থেকে একটা গান শুনেছি এবং সেই গানটা আমাদের সবারই খুব প্রিয় গান। এবং যদি এরকম একটা গানে, মানে আমরা গানে ঘুরতে যাওয়া আমরা ছোটবেলা থেকে সিনেমায় দেখেছি
1: একেবারে
2: যে সুন্দর সবাই ঘুরতে যাচ্ছে, তো সেরকমই আমাদের ফ্যামিলি ছাড়া বন্ধু ছাড়া যদি আমাদের সেই প্রিয় মানুষ থাকে, সেই
1: তাদের নিয়ে আমরা ঘুরতে চাই, তাহলে তোমাদের জন্য রইল এই গানটা, অ্যাশ কিং এবং জুন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: হ্যাঁ, তাহলে দেখো তোমার ফেভারিট মানুষকে নিয়ে একটা অচেনা জায়গায় তোমরা চলে যাও, যেটা আমাদেরকে জাভেদ আলী আর জুন বন্দ্যোপাধ্যায় এতক্ষণ ধরে বললেন এরা অসাধারণ গানে। এবং বিষয়টা এটাই যে তোমরা অচেনা জায়গায় যাও, কারণ অচেনা জায়গায় আমাদের অনেক কিছু শেখায়, আমাদের মানুষ চিনতে শেখায়। এবং তার সঙ্গে শুধু তো ঘুরতে যাওয়াটা না, ডেস্টিনেশনটা তো নয়, মানে আসল যেটা ঘোরা সেটা তো মেইনলি সেই রাস্তাটা, সেই পথটা। সো ইটস দ্য ট্রাভেল, নট দ্য ডেস্টিনেশন। এবার আমরা যাই, এবার আমাদের তো ঘুরতে যেতে হবে, তাই নাকি অন্বেষা?
1: একেবারে ঘুরতে তো যেতে হবে, আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা বেরিয়ে তো পড়লাম কিংশুক, কিন্তু আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তো এখনো বললে না।
0: না, তাহলে তুমি শুরুতে বলে দাও, মানে একদম একটা ওভারভিউ দিয়ে দাও যে আমরা কোথায় যাব।
1: ঠিক আছে, তাহলে বলেই দিচ্ছি, আজকে আমরা, মানে বন্ধুরা, তোমরা যারা আজকের পোস্টার দেখে নিয়েছো তারা তো জানোই যে আজকে আমরা রওনা দিচ্ছি পূর্বঘাটের পথে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবার দেখো, অন্ধ্রপ্রদেশ জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, তাই তোমাদের জন্য আমি 7 দিন, মানে মোটামুটি ওই 1 সপ্তাহের একটা ট্যুর প্ল্যান করেছি, যেখানে আমরা যাব ভাইজ্যাক, মানে বিশাখাপত্তনম, তারপর ডিন্ডি, আন্তর্বেদী, এবং সিমহাচলম, আরাকু ভ্যালি আর বররা কেভস। তো মোটামুটি এগুলো দেখতেই আমাদের একটা 1 সপ্তাহ মতো, 7 দিন মতো সময় লেগে যাবে। তো সেই অনুযায়ী আজকের হচ্ছে পরিকল্পনাটা আমরা করেছি, কি তাই তো কিংশুক?
0: একদমই তাই। তাহলে আমরা তো এই প্ল্যানটা তোমাদেরকে বলবো, কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলে দিই,
1: বলে দাও,
0: সেটা হচ্ছে দেখো তোমাদের সবার, মানে আমাদের সবাইরই একটা করে ড্রিম ডেস্টিনেশন থাকে যেখানে আমরা ঘুরতে যেতে চাই, এবং অনেক সময় অনেকের ক্ষেত্রে একটা ড্রিম মানুষও থাকে যাদেরকে নিয়ে আমরা সেই ডেস্টিনেশনে ঘুরতে যেতে চাই। তাহলে দেখো, আজ বেরিয়ে পড়ির পোস্টার তোমরা সবাই জানো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ জীবনী কলকাতা, সেখানে একটা রঙিন পোস্টার রয়েছে। শুধু আজকের পোস্টার নয়, এর পরেও যে বেরিয়ে পড়ি হবে সেই পোস্টারের তলায়ও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। কি কমেন্ট করবে? যে তোমাদের যদি এরকম কোনো ড্রিম ডেস্টিনেশন থাকে যেখানে তোমরা যেতে চাও, এবার সেটা ভারতবর্ষের মধ্যেও হতে পারে, বাইরেও হতে পারে, চেষ্টা করো ভারতবর্ষের মধ্যে, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। তো আমরা তোমাদের জন্য একটা আইটেনারি বানিয়ে দেবো যেখানে তোমরা ঘুরতে যেতে চাও।
1: এটা কিন্তু একটা দারুণ প্ল্যান কিংশুক করে ফেলেছে, তো তোমরা দেরি করো না, ছটপট আমাদের পোস্টারের নিচে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের ফেভারিট ডেস্টিনেশন বা ড্রিম ডেস্টিনেশন কোনটা, শুধুমাত্র ডেস্টিনেশন নয়, তোমরা সেখানে কাকে নিয়ে ঘুরতে যেতে চাও, কি তাই তো?
0: একদমই তাই। আর আজকে তোমরা আমাদের ফোন করে বলো যে তোমরা যদি আর মানে গিয়ে থাকো ভাইজ্যাক বা এইসব জায়গায়, সেখানে তোমাদের কেমন লেগেছে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332107325, আরও একবার বলে দিই 0332107325। সেটা ছাড়াও আমাদের ফেসবুক পেজ তোমরা জানো, সেই পোস্টারের তলায় কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবার আমরা অনেক কথা বলে ফেলেছি, এবার ফাইনালি আমাদেরকে
1: অনেক কথা বলে ফেলেছি, তো এবার আমাদের ঘুরতে যেতে হবে। কিন্তু আমরা যে যাচ্ছি, আমরা যাব কিসে?
0: আমরা যেতে পারি, দেখো আমরা যে কোনো জায়গাতেই যাই, আমরা বলে দিই দুটোই ওয়ে আছে, একটা ট্রেন আর প্লেন, ঠিক আছে? এবার তোমরা যদি ট্রেনে যেতে চাও সেটা অবশ্যই একটু বেশি সময় সাপেক্ষ, কিন্তু তাও তোমাদেরকে বলে দিই, তোমরা যদি, আমরা বিশাখাপত্তনম থেকে শুরু করছি, মানে ভাইজ্যাক থেকেই শুরু করব, তাহলে কিন্তু আমাদের এখানে হাওড়া থেকে ট্রেন ছাড়ে, হাওড়া থেকে আমরা ট্রেনে যেতে পারি, তোমার মোটামুটি 14 ঘন্টার মতো সময় লাগে। আর স্লিপারে তোমরা যদি যাও তাহলে কিন্তু ভাড়া প্রায় 500 টাকা মতো, আর এসিতে গেলে কিন্তু 1300, আর যদি আরও তুমি উপরের দিকে এসি ক্লাসে যেতে যাও তাহলে কিন্তু ভাড়া বাড়বে। সেটা ছাড়া আরও একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে শালিমার থেকে, সেখানে যদি তোমরা যাও তোমাদের কিন্তু সময় লাগবে একটু বেশি, মানে প্রায় 17 ঘন্টা মতো, সেখানে কিন্তু স্লিপারে একই 500 টাকা মতোই ভাড়া পড়বে, আর এসিতে কিন্তু তোমার ওই 1200-1300-1500 যেরকম হবে অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে, এটা কিন্তু তোমার মোটামুটি ট্রেনের ভাড়া পড়বে।
1: আচ্ছা, এবার যদি আমরা উড়ে যেতে চাই, মানে ফ্লাইটে, তাহলে কলকাতা থেকে ভাইজ্যাক যাওয়ার ডিরেক্ট ফ্লাইট রয়েছে, ভাড়া শুরু হচ্ছে তোমার ওই 6000 টাকা থেকে। এবার তুমি যেমন ক্লাসে যেতে চাও তেমন অনুযায়ী ভাড়া বাড়বে, আর মোটামুটি 2-4 ঘন্টায় পৌঁছে যাবে। তো মোটামুটি এই ট্রেন আর প্লেনে করে কিন্তু আমরা ভাইজ্যাক চলে এলাম, আর এই যে চলে এলাম, তো এবার আমাদের কি করতে হবে, না এবার আমাদের একটা ভালো হোটেল বা রিসর্ট খুঁজে দেখতে হবে, মানে কাছাকাছি আমরা কোনো রেলওয়ে স্টেশন বলো বা বিমানবন্দরের আশেপাশে, সেই ভাইজ্যাক শহরের মধ্যে একটা আমরা হোটেল নিতে পারি। এবার এখানে বলে রাখি বন্ধু, যদি ভালো হোটেলে থাকতে চাও তাহলে কিন্তু ভাড়া মোটামুটি 2500 টাকা থেকে শুরু হচ্ছে, তো সেটা তোমরা একটু আগে থেকে অনলাইনে বুক করে নিও, তাহলে গিয়েই এই যে আমরা খোঁজাখুঁজি করি সেখানে আমাদের আরও বেশি মানে হ্যাপাজার্ড হয়ে যায়, কারণ আমাদের ঘুরতে পারি না ভালো করে, ওই একটা টেনশন থাকে যে ঘর কোথায় ভালো পাবো, তো সেটা একটু আগে দেখে নিয়ে চেক করে নিয়ে তারপর বুক করে ফেলো আর সেখানে চলে যাও। আর চলে তো গেলে এরপর ফ্রেশ হয়ে তাহলে আমরা লাঞ্চটা সেরে এবার কিন্তু বেরিয়ে পড়তে পারি আমাদের আসল জায়গাগুলোর উদ্দেশ্যে, তাই না?
0: হ্যাঁ, একদমই তাই। এবারে আমি যেহেতু এই জায়গাটা আমার ঘোরা, সেহেতু আমি একটা ছোট্ট একটি ট্রিক বা টিপ তোমাদেরকে দিতে পারি,
1: বলে দাও।
0: সেটা হচ্ছে যে আর কে বিচ বলে একটা বিচ আছে, রামকৃষ্ণ বিচ, সেই বিচের কাছাকাছি তোমরা যদি হোটেল পাও তাহলে কিন্তু সেখানে নিয়ে নিতে পারো। তাহলে সেখানে তোমরা সেই হোটেল থেকেই সুন্দর বিচের হাওয়া, মানে বিচের সমুদ্রের হাওয়াও পেলে, আর তোমার ঘুরতে যাওয়ার জন্য গাড়ি বা যাই করো সেটা কিন্তু তোমাদের সুবিধে হবে। কারণ তোমাদের এখানে গিয়ে ও যেটা বললো যে খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ করে নিলে ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু যেটার জন্য, যে উদ্দেশ্যে আমাদের যাওয়া, আমাদের ঘুরতে যাওয়া, তো এখানে কিন্তু ঘোরার জায়গা একদম প্রথমেই চলে আসে আর কে বিচ বা রামকৃষ্ণ বিচ।
1: মানে সমুদ্র আমাদের ডাকছে, আমরা ওয়েট করতে পারছি না, আমাদের যেতেই হবে।
0: একদমই তাই, মানে আর কে বিচ দেখো একটা সুন্দর লম্বা একটা মেরিন ড্রাইভ, তার চার দুদিকে সারি সারি নারকেল গাছ রয়েছে, সমুদ্রের হাওয়া বিচের মতো। দেখো আমরা মোটামুটি সবাই যারা সমুদ্র সৈকতে ছোটবেলা থেকে ঘুরি, প্রত্যেকটা সমুদ্রেই প্রায় সিমিলার এক্সপিরিয়েন্স থাকে। ডিফারেন্সটা কোথায় থাকে সেটা হচ্ছে পরিচ্ছন্নতায়। অনেক বিচ থাকে যেখানে খুব একটা পরিষ্কার হয় না, আবার অনেক বিচ থাকে যেটা পরিষ্কার, তার মধ্যেই একটা বিচ হচ্ছে রামকৃষ্ণ বিচ বা আর কে বিচ। আর এই পুরো বিশাখাপট্টনম পুরো জায়গাটায় যা, বিশ্বাস করো আমি যখন গেছিলাম আমি এক্সপেক্টই করিনি যে এতটা পরিষ্কার হবে চারিদিক। মানে অন্ধ্রপ্রদেশ পুরো রাজ্যটাই হয়তো এতটাই পরিষ্কার, যেখানে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমরা কোথাও কোনো নোংরা দেখতে পাবো, ময়লা ফেলা, কিছু একটা ফেলা, কি একটা চিপসের প্যাকেট খেয়ে ফেলে দিল বা এইসব ফেলে দিল, সেটা ছিল না। তার দুটো কারণ, একটা হচ্ছে অবশ্যই আমাদের নিজেদের সচেতনতা, আরও একটা হচ্ছে যখনই কিছু পড়ছিল ওখানে প্রচুর মানুষ ছিলেন যারা সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে দিচ্ছিলেন এবং পরিষ্কার করে দিচ্ছিলেন।
1: তো মোটামুটি একটা নিট অ্যান্ড ক্লিন শহর আমরা বলতেই পারি। আর যেমনটা আমরা বলছিলাম যে আমরা আর কে বিচ ঘুরছি। আচ্ছা কিংসুক, যদি তোমাকে বলি যে সমুদ্রের তলায় কয়েকটা মাস কাটানো যায়, তুমি কি সেটা শুনলে বিশ্বাস করবে?
0: হ্যাঁ অবশ্যই, আমি আর অনেকে কাটাই এবং আমি তো খুব আনন্দের সঙ্গে চলে যাবো, কারণ সেখানে সোশ্যাল মিডিয়া নেই, সেখানে ইন্টারনেট নেই, সেখানে ফোন নেই, কিছু নেই।
1: এবার আমি তোমাকে ঠিক সেরকম একটা জায়গার কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এরপরের নেক্সট গন্তব্য INS কারসুরা সাবমেরিন মিউজিয়াম, বুঝলে। আর এটা যখন আমি দেখছিলাম তখন এটা দেখার পরে বুঝলাম যে এই যে নৌসেনারা আছেন তাদের জীবনটা ঠিক কতটা কঠিন, আর এই যে আর কে বিচের পর কিন্তু এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো মোটামুটি এটাই হচ্ছে ভারতের অবসরপ্রাপ্ত একটা বাস্তব সাবমেরিন, এবার যেটাকে পরে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। আর তুমি যখন এর ভেতরে ঢুকবে তখন দেখবে যে সরু করিডোর, ছোট ছোট বাঙ্ক বোর্ড, তারপর টর্পেডো রুম, কন্ট্রোল রুম, মানে সব কিছুই আগের মতোই সংরক্ষিত অবস্থায় রয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো যে ক্যাপ্টেনের কেবিন, এত ছোট একটা জায়গায় যে মানুষ দিনের পর দিন কাটিয়েছে সেটা মানে না দেখলে তুমি বিশ্বাসই করবে না।
0: একদমই তাই, মানে সত্যি আমি যখন দেখতে গেছিলাম আমার তো অবাক লেগেই ছিল, কারণ আমরা আমাদের বাড়িতে থাকি এবং আমরা অনেক সময় কমপ্লেন করি, অনেক কিছু নিয়েই আমরা কমপ্লেন করি, সব কিছু ক্যাপাসিটি ডিফারেন্ট হয়, কিছু জায়গায় 30-40 জনের হয়, কিছু জনের 50-60 জনের হয়, অনেক জায়গায় 70-80 জনের হয়, এটা কিন্তু সাবমেরিন ওয়াইজ ডিপেন্ড করে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে নাম্বার অফ বেডস, মানে ওখানে যে ছোট ছোট বাঙ্ক বেড থাকে সেখানে কিন্তু একটাই শোয়ার জায়গা থাকে, এবং সেখানে কিন্তু যতজন সেলার বা যতজন ওখানে রয়েছেন সবার জন্যে কিন্তু বেড থাকে না, তো ওদেরকে কিন্তু টার্ন বাই টার্ন শুতে হয়। মানে সবাই কিন্তু, মানে আমরা যদি যেটা জানি আমরা যে আমরা সারাদিন কাজ টাজ করে গেলাম, সারা রাত ঘুমালাম, ওখানে কিন্তু ওরকম হয় না। ও সবার একটা করে ফিক্সড স্কেডিউল থাকে, যেই স্কেডিউলে তারা ঘুমায় এবং সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে, তো তাদের লাইফটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট।
1: মানে এরপরে তো একটা মিউজিয়ামের কথা তোমাকে বললাম, আরও একটা এরকম মিউজিয়াম রয়েছে যেটা আমরা পরে যাব, সেটা হচ্ছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। আর এইটা হচ্ছে আমাদের এই যে ভারতীয় নৌবাহিনীর দীর্ঘ পাল্লার একটা নজরদারি বিমান, মানে বাইরে থেকে দেখতে যতটা বিশাল, ভেতরে ঢুকলে তুমি বুঝতে পারবে যে কত টেকনোলজি নিয়ে এই বিমানটা তৈরি হয়েছিল। আর যারা বন্ধু তোমরা অ্যাভিয়েশন লাভার তাদের জন্য কিন্তু এই জায়গাটা পুরোপুরি ড্রিম ডেস্টিনেশন, একেবারে স্বর্গ বলতে পারো। আর এই দেখো আজকের মোটামুটি আমরা ঘুরে তো ফেলছি, আর আজকের জন্য লাস্ট গন্তব্য হচ্ছে কৈলাসগিরি, সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 360 ফুট উঁচু। এই পাহাড়ে তুমি যখন উঠবে বুঝতে পারবে যে পুরো শহরটাই যেন তোমার হাতের মুঠোয় চলে আসছে, মানে একদিকে নীল বঙ্গোপসাগর, অন্যদিকে আলোয় ভরা বিশাখাপত্তনম। আর তুমি চাইলে কিন্তু এখানে রোপওয়েতে উঠতে পারবে, আর সেই যে ওপরে রয়েছে একটা পার্বতীর বিশাল মূর্তি, তার সঙ্গে সুন্দর বাগান, আর একের পর এক অসাধারণ ভিউ পয়েন্ট, মানে বুঝতেই পারছো যে কতটা সুন্দর একটা জায়গা ভাইজ্যাক।
0: একদমই তাই, তো কৈলাসগিরিতে তোমরা গিয়ে কিন্তু এই সব পয়েন্টগুলো সুন্দর করে দেখে নিতে পারবে, এবং অবশ্যই যদি যদি মানে এটা তোমার বাবা মা বা বন্ধুদের নিয়ে গেলেও হবে, কিন্তু যদি তুমি তোমার প্রিয় মানুষের সঙ্গে ওখানে যাও তাহলে এই কৈলাসগিরি থেকে যেটা খুব সুন্দর লাগে দেখতে, অসাধারণ সুন্দর লাগে দেখতে, সেটা হচ্ছে সানসেট। তোমরা যদি সানসেটের সময় যেতে পারো তাহলে সেখানে গিয়ে তোমরা খুব সুন্দরভাবে সানসেট এনজয় করতে পারবে। আর সেটা ছাড়াও কিন্তু যে পুরো কোস্ট লাইন যেটা অনেক সব বললো এতক্ষণ, সেই কোস্ট লাইন তুমি দেখতে পারো। আর এখানেই মোটামুটি এইটুকুনি মানে প্রথম দিন তোমরা গিয়ে এইটুকুনি ঘোরো, কারণ মানে প্রথম দিনে তো পুরোটা দেখে নিতে পারবে না, হতে পারে না, পরের দিনগুলোতে তাহলে কি করবে, কিছু তো করতে হবে।
1: পরের দিনের জন্য আরো নতুন নতুন অনেক জায়গা আমরা এক্সপ্লোর করব। আর ঠিক সেরকমই ডে টু আমরা কোথায় যাচ্ছি?
0: ডে টু তে কিন্তু আমরা সিমহাচালানে যাব, ঠিক আছে? তো সেখানে কিন্তু তোমাদের গাড়িতে করে তোমরা যেতে পারো, এবং তোমাদের আনুমানিক মোটামুটি 3-4 হাজার টাকা মতো পড়তে পারে। এখানে কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে যে তোমাদের বার্গেনিং স্কিলস এর উপরে তোমরা কতটা টাকা কমাতে পারবে,
1: মানে সব জায়গায় বার্গেনিং স্কিলটা কাজে লাগে।
0: হ্যাঁ হ্যাঁ, 100 বার 100 বার। কিন্তু বিষয়টা হচ্ছে কেউ যদি 500 টাকা বলে আর আমার পাশের বন্ধু যদি 50 টাকা বলে, আমি কিন্তু তাকে চিনি না, আমি উল্টো দিকে, আমি চিনি না।
1: আবার শুরু করে দিয়েছে 500 টাকা জিনিস 50 টাকা।
0: না না ঠিক আছে, তা তোমরা সিমহাচালানে যাবে, তোমাদের সেখানে গিয়ে সেখানে তুমি সিমহাচালানে তোমার ডিসটেন্স কিন্তু প্রায় ধরো 18 কিলোমিটার মতো, আর সময় লাগবে প্রায় আধ ঘন্টা 40-45 মিনিট। এবার জ্যাম ট্যামের উপরও নির্ভর করে, তোমরা কখন যাচ্ছ কী বারে যাচ্ছ সেটার উপরও নির্ভর করে। তো তোমরা সিমহাচালানে যাও, সেখানে গিয়ে তোমরা ব্রেকফাস্ট করবে, তোমরা থাকবে কোথাও একটা,
1: আরে ঘুরতে কোথায় যাবো সেটা তো বলো। ঘুরতে আমরা যাচ্ছি হচ্ছে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ মন্দির। সেটা কি না এটা একটা সুন্দর গল্প আছে, একটু বলি। সেটা হচ্ছে যে বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 18 কিলোমিটার গাড়িতে লাগবে যেতে, ওই 40 মিনিট মতো যেটাও বললো। তো এই যে তোমরা যখন যাচ্ছ তোমরা ফিল করবে মানে দেখতে পাবে যে দূরে পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকছে সেই মন্দিরটা, একদম দক্ষিণ ভারতের অন্যতম শ্রদ্ধেয় বৈষ্ণব তীর্থ বলতে পারো। আর মন্দিরে ওঠার পথটাই একটা দারুণ সুন্দরভাবে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে। আর এই মন্দিরটার একটা ইতিহাসও রয়েছে। কীরকম ইতিহাস না, সেটা হচ্ছে 11শ শতকে পূর্ববঙ্গ রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই মন্দিরটা শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহকে উৎসর্গ করা হয়েছিল, ঠিক আছে? তো এখানে ভগবান বিষ্ণুর বরাহ এবং নরসিংহ দুই অবতারের মিলিত রূপ পুজো হচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বছরের বেশিরভাগ সময়ই মূল বিগ্রহটা ঘন চন্দনের আস্তরণে আবৃত থাকে। মানে আমরা যে জানি নরসিংহ একটা উগ্র মূর্তি, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে না, তার বদলে কি পাবে না শান্ত চন্দন আকৃতির একটা রূপের সুন্দর দর্শন। তো মোটামুটি এই মন্দিরটা ঘুরে ও যেটা বললো যে আমরা ব্রেকফাস্ট করতে পারি। আর দেখো বন্ধু, সাউথ ইন্ডিয়ায় যাচ্ছি, সেখানকার যদি ট্রেডিশনাল ফুড না খাই তাহলে কি সেটা হয় বলো?
0: না না না, খুব অন্যায় হবে,
1: একটু বলো।
0: খুব অন্যায় হবে। এবার খাওয়ার বিষয়টা তো আমি নিয়ে নেব, কিছু করার নেই। বিষয়টা হচ্ছে যে আমরা যারা শহর কলকাতায় থাকি বা আমরা কাছাকাছি থাকি, আমরা এখানে সুন্দর সাউথ ইন্ডিয়ান ফুড খুঁজে আমরা অনেকেই খেতে ভালোবাসি, ইনক্লুডিং মি, আমিও আছি, আমিও হাত তুলছি, তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? কিন্তু তোমরা ওখানে গিয়ে একদম অথেন্টিক যে ইডলি, বড়া, সাম্বার, ফিল্টার কফি, দোসা, বিভিন্ন রকমের দোসা, উত্তপম এবং আরও অনেক কিছু, মানে সাউথ ইন্ডিয়ান যত রকমের ডিশ হয় তোমরা কিন্তু অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ডিশ তোমরা সেখানে অ্যাজ এ ব্রেকফাস্ট খেতেই পারো। আর তোমরা যদি সেখানে না চাও যে না না না আমি সাউথ ইন্ডিয়ায় গিয়েও সাউথ ইন্ডিয়ান খাবো না, আমি সাউথ ইন্ডিয়ায় গিয়েও বাঙালি খাবার খাবো, তোমরা সেখানেও কিন্তু অপশান পেয়ে যাবে। এটা নয় যে তোমরা পাবে না,
1: অপশান
0: পেয়ে যাবে। কিন্তু আমাদের সাজেশন যে তোমরা যেখানেই যাচ্ছ সেখানকার খাবার এক্সপিরিয়েন্স করো, ভালো লাগবে। আর তারপরে একটা খুব ফেভারিট জায়গা, মানে আমার খুব ভালো লেগেছিলো সেই জায়গাটায় গিয়ে, সেটা হচ্ছে যে ডলফিনস নোজ ভিউ পয়েন্ট। এবার এই যে জায়গাটা, মানে এটা কেন, সেটা কারণটা হচ্ছে যে এই যে পাহাড়ের একটা বিশেষ জায়গা, সেটা কিন্তু ডলফিনের মুখের মতো তৈরি।
1: আচ্ছা,
0: তো এটার প্রায় ধরো উচ্চতা বলতে পারো 350 মিটার মতো, এবং সেখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে ভাইজ্যাগ বা বিশাখাপট্টনম পোর্ট। এবং পোর্টে আমরা জানি যে অসংখ্য জাহাজ, তার সঙ্গে বে অফ বেঙ্গল আমরা দেখতে পাবো, আমরা ভাইজ্যাগ শহরের যেটা প্যানোরামিক ভিউ সেটা ওখানে দেখতে পাবো। তো ডলফিনস নোজ যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টটা একটু উঁচুতে, তোমরা সেখানে গিয়ে কিন্তু এই পুরো চারিদিকটা দেখতে পারো। এবং তার সঙ্গে আরও একটা জায়গা, সেটা হচ্ছে যে ইয়ারাদা বিচ,
1: দারুণ জায়গা।
0: হ্যাঁ, এই যে শহর শহর আমরা ঘুরলে, তুমি শহর দেখলে এবং শহরের ভিড় থেকে একটু দূরে সবুজ পাহাড়, সোনালি রঙের বালি, সোনালি বাড়ি, গোল্ডেন স্যান্ড,
1: ওয়াও,
0: হ্যাঁ সোনার নয়, হ্যাঁ
1: হ্যাঁ, মানে সানসেটের পরে এরকম চিকচিক করে,
0: ওটা সোনার হতো, আমি তুলে নিয়ে
1: তো আর তুলে নিয়ে চলে আসতো, এটাই
0: আমি যেতাম 5টা স্যুটকেস খালি করে, নিয়ে আসতাম ভর্তি করে,
1: বালি ভর্তি
0: সব। বিষয়টা হচ্ছে যে যদি ওটা সত্যিকারের সোনার বালি হতো তাহলে ওটা ওখানে এতদিন থাকতো না।
1: মানে মানুষ ইমাজিনেশনে কোথায় পৌঁছে যেতে পারে, আমাদের দেখে শিখতে হবে।
0: কিন্তু যাই হোক, তোমাদের সানসেটের সময় কিন্তু ওই যে পুরো বিচটা খুব সুন্দর লাগে, একদম পুরো সোনালি লাগে, এবং আমরা প্রথমেই বলেছি যে খুব পরিষ্কার একটা জায়গা চারিদিকটা, তো তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। এবং তার সঙ্গে শান্ত সমুদ্র আছে এবং কম মানুষ যায়, তো এখানে বিশেষ করে মানে তোমার সারাদিন গাড়িতে চললে, বিভিন্ন দিকে জায়গায় ঘুরলে, তো সেই জন্য রিল্যাক্স করার জন্য একটা অসাধারণ জায়গা, যেখানে কিন্তু তুমি বিভিন্ন কালারের আকাশ দেখতে পাবে।
1: বাহ, বিভিন্ন কালারের,
0: মানে বিভিন্ন কালারের আকাশ, কিন্তু আমি এই হিসেবে বলছি না যে
1: তুমি সময়টা এক একটা এক এক রকম, কখনো নীল, কখনো কমলা, কখনো বেগুনি। আচ্ছা, ফোন লাইনে বন্ধু আছে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: নমস্কার দিদি।
1: হ্যাঁ বলো।
2: সুখদেব পাল বলছি, বেরুগ্রাম থেকে।
1: হ্যাঁ বলো।
2: প্রায় 27 মিনিট শুনলাম, অনুষ্ঠানটা জমে উঠেছে।
1: আচ্ছা,
2: মান্নাদের একটা গান আছে, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল জাপান কাবুল গিয়ে শিখেছি সহজে রান্না, চলো যাই চলে যাই দূর বহু দূর, কিশোর কুমার একটা গান আছে।
1: হ্যাঁ একেবারেই।
0: এই যে গানটা রয়েছে বন্ধু, তোমাকে আমি বলবো আজকে যখন রাত্রিরে তুমি রান্নাটা করবে তখন এই গানটা চালিয়েই তুমি রান্নাটা করো। হ্যাঁ, তো সেখানে তুমি আরামসে একদম তুমি ভজহরি মান্নার মতোই সেজে ভজহরি মান্নার মতো করে রান্না করো, ঠিক আছে?
1: আর
0: হ্যাঁ মানে হ্যাঁ মানে কালকে সকালে খেও সেটা, ঠিক আছে? হ্যাঁ মানে আজকে খেয়ে ফেলো না, তাহলে কালকে খেতে পারবে না।
1: বেশ, মানে কিংসুক বলে দিয়েছে আজকে রান্না করে কালকেই খেতে হবে, ঠিক আছে? আমরা ঘুরতে যাচ্ছিলাম,
0: হ্যাঁ আমরা ঘুরছিলাম, আমরা ইয়ারাদা বিচে ছিলাম। এবার দেখো বিষয়টা হচ্ছে, আমরা যখন বললাম যে বিভিন্ন কালারের আকাশ দেখতে পাবে, মানে আমি কিন্তু এই হিসেবে বলি, মানে আমি জাস্ট এক্সপেক্ট করছিলাম কেউ আমাকে বলবে যে আমি বিভিন্ন কালারের সানগ্লাসের সঙ্গে সেই আকাশটা দেখতে পাচ্ছি না, আমি কিন্তু এটা বলছিলাম না। আমরা এটাই বলছিলাম যে ধরো কমলা, গোলাপি, পার্পেল, এই কালারের কিন্তু আকাশ সুন্দর, আমরা সবাই জানি। এখন কলকাতাতেও হয় কিন্তু,
1: মানে কোনো ফিল্টার লাগবে না এই আকাশটা, তুমি নরমাল ক্যামেরায়
0: দেখবে, হ্যাঁ আমরা র দেখতে পাবো। বিষয়টা হচ্ছে আমরা কলকাতায় অনেক সময় হয় বা অনেক সময় চারিদিকে হয়, আমাদের সময় থাকে না দেখা, সেটা আলাদা কথা। কিন্তু এইরকমই একটা জায়গা, এরকমই একটা সুন্দর জায়গায় কিন্তু তোমরা গিয়ে তোমাদের বিকেলটা কাটাতে পারো, আর কাটাতে কাটাতে কিন্তু তোমরা অনেক গান, হ্যাঁ হ্যাঁ তোমরা সব কিছু ভুলে গিয়ে সব কিছু উড়িয়ে দিয়ে গান শুনতে পারো, যেরকম অ্যাশকিং এবং মোনালি ঠাকুর একটা গানে গানে সেটা বলেছে। তোমাদেরকে গানে গানে শুনিয়ে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে, আমি তোমাদের জোবানির বন্ধু কিংসুক এবং আমার সঙ্গে অন্বেষা।

0: চলো বেরিয়ে পড়ি।
1: হ্যাঁ, তো আমরা মোটামুটি একটা খুব সুন্দর গান এবং একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম, এবং আমরা যেখানে ছিলাম, মানে তোমাদের যেটা বলছিলাম যে ইয়ারাদা বিচে সুন্দর তোমরা একটা সানসেট এনজয় করো, তোমরা এই রকম একটা গান শুনতে শুনতে একদম সুন্দর সানসেট এনজয় করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে?
2: পরের দিন সকাল হয়ে যাবে, মানে আমরা তৃতীয় দিনে চলে আসবো।
1: একদমই তাই।
2: আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডিন্ডিতে, তাই তো? আর এই যে পাহাড় আর সমুদ্র, মোটামুটি এইসবের গল্প কিন্তু আমরা ব্যাগে এবার তুলে রেখেছি। আজ একদম অন্য একটা বিশেষ জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যে ডিন্ডি মানে গোদাবরীর শান্ত ব্যাক ওয়াটারের দেশে। তো এই যে অঞ্চলটা, তার যে ব্যাক ওয়াটার, এবং বারবারই আমাদের উঠে আসছে সেই বিভিন্ন রকম গাছ, সারি সারি নারকেল, আর এই যে তার জন্য পরিচিত কিন্তু বিশেষভাবে ডিন্ডি, সেটা হচ্ছে তার হাউস বোটের জন্য। মানে আমরা এখানে নাইট স্টে করতে পারি ডিন্ডিতে, ঠিক আছে? এবার আমি তোমাদের একটু বলে দিই যে ডিন্ডি তো আমরা পৌঁছলাম, কিন্তু আমরা যখন গাড়িতে ডিন্ডি পৌঁছচ্ছি সেই যাওয়ার রাস্তাটাও কিন্তু কম সুন্দর নয়। মানে ভাইজ্যাগ থেকে ডিন্ডির দূরত্ব প্রায় ধরো 185 কিলোমিটার মতো, আর গাড়িতে তোমার ওই 4-5 ঘন্টা লাগবে। তো এই পথটা কিন্তু তোমার একবারের জন্যও মনে হবে না যে একঘেয়ে, কারণ তুমি যখন দেখবে আমরা শহরে থাকি, তো শহরে সে একটা ঘন জনবসতিপূর্ণ এলাকা, এবার সেখান থেকে সেই আস্তে আস্তে হাইরাইজ বিল্ডিংগুলো কিন্তু হারিয়ে যাবে, আর তার জায়গায় তুমি দেখতে পাবে বিভিন্ন রকম ধানক্ষেত, ছোটো ছোটো গ্রাম, নদী, খাল, বিল, আর সারি সারি গাছ। তখন তোমার সত্যি মনে হতে বাধ্য যে রাস্তার দুধারে মানে সবুজ রং দিয়ে কেউ যেন জল রঙের ছবি এঁকে দিয়েছে। আর এই যে মানে আমরা যতবারই গোদাবরীর একটা বদ্বীপের কথা বলছি, মানে সেখান দিয়ে এগোবো, ততই নদীর এই যে শাখা প্রশাখা, তার যে একটা বিস্তার, সেটা চোখে পড়বে। এবং এই যে ডেল্টা অঞ্চলটাই কিন্তু বন্ধু দক্ষিণ ভারতের সবচেয়ে উর্বর ভূখণ্ডের মধ্যে একটা। আর অবশেষে এই ভূগোলের গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা ডিন্ডি। আর প্রথমেই কি চোখে পড়লো জানো, যে এখানে কিন্তু শহরের মতো কোনো হর্ন নেই, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, তাড়াহুড়ো নেই, মানে দারুণ একটা শান্ত জায়গা। এখানে তোমরা চাইলে অনেকক্ষণ মানে বসে প্রকৃতিকে দেখতে পারো, এনজয় করতে পারো।
1: অবশ্যই তাই। এবং তার সঙ্গে যদি তোমরা ব্যাকওয়াটার্স, যেটা অনেশা বললো, তোমরা কিন্তু ব্যাকওয়াটার্সে একটা সুন্দর বোট রাইডও নিতে পারো। হ্যাঁ, তো এই বোট রাইডটা তোমরা যখন নেবে, তোমরা সেখানে সাদা হিরন, কিংফিশার, তারপর প্রচুর মানুষ যারা মাছ ধরছেন, তার সঙ্গে যে ব্যাকওয়াটার্স যেটা খুবই শান্ত, সেই ব্যাকওয়াটার্সে কিন্তু তোমরা এনজয় করতে পারো। আর যেটা তোমরা একদমই মিস করতেই পারবে না, মানে তোমরা করলে আমি বকে দেবো, সেটা হচ্ছে হাউস বোটে থাকা, ঠিক আছে? হাউস বোটে কিন্তু তোমাদেরকে স্টে করতেই হবে। তোমরা হাউস বোটে স্টে করো একটা রাত, সুন্দর তোমরা হাউস বোটে স্টে করবে, সেখানে হাউস বোটেই তোমরা ডিনার করবে, এবং আকাশ সুন্দর, মানে হয় না সেই খুব স্টারি স্কাই যেটা, সেটা
2: তোমরা স্টার গেজিং করতে পারো।
1: হ্যাঁ, মানে স্টার গেজিং ডিপেন্ড করছে ওয়েদারের উপরে অনেক কিছু, কিন্তু তোমরা কিন্তু সেখানে তোমরা একটা ভালো দিন কাটাতে পারো। এবং যেটা আমাদেরকে একজন আমাদের ফেসবুক পেজে বলেছে, সেটা হচ্ছে সন্তু বসাক, তিনি বলছেন যে তার ছেলের আজকে বার্থডে, তো আবিরকে আমাদের সবাই তরফ থেকে খুব সুন্দর ভালো একটা শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে তোমার জন্যে। আর এইরকমই একটা কোনো স্পেশাল ডেতে তোমরা যদি এরকম একটা হাউস বোটে যাও, কিন্তু সেইখানেই কিন্তু তোমাদের সেই স্পেশাল দিনটা সেলিব্রেট করতে পারো,
2: সেটা
1: জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, যাই হোক, তোমাদের স্পেশাল দিন তোমরা সেখানে সেলিব্রেট করে নিতে পারবে। এবং সেখানে কিন্তু ওই একটা দিন কেটে পরের দিন কিন্তু আমরা একদম খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে যাবো আরেকটা জায়গায়।
2: আচ্ছা, কোথায় যাবো দৌড়ে দৌড়ে?
1: আমরা চলে যাবো কিন্তু আন্তর্বেদী বলে একটা জায়গা, দিল্লি থেকে আন্তর্বেদী, তোমার প্রায় 35 কিলোমিটার মতো ডিস্টেন্স, সময় লাগবে প্রায় 40-45 মিনিট। আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু আমাদেরকে এরকম বলবে না, দাদা তুমি তো 45 মিনিট বলেছিলে, আমার কেন 1 ঘন্টা লাগলো?
2: না, এটা কিন্তু ডিপেন্ড করছে, তুমি যদি রাস্তায় গাড়ি থেকে নেমে বারবার করে ছবি তুলতে থাকো তাহলে তো সময় লাগবেই। আর বন্ধু, এখানে কিন্তু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে ডিন্ডি এবং অন্তর্বেদী, এটা শুধুমাত্র দুটো আলাদা জায়গা নয়, এটা একটা মিলনস্থল। কিসের মিলনস্থল? না, এটা হচ্ছে গোদাবরী নদী, যার এসে বঙ্গোপসাগরের বুকে এসে মিশে যাচ্ছে। মানে তুমি দেখতে পাবে এক জায়গায় একদম নীল ওয়াটার, মানে একদম নীল কালারের জল, আর আরেকটা জায়গায় হচ্ছে বাদামি জল। মানে তুমি দুটো ডিফারেন্স নিজে দেখেই বুঝতে পারবে কি সুন্দর, মানে নদী আর সাগর একসঙ্গে এসে মিলিত হয়েছে এই জায়গাটায়। আর এই যে জায়গাটা যেখানে আমি বললাম, এই জায়গাটাকে বলা হচ্ছে সাগর সঙ্গম, বুঝলে? তো মোটামুটি ডিন্ডিতে আমরা এইগুলো দেখতে পারি। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, এখানে কিন্তু আরও একটা সুন্দর মন্দির রয়েছে, সেটা হচ্ছে শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির। তো এটা ওই আগের মন্দিরটার মতো ধাঁচেই কিছুটা করা। তো এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে যে একটা অন্ধ্রপ্রদেশের একটা অন্যতম শ্রদ্ধেয় একদম তীর্থ হিসেবে কিন্তু এটা পরিচিত। আর এই যে মকর সংক্রান্তি, তারপরে যে বিশেষ যে উৎসবগুলো আসছে, সেখানে কিন্তু এখানকার জায়গায় হাজার হাজার ভক্তের কিন্তু সমাগম হয়। তোমরা চাইলে এই মন্দিরটাও ঘুরে নিতে পারো। তো এই হলো আজকের মতো, মানে ডিন্ডিতে আমাদের মোটামুটি এই যে মন্দির এবং যে জায়গাগুলোর কথা, মানে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই তো এই দিনটা আমরা কাটাবো, তাই তো?
1: একদমই তাই। আর আমরা যা বলে যাচ্ছি, আমাদের বন্ধু ফোনে কিছু বলছে না, দেখি বন্ধু ফোন লাইনে বন্ধু কি বলছে।
2: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? যা, বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
1: না, কোনোভাবে বন্ধু বলতে চাইছি না, কিন্তু তোমরা কিন্তু আমাদেরকে বলো যে তোমরা গেছো কিনা, আর তোমরা যদি না গিয়ে থাকো তোমাদের যাওয়ার কোনো প্ল্যান আছে কিনা, কথা বলতে বলতে বন্ধু ফোন লাইনে।
2: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো,
3: নমস্কার।
2: বলো।
3: যে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, আমি জগৎগঞ্জে বলছি, রাজহাটি জঙ্গিগড়া হুগলি থেকে।
1: হ্যাঁ,
3: তো আইজাক যাওয়ার তো আপনাদের পরিকল্পনা রয়েছে শুনলাম। আমার ইচ্ছা যে রামজি ফিল্ম সিটি নাকি ওখানে রয়েছে। হ্যাঁ, ওখানটা যদি ঘুরে আসা যায় তো আমার মনে হয় খুবই ভালো লাগবে।
2: আচ্ছা, তুমি যে জায়গাটার কথা বললে সেটা হচ্ছে হায়দ্রাবাদ, বাট আজকে আমরা হায়দ্রাবাদে যাচ্ছি না। যেদিন আমরা হায়দ্রাবাদে চলে যাব সেদিন অবশ্যই সেই সমস্ত জায়গার কথা তোমাকে বলবো।
1: হায়দ্রাবাদে গেলে তোমাদেরকে কিছু বলার আগে আমি বলবো হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে, তারপর অন্য কিছু। আমরা হায়দ্রাবাদে যাব, কিন্তু আজকে আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না, কারণ আজকে আমরা তোমাদের শুধু সাউথ ইন্ডিয়ানই খাওয়াবো।
2: একদম,
1: আজকে আমরা তোমাদের বিরিয়ানি খেতে দেবো না, দেবো না খেতে। তো সেই জন্যে আমরা যেখানে আছি, মানে অন্তর্বেদী যে জায়গাটায় রয়েছি, সেখানে কিন্তু যেটা অনেশা বললো যে সাগরের যে সঙ্গম, সেটাও কিন্তু একটা খুব সুন্দর দেখার জায়গা। মানে আমরা যারা মোটামুটি ভারতবর্ষ জানি, আমরা জানি যে আমরা একদম সাউদার্ন টিপ, আমাদের যে ভারতবর্ষ সাউদার্ন টিপে আমরা যদি কন্যাকুমারীতে যাই, সেখানে কিন্তু আমরা তিনটে দিকে তিনটে জলের রং পুরো যেটা আলাদা আলাদা সেটা দেখতে পাই। সেটা ছাড়া প্রয়াগরাজেও আমরা সঙ্গম দেখতে পাই, এবং অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু আমরা এই সঙ্গম দেখতে পাই। এবং এখানেও কিন্তু আমরা খুব ডিস্টিংটিভলি দুটো যে জলের রং আলাদা, দুটো যে জল আলাদা, সেটা কিন্তু আমরা এখানে এক্সপিরিয়েন্স করতে পারি। সেটা ছাড়া যদি অন্তর্বেদীতে আমরা বলি, সেখানে কিন্তু একটা অন্তর্বেদী লাইট হাউস রয়েছে। সেখান থেকে কিছুই না, লাইট হাউস থেকে যেটা দেখা যায় এখানেও একই জিনিস দেখা যায়, আলাদা কিছু দেখা যায় না।
2: তো তবু তোমরা চাইলে দেখতে পারো।
1: হ্যাঁ, মানে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে কোস্ট লাইন, এই যে পুরো সমুদ্র তট, এই তটের একটা প্যানোরামিক ভিউ দেখতে হবে উপর থেকে। সেটা ছাড়া এই যে সাগর যে সঙ্গমের কথা আমরা বলছি, এইখান থেকে দেখতে পারবে, সি বিচ দেখতে পারবে, আর যে একটা সবুজ পুরো একটা কোনসীমার যে রিজিয়ন পুরো সবুজ, সেই একটা সবুজের পুরো বিবরণ দেখতে পারবে।
2: মানে তুমি যে বললে যে সমুদ্র তটের কথা, তো সেখানে যদি আমরা যাই ওই প্যানোরামিক ভিউতে, তাহলে আমরা দেখব মনে করো কোনো একটা সমুদ্রে তোমার জাহাজ চলছে, তো একদম সেটা ছোট্ট খেলনার মতো লাগবে দেখতে, অত দূর থেকে যেহেতু আমরা সেটা দেখছি। মানে সবটা মিলে মিশে সত্যি সেই একটা ছবির মতো ভেসে উঠবে আমাদের চোখের সামনে। তো মোটামুটি কি আজকে আমরা এখানেই থাকছি, তাই?
1: হ্যাঁ হ্যাঁ, একদমই। তোমরা অন্তর্বেদীতে থাকো, এগুলো দেখো, দেখে এনজয় করো, তোমরা লাইট হাউসে যাও, বিকেলটা সুন্দর করে কাটাও লাইট হাউসে, আবার নেমে এসো, নেমে এসে খাওয়া দাওয়া করে ঘুম পড়ো, ঠিক আছে? তোমরা যদি কেনাকাটা করতে চাও সেটা আলাদা কথা, তোমরা করতেই পারো, ঘুরে যদি কিছু খুঁজতে চাও সেটাও করতে পারো, কিন্তু তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে?
2: আচ্ছা, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কিংশুক বলে দিয়েছে, কারণ পরের দিন আমরা যাচ্ছি মেন অ্যাট্রাকশন পূর্ব ঘাটের পথে।
1: একদমই তাই। আমার খুব খুব ভালো লাগার একটা জায়গা, কারণ ওখানে গিয়ে খুব এনজয় করেছিলাম। আর এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ, কারণ এই যে জার্নিটা বেশি এনজয় করেছিলাম, ডেস্টিনেশনটাকে অবশ্যই ভালো, কিন্তু যে জার্নিটা ছিল সেটা কিন্তু অসাধারণ একটা জার্নি। জার্নিতে আসবো, তার কারণ আমরা যাচ্ছি আরাকু ভ্যালিতে। অন্তর্বেদী থেকে ডিস্টেন্স কিন্তু প্রায় 250 কিলোমিটার, সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। তুমি যদি গাড়িতে যাও তাহলে কিন্তু তুমি যেটা পাহাড়ের যে বেন্ডগুলো হয়, তারপর একটা সুন্দর ভ্যালি, তারপর দুদিকে প্রচুর জঙ্গলের মতো জায়গা।

0: ঠান্ডা পাহাড়ের হাওয়া খেতে খেতে যেতে পারো। কিন্তু যেটা আমি বা অন্বেষা বা আমরা তোমাদের সবাইকে সাজেস্ট করব সেটা হচ্ছে একটা ট্রেন রাইড নিতে, একটা ট্রেনে করে যেতে। তার কারণ হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে এই যে বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি ট্রেনটা চলে, ঠিক আছে, এই ট্রেনটা কিন্তু প্রায় 58টি টানেল আর 84টি ব্রিজের উপর দিয়ে যায়।
1: মানে বুঝতে পারছো কি কি দৃশ্য তোমরা দেখতে দেখতে যাবে যদি ট্রেনে করে যাও? অবশ্যই ট্রেনে করেই যেও।
0: তো সেই জন্য এইখানে কিন্তু ট্রেনের টিকিটটা পাওয়াটা একটু চাপের হয়ে যায় অনেক সময়। তো তোমরা একটু আগে থেকে টিকিটটা কেটে নিয়ে যেও যদি তোমরা ট্রেনে যেতে চাও। আর এই যে টানেল আর ব্রিজের উপর থেকে তো তোমরা যাবেই, আর এইখানে কিন্তু একটা কোচ হয়, জানো তো, ভিস্টাডোম কোচ যেটা বলা হয়। কারণ আমাদের অবশ্যই আমাদের নিজেদের আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ IRCTC থেকেই তুমি প্ল্যাটফর্ম থেকেই টিকিট কাটতে পারবে এখানে। আর তুমি যদি চাও মানে এখানে কিন্তু তুমি 60-100 টাকা টিকিটও পেয়ে যাবে যেটা সেকেন্ড ক্লাস বসে। আর তুমি যদি রিজার্ভ ডে বসে যেতে চাও তাহলে কিন্তু 150-300 টাকা। আর আমি যে কথাটা বলছি যেটা ভিস্টাডোম গ্লাস কোচ যেখানে পুরোটাই কাঁচে, তুমি দুদিক থেকে দেখতে পারো উপরের দিকেও দেখতে পাবে, সেখানে কিন্তু প্রায় 700-1000 টাকা মোটামুটি পার ওয়ে মানে একবার যাওয়ার খরচা হবে। তো তোমরা কিন্তু একটু আগে থেকে টিকিটটা কেটে নিও, কারণ টিকিট পাওয়া যায় না। আর তোমরা তাহলে গিয়ে কোথায় পৌঁছবে? আরাকু ভ্যালি, প্রায় 900 মিটারের ওপরে।
1: বেশ, মানে অবশেষে আমরা এই যে এত ট্রেনের গল্প শুনতে শুনতে উঠে চলে এলাম আরাকু ভ্যালিতে। আর এইটা হচ্ছে তোমার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার উঁচু একটা পাহাড়ি উপত্যকা। মানে বুঝতেই পারছো চারিদিকে ঠান্ডা হাওয়া। আর এখানে কিন্তু বন্ধু আমরা তো চা চাষের কথা সব জায়গায় শুনেছি দেখেছি, কিন্তু কফি চাষ এখানে কিন্তু সেটা হয়। আর এই জায়গাটা আরও একটা বেশি জনপ্রিয় কারণ হচ্ছে ট্রাইবাল একটা কালচারের জন্য। তো এই যে চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়, মানে কলকাতার যদি সব চিন্তা কেউ আমাকে কোথাও রেখে আসতে বলে আমি কিন্তু এই পাহাড়েই রেখে চলে আসবো। আর মোটামুটি এই যে তোমার আরাকু ভ্যালির কথা বলছি, এটা কিন্তু অন্যতম ভারতের প্রধান মানে কফি উৎপাদন অঞ্চল। আর শুধু তাই নয়, আমরা তো সবাই চায়ের বাগানে হাঁটাহাঁটি করি, এইখানে যে লাল মাটি এবং এই কফি চাষের জন্য একটা আদর্শ জায়গা। আর মানে আমরা যারা পর্যটন তারা তো যাই, এবং সেই পর্যটকদের জন্য কিন্তু এখানে হাঁটার একটা সুযোগও থাকে। আর যখন আমরা মানে কফির বাগানে ঢুকে পড়লাম তখন কফি হাউস মানে কফি মিউজিয়াম দেখবো না সেটা তো হতেই পারে না। তো যদি আরাকু আসো এই মিউজিয়ামটা তো দেখো, আর শুধু দেখলে হবে না, পকেটে করে কিন্তু একটা আরাকু কফিও নিয়ে যাও, কারণ তুমি যখন বাড়ি ফিরে এই কফিটা খাবে তখন তোমার সেই আবার আরাকু ভ্যালির কথাই মনে পড়বে।
0: দেখো যেরকম আমরা বাঙালিরা দার্জিলিং গেলে চা ছাড়া ফিরি না,
1: হ্যাঁ
0: ঠিক আছে, সেরকমই তোমরা যদি আরাকুতে যাও তো ওখানে কিন্তু কফি নিও। মানে এখন প্রচুর মানুষ আছেন যারা আমার মতোই কফি লাভার, মানে সকালে উঠে একটা কফি শট না হলে মোটামুটি দিনটা ঠিক শুরু হয় না। হ্যাঁ, তো এইখানে কিন্তু তুমি গেলে বিভিন্ন রকমের রোস্টেড কফি তুমি ট্রাই করতে পারো। বিভিন্ন রকমের রোস্ট হয় কফির, আমরা যারা জানি তারা জানি কফির অনেক ধরনের রোস্ট হয়, অনেক প্রকারের কফি হয়, টেস্ট ডিফারেন্ট হয় কফির। তো এখানে কিন্তু তোমরা কফি টেস্টিং হয়, তোমরা কিন্তু কফি টেস্ট করতে একদমই ভুলো না। আর যেটা তোমাদের ভালো লাগবে মানে যে ফ্লেভারের কফিটা ভালো লাগবে, মানে যারা জানে তারা বলছে ফ্লেভারের, আবার কফিও ফ্লেভারের হয়,
1: কফিও ফ্লেভারের হয়,
0: বিভিন্ন ধরনের ফ্লেভারের হয় কফি। তো সেই কফি কিন্তু তোমরা কফির যে বিনস হয় বা কফি বিডস হয় তোমরা সেই বিডস নিয়ে আসো বাড়িতে, বিনস কিনে আনো, এনে সুন্দর করে বাড়িতে তোমরা কফি বানিয়ে খাও। আর সেটা ছাড়া কিন্তু একটা ট্রাইবাল মিউজিয়ামও রয়েছে সেখানে, যেখানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যাবে। এবং যারা কেনাকাটা করতে ভালোবাসো তোমাদের জন্য স্বর্গ, কারণ তোমরা সেখানে গেলে ট্রাইবাল লাইফস্টাইল কালচার এবং সেখানকার জামা কাপড় এবং সেখানে এগ্রিকালচার কী আছে, সেখানে কীরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে, সেখানে ফেস্টিভ্যাল কী কী হয়, সেখানে বাড়ি কীরকমভাবে তৈরি করা হয়, তারপর সেখানে বাঁশ দিয়ে প্রচুর জিনিস তৈরি করা হয় সেটা কীরকমভাবে করা হয়, ট্র্যাডিশনাল যে জুয়েলারি, উডেন ইনস্ট্রুমেন্ট, ভীমসা, তারপর ডান্সের যে বিভিন্ন কস্টিউম, এই সবই দেখতে পাবে। আর সেখানে কিন্তু আশেপাশের যে হাটগুলো বসে বা আশেপাশে যে দোকান রয়েছে সেখান থেকে কিন্তু তুমি এগুলো কিনতে পারো, তুমি সংগ্রহ করে নিয়ে আসতে পারো তোমার নিজের বাড়িতে রাখার জন্য। এবার চলে আসে এটা খুব ফেভারিট জায়গা যেটা।
1: আচ্ছা কোথায়?
0: হ্যাঁ মানে ফেভারিট জায়গায় মানে এইখানেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ওখানে যখন গেছিলাম আমি কিন্তু এটা এনজয় করেছিলাম। সেটা হচ্ছে যে আমরা যেটা একটা রিসর্টে ছিলাম, ঠিক আছে, বিকেলবেলা। হ্যাঁ আমি একটু বিষয়টা একটু ভালো করে বলছি, বিষয়টা
1: বলো।
0: বিকেলবেলা তোমরা রিসর্টের বারান্দায় বসে আছো, কফি খেতে খেতে বা গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে, ঠিক আছে, আমি ধরে দিচ্ছি তুমি হোটেল থেকে ফিল্টার কফি খাচ্ছ, যাও এটাও আমি বলে দিলাম, ফিল্টার কফি খাচ্ছ,
1: ঠিক আছে।
0: দূরে তুমি পাহাড় দেখতে পাচ্ছ, একটু হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একটু সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং তার সঙ্গে যে আমরা জানি পাহাড়ে একটা মিস্ট হয়, একটা আমরা এখানে যে ছবি তুলে মিস্ট ফিল্টার ইউজ করি ওখানে একটা মিস্ট, ওটা অটোমেটিক মিস্ট থাকে, ঠিক আছে, এবং তার সঙ্গে ঝিঝি পোকার ডাক।
1: বাহ,
0: এবার এই পুরো বিষয়টায় আমি একা ছিলাম, ঠিক আছে, এটা দুঃখের কথা, এটা আমি বলতে চাইনি, কিন্তু

0: তুমি যদি একা
1: দুঃখের কথা বলে দিল,
0: কিন্তু তুমি একা এখানে যেও না, মানে যেতেই পারো, কিন্তু যদি না যাও, তুমি যদি তোমার প্রিয় মানুষকে নিয়ে যাও তার সঙ্গে বসে, আমরা তো সবসময় রাশিয়া বা নর্দার্ন লাইটস দেখতে যেতে পারি না, এখানে কিন্তু তুমি তারা দেখতে দেখতে, সন্ধ্যা মুখোপাধ্যায় অনেক বছর আগে একটা সুন্দর গান আমাদেরকে উপহার দিয়ে গেছিলেন, আমরা সবাই শুনি, ওখানে গিয়ে কিন্তু আমি এক্স্যাক্টলি এই গানটা শুনেছিলাম। আর তোমরা অন্য গান শুনতেই পারো, কিন্তু একবার তোমরা ওখানে গিয়ে এই গানটি যদি শোনো, আশা করছি ওই পুরো মোমেন্টটা আরও সুন্দর করে তোমাদের জন্য তৈরি হয়ে যাবে।

0: দেখো তোমাদেরকে তো আমি বলেছি যে আমি জানি, আমি জানি, আমি জানি, আমি আমি জানি তোমরা হয়তো বলছো না, তোমাদের এক্সপ্রেশনটা আমি ইমাজিন করে নিচ্ছি একটু হলেও, কিন্তু এরকমই একটা অসাধারণ ইমাজিনেশান, একটা ইন্টারেস্ট কিন্তু তোমরা এখানে গেলে পাবে ফর শিওর। হ্যাঁ, তাহলে এই রাতটা তোমরা এরকম গান শুনে গল্প করে খাওয়া দাওয়া করে কাটাও, কারণ পরের দিন তোমাদেরকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে, সেটা ইন্টারেস্টিং জায়গা, কারণ তোমরা যাবে হচ্ছে বোরা কেভসে। ঠিক আছে, আরাকু থেকে ডিস্টেন্স কিন্তু প্রায় 36 কিলোমিটার সময় লাগবে, গাড়িতে যেও 1 ঘন্টা মতো সময় লাগবে। ঠিক আছে, এবং পথে তোমরা যেতে যেতে প্রচুর মানে যে পাহাড়ি রাস্তা, মেঘ, কফি, দুদিকে কফির যে পুরো চাষ করা হয়, হ্যাঁ, কফি প্ল্যান্টেশনস, এবং ছোট ছোট ছোট ছোট ওয়াটারফলস আছে। ঠিক আছে, তো তোমরা যদি হও, মানে আমরা সবাই জানি ওয়াটারফলস দেখলে আমরা দাঁড়িয়ে পড়ি, আমরা হাত বাড়িয়ে দিই একটু জল খেয়ে নিই। ঠিক আছে, তোমরা করতেই পারো এটা, আর তারপরে তোমরা চলে যাবে মেন আকর্ষণ তোমাদের বোরা কেভস।
1: এই যে কেভসের কথা তুমি বললে, আমার কিন্তু একটা কথা খুব মনে পড়লো, সেটা হচ্ছে যে এই যে এই প্রাকৃতিক চুনা পাথর দিয়ে তৈরি এই গুহাগুলোর বয়স প্রায় 15 কোটি বছর হয়ে গেছে। কিন্তু জানো, মানে আমরা যখন ভূগোল বইতে পড়তাম যে একটা গুহার ছবি বা এই ব্যাপারটা নিয়ে যখন পড়তাম, আমার যখন ওখানে মানে ছিলাম, মানে যখন আমি গেছিলাম আর কি, তখন দেখছিলাম যে কোথাও যেন গিয়ে সেই ভূগোল বইয়ের পাতার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, মানে যেটা পড়তাম ঠিক সেটাই চোখের সামনে দেখছি।
0: আসলে বিষয়টা হচ্ছে অন্য সাইডে ভালো ইমাজিন করে পড়তো, আমি তো

0: আমি ভালোবেসে পড়তাম না, আমি পড়তাম কারণ আমায় পড়তে হতো, তাই তো সেই জন্য আমার ওখানে গিয়ে কিন্তু আমি মজা পেয়েছিলাম ওগুলো দেখে, মানে স্ট্যালাগ্লাইট বা স্ট্যালাগমাইটগুলো দেখে কিন্তু আমি খুবই ওখানে মজা পেয়েছিলাম, কিন্তু তখন কিন্তু আমার মনে পড়েনি। হ্যাঁ, বইয়ের আমার বইয়ের কথা মনে পড়েনি,
1: আমি এনজয় করেছিলাম, আমার আমি দুটোই করেছিলাম, আমার মানে বইয়ের কথা মনে পড়েছিল, প্লাস ওই যে আমি গেছিলাম তখন তখন দেখেছিলাম যে সেই রকম গল্পের কোথাও একটা ভেতর দিয়ে কিন্তু আমি ঢুকে যাচ্ছি। আর এই যে কেভসগুলো মানে নিজেরাই এতটা মানে ঠান্ডা একটা পরিবেশ থাকে যে তুমি যদি এখানে মানে অনেক জন যদি এখানে তোমরা থাকো তাহলেও কিন্তু মানে কোনো অসুবিধা হবে না, মানে একসঙ্গে অনেকজন মিলে কিন্তু এখানে থাকা যায়, থাকা যায় মানে কি ঘুরে দেখা যায়। সেই সাফোকেশন ব্যাপার তো সেখানে একদমই নেই। তো মোটামুটি এই যে কেভসটা আমরা দেখলাম, এরপরে আমরা কোথায় যেতে পারি বলো?
0: আমরা এরপরে তো যাবো, কিন্তু এই কেভের মধ্যে তোমরা যে স্ট্যালাকলাইট বা স্ট্যালাগমাইট দেখবে সেটা ছাড়াও কিন্তু প্রচুর পাথরের অনেক ফরমেশন রয়েছে, সেটা হাতির হতে পারে, শিবলিঙ্গর হতে পারে, মানুষের মুখের হতে পারে, যে ন্যাচারাল শেপ সেটা কিন্তু পাথর নিজে থেকেই তৈরি, মানে তৈরি করেনি। আর এই যে গুহার ভেতরে একটা খুব লাইটের ব্যাপার রয়েছে, ঠিক আছে, মানে নীল সবুজ অরেঞ্জ পার্পেল এই যে বিভিন্ন লাইট এবং তার যে টেম্পারেচার, এখানে কিন্তু গেলে তোমরা এনজয় তো করবেই, তোমরা একটা আলাদা এবার এটাও কিন্তু
1: আর্টিফিশিয়াল নয়, সবটাই রিয়েল,
0: সবটাই ন্যাচারাল, এবং এখান থেকেও কিন্তু তোমরা প্রচুর জিনিস কেনাকাটা করতে পারো, ঠিক আছে, কারণ আমি বুঝতে পারছি মানে অন্যেষে এত ভাই ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, বাড়ি তো কিছু আনতে হবে না,
1: কিছু তো কিনতে হবে,
0: প্রমাণ দিতে পারবো না আমি ঘুরতে গেছিলাম,
1: তো স্মৃতি কিছু নিয়ে আসবো না,
0: বলবে এআই দিয়ে ছবি বানিয়ে দিয়েছে আমরা ঘুরতে যাসনি তুই। সেই জন্য তোমরা যদি কিনে আনতে চাও, তোমাদের জিনিস নিয়ে আসতে চাও, সেই জন্য কিন্তু তোমাদের এখানে প্রচুর বাঁশের তৈরি প্রচুর আর্টিফ্যাক্টস রয়েছে, টয়েস রয়েছে, এবং তার সঙ্গে যে পাহাড়ি মধু নিয়ে আসতে পারো এবং তার সঙ্গে কফিও নিয়ে আসতে পারো। আর তারপর মোটামুটি হয়ে গেছে, কারণ আর একটাই জায়গা বাকি রয়েছে, তারপর আমরা ফিরে আসবো, সেটা হচ্ছে আরাকু ভ্যালিতে। তোমরা যদি যাও সেখানে কিন্তু একই রকম রয়েছে, শুধু একটা গার্ডেন রয়েছে সেখানে ঘুরে দেখতে পারো,
1: আদ্যপুরম গার্ডেন। তো এই যে একটা ব্রিটিশ আমলে তৈরি এই গার্ডেনটা, সত্যি আজও আরাকুর একটা অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান বলা যেতেই পারে। মানে এই গার্ডেনের ভেতরে ঢুকলেই আমরা দেখতে পাবো যে কত রকমের ফুল, মানে লাল হলুদ নীল বেগুনি, মানে ঠিক যেন কোন একটা পাহাড়কে একটা বাগানেই পরিণত করে দেওয়া হয়েছে। আর এখানে শুধু তাই নয়, এখানে বিরল প্রজাতির নানা রকম গাছ উদ্ভিদ, সুন্দর সুন্দর লন আর ছোট্ট টয় ট্রেনও রয়েছে, মানে মানে যারা বাচ্চারা আছে মানে পরিবার নিয়ে এলে কিন্তু এখানে খুব এনজয়মেন্টের একটা ব্যাপারও চলে আসবে।
0: তো মোটামুটি আমিও ঘুরতে গেলে কিন্তু বাচ্চা হয়ে যায়।
1: হ্যাঁ, তো আমরা সবাই বাচ্চা হয়ে যাই, মানে দিল তো বাচ্চা হয় না। তো সবটা মিলিয়ে এই গার্ডেন থেকে আমরা বেরিয়ে চলে যেতে পারি ওই যে ও বললো হ্যান্ডিক্রাফট মার্কেটে। আর সব থেকে ভালো কথা, এখানে যারা আদিবাসী রয়েছেন তারা এরা নিজের হাতে কিন্তু তৈরি করে, তো বুঝতেই পারছো এখানে সবটাই রিয়েল, মানে চারিদিকে তুমি যাই দেখবে, যাই কিনবে, যেখানেই যাবে সবটাই একদম প্রাকৃতিক, কোনোভাবে তোমাকে আর্টিফিশিয়াল করা নয়। তো বিশেষত এই যে বিভিন্ন রকম ব্যাপার আমরা ঘুরলাম, এবার খাওয়া দাওয়ার প্রসঙ্গে এসে
0: আসবোই, কারণ আমি জাস্ট তোমাদের এইটুকুনি বলে দিই, খাওয়া দাওয়াটা তো আমি আসতেই হবে আলাদা করে, তোমাদের বলে দিই যে এই যে তোমরা আরাকু ভ্যালিতে ঘুরে গেলে এখান থেকে এবার তুমি বিশাখাপট্টনম ডিরেক্ট চলে যাও, 90 কিলোমিটার মতো রাস্তা, আড়াই থেকে তিন ঘন্টা 4-5 ঘন্টা সময় লাগতে পারে, এবং বিশাখাপট্টনম থেকে তুমি যেভাবে গেছিলে কলকাতা থেকে বা যেখান থেকেই গেছিলে সেখান থেকে সেরমভাবে ফিরে চলে
1: আসবে,
0: মানে ট্রেনেও আসতে পারো, ফ্লাইটেও আসতে পারো, যেরমভাবে ইচ্ছা আসতে পারো, তোমার ব্যাপার। এইখানে আসি এবার খাওয়ারের ব্যাপারে,
1: এক্সাইটমেন্ট।
0: হ্যাঁ, কারণ ওখানে একটা খুব অসাধারণ জিনিস পাওয়া যায়, যেটা আমি কলকাতায় এসে অনেকবার চেষ্টা করেছি বানিয়ে খাওয়ার, কিন্তু মানে সেভাবে হয়ে ওঠেনি, সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন।
1: আচ্ছা,
0: ঠিক আছে, সেটা
1: আমরা খাচ্ছি।
0: হ্যাঁ হ্যাঁ, না না আমরা এখন খাচ্ছি না, ওরা ব্যাম্বু চিকেন যেটা খাচ্ছি ওখানে চিকেনটা নেই আর কি। যাই, আমরা যে ব্যাম্বু চিকেনটা ওখানে, বিশেষত এটাই যে এটা কোনো ওভেন প্রেশার কুকার এডুকারে বানানো নয়, ওখানে যে আঁচ নর্মাল যে উনন টাইপের যে আঁচ হয় সেখানে বাঁশের মধ্যেই সেটাকে পরিষ্কার করে নিশ্চয়ই তার মধ্যে র যে চিকেন হয় সেটাকে দিয়ে, এবং তার মধ্যে অনেক ধরনের পাহাড়ি মশলা সেখানে দিয়ে সেটা একটা সুন্দর আঁচে আস্তে আস্তে করে তৈরি করা হয়, তো সেটা অসাধারণ খেতে লাগে। ঠিক আছে,
1: আর বলতে হবে না, আমার এক্ষুনি খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু এবার অন্য অন্য খাবারে চলে
0: এসো। অন্য হচ্ছে তুমি যদি চিকেন মাটন না খাও, তুমি যদি ভেজিটেরিয়ান হও, সেখানে কিন্তু তুমি ওখানে চিকেন ছাড়া অন্য জিনিস, মানে ধরো ফুলকপি, গাজর, সেখানে অপশনও রয়েছে,
1: দরকার আছে বলা,
0: না না মানে এই অপশনটাও তোমাদের জন্য রয়েছে, তোমরা কিন্তু ব্যাম্বু কুকড ভেজিটেবল তোমরা ওখানে পেয়ে যাবে। সেটা ছাড়াও কিন্তু ওখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে, তুমি কিন্তু মিষ্টিও খেতে পারো। আর
1: একটা বিশেষ মিষ্টি রয়েছে, সেটা হচ্ছে পুথারিকুলু, মানে এটা একটা সত্যি নামটা এরকম অদ্ভুত, কিন্তু মিষ্টিটা একটা মানে ট্রেডিশনাল ঠিক কাগজের মতন দেখতে একটা মিষ্টি, এটা তুমি ট্রাই করতে পারো। তো মোটামুটি এই যে আমরা বিশাখাপত্তনম ফিরে এলাম, এরপর তো আমরা বাড়ির দিকে রওনা দেব, কিন্তু সব থেকে বড় কথা বন্ধুরা যেটার জন্য অপেক্ষা করছে যে বাজেট, আমাদের কত টাকা খরচ হবে।
0: আমাদের খরচ দেখো, এবার এটা ডিপেন্ড করছে যে তুমি কিরকম ভাবে যাচ্ছ তার উপরে, কিন্তু তোমার যদি বাজেট ট্রিপ করতে চাও তাহলে পার পার্সন ধরে রাখো 18-22 হাজার টাকা মতো পড়ে যাবে। আর যদি কমফোর্টেবলি সুন্দর করে ঘুরতে চাও তাহলে তুমি 25-35-40-50 যত ইচ্ছা খরচা করো, কেউ বারণ করবে না, ঠিক আছে।

0: আর সার্ট করে, মানে তোমরা যারা শুনছো তোমরা একটু খাতা পেন নিয়ে বসে যাও সার্ট করে, কারণ আমি কটা নাম বলবো লিখে নেবে। হ্যাঁ, কারণ এগুলো কি বোঝাতে গেলে অনেকটা সময় চলে যাবে, তোমরা পরে এটাকে দেখে নিও কি, কিন্তু তোমরা এটা খেতে ভুলবে না, ঠিক আছে? সার্ট সার্ট করে লেখা শুরু করে দাও। একদম পেরা সাট্টু বলে একটা খাবার পাওয়া যায়, তারপরে একটা রয়্যালা ভেপুদু বলে একটা খাবার হয়, তারপরে চিপালা পুলুসু বলে একটা খাবার হয়, তারপরে গুঙ্গুরা পাচাদি বলে একটা খাবার হয়, এবং তার সঙ্গে যেটা আমরা ব্যাম্বু চিকেন বলছিলাম ওটার অ্যাকচুয়াল নাম হচ্ছে বঙ্গুলো চিকেন, ঠিক আছে? আর তার সঙ্গে কিন্তু ওখানেও বঙ্গু বিরিয়ানি, মানে ব্যাম্বু বিরিয়ানি, এটাও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? আর একটা নাম আছে, সেটাও আমি বলে দিই, সেটা হচ্ছে যে বাবাঠিলু, যেটাকে পুরানপলি স্টাইলের আন্ধ্রার একটা মিষ্টি। লিখে নিয়েছো, এগুলো কিন্তু খেতে ভুলবে
1: না। অনলাইনে বন্ধু চলে এসেছে খাতা পেন নিয়ে, চলো দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: কমলেন্দু দাস বলছি, ভগবানপুর পূর্ব মেদিনীপুর থেকে।
1: বলো।
2: ওখানে ব্যাম্বু চিকেনটা সত্যি খুব উপাদেয় এবং তার সঙ্গে আছে ব্যাম্বু বিরিয়ানি। তবে ওইখান থেকে আরেকটু কাছে আছে বিন্ধ্য পর্বত, যেটা হচ্ছে ওই ছত্তিশগড়ের
1: একেবারেই তাই। মানে বন্ধু কিন্তু বলে দিয়েছে তার এক্সপিরিয়েন্স, আর মোটামুটি ঘড়ির কাঁটা বলছে 11:56 হয়ে গিয়েছে। আজকের বেরিয়ে পড়ি রাতটা তো আজ মোটামুটি শেষের পথে, এতক্ষণ সঙ্গে ছিলাম কিংসুক আর অন্বেষা, আবার গল্প করতে চলে আসবো অন্য কোনো দিন নতুন কোন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ মুখের হাসির সঙ্গে মনের হাসিটাও অক্ষত রেখো, আর যেতে যেতে তোমাদের জন্য রেখে গেলাম অরিজিৎ সিং এবং মধুমন্তী বাগচির কণ্ঠে এই গানটা। তাহলে চলো আজকের মতো বাই।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান শুনবেন সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানগুলির গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন লোকগীতির শিল্পী সুরভি চক্রবর্তী।

0: সুরভি চক্রবর্তীর কণ্ঠে শুনলেন প্রচলিত লোকগীতি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। গঙ্গা ফুলোহার নদীর জলস্তর কমতে শুরু করলেও মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দ টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। দুর্গত মানুষের সঙ্গে তিনি কথা বলেন এবং ত্রাণ সামগ্রী তুলে দেন। গতকাল ত্রাণ শিবিরে যান রাজ্য সেচমন্ত্রী জুয়েল মুর্মুও। রতুয়া ব্যবসায়ী সমিতির তরফে গতকাল 250 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এদিকে জেলার ভূতনির জলমগ্ন বিভিন্ন এলাকায় এখনও ডোঙায় যাতায়াত করছেন স্থানীয় মানুষ। গতকাল ভূতনি সেতুর কাছে ত্রাণ পৌঁছানোর খবর মিলতেই দূর দূরান্ত থেকে ডোঙাতে গঙ্গা পেরিয়ে সেখানে পৌঁছন।

0: হাসিনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 22শে সেপ্টেম্বর মঙ্গলবার আলিপুরদুয়ার সফরে যাবেন। তিনি সুভাষিনী চা বাগানে গন্ডার দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। এরপর 2রা অক্টোবর বক্সার জঙ্গলে বনদপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী যোগ দেবার কথা। জমি জটিলতা কাটিয়ে উঠে 4 বছর পর মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মালনচাই ফিডার ক্যানেলের ধারে মেগা জল প্রকল্পের কাজ শুরু হচ্ছে। রাজ্যের তরফে ইতোমধ্যে এই প্রকল্পের জন্য প্রায় 105 কোটি টাকা বরাদ্দ হয়েছে। শেষ হয়েছে টেন্ডার প্রক্রিয়াও। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের জমি ব্যবহারের ছাড়পত্র না মেলায় এতদিন এই কাজ আটকে ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে সেবা সংকল্প কর্মসূচি। এর আওতায় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ রোগীদের ফল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার চন্দ্রশেখর বর্ধন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। মুর্শিদাবাদে আজ ঐতিহাসিক বেড়া উৎসব পালিত হচ্ছে। দিল্লির বাদশাহকে নদীপথে খাজনা দিতে যাবার আগে জলদেবতাকে তুষ্ট করতে নবাব মুর্শিদ কলি খাঁ 323 বছর আগে বেড়া উৎসবের সূচনা করেন। এ উপলক্ষে ইমামবাড়া সংলগ্ন তোপখানা ঘাটে ভেলার উপর সাজানো হয় নৌকা, লকি, টিপাই এবং বেড়া। পরে তা ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়া হয়। অনুকূল আবহাওয়া থাকার কারণে দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পুরুলিয়া জেলায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী আজ অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করছে পশ্চিমবঙ্গ সরকার। এ উপলক্ষে সল্টলেকে আজ এক অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে চলতি মাসের টাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
4: গ্রাম বাংলার যুব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু অর্পণ শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের যুব বন্ধুদের আসর বসেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা ও তমলুক পোস্ট অফিসের অন্তর্গত পদুমবসান গ্রামে। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সোজা সুজি চলে যাই অনুষ্ঠানের মূল পর্বে।
5: ধ্বনি যখন সুর হয় তখন প্রাণ পায় শব্দ, আর শব্দ ধ্বনির মেলবন্ধনে সৃষ্টি হয় সঙ্গীত। ঘুম ভাঙানো পাখি ডাক দেয়, আহত মন বলে ওঠে আজ দেখো না তুমি।

লোকগীতি কীর্তন বাউল বাংলার পৌরব সম্পদ মুহূর্তেই মুখ কেড়ে নেবে। কচি কাঁচা থেকে প্রৌঢ় বৃদ্ধ সকলের মনেই লাগে নিজের মাটির ছোঁয়া।

মেলোডি সুর যেমন কণ্ঠের আবদনে যন্ত্রে, শব্দধ্বনিতেও মনের সঙ্গে সঙ্গে শরীরের আলোড়ন জ্বলে, ছন্দের তালে তালে দুলে উঠে মন। আসুন শুনি গিটার বেহারার মেলবন্ধন, সুর আর ছন্দ সঙ্গীতের আদি উপাদান।

怕是。

0: তোমারই হোক জয়।
1: পরিবেশনায় বিজলী, শর্মিষ্ঠা, সুকন্যা, মৌত্রিষা, সুচিস্মিতা, অনিন্দিতা, সুরঞ্জনা, রাজন্যা, দেবদত্ত, সবিতা, অমিত, ছন্দা, মহাসীতা, স্নেহা, দীপিকা, আদিতেশ, সৌমদীপ, সোমশুক্র, স্বপন, ইন্দ্রনীল। আলাপনে আমি ঐশী বিশ্বাসী।
2: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ আমাদের যুব বন্ধুদের আসর বসেছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা ও তমলুক পোস্ট অফিসের অন্তর্গত পদুমবসান গ্রামে। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু অর্পণ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
3: গ্রামের যুববন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: On the occasion of PMOS Awareness Month, today we have Dr. Aninda Saha, gynecologist from Bardhaman. What exactly is PMOS and why is it important for women to understand its endocrine, metabolic and ovarian impact?
5: PMOS, which was previously known as PCOM or PCOD, is a complex multi-metabolic disorder involving ovarian system or the hypothalamic-pituitary-ovarian axis. And women are presenting with amenorrhea, that is absence of menstruation. Delayed menstruation, scanty menstruation, other metabolic like obesity, insulin resistance, and also with subfertility, that is reproductive ability decreases, and that's why it's concerning incidence with PMOS.

0: voice is increasing, as it is connected with our lifestyle. It is a lifestyle disorder. Cardio exercise, strength training, having less fatty foods, junk foods, these improves a lot.
1: Issued in public interest by Inka Life Sciences, a division of Sun Pharma.
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের প্রথম শিল্পী সুস্মিতা গোস্বামী।

নূতন ভৌমিকের কণ্ঠে এই গানের সঙ্গে শেষ হল নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থাও বৃদ্ধি পেয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। ভারত দেশের 140 কোটি জনসংখ্যার জন্য শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। জন্ম মৃত্যু নথিভুক্তি সংশোধনী আইন আগামী 1 অক্টোবর থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। পুরুষদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থাও বৃদ্ধি পেয়েছে। আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করে শ্রী মোদী বলেন, ভারতের প্রত্যেক নাগরিক বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দায়িত্বের সঙ্গে কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্র দ্রুত গতিতে বেড়ে চলেছে এবং উদ্ভাবন, বিনিয়োগ ও আর্থিক বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করছে।
1: साथियों, भारत की इन उपलब्धियों के बीच सेमिकॉन इंडिया का ये आयोजन और भी महत्वपूर्ण हो गया है। अब भारत के प्लांट से निकलकर हमारी चिप्स देश और दुनिया के कस्टमर तक पहुंचना शुरू हुई है और अभी अभी मोहाली और सूरत में 2 और प्लांट्स में कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है। मैं उनको भी बधाई देता हूँ। फ्रेंड, किसी भी देश के लिए इतने कम समय में यहां तक पहुंचना आसान नहीं है।
0: 3 দিন ব্যাপী এই সম্মেলনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত দেশীয় বিদেশি কোম্পানি, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, স্টার্টআপ, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা একমঞ্চে সমবেত হয়েছেন। এই শিল্পের অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে 6টি দেশের প্রতিনিধিদের নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। 600 বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করছে এবং প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি 52টি দেশের প্রতিনিধি, 400 বেশি নির্বাহী কর্মকর্তা এবং 150 বেশি বক্তা এতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লি সরকার আজ 4টি বড় কর্মসূচির আয়োজন করছে। এই কর্মসূচিগুলো মূলত জনসেবা, নিষ্ঠা এবং জন অংশগ্রহণের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে দিল্লি সরকার মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে চলেছে। এই সময় পরিবহন, সড়ক, নিকাশি ব্যবস্থা, জলশোধন, শিক্ষা, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা এবং শহরের সৌন্দর্য বর্ধন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে তাঁর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশী বিশ্বনাথ ধামে বিশেষ প্রার্থনা ও রুদ্রাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বারাণসী থেকে ভাদনগর পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারী 500 জন তরুণ বাইক চালকদের সংবর্ধনা জানানো হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু গত 25 বছর ধরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদীর দৃষ্টান্তমূলক জনসেবা এবং জাতি গঠনে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। তিনি বলেন, জনসেবার প্রতি শ্রী মোদীর নিষ্ঠা ও একাগ্রতা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। তিনি ঈশ্বরের কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু লাভ করেন এবং প্রার্থনা করেন এবং জাতির সেবায় তিনি যেন অবিচল উদ্দীপনা নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। দেশের 140 কোটি জনসংখ্যার জন্য শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর হয়েছে ভারত। এই লক্ষ্যে বাজারের সুবিধা অনুসারে ভারত বিভিন্ন দেশের কাছ থেকে জ্বালানি ক্রয়ের নীতি অব্যাহত রাখবে। মার্কিন কংগ্রেসে রাশিয়া ও ইরানের কাছ থেকে জ্বালানি সংগ্রহকারী দেশগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিল অনুমোদিত হওয়া প্রসঙ্গে বিদেশ মন্ত্রক এই অভিমত প্রকাশ করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে এই বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। মন্ত্রক বলেছে, বিগত কয়েক মাসে মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে এই ইস্যুতে উচ্চ পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও AIR নিউজ কলকাতাতে। জন্ম মৃত্যু নথিভুক্তি সংশোধনী আইন আগামী 1 অক্টোবর থেকে সারা দেশে কার্যকর হচ্ছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ বলেছেন, সংশোধিত এই আইনে জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য নথিভুক্তির নিয়মবিধিগুলি আরও কঠোর করা হয়েছে। উল্লেখ্য, দ্য রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংশোধনের সংসদের উভয় কক্ষে অনুমোদনের গত মাসে রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়েছে। জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য নথিভুক্তিতে বিলম্ব প্রতিরোধেই আইনটি সংশোধন করা হয়েছে। নতুন আইনে জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য 1 থেকে 2 বছরের মধ্যে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এরপরেও জন্ম মৃত্যু তথ্য নথিভুক্ত করার জন্য প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশের প্রয়োজন হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়োগবিধি সংশোধনের প্রস্তাব করেছে। প্রধানত HH1 এবং X শিডিউলে অন্তর্ভুক্ত ওষুধপত্র বিক্রয়ের উপর নিয়ন্ত্রণ বিধি জোরদার করার লক্ষ্যে এই প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট শিডিউলের অধীনে ওষুধ কিনতে হলে বিধিসম্মত প্রেসক্রিপশন লাগে। সংশোধনীতে প্রেসক্রিপশন ছাড়াই এই ধরনের ওষুধপত্র বিক্রয় বন্ধে ওষুধের দোকানগুলিতে বাধ্যতামূলক CCTV নজরদারির কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। মনোনয়নের শেষ দিনে গতকাল পর্যন্ত মোট 27টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে 15 এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 12 জন প্রার্থীপদ দাখিল করেছেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। ভারত পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, জোর করে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো ধরনের সমঝোতা বা কোনো আইনি অধিকার পাকিস্তানের নেই। গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়ে বলেন যে এ ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন যে নতুন দিল্লি পাকিস্তান চীন যৌথ সীমান্ত কমিশনকে প্রত্যাখ্যান করেছে কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। সন্ত্রাসবাদীদের জন্য অনুকূল পরিবেশের ব্যবস্থা করায় ভারত রাষ্ট্রসংঘে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। আফগানিস্তানের পরিস্থিতি বিষয়ে রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ মার্কিন যুক্তরাষ্ট্রে 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী আল কায়দা সন্ত্রাসবাদীদের জন্য পাকিস্তানে নিরাপদ ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ওই হামলায় বলি সব মানুষের কথা স্মরণ করতে আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে আহ্বান জানান। এনফোর্সমেন্ট নির্দেশনালয়ে হরিয়ানার প্রাক্তন মন্ত্রী হরিশ কান্ডা অফিস বাসভবন এবং ফার্ম হাউসে
তল্লাশি অভিযান চালাচ্ছে। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত এক বড় ধরনের কেলেঙ্কারিতে ইডি তদন্ত চালাচ্ছে। ইডি জানিয়েছে, বিনিয়োগকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জমির বাণিজ্যিক হস্তান্তরসহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে 248 কোটি টাকারও বেশি অর্থ

সংগ্রহ করা কিন্তু মোট 661 জন বিনিয়োগকারীকে জমি হস্তান্তর করা হয়নি। অর্থ পাচার প্রতিরোধ আইনের একটি ধারা বলে এই তল্লাশি চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নির্মাণ এবং অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত কারিগর ও শ্রমিকদের এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, উন্নত এবং স্বনির্ভর ভারতের স্বপ্ন রূপায়ণে তাদের দক্ষতা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের T20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। প্রথম 2 ম্যাচে জয়ী হয়ে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। অন্যদিকে আফগানিস্তান কেবল মাঝে মধ্যে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতির বৃদ্ধির পাশাপাশি আমাদের দেশের উপর বিশ্বের আস্থা বৃদ্ধি পেয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও তার প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা আসলে বিকশিত ভারতের ভিত থেকেই মজবুত করবে। আজ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে শ্রী মোদী বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন, সরকার তার জন্য নানা প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মার মতো প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ये उनके जीवन के लिए बहुत बड़ा संबल है। एटी एक्टी बोड़ो साहजो। साथियों, आज करीब 1.5 करोड़ बहनों के खातों में अन्नपूर्णा योजना की चौथी किस्त पहुंच रही है, यानी हर महीने 3,000 रूपए। ये किसी माँ के लिए बच्चे की पढ़ाई का खर्च हो सकता है, किसी बहन के लिए दवा या घर की जरूरी चीज खरीदने का सहारा हो सकता है। साथियों, हमारी सोच है बंगाल की महिलाओं के पास फैसले की ताकत भी हो और आगे बढ़ने का हौसला भी हो, और इसमें अन्नपूर्णा योजना की बड़ी भूमिका है।
0: অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে, রাজ্যের মহিলাদের উপর অত্যাচার রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
2: আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সর্বত্র সেবা সংকল্প অভিযান শুরু হবে। টিনেজ আপনার ম্যারেজ এবং টিনেজ ডেলিভারি, এই রাজ্যে ভয়ঙ্কর অবস্থা। আমি কথা দিতে পারি, এই সরকারের আমলে 18 বছরের আগে কোন বালিকাকে বিবাহ দিতে দেব না। এই রাজ্যে এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, সংস্কার করতে এসেছে সরকার।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় সারা দেশের সঙ্গে রাজ্য প্রদীপ প্রজ্বলন করা হবে। সল্টলেকে বিজেপি কার্যালয়ে আজ প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, রাজ্যে মূল অনুষ্ঠানটিও হবে কলকাতায়।
3: ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে ধারাবাহিকভাবে 25 বছর প্রশাসনের সর্বোচ্চ পদে থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া ভারতবর্ষকে যিনি একটি নির্দিষ্ট উচ্চতায় তুলে নিয়ে গেছেন, অসম্ভবের মধ্যে যিনি সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হচ্ছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম কিষাণ যোজনা।
4: কৃষকদের নির্দিষ্ট ও নিয়মিত আয় সহায়তা দিতে 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা করে 3টি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এর ফলে মধ্যস্থতাকারীর ভূমিকা ছাড়াই কৃষকদের কাছে পৌঁছে যায় আর্থিক সহায়তা। 2026 সালের জুলাই পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে 4 লক্ষ কোটি টাকারও বেশি পৌঁছেছে। প্রকল্পের আওতায়

0: কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন। মোট উপভোক্তার প্রায় চারজনের মধ্যে একজন মহিলা কৃষক। সেরকমই একজন পুরুলিয়ার মহিলা কৃষক লক্ষ্মী কর্মকার জানালেন এই প্রকল্পের সুবিধা।
1: প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা আমাদের ঘরে ঘরে কিন্তু সবাই পাচ্ছে, প্রত্যেক বাড়িতে হয়তো পরিবারে একজন, বাৎসরিক 6,000 টাকা 3 কিস্তিতে সেটা দেওয়া হয়। এটাতে কৃষকরা সুবিধাভোগী হচ্ছে। প্রধানমন্ত্রীকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করছে। এবছরই প্রথম পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যুক্ত হয়েছে। ত্রিস্তরীয় বাছাই পর্ব সম্পূর্ণ হয়েছে এমন 3,000 জনের হাতে আজ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে টুল কিট ও ঋণের চেক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। মনোনয়নের শেষ দিনে গতকাল পর্যন্ত মোট 27টি মনোনয়নপত্র জমা পড়েছে। তৃণমূল কংগ্রেসের সত্য প্রতিজ্ঞে টানাপোড়েনের মধ্যে আজ ফের দলের 2 শিবিরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরকে দুপুর 3টায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পন্থী কালীঘাট শিবিরকে বিকেল 4টায় নির্বাচন সদনে ডাকা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
5: পড়লো ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
6: আরবিআই এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন মহিলা মহল, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

দুপুর সাথী মহিলা মহলের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখুন, আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকি, কারণ ওই যে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, তাই তো প্রতিদিন প্রতি মুহূর্তে চাই আমার বন্ধুরা মানে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের দিনে তো একটু বেশি করেই চাই, কারণ আজ 17ই সেপ্টেম্বর, বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। আর কি অদ্ভুত, দেখুন আজকে মহিলা মহলে চলে এসেছি ডাক্তারি পরামর্শ অনুষ্ঠান নিয়ে। সে কারণেই এই বিশ্ব রোগী নিরাপত্তা দিবসটিকে মাথায় রেখেই আজকের অনুষ্ঠানে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, এমন একটি সমস্যা নিয়ে, ঋতু পরিবর্তনের এই সময়টাতে যে সমস্যায় আমি আপনি অধিকাংশ মানুষই কখনো না কখনো আক্রান্ত হচ্ছি, আর একই সঙ্গে সেই সমস্যা থেকে মুক্তির পাশাপাশি জেনে নেব পারিপার্শ্বিক দিকগুলো। তাহলে আর দেরি না করে চলে যাই আজকের অনুষ্ঠানটির মূল পর্বে। দেখে নিই আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে কে রয়েছেন, এবং আমরা একেবারে নির্দিষ্ট করে কোন বিষয়টি নিয়ে আজ

0: কথা বলবো বলে ঠিক করেছি।
1: আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের মহিলা মহলে রয়েছি আমরা ডাক্তারি পরামর্শ অনুষ্ঠান। এই মুহূর্তে চারিদিকে সিংহভাগ মানুষই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, কান ব্যথা, নাক বন্ধ এই সমস্যায় জেরবার। আর সে কথা মাথায় রেখেই আজকের ডাক্তারি পরামর্শ অনুষ্ঠানে আমরা নাক, কান, গলা অর্থাৎ ইএনটির নানান সমস্যা এবং তার প্রতিকার নিয়ে কথা বলবো। আর এই বিষয় নিয়ে আমাদের যথোপযুক্ত পরামর্শ দিতে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আরামবাগ মেডিকেল কলেজের ইএনটি এবং হেড অ্যান্ড নেক সার্জন ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার, ধন্যবাদ সবাইকে। আমার মতো একজন ক্ষুদ্র চিকিৎসকের আলোচনা শোনার ব্যবস্থা করে দেওয়া এবং সাধারণ মানুষকে শোনানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
1: আজ 17ই সেপ্টেম্বর বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। আজকের আলাপচারিতার একেবারে শুরুতেই এই বিশ্ব রোগী নিরাপত্তা নিয়ে আপনার মূল্যবান মতামত একটু জানতে চাইব।
2: আজকের দিনের উদ্দেশ্য আমাদের যেটা, বিশ্বের মানুষদেরকে সচেতন তৈরি করা, স্বাস্থ্যক্ষেত্রে সচেতন তৈরি করে, সচেতনতা বাড়িয়ে, রোগী নিরাপত্তা বাড়িয়ে, একটা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা চিকিৎসক, আমাদের নার্স কর্মীরা এবং তার সঙ্গে আমাদের আরও স্বাস্থ্যকর্মীরা, সমস্ত রকমের নীতি নির্ধারক সমস্ত ব্যক্তিরা একত্রিত হয়ে আমরা যে প্রচেষ্টাটা চালানোর চেষ্টা করি, সেটা সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর রোগীদের কীভাবে নিরাপত্তা বাড়ানো যায়, তাদের রোগটা কীভাবে আরও সুন্দরভাবে কিওর করে দিয়ে সুস্থতার দিকে আগানো যায়, আমি কয়েকটা অ্যাডভাইস আপনাদেরকে আজকে দেব। সেটা হলো, মানুষ হিসেবে পৃথিবীতে আমরা এসেছি শুধুমাত্র নিজেদের শরীর বাঁচাতে নয়, নিজেদের শরীর বাঁচিয়ে এই শরীরটাকে, এই বুদ্ধিটাকে, এই শ্রমটাকে, এই মেধাটাকে পৃথিবীর জন্য কাজ করে অন্য মানুষের কীভাবে সুস্থতা গিফট দেওয়া যায়, অন্য মানুষকে কীভাবে সুস্থ রাখা যায়, তার জন্য আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ, ভালো বলা, ভালো শোনা, ভালো কাজ করা, পরিবেশ পরিষ্কার রাখা, পরিবেশটাকে সবুজায়ন করা, নেচার যেভাবে আছে নেচারকে সেভাবে নিজের মতো থাকতে দেওয়ার প্রচেষ্টা করা, এই পদ্ধতিগুলোকে এবং এই জিনিসগুলোকে আমাদেরকে রপ্ত করতে হবে, একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে, নিজের সুস্থতার মাধ্যমে অন্যজনের সুস্থতা কামনা করতে হবে। আসুন আজকের দিনে আমরা এই ব্যাপারে একেবারে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করি, সারা পৃথিবী থেকে রোগ মুক্ত করার সংগ্রামে আমরা একে অপরের হাত ধরি, একসঙ্গে লড়াই করি, আমরা সেফ থাকার চেষ্টা করি, অন্যকে সেফ রাখি, রোগের বিরুদ্ধে যুদ্ধ করি, রোগীকে ভালোবেসে।
1: এবারে চলে যাই আমাদের মূল আলোচ্য বিষয়ে। চারিদিকে এখন অধিকাংশ মানুষ জ্বর, সর্দি, কাশি, কান, গলা ব্যথায় ভুগছেন এবং সেই সঙ্গে নাক বন্ধ। প্রত্যেক ঋতু পরিবর্তনের সময় মানুষের মধ্যে এই ইএনটির সমস্যাগুলো বেড়ে যায় কেন?
2: ঋতুর পরিবর্তনে বাতাসের আর্দ্রতা এবং পরিবেশের তাপমাত্রার পরিবর্তন হয়। মানুষের শরীরে যে তাপমাত্রা কন্ট্রোল করার যে পদ্ধতি আছে নিজস্ব, সেটার সঙ্গে একটা সংঘাত হয়। এই সংঘাতে বিভিন্ন রকমের ইনফেকশন থেকে শুরু করে ইমিউনিটি দুর্বলতা আমাদের দেখা দেয় এবং এই সুযোগে কিছু ভাইরাস বিশেষ করে শরীরে বাসা বাঁধে। এই ভাইরাসগুলোর মধ্যে কমন কোল্ড বা বিশেষত রাইনো ভাইরাসগুলো এই সময় বেশি অ্যাক্টিভ হয়। তো সেখান থেকেই আমাদের এই সর্দি, কাশি এবং নাকের ভিতরে যে নরম মিউকোজাগুলো আছে, গলার ভিতরে, মুখের ভিতরে যে নরম মিউকোজাগুলো আছে, এইগুলোতে ওই ভাইরাস, বিশেষত ভাইরাস এবং কিছু ব্যাকটেরিয়া বাসা বাঁধে। এই টেম্পারেচার এবং আর্দ্রতার কারণেই কিন্তু ঋতু পরিবর্তনে আমাদের এই সময় ঠান্ডা লাগা থেকে শুরু করে সর্দি কাশি এগুলো বেড়ে যায়।
1: আচ্ছা বেশ, তা ডাক্তারবাবু, এই সংক্রমণ এবং সমস্যা থেকে নিজেদের বাঁচানোর উপায় কি?
2: সংক্রমিত হওয়া থেকে বাঁচতে গেলে

0: আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক তো এনভায়রনমেন্টের টেক কেয়ার, কীভাবে না আমরা চেষ্টা করব আশেপাশে জল জমা যাতে না জমে, আপনার রুমে পর্যাপ্ত পরিমাণ হাওয়া বাতাস যাতে ঢুকতে পারে, ভিজে কোনো জামা কাপড় বাড়ির ভিতরে অনেকক্ষণ ধরে না রাখা, শুকনো পোশাক পরিচ্ছদ ব্যবহার করা, কভার করে রাখা, আমাদের নাক মুখটাকে চেষ্টা করবো বেশি বেশি করে কভার করা, হাত পা ক্লিনিং করা সবসময়, সাবান দিয়ে হাত মুখ বারবার ধোয়া। কেউ যদি ইনফেক্টেড হয়ে যায় অলরেডি, তার থেকে বেশি ক্লোজ না হয়ে একটু দূরত্ব মেনটেন করা কিছুটা। এবং সেই সঙ্গে যেটা মাথায় রাখতে হবে, যদি বয়স্ক মানুষ হন সঠিক সময়ে টিকাকরণ করিয়ে নেওয়া। এবং জেনারেলি যে জিনিসটা এখন আমরা বেশি ভুগে থাকি সেটা হলো অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক্স খায় পেশেন্ট, সেই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক্স যাতে না খেয়ে ফেলে সেই জিনিসটাকে প্রিভেন্ট করার ব্যবস্থা করা। এবং সেই সঙ্গে ধূমপান মদ্যপান এগুলো থেকে একটু বিরত থাকা, কারণ এগুলো অনেক গ্রুপে করা হয়, তো একজনের থেকে আরেকজনের ইনফেকশন ছড়িয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি হয়। এবং সর্বত আমি বলবো যে কোনো উপসর্গ যদি কখনো দেখা যায় অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের কাছে পরামর্শ যদি আমরা তৎক্ষণাৎ নিয়ে নিতে পারি তাহলে আমরা আমাদের এবং আমাদের ফ্যামিলিটাকে সুরক্ষিত রাখতে অনেকটাই এগিয়ে থাকব।
1: ডাক্তার বাবু, এবারে ENT এই তিনটাকে একটু ভাগ ভাগ করে শুনি। প্রথমে কান, কানে কম শোনা বা সারাক্ষণ কানে ভোঁ ভোঁ শব্দ হওয়া, এর কারণ এবং প্রতিকার বিষয়ে যদি একটু বলেন।
0: দেখুন, কানে কম শোনা আর কানে ভোঁ ভোঁ শব্দ দুটো কিন্তু আলাদা জিনিস। কানে কম শোনার ক্ষেত্রে আমরা ভাবতে পারি কানে কোনো ময়লা জমেছে, কিংবা কানের পর্দায় যেটা আমরা টিম্প্যানিক মেমব্রেন বলি বা কানের পর্দা বলি, ওই পর্দায় কোনো ছিদ্র হয়ে গেলে, কিংবা কানের ভিতরে যে সাউন্ড নিয়ে যাওয়ার যে মেকানিজম আছে সেখানে যদি কোনো রাস্তায় কোনো প্রবলেম হয়, নার্ভ যেটা আছে ইট নার্ভ তার কোনো জায়গায় যদি ড্যামেজ হয়, এগুলোর ক্ষেত্রে আমরা শোনার অসুবিধা বলতে পারি। ভোঁ ভোঁ শব্দের ক্ষেত্রে নার্ভের, বিশেষত বয়স্ক মানুষদের নার্ভের কারণে, নার্ভ কানের যে এইট নার্ভ সেটাতে কোনো রকমের উইকনেস আসলে এ ধরনের একটা অ্যাবনর্মাল আওয়াজ আসতে পারে। যদি কেউ রক্তাল্পতাতে ভোগে, যেখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় বডির, সেখানেও এরকম হতে পারে, বিভিন্ন রকমের ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হতে পারে, ইভেন ময়লা জমেও একটা বাজে সাউন্ড হতে পারে। দীর্ঘদিন ধরে যদি কেউ জোরে সাউন্ড বা শব্দের আশেপাশে থাকেন তার ক্ষেত্রে কানের একটা ড্যামেজ এই জায়গা হতে পারে। প্রতিকার হিসেবে আমি বলবো, যেগুলো ধরুন ওয়্যাক্স বা নোংরা জমার জন্য এগুলো তো পরিষ্কার করেই দেওয়া যায়, কোনো পর্দায় ছিদ্র থাকলে এক্ষেত্রে কম শুনবে কিন্তু ভোঁ ভোঁ আওয়াজের চান্স কম, তো এক্ষেত্রে আমরা অপারেশন করে পর্দা জুড়ে দেওয়া যায়। কিন্তু ভোঁ ভোঁ শব্দের চিকিৎসা যদি বলেন, এটা বিশেষ কোনো চিকিৎসা এখনো পর্যন্ত কমপ্লিট কিওরের আমরা পথ দেখছি না, কিন্তু এটা কমিয়ে রাখা কন্ট্রোল করার বিভিন্ন মেডিসিন আছে, কিছু সিডেটিভ বলুন, সাইকোথেরাপি বলুন, টিনিটাস রিট্রাইভিং থেরাপি আছে, যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা অডিওলজিস্ট যারা তারা এই পার্টগুলো খুব ভালো করে দেখেন। এবং সেই সঙ্গে যদি একেবারে নীরব বাড়িতে নীরব রুমে কেউ থাকেন তার ক্ষেত্রে একটা ছোট্ট টিকটিক ঘড়ির আওয়াজ দিয়ে যদি আমরা রাখতে পারি, একেবারে সাইলেন্ট জায়গায় না এই আওয়াজটা অনেক বেশি লাগে, একটু ছোট টিকটিক আওয়াজ হলে বরং এই মাস্কিং হয়ে যায় সাউন্ডটা, সেক্ষেত্রে একটু আরাম পাওয়া যায়। এবং বাকিটা কিছু মেডিকেশনস আছে যেগুলো দিলে পেশেন্টের 100% না হলেও কিছুটা কিওর এবং বেটার থাকার ব্যবস্থা করা যায়।
1: কানের কি ধরনের ক্ষতি হতে পারে?
0: দেখুন, দীর্ঘক্ষণ ইয়ারফোন ব্যবহার করলে যেটা হয়, এক তো সাউন্ড জোরে শব্দ কানের ভিতরে পৌঁছাচ্ছি আমরা বেশিক্ষণ ধরে, আর দুই কানের ভিতরে একটা প্রেসার ক্রিয়েট করছি আমরা। ইয়ারফোন যেগুলো কানের যে একেবারে বাইরের ছিদ্রটাকে ক্লোজ করে দেয় সেক্ষেত্রে প্রেসারটা অনেক বেশি ট্রান্সমিট হয়, কিন্তু বড় ইয়ারফোন যেগুলো আমরা কানটাকে একেবারে ঢেকে দিই বড় করে রাখি যেখানে এয়ার প্রেসারটা অনেক কম যায়, তো এটাতে ক্ষতি কী কী হতে পারে? দেখুন, কী কী হতে পারে যদি বলেন আমি বলবো, এটাতে আপনার

0: আমাদের হেয়ারিং লস হতে পারে, এই যে কানে ভোঁ ভোঁ শব্দ টিনিটাস এটাও আসতে পারে, কারো কারো ক্ষেত্রে এই পেশারজনিত কারণে লং টার্ম একটা মানে দীর্ঘস্থায়ী একটা কম শোনার ব্যাপার হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো যদি কারোর পেশাগত কারণে হেডফোন বেশি বেশি ব্যবহার করতেই হয় তাহলে অন্তত মাঝে মাঝে একটু বিশ্রাম দেওয়া উচিত, একটু একটু করে, একেবারে কন্টিনিউয়াস বেশিক্ষণ না রেখে মাঝে মাঝে বিশ্রাম দিলে এই প্রেশার রিলিজটা অনেকটা বেটার হয়। সেক্ষেত্রে ড্যামেজ বা কানের কোন রকমের শ্রবণ শক্তি হারানোর চান্সটা অনেক কম থাকে।
1: আচ্ছা বেশ, এইরকমই আরেকটি খুব কমন সমস্যা কানের ময়লা বা খৈল পরিষ্কার করা। এর জন্য অনেকেই ইয়ারবাড বা কাঠি ব্যবহার করেন, এগুলো কতটা নিরাপদ? একই সঙ্গে একটু বলবেন যে কান পরিষ্কার করার সঠিক নিয়ম কি?
0: না, বাইরে থেকে কোনো কাঠি দিয়ে বা কোনো বার দিয়ে ময়লা পরিষ্কার করার প্রবণতা একেবারেই ঠিক নয়। এক্ষেত্রে অনেক ক্ষতি হতে আমরা দেখেছি, এই ময়লা অনেক সময় আরও ভিতরে ঢুকে যায়, অনেক সময় কিছু ময়লা বেরিয়ে আসে, কিছু রয়েই যায় ইম্প্যাক্টেড হয়ে, অনেক সময় ওই কাঠি বা বার্ডস একেবারে কানের পর্দা পর্যন্ত চলে যায়, পর্দা ছিদ্র পর্যন্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যদি একেবারে বাইরে থাকে তাহলে একটু ভিজে কাপড় বা কটন দিয়ে মুছে নেওয়া যেতে পারে, কিন্তু একটু ভিতরের দিকে ময়লা থাকলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদিও বেশিরভাগ মানুষের কানে ময়লা অটোমেটিক্যালি ন্যাচারাল ওয়েতে বেরিয়ে আসে বাইরে, কিছু কিছু ওজনের ভিতরে রয়ে যায়, সেক্ষেত্রে এই চিকিৎসকের পরামর্শেই খুব সহজে ওটাকে বের করা যায়।
1: এবারে আসবো একটু নাকের সমস্যায়, আর সেখানে গিয়ে প্রথমেই জানতে চাইব সাধারণ ঠান্ডা লাগা এবং সাইনাসাইটিস বা এলার্জি এর মধ্যে পার্থক্য কি?
0: ঠান্ডা লাগা হচ্ছে একটা সার্বিক স্টেজ যেখানে বিশেষত ভাইরাস আক্রান্ত বেশি হয়, ব্যাকটেরিয়ালও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস, যেখানে নাক কান গলা আপনার কাশি সর্দি নাক দিয়ে স্নিজিং হাঁচি কাশি সব একই সঙ্গেই হয়, তার সঙ্গে জ্বরও থাকতে পারে। অ্যালার্জি কিন্তু ডিফারেন্ট, অ্যালার্জির সঙ্গে আপনার অ্যালার্জিনের সম্পর্ক, মানে ধরুন কোনো পশুর লোম, কোনো ধুলো বালি, কোনো

0: সেন্সেশনটার পরিবর্তন হতে পারে। তো তিনটে একেবারে ডিফারেন্ট জিনিস। সাইনোসাইটিসের ক্ষেত্রে একটু সিরিয়াসলি নিতে হবে, যেখানে হেডেক এবং তার সঙ্গে কি বলবো মানে মাথা যন্ত্রণা থেকে শুরু করে গোটা শরীর যন্ত্রণার একটা হওয়ার চান্স থাকে।
1: আচ্ছা, যে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তিনি সাইনাসের সমস্যায় আক্রান্ত এবং তার সাইনাসের চিকিৎসার দরকার?
0: দেখুন, সাইনোসাইটিসটা এটা বুঝতে হবে, এটা কিন্তু শুধুমাত্র সর্দি বা ঠান্ডা লাগার সঙ্গে গুলিয়ে দিলে হবে না। তখনই আমরা বুঝব যখন একটা ব্যক্তির দীর্ঘদিন ধরে নাক বন্ধ থাকছে, বার বার নাক বন্ধ হচ্ছে, বারবার সর্দি কাশি হয়ে যাচ্ছে, বারবার ব্যথা করছে, বিশেষ করে মুখের চারিদিকে, ঠিক ঠিক চোখের নিচে কিংবা কপালে, আপনার নাকের দুপাশে যে জায়গাগুলো আমাদের সাইনাস থাকে বিশেষত, এই সাইনাসের এরিয়াগুলো যদি হালকা ব্যথা করতে থাকে এবং বেশ মাঝে মাঝেই জ্বর আসছে এবং বেশি দিন ধরে জ্বরটা থাকছে, এরকম যদি বারবার এপিসোড হতে থাকে এবং যদি ধরুন গন্ধের কোনো পরিবর্তন হলো, এরকম যদি হয় তখনই আমরা সাইনোসাইটিসের কথা ভাবব এবং চিকিৎসকের পরামর্শ নেব এবং এটাকে গুরুত্ব দিয়েই অবশ্যই দেখব, কারণ এটা হিউম্যান লাইফ কোয়ালিটি কিন্তু অনেকটা এফেক্ট করে। তাই আমরা এরকম যদি সিচুয়েশান দেখি অবশ্যই আমরা সাইনোসাইটিস ভাবব এবং চিকিৎসকের পরামর্শ নেব।
1: কিশোরী বয়স থেকেই এই প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খেয়েছে, কিন্তু কখনো জানা হয়নি। আজ যখন সুযোগ পেয়েছি তখন আপনার থেকে একটু জেনেই নিই। আর তা হলো, অধিকাংশ মানুষেরই নাক ডাকার অভ্যাস থাকে, ঘুমিয়ে পড়লে মানুষ নাক ডাকে কেন? এটা কি কোনো রোগের লক্ষণ?
0: দেখুন, নাক ডাকাটা কোনো রোগ নয়, কিন্তু নাক ডাকা থেকে পরবর্তীকালে রোগের জন্ম দিতে পারে। তাই নাক ডাকাটাকে আমরা খুব একটা খুব স্বাভাবিকভাবে নেওয়াটা ঠিক হবে না। কেন হয় নাক ডাকাটা? না, আমরা যখন শুয়ে পড়ি, বিশেষত যারা একটু চিত হয়ে শোন, জিহবা বা আমাদের যে জিবার্কের পিছন দিকটা পিছনে একটু ফল হয়ে যায় এবং একটু শিথিল হয়ে যায়। এই যে জিহবা পেশির শিথিলতা, এটা নরম মাংসে যখন আমরা শ্বাস নিই, ওই শ্বাসটা যখন যায় একটা ভাইব্রেশন তৈরি করে, সেই ভাইব্রেশনেই আমাদের নাক ডাকাটা আওয়াজটাই হয়। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি যে খুব কম নাক ডাকা, মাঝে মাঝে নাক ডাকা, এগুলো টলারেবল, কিন্তু যদি এগুলো বেড়ে যায়, অনেক ক্ষেত্রে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো রোগ দেখি, যে পেশেন্ট ঘুম ভেঙে যায়, তার মানে তার ক্ষেত্রে একেবারে টাং মাসেল একেবারে ব্যাকওয়ার্ডে ফল করে যায়, তো সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। এখন আধুনিক চিকিৎসা বিভিন্ন এসেছে এবং কয়েকটা লাইফ মডিফিকেশনও করা যেতে পারে, যেমন ওয়েট লস করতে পারি আমরা। ওয়েট লসে কিন্তু ওই জিহবা টাং মাংসপেশি যেটা কি, সেটা অনেকটা কমে এবং আমাদের ওভারঅল বডি ওয়েটটা একটু কমলে এক্ষেত্রে সুরাহা পাওয়া যায়। সাইড হয়ে ঘুমানো প্র্যাকটিস করা এবং তারপরে চিকিৎসকের পরামর্শ, কারণ অনেক রকমের সার্জারি এসছে, বিভিন্ন বাইপাপ মেশিন থেকে শুরু করে সিপাপ মেশিন পর্যন্ত এসে গেছে। তো এক্ষেত্রে আমরা বলবো, যারা নাক ডাকা নাক ডাকেন, যারা নাক ডাকাটা স্বাভাবিক মেনে নিলেও নাক ডাকা কিন্তু অনেক অস্বাভাবিক রোগের জন্ম দিতে পারে, তাই এটাকে অবহেলা করা উচিত নয়।
1: আচ্ছা ডাক্তারবাবু, ফুট করে নাক দিয়ে রক্ত পড়লে তাৎক্ষণিক বাড়িতে কি চিকিৎসা দেওয়া উচিত?
0: দেখুন, হঠাৎ যদি নাক দিয়ে রক্ত বেরোয়, প্রাথমিক কাজ যেটা আমি বলবো, আমি সমস্ত রোগীদেরকে বলি যে ভয় পাবেন না, আপনার শরীরে 4 থেকে 5 লিটার রক্ত আছে, যদি কখনো 100 ml, 50 ml, 200 ml পর্যন্ত রক্তপাত হয়েও থাকে আপনার অজান্তে, ভয় পাবেন না, আপনি সঠিক সময়ে চিকিৎসা পেলে আপনার ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এক্ষেত্রে কি করতে হবে? প্রথমে ভয় না পেতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে উঠে সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে বসে মাথাটা একটু নিচের দিকে ঝুঁকিয়ে দিতে হবে, যাতে রক্ত নাক দিয়ে বেরোনোটা পিছনে গলাতে না চলে যায়। এবং তারপরেই কি করতে হবে, না আঙুলের, ধরুন এই থাম বা বুড়ো আঙুল যেটা আমরা বলি এবং হচ্ছে যে ইন্ডেক্স ফিঙ্গার যেটা, এই দুটো ধরে বা আরও 5টা আঙুল নিয়ে আমরা নাকটাকে চেপে ধরতে হবে, নাকটাকে চেপে ধরে 10 থেকে 15 মিনিট মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে বসে থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে রক্তপাত এখানে বন্ধ হয়ে যায়। কেউ কেউ চাইলে ঠান্ডা কাপড় নিয়ে ওখানে কম্প্রেস করতে পারেন, ঠান্ডা কাপড় বাইরে থেকে,

0: তাও দরকার হবে না। 10-15 মিনিট কম্প্রেস করার পরে জেনারেলি রক্তপাত বন্ধ হয়ে যায়। যদি না হয় তাহলে কিন্তু আপনার ব্যাপারটাকে সিরিয়াস নিয়ে কাছাকাছি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাড়িতে তেমন কিছু করণীয় নেই, কিন্তু মাথায় রাখতে হবে যে ভয় পাওয়া চলবে না।
1: এই মুহূর্তে সিংহভাগ মানুষ এই শারীরিক সমস্যাটিতে ভুগছেন, তা হলো সর্দি লেগে নাক বন্ধ। আচ্ছা, সর্দি লেগে বা ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায় কেন? এর প্রতিকার কি? কিভাবে এর হাত থেকে আমরা রক্ষা পাবো?
0: দেখুন, সর্দি কাশি এগুলো হলে নাকের যে লাইনিং মিউকোসাটা থাকে, এই লাইনিং মিউকোসাগুলো না ইনফ্ল্যামেশন হয়। এই লাইনিং মিউকোসাল ইনফ্ল্যামেশনের জন্য ওখানে ব্লাড সাপ্লাই বেড়ে যায় এবং রক্ত নালী যেগুলো থাকে, রক্ত জালক থেকে শুরু করে রক্ত চলাচলের যে পথ, ওগুলো ফুলে যায়। ওগুলো ফুলে গেলে ওখানে মিউকাস সিক্রেশনটাও বেড়ে যায়। তো মিউকাস সিক্রেশন বাড়া এবং এই মিউকাসগুলো জমা এবং হচ্ছে আপনার রক্তনালীগুলো ফুলে গিয়ে ইনফ্ল্যামেশনের জন্য নাকটা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে যেটা করণীয়, শুষ্ক বাতাস এড়িয়ে চলা, একটু হিউমিডিফিকেশন যদি করা যায় কোনোভাবে, তার মানে বলতে চাইছি এসি থেকে একটু বিরত থাকা, তারপরে আপনার বেশি বেশি করে জল পান করা। বেশি বেশি করে জল পান করলে অনেক সময় ডিকঞ্জেশন হয়। 3 নম্বর, কিছু নেজাল ডিকঞ্জেশন পাওয়া যায় অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, ওগুলো ব্যবহার করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে ওগুলো কিন্তু লং টার্ম ব্যবহার করলে উল্টো এফেক্ট দিতে পারে। ওগুলো 1-2-4 দিন ম্যাক্সিমাম 1 সপ্তাহের জন্য ব্যবহার করা যেতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং লং টার্ম যদি নাক বন্ধও হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: নাক কানের পর এবারে আসি গলার সমস্যা। আর গলার সমস্যা বলতে প্রথমেই মাথায় আসে টনসিলের কথা। টনসিলের সমস্যা কখন মারাত্মক রূপ নেয় এবং কোন পরিস্থিতিতে টনসিল অপারেশন করা জরুরি হয়ে পড়ে, এটা যদি একটু আমাদের বলেন।
0: দেখুন, সব টনসিলের ইনফেকশন কিন্তু অপারেশন করতে হবে এমন নয়, প্রথমে এই জিনিসটা জেনে রাখতে হবে। কখন অপারেশন করবেন তার জন্য একেবারে সুন্দর গাইডলাইন দেওয়া আছে, বিশেষ করে কয়েকটা ইন্ডিকেশন আছে যে যখন করতে হয়, কয়েকটা আছে রিলেটিভ ইন্ডিকেশন, মানে করলে চলে বা না করলে চলে অন্য কারণে করা হয় রিলেটিভলি, এবং আরও কিছু আছে যেটা সার্জন যদি মনে করেন করেন, কারণ এটা হচ্ছে অন্য কোনো অপারেশন করতে গিয়ে আগে টনসিল অপারেশন করতে হয়। কিন্তু ইনফেকশন হওয়ার জন্য টনসিল অপারেশন করতে গেলে কিন্তু একটা প্যারাডাইস ক্রাইটেরিয়া বলে একটা ক্রাইটেরিয়া আছে, যেটা মেডিকেল ভাষায় এখন সবাইকে আমি বোঝাতে পারবো না, কিন্তু মোটামুটি মাথায় রাখতে হবে 1 বছরে যদি 7 বারের বেশি কারোর গলায় ইনফেকশন হয়ে যায় টনসিলের জন্য, কিংবা 2 বছরে যদি 5 বারের বেশি ইনফেকশন হয়, কিংবা 3 বছরে কনজিকিউটিভ যদি বছরে 3 বারেরও বেশি ইনফেকশন এরকম বারবার হতে থাকে, যদি দেখি যে আমরা খেতে অসুবিধা হচ্ছে, গলা বেঁধে যাচ্ছে, বা বাচ্চার ডে টু ডে লাইফ যেটা আর কি, মানে পড়াশোনা করতে পারছে না, খেতে পারছে না, এরকম বাচ্চাদের যদি হয়ে থাকে আমরা টনসিল অপারেশনের কথা ভেবে থাকি। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে 2 দিন গলা ব্যথা হলো, 4 দিন গলা ব্যথা হলো, সেটাতেই টনসিল অপারেশন করতে হবে এরকম কিন্তু নয়। টনসিল অপারেশনটা অত্যন্ত সূক্ষ্ম একটা অপারেশন এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে অপারেশন করতে হয়, সেক্ষেত্রে চিকিৎসকের সঠিক পরামর্শ নিয়েই অপারেশন করাটা আমার মনে হয় সঠিক হবে, এবং সব ক্ষেত্রে যে অপারেশন করতে হবে এমন নয়।
1: আচ্ছা বেশ, ডাক্তারবাবু, দীর্ঘদিন ধরে গলা ভাঙা বা কণ্ঠস্বর পরিবর্তিত হতে থাকা, এটা কি ক্যান্সার বা টিউমার এই ধরনের কোনো বড় রোগের লক্ষণ অথবা কারণ?
0: দেখুন, দীর্ঘদিন গলা ভাঙা বা আওয়াজের পরিবর্তনে ক্যান্সার হয়ে গেছে এরকম ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু গলায় সমস্যা এটা মাথায় রাখতে হবে। সেই সমস্যাটা নর্মাল হতে পারে, আবার খারাপও হতে পারে। নর্মাল কিছু কিছু ক্ষেত্রে হয়, যারা ধরুন গান করেন, যারা বেশি কথা বলেন, যারা পড়ান, তাদের ক্ষেত্রে এই ভোকাল কর্ড বা স্বরযন্ত্রের যে কর্ড আর কি, স্ট্রিং, এই দুটোর উপরে নোডিউল তৈরি হয়, যেটাকে আমরা ভোকালস নোডিউল বা সিঙ্গার্স নোডিউল বা টিচার্স নোডিউল বলে থাকি। এটা কিন্তু আবার রেস্ট নিলে বা কনজারভেটিভ যদি স্টিম ইনহেলেশন করা যায় এগুলো কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে পলিপ তৈরি হয় বারবার ট্রমার জন্য, সেক্ষেত্রে পলিপ রিমুভাল করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যদি আমরা বয়সে নির্ধারণ করে দেখি, মানে কিছু

0: ক্ষেত্রে বিশেষ করে এজেড পেশেন্ট যারা আসেন, এজেড ব্যক্তি যারা হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু গলার পরিবর্তন, স্বরের পরিবর্তন আমাদের জিজ্ঞাসা চিহ্ন রাখে। তখন কিন্তু অবশ্যই অবশ্যই ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে, মানে ক্যামেরা দিয়ে ভিতরটা দেখা জরুরি। কিন্তু এটা মানে এই নয় যে একেবারে ক্যান্সার হয়ে গেছে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে ট্রিটমেন্ট আছে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আমাদের জরুরি। যদি খারাপ কিছু হয় সেভাবে চিকিৎসা হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নর্মাল কিছু হয় যেটা কনজারভেটিভ ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়।
1: বেশ বেশ, এবারে একটু বলুন যে মানুষের গলার চারপাশে অসংখ্য লিম্ফ নোড থাকে, এই লিম্ফ নোড কখন কখন বড় হয় এবং কেন, আর লিম্ফ নোড বড় হলে কি ক্যান্সারের লক্ষণ হতে পারে? কিভাবে বুঝব আমরা যে কোন লিম্ফ নোডটি ক্ষতিকর কোনটি নয়?
0: দেখুন, লিম্ফ নোড বা লিম্ফ চ্যানেল, লিম্ফ্যাটিক চ্যানেল আমাদের শরীরে সবারই আছে, কিন্তু এগুলো তখনই ডমিনেন্ট হয়ে যায় বা প্রমিনেন্ট হয়ে যায় যখন ইনফেকশনের সঙ্গে লড়াই করে এগুলো ক্লান্ত হয়ে যায়, স্বাভাবিক ভাষায় বললে। তো এরা কি হয় না, আমাদের যে শরীরে যে ইনফেকশন, মুখ দিয়ে আমরা যে খাবার খাই তার ইনফেকশন, নাক দিয়ে যে ঢোকে আমাদের এয়ার তার ইনফেকশনগুলোকে ওরা ফিল্টার আউট করে। যখনই ফিল্টার আউটে কোনো ক্লান্তি চলে আসে, ধরুন অতিরিক্ত ইনফেকশন লোড হয়, তখন এগুলো ফুলে ওঠে। এগুলো ফুলে ওঠা মানেই কিন্তু সবসময় ক্যান্সার, এই ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, বেশি বয়সের ক্ষেত্রে এগুলো যতগুলো রোগ আমরা আলোচনা করলাম, বয়স অনুযায়ী কিন্তু বিভিন্ন রোগ বিভিন্ন দিকে যায়। বেশি বয়স্কদের ক্ষেত্রে লিম্ফ নোড যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা ডেঞ্জারাস সাইন একটা দেয়। কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এগুলো খুবই স্বাভাবিক হয়ে থাকে ইনফেকশনের সঙ্গে লড়াই করা। তো একেবারে লিম্ফ নোড ফুলে উঠলে যে ক্যান্সার, এই জায়গা থেকে বেরোতে হবে। যদি বারবার হয়, বারবার ফুলে, বেশি বেশি ফুলে, আমরা সেইভাবে চিকিৎসকের পরামর্শ নিতে পারি।
1: কথায় কথায় আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে ডাক্তারবাবু, একেবারে শেষে এসে শ্রোতা বন্ধুদের জন্য নাক কান গলা সুস্থ রাখার কি পরামর্শ দেবেন আপনি?
0: দেখুন, শ্রোতা বন্ধুদের পরামর্শ বলতে, দেখুন যেটা আমি যেটা দিয়ে বলবো, মানে যে পরামর্শ যেভাবে দেবো সেটা মুখ দিয়ে বলবো, গলা দিয়ে আওয়াজটা বের হবে, তো গলা ঠিক রাখতে হবে। কান দিয়ে শুনবেন তো তাদেরকে কানটা ভালো রাখতে হবে। আর নাকটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র স্মেল সেন্সেশন নয়, আমাদের মাথার যে ওজনটাকে মেনটেন করার জন্য কিন্তু নাকের পাশের যে সাইনাসগুলো আছে, প্যারানাজাল সাইনাস, সাইনোসাইটিস নিয়ে আমরা আলোচনা করলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাথার ওজন মেনটেন করা। এবং হচ্ছে যে শুধু স্মেল সেন্সেশন নয়, যে এয়ারটা আমাদের বডিতে ঢুকছে সেটাকে কিন্তু ফিল্টার আউট করে, হিউমিডিফিকেশান করে আমাদের লাংসে প্রবেশ করানো। তো আমি বলবো সমস্ত শরীরের রোগ বিপত্তি সব কিছুই কিন্তু প্রবেশ দ্বারা আমাদের এই নাক মুখ, আর ভালো শুনতে গেলে কান ভালো রাখতে হবে। তাই এই অর্গ্যানগুলোকে গুরুত্ব আমাদের দেওয়া উচিত, এবং সমস্ত অর্গ্যানের মতোই আমরা বিশেষত যেমন হার্টকে যত্ন নিয়ে থাকি, যেমন কিডনি লিভারকে যত্ন নিয়ে রাখি, ঠিক তেমনই আমাদের কিন্তু নাক কান গলা অতি গুরুত্বপূর্ণ। এগুলোকে আমাদের যত্ন নিতে হবে এবং ভালো শুনতে হবে এবং ভালো থাকতে হবে।
1: এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
0: শেষে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, আবার কোনোদিন দেখা হবে। ধন্যবাদ, ধন্যবাদ আকাশবাণী, ধন্যবাদ।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে চলতে থাকা আমাদের আজকের এই আলাপচারিতা, এই আলোচনা, ENT বিশেষজ্ঞ ডাক্তার আসফাকুল্লাহ নাইয়া যে পরামর্শ এবং যে বিস্তারিত আলোচনা করলেন, আশা করি তা থেকে আপনারা সকলে অনেকখানি উপকৃত হলেন। আমি আপনি আমরা সকলেই নিজেদেরকে এবং নিজের চারপাশের মানুষগুলোকে সুস্থ রাখতে, ভালো রাখতে ENT বিশেষজ্ঞ ডাক্তার আসফাকুল্লাহ নাইয়ার এই পরামর্শ মেনে চলব এবং অন্যকেও মেনে চলতে পরামর্শ দেব, এটুকু প্রত্যাশা আমরা রাখতেই পারি, কি বলেন? ওই যে নিজে ভালো না থাকলে

অন্যকে ভালো রাখা যায় না, এ কথা যেমন সত্যি, ঠিক তেমনি ভাবে নিজের আপন মানুষটি ভালো না থাকলে নিজেও ভালো থাকা যায় না। তাই এই ঋতু পরিবর্তনের সময়টিতে এবং বছরের অন্যান্য সারাটা সময়ে আমরা নিজেদেরকে, নিজেদের নাক কান গলাকে ঠিক এমনি করে ডাক্তারবাবুর পরামর্শ মেনে ভালো রাখবো, নিজে ভালো থাকবো, সকলকে ভালো রাখবো।

ভালো থাকার আর ভালো রাখার অঙ্গীকার নিয়ে কথায় কথায় কেটে গেল অনেকখানি সময়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সঙ্গীতা। এবারে বাজলো ছুটির ঘণ্টা। আজকের মতো এ পর্যন্তই, অপেক্ষা থাক পরের মহিলা মহলের জন্যে।

0: মহিলা মহল শেষ হল। উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: We regret to inform that we have yet not received the weather report from the Indian Meteorological Department, Alipur.
0: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এখনও পর্যন্ত আবহাওয়ার কোনো খবর এসে না পৌঁছানোর জন্য আমরা আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তিটি প্রচার করতে পারলাম না, দুঃখিত।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 2:30 থেকে শুনবেন বাংলা আধুনিক গান। বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস, উপস্থাপনায় বিতান দে। 5:30টায় বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, এনইপি

2020 বিষয়ক আলোচনা। আজ আলোচনার দ্বিতীয় পর্ব, সাঁওতালি অনুষ্ঠান 6:05 থেকে। লোকগীতি শোনাবেন হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি ভাষায় সাঁওতাল সংস্কৃতি পরিচয় ও ঐতিহ্য সুরক্ষা সম্বন্ধিত আলোচনামূলক একটি অনুষ্ঠান। অংশ নেবেন মদন মোহন বাস্কে, সুখচাঁদ সোরেন ও সুতালাল সোরেন। 6:38 কিষাণ বাণী, নারকেল ও সুপারির চারা তৈরি রোজগারের সহজ উপায়, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 মহাভারত থেকে পাঠ করে শোনাবেন নন্দ দুলাল চক্রবর্তী। সাড়ে 7:00 সমীক্ষা, অনুরোধের আসর রাত 8:00। 8:30 অন্বেষা, থাকবে আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস সম্পর্কে অনুষ্ঠান, পরিবেশ রক্ষায় পশুপালকদের ভূমিকা, এই বিষয়ে নিরঞ্জন মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন তবলা শিল্পী রৌদ্রাশ্ব রক্ষিত। 9:30 নাটক মামলার ফল, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ বিশ্বনাথ পাকড়াশি, প্রযোজনা আশীর গিরি। রাত 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন সুস্মিতা মুখোপাধ্যায় কণ্ঠে। রজনীকান্তের গান শুনবেন অর্চনা ভৌমিকের কণ্ঠে রাত 10:45। 11:00 লোকগীতি শোনাবেন সুরভি চক্রবর্তী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন ভাস্কর সেন।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। দুটো বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী রৌদ্রাশ্ব রক্ষিত, বিকেল 5:10 দ্বিজেন্দ্র গীতি শিল্পী অর্চনা ভৌমিক, 5:20 উর্বশী উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুলগুলশান, 7:10 আধুনিক গান সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে, হিন্দি অনুষ্ঠান দর্পণ 7:30, 8:00 2026 এশিয়ান গেমসে ভারতের সমর্থনে বিশেষ অনুষ্ঠান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিঙ্গালং উপস্থাপনায় দীপাচন্দ, 11:10 হিন্দি ছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে আপনারা শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। তাহলে শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

138তম ডাক আদালত ও পেনশন আদালত সম্পর্কিত ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 12-এ বেলা 12:30টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয়

উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, CR এভিনিউ, কলকাতা 700012, কলকাতা 12, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_wb@indiapost.gov.in, adpgco@wb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সঙ্গে যোগাযোগের টেলিফোন নাম্বার 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শুনলেন।

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আধুনিক গান আজ প্রথমে সতীনাথ মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 5 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 5:05। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন একটু পরেই।
1: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি যাত্রা বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
2: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
3: সেবা মতলব লোগো কে সাথ খড়ে রহনা, উনকে জীবন মে বদলাব কে সাথী বননা। ইসি সোচ কো আগে বড়াতে হুয়ে 17 সিতম্বর সে 10 অক্টোবর তক পুরে বঙ্গাল মে মানায়া জা রাহা হে সেবা সংকল্প অভিযান।
4: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
3: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्राइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
4: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
3: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
4: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
3: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
4: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
3: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
4: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
3: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
0: ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে বিতান দে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 17ই সেপ্টেম্বর অর্থাৎ 30শে ভাদ্র। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আজ গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি বিতান। প্রথমে চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। একদিনের দলে রোহিত, বিরাট, বাদ পড়লেন ঋষভ, হার্দিক দলে নেই মোহাম্মদ শামি। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেই যেন জয় হাতছাড়া হল ইস্টবেঙ্গলের। দাবার অলিম্পিয়াডে দুর্ধর্ষ শুরু ভারতের। শ্রোতা বন্ধুরা, এক নজরের পর আমাদের পরের পালা খেলার দুনিয়ার বিস্তারিত খবরাখবর অর্থাৎ আতস কাছের তলায়।
1: আতস কাছের তলায়
0: আসন্ন একদিবসীয় দলে এলেন রোহিত শর্মা, বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্ত। যাকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ছিল অনেক রকম জল্পনা, তাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রেখেই ভারতীয় নির্বাচকরা বুঝিয়ে দিলেন যে রোহিত শর্মার ভাগ্য নিয়ে আর কোনো প্রশ্নই থাকতে পারে না। স্বাভাবিকভাবে একদিনের দলে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিও। তবে একই সঙ্গে সাদা বলের ক্রিকেটের ঋষভ পন্তের ভাগ্য যেন ক্রমশই মেঘে ঢাকা। উইকেট কিপার ব্যাটসম্যানের বদলে এইবারে নির্বাচকদের পছন্দ ধ্রুব জুরেল। এখনও বল করতে পারছেন না বলে দলে রাখা হয়নি হার্দিক পান্ডিয়াকে। জশপ্রীত বুমরারকে দলে রাখা হয়েছে। এশিয়ান গেমসের দলে চোট থাকার কারণে ছিটকে গিয়েছেন বরুণ চক্রবর্তী। নীতিশ কুমার রেড্ডিকে এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে একদিনের সিরিজের দলে, জানা গিয়েছে। ভারতীয় দল তাদের পরিচালন সমিতি চায় নীতিশের অলরাউন্ড দক্ষতা আরও বেশি করে একদিনের ক্রিকেটে কাজে লাগাতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন 27শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 3 ম্যাচের একদিনের সিরিজ। এই সময় এশিয়ান গেমস থাকায় খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার, তার জায়গায় সহ অধিনায়ক হয়েছেন কে এল রাহুল। এরপর 5টি টি-20 ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সেই দলে রয়েছেন প্রধানত এশিয়ান গেমসের ক্রিকেটাররাই। শুধু প্রিন্স যাদব এবং মায়াঙ্ক যাদবকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে। এশিয়ান গেমসের দলে রয়েছেন ইয়াশ ঠাকুর এবং বিপ্রজ নিগম। জশপ্রীত বুমরাকে আবার একদিনের ক্রিকেটে খেলতে দেখা যাবে সেই নিউজিল্যান্ড সফরে। শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার 10 তারিখ ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচকরা স্পষ্টই জানিয়ে দিয়েছেন ভারতীয় এ দলের হয়ে বল না করা পর্যন্ত হার্দিকের নাম জাতীয় দলের জন্য ভাবা হবে না। একদিনের ক্রিকেটে আবারও ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। অক্ষর প্যাটেল ব্যস্ত থাকবেন এশিয়ান গেমসে। হর্ষ দুবে চোট পেয়ে গিয়েছেন, যার ফলে আরও একটি সুযোগ রয়েছে জাদেজার সামনে। দীর্ঘ 2 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বরুণ, কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20তে 4 ওভার বল করে 16 রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন, কিন্তু প্রথম ম্যাচেই চোট পেয়ে যাওয়ার কারণে আফগানিস্তান সিরিজের পাশাপাশি এশিয়ান গেমস থেকেও ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার খবরে তো আসবই, তবে আজ আপনারা জানেন বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমাদের অ্যাডভেঞ্চার স্পোর্টস। আর অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজকে শুনে নেব বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ভিত্তিক এই প্রতিবেদনটির গ্রহণ করেছেন রক্তিমবরণ ময়রা, সম্পাদনা রক্তিমবরণ ময়রা এবং প্রযোজনা আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টস

আমার বাড়ি বেলঘরিয়া, আমি দীর্ঘদিন ধরে ট্রেক করছি। সেই 86-87 সালে শুরু করেছিলাম, তারপর থেকে আজও চলছি। তাই শুরুতেই দুধকুন ট্রেক কেন বাছলাম সেটা একটু বলি। এই ট্রেকটায় গিয়েছিলাম গত অক্টোবরের শেষের দিকে, আর ফিরি নভেম্বরের ওই সেকেন্ড উইকের শুরুর দিকে। নেপালের সোলুখুম্বু রিজিয়ানে এই দুধকুনটা অবস্থিত। এভারেস্ট বেস ক্যাম্পের বা দিকের যে অঞ্চলটা সেইটা হচ্ছে সোলুখুম্বু অঞ্চল। তো ওই যেই জায়গাটায় গেছিলাম সেখানে দুটো তিনটে পিক আছে, নিম্বুর, খাটাং, কেরেলুং। এই নিম্বুর আর খাটাং এর পাদদেশে এই দুধকুন লেকটা অবস্থিত। এটা বাছার পিছনে মূল কারণ ছিল যেটা, সেটা হচ্ছে একদম অচেনা একটা ট্রেক, খুব কম লোক জানি আর কি এই ট্রেকটার বিষয়ে, যার ফলে বেশ ফাঁকা। ওই রুটে খুব একটা লোক যায় না বলেই আমরা পছন্দ করলাম। তা আমাদের টিমটা শুরুতে ছিল 4-5 জন, পরে আরো 2 জন যোগ হয়, মানে আমি, দেবদা, মামা, বড়বাবু মানে অর্ণব বসাক যিনি আমাদের হিসাবপত্র রাখে, আর ঠাকুমা মানে অর্ণবদার স্ত্রী, এই ছিলাম 5 জন। তারপরে আমার পুরনো এক বন্ধু জয় এবং তারও এক বন্ধু অরুণদা যুক্ত হলো। এই মিলিয়ে 7 জনের টিম তৈরি হল জয়নগর। সেখান থেকে পৌঁছাই সেলেরি। সেলেরি থেকে বহু মানুষ যারা এভারেস্ট বেস ক্যাম্পের দিকে কিন্তু যায়, ওই লুকলা পর্যন্ত হেঁটে যাওয়া যায়। তা আমরা সেই পথেই গাড়ি নিয়ে পৌঁছে গেলাম তাকসিন্ধু নামে একটা জায়গা। তাবু নিয়ে গেছিলাম সাথে খাবার, এই কারণেই পোটারটা সঙ্গে নিয়েছিলাম। এই তাকসিন্ধু থেকে আমাদের প্রথম দিনের হাঁটা শুরু হবে। প্রথমের দিকের রাস্তাটা ছিল একেবারে ওই গ্রামের মেঠো পথের মতন, ওই রকম প্লেন, মানে চিজি ট্রেক বলতে একেবারে মনে হয় যেন পুরুলিয়ার গ্রামে হাঁটছি, একেবারে সহজ সরল, প্রায় ধরুন 1/2 কিলোমিটারের বেশি এইরকম। তারপরে একটা ছোট্ট মাঠ, তারপরে আরেকটু এগোলাম, দারুণ সুন্দর একটা পুকুরের মতন, তাতে জল কম কিন্তু পুকুর, এবং তার চারদিকে বেশ বড় বড় গাছ, একটু পাখি। কিছুক্ষণ বাদে দেখলাম শুরু হয়ে গেল চড়াই। একটু পাথুরে সিঁড়ি তৈরি করা, বেশ সুন্দর চড়াই, এবং সবচাইতে বড় কথা পুরোটা কিন্তু জঙ্গল। আর এই জঙ্গলে প্রচুর রোডোরেন্ড্রন গাছ, আর রোডোরেন্ড্রন তো ওদের, ওরা বুরাজ বলে, ওদের হচ্ছে জাতীয়, নেপালের জাতীয় ফুল, এবং অসাধারণ জঙ্গলটা, বেশ পুরনো পুরনো গাছ, গায়ে শ্যাওলা, তার পাশ দিয়ে রাস্তা, এবং যাতে মানুষ পথ ভুল না করে সেই কারণে না বিভিন্ন গাছে ট্র্যাক সাইনের মতন করে সাইন দেওয়া আছে, না আপনি কিন্তু ইচ্ছা থাকলেও ভুল করতে পারবেন না। যাই হোক, একটা না চড়াই। এইভাবে আমরা যখন কামুডান্ডা পৌঁছাই তখন কিন্তু দুপুর পেরিয়ে বিকেল, আর এই কামুডান্ডা থেকে কিন্তু আপনি এভারেস্ট, লোৎসে, মুৎসে, থামসেরকু, এরকম নানা রকমের অনেক বড় বড় পিক, 8000-ই পিক দেখা যায়। কাজেই কামুডান্ডা জায়গাটা তো অসাধারণ। এখান থেকে আমরা যখন ওই উপরে উঠলাম সেখান থেকেও কিন্তু এভারেস্টকে দেখতে পাচ্ছিলাম। আর যেহেতু নভেম্বরের শুরু, চকচকে নীল আকাশ, ওয়েদার একদম পরিষ্কার, যার ফলে দারুণ লাগছিল। আর বিশেষ করে ওই মেঠো পথটা, মানে উপরে না রোডোরেন্ড্রন গাছের ব্রিজের মতো, দুদিক থেকে গাছ এসে উপরের পাতা দুদিক থেকে এক হয়ে গেছে, আর তার ফাঁক দিয়ে ওই পিক দেখা যাচ্ছে। অসাধারণ রাস্তাটা, সত্যি চোখে এখনো ভাসে। কিন্তু আজকের পথের সবচাইতে মজা হচ্ছে বেশ কিছু ঝর্ণা আছে, যার ফলে জলের কোনো অভাব নেই, বিন্দাস মুডে আপনি অল্প জল নিয়ে হাঁটুন, মানে 1 লিটার জল নিন, খেলেন, শেষ হলো, আবার 1 লিটার ভরে নিলেন, এইরকম আর কি। তা যাই হোক, আমরা বেশ কিছুবার বসেছি, হেঁটেছি। এইভাবে যখন সহস্রবেণী পৌঁছাই তখন কিন্তু প্রায় ধরুন 3:30-3 বাজে। এইবার আমরা ঢোকার পরপর দেখলাম একটা বড় বিদেশি টিম চলে আসলো, এবং তাদের পোর্টাররা কিন্তু আগে এসছে।
এইবার

0: আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে কথা বলবো দুধকুণ্ড ট্রেক নিয়ে। সম্প্রতি দুধকুণ্ড ট্রেক সম্পূর্ণ করে এলেন মৈনাক কর্মকার এবং তার দল। বহু বছর ধরে তিনি পাহাড়ে চড়ছেন, পাহাড়েই তার যাপন। সরাসরি তার কাছ থেকে শুনব দুধকুণ্ড ট্রেকের গল্প।
1: নমস্কার, আমি মৈনাক কর্মকার।

0: যার ফলে হয়ে গেল কি, ভর্তি ওই টি হাউস এখানে একটাই, আর তার মধ্যে ভর্তি লোক, মানে যে কারণে এসছি এইখানে, যে একটু ফাঁকা নিরিবিলি নিজের মতন করে ট্রেক করব, সেটা একটা বাধা পড়লো আর কি। এবার আমার খুব ইচ্ছা ছিল যে দূর এগিয়ে গিয়ে কোথায় একটা টেন্ট লাগায়, কিন্তু আমাদের এক সঙ্গী সে বললো, মেনেক দা এ ঘরেই থাকবো, ঠিক আছে থাকো, আর বাধা দিলাম না, যাই হোক ওইখানে থাকলাম। পরদিন ভোরে চা খেয়েই আমরা রওনা দিলাম, ঘর থেকে বেরোতে একটু হাঁটার সাথে সাথেই সানরাইজটা অসাধারণ, ওই সামনের যে পিক দুটো আছে, নীল আকাশ তার মধ্যে সোনালি পিক, আস্তে আস্তে কিন্তু ট্রি লাইন শেষ, বুঝতেই পাচ্ছেন 14,000-এর কাছাকাছি আসছি যেহেতু, এইবার কিন্তু যা ছোট গুল্ম জাতীয় গাছ, আর পুরোটাই পাথর বেশ। তো এইরকম করতে করতে একটা সময়ে সিঁড়ি শেষ হয়ে গেল, তারপরে একটা ছোট্ট রিজের মতন, ছোট রিজ বা রিব বলতে পারেন, তার উপর দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমাদের গাইডও দাঁড়ানো ছিল ওই জায়গাটায়, দেখলাম একটা পাথরের উপর লেখা ডান দিকে তীরচিহ্ন দিয়ে যে এই দিকে ঘোস্ট লেক, এই অঞ্চলে বেশিরভাগ লেকের জল একটু তুতে টাইপের বা সাদা টাইপের, কিন্তু এই জলটা একদম কালো। আরো মজার ঘটনা, আমরা যখন গেলাম তখন কিন্তু পরিষ্কার ছিল, গিয়ে লেকের কাছে পৌঁছানোর মুহূর্তে দেখলাম কোথা থেকে একটা মেঘ এসে পুরো জায়গাটা ঢেকে দিল, অদ্ভুত কাণ্ড, মানে জেদে জেদ করেই বসে রইলাম যে তুর তুই মেঘ সরবে দেখবো তারপরে যাব। হ্যাঁ, প্রায় আধ ঘন্টা বসেছিলাম, দেখলাম মেঘও সরে গেল, জলের রং কালো আর ওই পিকটা সাদা, আকাশ নীল সাদা মেঘ, ব্রাউনিশ অরেঞ্জ হচ্ছে পাথরের রং, সব মিলিয়ে অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। তো এইখান থেকে আবার ছবি টবি তুলে সামনের দিকে এগিয়ে যাওয়া, আর নেপালি লোকের একটা বিশ্বাস এই দুধকুণ্ডে নাকি স্নান করলে সব পাপ ধুয়ে যায়, সামনের দিকে অপেক্ষা কখন দুধকুণ্ড পৌঁছাবো। একটা ছোট্ট চড়াই উঠলাম, তারপরে বেশ কিছু বোল্ডারের জন্য আবার একটু ছোট্ট একটা হাম, উঠেই চোখের সামনে দুধকুণ্ড একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লেকটা। ঘন্টা দুয়েক ছিলাম, কিন্তু কোন কোণে ঠান্ডা হাওয়া, ভাবতে পারবেন না, মনে হয় কি হাড় ফুটো করে দেবে এইরকম ঠান্ডা হাওয়া, দেখলাম একটা ঝাপটা দিল, তো সবাইকে বললাম চল আমরা ফিরে যাই, নাবতে শুরু করেছি, 5 মিনিটের মধ্যে আবার সেই মেঘ আসলো হোয়াইট আউট এর মতন করে, মানে কিছু দেখাই যায় না, দৃশ্যমানতা শূন্য বললেই চলে। তারপরেই শুরু হলো স্নোফল, পাথুরে ওই বোল্ডারের উপর দিয়ে বরফ পড়ছে আর আমরা হেঁটে চলেছি, যখন গেছিলাম তখন একটা রুক্ষ পাথুরে পথ, আর এখন কয়েক মিনিটে চারিদিক সাদা হয়ে যাচ্ছে। বিকেল 4:30-5টা নাগাদ পৌঁছেছিলাম সহস্রবেণী, তখন কিন্তু বরফ পড়া থেমে গেছে, মানে সাধারণভাবে একটা ট্রেকের ফেরার পথে আহামরি কোনো ঘটনা ঘটে না, কিন্তু এই স্নোফল পুরো ট্রেকের মজাই বদলে দিল।
1: সম্প্রতি নেপালের যে ভয়ঙ্কর পরিস্থিতি হলো, এগুলোর কি কোনো আগাম আভাস আপনারা পেয়েছেন তখন নেপালে গিয়ে?
0: যদি বলি আপনাকে বুঝতে পারি তাহলে মিথ্যা কথা মনে হতে পারে, কিন্তু আপনি যদি মাইনরিটি খেয়াল করেন, আপনি বলে না পৃথিবীর যে কেউ সবাই বুঝতে পারবে যে এটা হবে বা হওয়া উচিত বা এটাই স্বাভাবিক। কেন বলছি, 2002 সালে যখন রুপিন পাসে যাচ্ছি, তখন রুপিন পাসে ওঠার সময় জুন মাসের ছবি আমার কাছে এখনো আছে, পুরো বরফে ঢাকা, কিন্তু এখন আপনি জুন মাসে যান বা সেপ্টেম্বরে যান বরফ নেই, গ্লেশিয়ার গুলো গলতে শুরু করেছে, যার ফলে প্রচুর গ্লেশিয়ার পুল তৈরি হয়েছে, সেটা কিন্তু জলের একটা বড় রিজার্ভার। এবার কোনো কারণে এই রিজার্ভার যদি বাস্ট করে বা ভেঙে যায় তাহলেই এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আর সাধারণভাবে কোন লেক সেফ জানেন? যেই লেকের একটা ইনলেট একটা আউটলেট, মানে একদিক দিয়ে জল ঢোকে আর একদিক দিয়ে জল বেরিয়ে যায়, সেই লেকের কিন্তু কোনো সমস্যা নেই। এই যে দুধকুণ্ড লেকটা কিন্তু খুব স্বাভাবিক লেক, কি কারণে একদিক দিয়ে জল আসছে আর ওই

0: লেকের জলই নিচের দিকে সলু নদী হয়ে বয়ে চলেছে।
1: আপনি বহু বছর ধরে ট্রেক করছেন, অনেক ট্রেকই করেছেন, সবচেয়ে উল্লেখযোগ্য ট্রেক কোনটা বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ পুরুল, তো অনেকদিন ধরে যেহেতু ট্রেক করছি, নানা রকমের ট্রেকেরই অভিজ্ঞতা আছে। ধরুন ওডেন্স কলে এক রকমের অভিজ্ঞতা, বামসারু খাল তার অভিজ্ঞতা আর এক রকম। সেই সব গল্প পরে নিশ্চয়ই একদিন করা যাবে। তবে আগে অনেক বেশি কঠিন ট্রেক করার সাহস পেতাম, এখন বয়সের সাথে সাথে একটু সহজ সরল ট্রেকই পছন্দ করি।
1: খুব ভালো লাগলো কথা বলে। একবারে শেষ একটা প্রশ্ন করব, যারা নতুন প্রজন্ম ট্রেক করতে ভালোবাসে, পাহাড় চড়তে ভালোবাসে বা পাহাড় চড়তে চায়, তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন?
0: শুধু একটা কথা বলবো, সবার আগে একটা বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স নামে কোর্স হয়, সবাই যদি সেটা নাও করতে পারেন, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ক্লাব আছে যারা রক ক্লাইম্বিং কোর্স করে। একটা কথা খেয়াল রাখবেন, সব সময় জল খাবেন, আপনাকে সুস্থ রাখতে পারে একমাত্র জল। লিকার চা খান, স্যুপ খান, মানে যে করে হোক শরীরে জলটা ঢুকান, আপনি সবচাইতে সুস্থ থাকবেন। আর হচ্ছে মাথায় একটা টুপি জাতীয় কিছু রাখবেন, যাতে ডাইরেক্ট ঠান্ডা হওয়াটা মাথায় না লাগে।
1: বেশ, নিশ্চয়ই আবার কোনোদিন কথা হবে, আজকের মতো এটুকুই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শুনলাম নেপালের দুধকুন ট্রেক নিয়ে মৈনাক কর্মকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
2: শ্রোতা বন্ধুরা, চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবরে। আর আপনারা জানেন চলছে দাবা অলিম্পিয়াড এবং দারুণ শুরু ভারতের। দাবা অলিম্পিয়াডে তাইল্যান্ডকে 3-1 হারিয়ে ভারতের পুরুষ দল তার অভিযান শুরু করেছে এবং এই দিনই সমরকন্দে অঘটন ঘটিয়েছেন প্রিন লাহোয়ারি আরাপ। তিনি 2759 রেটিংয়ের অর্জুন এরিগাইসিকে হারান তাইল্যান্ডের 2363 রেটিংয়ের ইন্টারন্যাশনাল মাস্টার প্রিন লাহোয়ারিয়ারপ। ভারতের মহিলা দল যাত্রা শুরু করল ডমিনিকান প্রজাতন্ত্রকে 4-0 হারিয়ে। আর এই দাবা অলিম্পিয়াড নিয়ে আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত গ্র্যান্ডমাস্টার দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। কি বললেন আমাদের তিনি শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। প্রথমে আপনাকে স্বাগত জানাই আকাশবাণী ক্রীড়াঙ্গনে। আজকে আপনার কাছে যে বিষয়ে জানতে চাইব, যে দাবা অলিম্পিয়াড চলছে এবং এই দাবা অলিম্পিয়াডের মধ্যে খেলা শুরু হয়ে গেছে, এর পরিসংখ্যান এবং ভারতের সম্ভাবনা ঠিক কতটা বলে আপনার মনে হচ্ছে?
3: দাবা অলিম্পিয়াড হচ্ছে দাবার জগতে একদম অন্যতম একটা ইম্পর্টেন্ট প্রতিযোগিতা। তার কারণ হচ্ছে এটা দাবা অলিম্পিয়াড সেটা হয় কিন্তু দলগত, যদি আমাদের দাবাটা ইন্ডিভিজুয়াল খেলা, কিন্তু এখানে 5 ইন্ডিয়ান টিম থেকে যাচ্ছে। যখন খেলা হচ্ছে তখন 4 সঙ্গে 4 খেলছে, অর্থাৎ 4 রেজাল্টটা কাউন্ট করে আমাদের টিমের রেজাল্ট হয়। অর্থাৎ যে দল 2.5 পারে সে দল বিজয়ী হিসেবে ঘোষিত হয়। আমাদের ভারতীয় দল এবারে খেলছে। দাবা অলিম্পিয়াডটা আমাদের প্রত্যেক 2 অন্তর হয়। গতবারের অলিম্পিয়াডে আমাদের পুরুষ এবং মহিলা দুটোতেই আমাদের ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং সেদিক দিয়ে আমাদের সবার সকলেই এবারে নজর যে ভারতীয় দল কেমন করে, সেই পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা। এবং এবারে উজবেকিস্তানের আমার ক্যাম্পে খেলা হচ্ছে, কারণ গতকাল শুরু হয়েছে এবং প্রথম খেলাতে আমরা 3-1 পয়েন্টে জিতি, অর্থাৎ ম্যাচ পয়েন্ট আমরা জিতি। 2.5 পাওয়া মানে ম্যাচ পয়েন্ট, আমরা ম্যাচে জিতে যাই। কিন্তু একটা গেমে আমরা হেরে যাই, অর্থাৎ অর্জুন এরিগাইসি যে টপ বোর্ডে খেলেছিল গতকাল সে হেরে যায়। আমাদের শুরুটা ভালো হয়েছে, মেয়েদের ক্ষেত্রে আমরা টপ সিট, ছেলেদের ক্ষেত্রে আমরা সেকেন্ড সিট। যেহেতু এবারে আমাদের টিমে অসম্ভব ভালো প্লেয়ার সব আছে, যেমন প্রজ্ঞানন্দ আছে টপ বোর্ডে, অর্জুন এরিগাইসি আছে সেকেন্ড বোর্ডে, নিহাল সরিন আছে, গুকেশ আছে যে এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সে ফোর্থ বোর্ডে আছে, এবং বিদিত মুদাদি আছে। তার লাইন আপ খুব স্ট্রং। এটা খুব আশ্চর্য যে অনেকেই অবাক হয়েছেন যে গুকেশ ফোর্থ বোর্ডে খেলছে, কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যানিং। তো আমার হিরো বিশ্বাস যে আমরা গতবারের চ্যাম্পিয়নশিপ খেতাবটা সেটা এবারও ধরে রাখতে পারবো।
2: ভারত ছাড়া আর কাদের দিকে নজর থাকবে বলে আপনার মনে হয়?
3: ইউএসএ আছে, চাইনা আছে, জার্মান টিম আছে, এছাড়া রাশিয়ান টিম আছে। সুতরাং 5-6 টিম আছে যেগুলো মানে একদম 19-20 ফাইট হবে, এবং সব থেকে ডিপেন্ড করছে লাস্ট 2-3 খেলা ম্যাচ, তাতে তারা কিরকম তাদের মেন্টাল প্রেশার ধরে রাখতে পারে তার উপরে ডিপেন্ড করছে।
2: শুনলেন প্রখ্যাত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, তিনি ঠিক কি বললেন আমাদের। এবং এরপর অবশ্যই চলে যাবে এশিয়ান গেমসের খবরে। আর আপনারা জানেন এশিয়ান গেমস নিয়ে আমাদের বিশেষ

0: প্রিভিউ তো প্রত্যেক ম্যাচের আগে থাকেই, আর শুরু হতে চলেছে এশিয়ান গেমস, সেই নিয়ে থাকবে প্রত্যেক দিন তার লাইভ সমস্ত খবরাখবর।
1: এশিয়ান গেমস 2026 উনিশে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কার্টেন রেজার, দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।

0: 20তম এশিয়ান গেমস 2026 এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে এশিয়ান গেমস 2026 এর বিশেষ কার্টেন রেজার 18 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়। 19 সেপ্টেম্বর
1: শ্রোতা বন্ধুরা, এশিয়ান গেমসে নজর থাকবে এবং অবশ্যই নজর থাকবে টেবিল টেনিসের দিকে, কারণ সিন্ড্রেলা দাস, তিনি মাত্র 17 বছর বয়সের এক প্রতিভাবান খেলোয়াড়, এশিয়ান গেমসে রয়েছেন, দেশের জন্য সোনা জয়ের লক্ষ্যে নামবেন সিন্ড্রেলা। বর্তমানে ITTF এর মহিলা সিঙ্গলস র্যাঙ্কিংয়ে তার সংখ্যা 99 এবং যুব মহিলা সিঙ্গলস র্যাঙ্কিংয়ে তার অবস্থান 27। আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা নিয়েই টেবিল টেনিসে ভারতীয় দল নামবে, তার সাথে নজর থাকবে অবশ্যই সুতীর্থার দিকেও। এই দুই বাঙালির পাশাপাশি ভারতের টেবিল টেনিস দল কিন্তু এশিয়ান গেমসে আবারও ভালো ফলাফল করবে এবং পদক জয় করবে এমনটা আশা আমরা করতেই পারি। শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নাম্বার 2213-1342, ইমেল আইডি ar@kolkatasports@gmail.com, ফেসবুক পেজ ar kolkata sports পেজ, আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। ঠিকানা প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: ক্রীড়াঙ্গন শেষ হলো, উপস্থাপনায় ছিলেন বিতান দি।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
2: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
3: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
4: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশু পাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
0: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ।

0: অনুষ্ঠান।
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
2: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

0: এখন বিদ্যার্থীদের জন্য
1: আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য। এই অনুষ্ঠানে আমরা গতকাল আলোচনা করছিলাম জাতীয় শিক্ষানীতি কুড়ি এনইপি কুড়ি এবং পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে এর প্রয়োগ ও প্রাসঙ্গিকতা নিয়ে। আজ শুনবেন এই অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এ বিষয়ে আলোকপাত করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর অর্ণব সরকার। স্যার, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে পুনঃস্বাগত। নমস্কার।
2: নমস্কার।
1: আমরা তো গতকাল জেনেছি জাতীয় শিক্ষানীতি কুড়ি পটভূমি আর দর্শনের কথা। আজকে আমরা জানতে চাইব এর প্রয়োগের দিকগুলো নিয়ে, মানে শ্রেণীকক্ষে কিভাবে বদলে যাবে আমাদের সন্তানদের পড়ার অভিজ্ঞতা, বা যাদের ধরুন মুখস্থ করতে খুব ভয়, মানে মুখস্থ বিদ্যাতে বেশ একটা ভয় রয়েছে, যেমন আমার ছিল, তো সেই রকম যাদের এই ভয়টা রয়েছে তারা কিভাবে সেই ভয় থেকে মুক্তি পাবে, অথবা আমাদের শিক্ষকরাই বা কিভাবে নিজেদেরকে এবারে প্রস্তুত করে নেবেন সে বিষয়ে জানতে চাইব। তো প্রথমেই চলে যাব

পটভূমি আর দর্শনের কথা। আজকে আমরা জানতে চাইব এর প্রয়োগের দিকগুলো নিয়ে, মানে শ্রেণীকক্ষে কিভাবে বদলে যাবে আমাদের সন্তানদের পড়ার অভিজ্ঞতা, বা যাদের ধরুন মুখস্থ করতে খুব ভয়, মানে মুখস্থ বিদ্যাতে বেশ একটা ভয় রয়েছে, যেমন আমার ছিল, তো সেই রকম যাদের এই ভয়টা রয়েছে তারা কিভাবে সেই ভয় থেকে মুক্তি পাবে, অথবা আমাদের শিক্ষকরাই বা কিভাবে নিজেদেরকে এবারে প্রস্তুত করে নেবেন, সে বিষয়ে জানতে চাইব। তো প্রথমেই চলে যাব

0: আসলে শুধুমাত্র পাঠ্যপুস্তক বা শুধুমাত্র ওয়ার্কশিটস বা শুধুমাত্র TLM এর কথা বলে না, তার পরিবর্তে কারিকুলাম বলে কিভাবে এই পদ্ধতিটি পরিচালিত হবে। খুব সুন্দরভাবে জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতির প্রস্তাবনা অনুযায়ী ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক FS বা ফাউন্ডেশনাল স্টেজ বলে দিয়েছে যে অন্তত 5টা ডেভেলপমেন্টাল জোন আর 3টে ডোমেনের ওপরে ফোকাস করে এই ECC কার্যক্রমটি চলবে। সেটা কেমন? ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট, সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট আর ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাস্থেটিক ডেভেলপমেন্ট। ফলে এখানে আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন আর স্পোর্টস ইন্টিগ্রেটেড এডুকেশন এই দুটো বিষয়ের অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা করতে হবে এবং সেই ব্যবস্থাপনার মধ্যেই শিক্ষার্থীদের মানসিক জগতের বিকাশ, তার আন্তরিক প্রচেষ্টার মধ্যে দিয়ে, অংশগ্রহণের মধ্যে দিয়ে বৌদ্ধিক বিকাশের সঙ্গে সংযুক্ত হবে। এর ঠিক পরের যে পর্যায়, যাকে আমরা ফাউন্ডেশনাল স্টেজ বলতে পারি, সেই ফাউন্ডেশনাল স্টেজ ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসি প্রোগ্রাম, আরও একটু ভেঙে বলতে গেলে ফাউন্ডেশনাল লিটারেসি ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি প্রোগ্রাম। এখানেও একই রকমভাবে ফাউন্ডেশনাল লিটারেসি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ে শিক্ষক শিক্ষিকারা এই লার্নিং অ্যাক্টিভিটি এবং কিভাবে লার্নিং ওয়ার্কশিট তৈরি করতে হয় আর কিভাবে তা ব্যবহার করতে হবে, বাচ্চাদেরকে কিভাবে এই ধরনের কর্মপ্রক্রিয়ায় সংযুক্ত করা যাবে, সে সম্পর্কে প্রশিক্ষণের প্রয়োজন আছে। ফলে নিজে যেমন এই প্রশিক্ষণে তারা অংশগ্রহণ করবেন, সেই প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে সারা দেশ জুড়ে, আমাদের রাজ্যেও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করছেন। অংশগ্রহণের পর্যায়টি দুরকম হতে পারে, একটি ফিজিক্যাল পার্টিসিপেশন, অন্যদি অনলাইন পার্টিসিপেশন।
1: আচ্ছা, মানে শিক্ষক শিক্ষিকারা অনলাইনেও
0: অংশগ্রহণ
1: করতে পারবেন?
0: করছেন। আচ্ছা, তো নিষ্ঠা ট্রেনিং এর মধ্যে এই পরিসরে তারা আসলে শিখছেন যে শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত বিকাশ কত রকম ভাবে করা যায় এবং সেই ভাষাগত বিকাশ করার জন্য যে উপাদানগুলি প্রয়োজন আছে সেই উপাদানগুলিকেও তৈরি করবার কথা জাতীয় শিক্ষানীতি বলেছে। কেমন? যেমন FLN কারিকুলাম তৈরি করবার কথা বলেছে, যেমন বলেছে স্কুল প্রিপারেশন মডিউল তৈরি করবার কথা, বাচ্চা ক্লাস ওয়ানে এসে ভর্তি হওয়ার আগে এই ধরনের মডিউল যেন তার জন্য ব্যবহার করা হয়। বলা হয়েছে পিয়ার টিউটরিং এর কথা, যে শিখতে পেরেছে এবং যে শিখতে পারেনি এই উভয়ের সম্বন্ধনে যদি শেখার এবং শেখানোর প্রচেষ্টাটা বিদ্যালয়ের ক্লাসরুমে রাখা যায়। বলা হয়েছে টিচার্সদের নোটবুক বা টিচার্স হ্যান্ডবুক তৈরি করবার কথা, বলা হয়েছে প্রোগ্রেস রিপোর্ট কার্ডকে হলিস্টিক অ্যাপ্রোচে 21st century স্কিলস এর সঙ্গে সংযুক্ত রেখে 360 degree অ্যাঙ্গেল এখানে প্রয়োগ করার কথা। ফলে এই অনুসঙ্গেই আর একটা নতুন বিষয় এসে গেছে। এখনো পর্যন্ত এর আগের কোনো কমিটি বা কোনো কমিশন এভাবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের কথা বলেনি। জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের সেই হলিস্টিক ডেভেলপমেন্টকে ফোকাস করেছে, যে ডেভেলপমেন্টের সূত্র শুরু হয়েছে নিচের স্তরের বালভাটিকা বা ECCE থেকে এবং বিকাশমান পর্যায়গুলি ক্রমপর্যায়ে উপরের দিকে ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি, তারও উপরের প্রিপারেটরি স্টেজ পার হয়ে মিডল স্টেজ এবং সেকেন্ডারি স্টেজের দিকে ধাবিত হবে। ফলে শিক্ষার্থীকে আজকের যে 25 আজকের যুগ যেহেতু স্কিল ওরিয়েন্টেড এডুকেশনের যুগ, অর্থাৎ আমি যাই শিখি না কেন তাকে যদি প্রয়োগ করতে পারি তবেই জগৎ আমাকে মূল্য দেবে।
1: একদম।
0: ফলে ঠিক সেখানেই শিক্ষার্থীদের জন্য ধার্য হয়েছে মোটামুটিভাবে যে সমস্ত শিক্ষার্থীদের জন্য ভাবনার স্তরে এসেছে যে সব লাইফ স্কিলগুলি, তার মধ্যে অন্তত 15টা লাইফ স্কিলসকে এখানে আনা হয়েছে, এনে এই 21st century লাইফ স্কিলসের সম্বন্ধে এই হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। তাহলে হলিস্টিক ডেভেলপমেন্ট মানে শিক্ষার্থীর মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, তার মনোজগতের ঘুমিয়ে থাকা চৈতন্যময় অবস্থায় তাকে তুলে আনার এই বিকাশমান পর্যায়ে, তো সেই জন্যই স্কুল। তো সেখানে শিক্ষক এই বিকাশমান পর্যায়গুলিতে তাকে তুলে আনবার সঙ্গে সঙ্গে পাঠ্যগত বৌদ্ধিক বিকাশের সম্বন্ধন কেমনভাবে করতে পারেন তারই প্রচেষ্টা আসলে এই রিফ্লেকশন, তারই রিফ্লেকশন আসলে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে হবে। অর্থাৎ একদিকে জ্ঞান গঠন, অন্যদিকে জ্ঞান গঠন কেমন হচ্ছে তার একটা প্রবাহমান মূল্যায়ন এই রিপোর্ট কার্ডে প্রতিফলন হয়। ফলে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ব্যবহার এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য খুব জরুরি এবং জাতীয় শিক্ষানীতি সে কথা বলেছে। আমাদের রাজ্যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি হয়ে বিভিন্ন বিদ্যালয়ে তা ব্যবহার হচ্ছে এবং আগামী দিনে এর সার্থকতা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে আশা করি আমরা পৌঁছে দিতে পারব। তো জাতীয় শিক্ষানীতির এই প্রস্তাবনায় শিক্ষা শুধুমাত্র পড়ে মনে রাখা আর ব্যবহার করবার জন্য লিখে ফেলা নয়, এর সঙ্গে এসে গেছে ক্রিটিক্যাল থিঙ্কিং, এর সঙ্গে এসে গেছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, এর সঙ্গে এসে গেছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। ফলে জাতীয় শিক্ষানীতি আসলে আমাদের শিক্ষা চিন্তা ভাবনার জগৎকে মুক্তি দিয়েছে, এই বাইরের ভূমুক্ত আকাশে বাতাসে আমাদের ভাবনাকে মেলে ধরবার সুযোগ দিয়েছে। যেমন শিক্ষক শিক্ষিকা নিজেদেরকে এই প্রস্তাবনাগুলি মেনে তৈরি করতে পারবেন, তেমনি শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা

0: তো সম্ভব না, তাদের ইন্টারেস্ট, অ্যাটিটিউড, তাদের মোটিভেশন, তাদের ইন্টেলিজেন্স, সেগুলোকেও এক্সপ্লোর করতে পারবেন।
1: বেশ, খুব ভালো লাগলো স্যারের কথা শুনতে শুনতে। মনে পড়ে যাচ্ছিল আসলে সেই গানটা, যে স্কুলের ব্যাগটা বড্ড ভারী। আচ্ছা, এই যে বড্ড ভারী, এখন মানে রাস্তাঘাটে চলতে ফিরতেও আমরা দেখি যে প্রচন্ড ভারী ভারী ব্যাগ নিয়ে বাচ্চাগুলো যায়, তাদের বাবা মায়েরা ধরে থাকেন অনেক সময়। তো সেই যে স্কুলের ব্যাগ থেকে কি তাদের কোনোভাবে মুক্তি মিলতে পারে, এটা জানতে চাইবো স্যার আপনার কাছে।
2: আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা সহজ রূপকের মানে ব্যাখ্যা নেবো আর কি। ধরুন পুরনো শিক্ষা নীতি যেটা ছিল, সেটা হচ্ছে দোকান থেকে কেনা একটা রেডিমেড পোশাকের মতো। শিশুর শরীরের মাপ যাই হোক না কেন, তাকে জোর করে ওটাই পড়তে হতো।
1: একদম, মানে না ঢুকলেও, মানে না তার ইচ্ছে করলেও সেই পড়াটাই তাকে করতে হবে।
2: তার গায়ে 30 সাইজের জামা ঢুকবে, আমার বাজার থেকে কিনেছি 38 সাইজের জামা, ওটাই পড়তে হবে, বা 28 সাইজের জামা কিনেছি, ওটাই জোর করে পড়তে হবে,
1: জোর করে পরানো হবে।
2: নতুন শিক্ষানীতি হলো দর্জির মাপে বানানো পোশাক, যা শিশুর বয়স, তার মনস্তত্ব ও পছন্দের উপর ভিত্তি করে তৈরি। এবারে আমি চলে আসছি আপনার প্রশ্নের উত্তরে। আপনি বলছিলেন ব্যাগের কথা, সত্যিই তো। ধরুন আগের পুরনো যে ব্যবস্থা ছিল 10+2, সে ব্যবস্থায় 6 বছর বয়সে শিশু সরাসরি ক্লাস 1 এ ভর্তি হতো। তার আগে ওই 3 বছরের প্রাক প্রাথমিক শিক্ষা বা নার্সারি স্কুল বা কেজি স্কুল ছিল সরকারি কাঠামোর বাইরে। ফলে গ্রামে কোনো বাচ্চা বা শহরের কোনো বাচ্চা বা পিছিয়ে পড়া কোনো পরিবারের শিশু, যে পরিবার কখনো স্কুলে যায়নি বা যে শিশু কখনো ওই স্কুলের আঙিনা দেখেনি, সে প্রথম দিন ওই বইয়ের বোঝা আর পেন্সিলের মানে ভারে টানে ভয় পেয়ে যেত।
1: অবশ্যই বাড়ির কথা,
2: ব্যাগহীন দিনের কথা বলা হয়েছে।
1: আচ্ছা,
2: আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। ধরুন এটা করা যেতে পারে, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, বোলপুর বা বাঁকুড়া, বোলপুর বা বাঁকুড়ার কোন প্রত্যন্ত এরিয়ার কোন স্কুলে ধরুন আমরা এরকম করতে পারি, ক্লাস 6 এর বাচ্চারা বা 7 এর বাচ্চারা বছরে 10 দিন তারা ব্যাগ নিয়ে আসবে না, তারা বই খাতা নিয়ে আসবে না,
1: মানে কোনো বই খাতা ছাড়াই স্কুলে আসবে,
2: তারা স্কুলে আসবে, ওই 10 দিন থাকবে ব্যাগহীন দিবস। তারা স্কুলে কি করবে? তারা 10 দিন স্কুলে এসে তারা কোনো শিক্ষকের তত্ত্বাবধানে তারা জানবে, গ্রামের কোনো স্থানীয় মৃৎশিল্পীর কাছে গিয়ে দেখবে কিভাবে কাদামাটি থেকে সুন্দর পাত্র তৈরি হয় বা পুতুল তৈরি হয়। শহরের দিকে এরকম করতে পারি আমরা, ধরুন কেউ কাঠ মিস্ত্রি, কেউ বা তন্তু বায়, কেউ ইলেকট্রিশিয়ান কাজ করে, কেউ বা সুন্দর পেইন্টিং করে, গ্লাস পেইন্টিং করে, 10 দিন বাচ্চা এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকবে। যে বৃত্তিমূলক শিক্ষার কথা বারবার বলছি আমরা, এখানে একটা প্রশ্ন আসে, বৃত্তিমূলক শিক্ষা মানে কি আমরা ছেলেকে ওই মানে 2 দিন পরে আমরা কার্পেন্টারি শেখাবো? তা নয়, কিন্তু এর লক্ষ্য কিন্তু শিশুকে শ্রমিক বানানো নয়, এর লক্ষ্য হলো প্রত্যেকটি কাজের প্রতি শ্রদ্ধা তৈরি করা। ডিগনিটি অফ লেবারের কথা বলা হয়েছে।
1: জীবনে চলতে গেলে আমাদের অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়,
2: ভালোবাসা শ্রদ্ধা করা, এটা কিন্তু এই বোধটা এখান থেকেই তৈরি হবে।
1: একদম।
2: এবং খুব ছোট থেকে একটা ছাত্র বা ছাত্রীর মধ্যে তার যে সুপ্ত কারিগরি দক্ষতা বা তার মধ্যে থাকা সুপ্ত অবস্থায় থাকা সৃজনশীলতাকে চিনতে পারবো আমরা। আর এই যে আপনারা বলছিলেন যে কাঠামো, শেষ স্টেজে এসে যে 4 বছরের কাঠামো, সেকেন্ডারি স্টেজ, ক্লাস 9 থেকে ক্লাস 12, 9-10 এবং 11-12, এটা হবে শিক্ষার্থীর সম্পূর্ণ পছন্দের স্বাধীনতা। স্যার আগের দিন বলছিলেন ব্যাখ্যা দিতে গিয়ে, বিজ্ঞান কেউ পড়লে সে কলা বিভাগের কিছু পড়তে পারবে না, এই কড়া নিয়ম আর থাকছে না। কেউ ফিজিক্সের সাথে ইচ্ছা করলে সে হিস্ট্রি পড়তে পারে, কেউ খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে, সে মিউজিক নিতে পারে। তাহলে এই যে একটা পছন্দ, সেই কম্বিনেশনের প্রতি বেছে নেওয়ার যে সুযোগটা,
1: সেইটা তৈরি করে দিচ্ছে নতুন
2: এই নতুন শিক্ষানীতি।
1: এইটা খুব প্রয়োজনীয়, কারণ মানে সায়েন্স নেওয়া মানে আমার হয়তো অঙ্ক ভালো লাগে না, বাকি ভালো লাগে, তো আমাকে অঙ্ক নিতেই হবে বাধ্য হয়ে, আমার সামগ্রিক নম্বরটা কমে যায়, তাই না? সেক্ষেত্রে আমি যদি তার সঙ্গে অন্য কোনো বিষয় নিতে পারি, সেই স্বাধীনতাটা আমার থাকে, তাহলে হয়তো আমার সামগ্রিক নম্বরেও সেই প্রতিফলনটা পড়ে আর কি।
2: ভালো লাগার বিষয় একটা থাকে পড়াশোনার জন্য, ছাত্রদের ভালো লাগার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ,
1: সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, FLN বা মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান, এই বিষয়টাতে যদি একটু আমাদের
2: যখন FLM নিয়ে যখন আপনাকে বলছিলাম, তখন এটা সত্যি কথা বলতে গেলে শিক্ষকতা পেশা যেহেতু আছি, খুব কাছ থেকে দেখেছি

0: যে উঁচু ক্লাসের ছেলে মেয়ে যারা উঠে আসছে, তারা কিন্তু অনেকের অক্ষর জ্ঞান হয়নি, অনেকে রিডিং পড়তে পাচ্ছে না। আমি বারবারই এই কথাটা বলি, স্যারও আমার সঙ্গে সহমত পোষণ করবেন, একটা বহুতল ইমারতের যদি ভিত কাঁচা হয়, তাহলে উপরের যে ফ্লোরগুলো বা তলাগুলো যে কোনো সময় ধসে পড়তে বাধ্য। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার বড় সমস্যা হচ্ছে, অনেক শিশু আছে, আমাদের স্কুলগুলোতে দেখি আমরা অনেক শিশু আছে, ক্লাস ফাইভে সিক্সে উঠেও ক্লাস টুয়ের যে খুব সাধারণ বাংলা বই রিডিং পড়তে পারছে না, সাবলীনভাবে তারা পড়তে পারে না, বা যোগ ভাগ বিয়োগ গুণ করতে পারে না। শিক্ষাবিজ্ঞানের ভাষায় একে কিন্তু আমরা বলি লার্নিং প্রভার্টি বা শিক্ষা দারিদ্র। এই শিক্ষা দারিদ্র অর্থাৎ একটা ছাত্র সে যে ক্লাসে সে বিলং করছে, যে সে যে ক্লাসে পড়ছে, তার বিলো স্ট্যান্ডার্ডের পড়া সে পড়তে পারছে না, অর্থাৎ তার মধ্যে যে প্রভার্টি শিক্ষা দারিদ্র তৈরি হচ্ছে, সে প্রপারলি তার মধ্যেকার যে ক্লাসে সে উপযোগী সেই ক্লাসে শিক্ষার উপযোগী সে হয়ে উঠতে পারেনি। এই সংকট দূর করার জন্য ভারত সরকার নিয়ে এসেছে নিপুণ ভারত মিশন। এর লক্ষ্য হল 26-27 সালের মধ্যে ক্লাস যারা থ্রিতে পড়ে, তৃতীয় শ্রেণীর ছেলে, প্রত্যেকটি বাচ্চাকে স্বাবলম্বী পাঠক এবং মৌলিক গণিতে দক্ষ করে তোলা। অর্থাৎ মৌলিক গণিত বলতে আমরা কি বুঝি, যোগ গুণ ভাগ বিয়োগ, এটাকে আমরা মৌলিক গণিত বলতে বুঝি। আর যে স্বাবলম্বী পাঠক অর্থাৎ সে যে নিজের ভাষায়, তার মাতৃভাষায় সে লিখতে পারছে, পড়তে পারছে, বুঝতে পারছে, এটা সে করা সম্ভব হবে। অর্থাৎ শিক্ষা দারিদ্রের সমাধান হচ্ছে নিপুণ ভারত, এবং এর লক্ষ্য হচ্ছে 26-27 মধ্যে তৃতীয় শ্রেণীতে পড়া সকল শিশুর মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্জন করতে সমর্থ করা।
1: আচ্ছা, কিন্তু এবার জানতে চাইবো যে ধরুন এতদিন ধরে তো একরকম ভাবে পড়িয়ে অভ্যস্ত হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা, তো তাঁরা হঠাৎ করে এত বছর পরে গিয়ে কি করে নিজেদেরকে এই যে পদ্ধতিটার এটাকে পরিবর্তন কি করে, এটা কি সম্ভব?
2: অবশ্যই সম্ভব। আমাদের শিক্ষক শিক্ষিকারা তাদের প্রত্যেকেরই প্রফেশনাল যে ডিগ্রি, তা হয় বিএড নয় ডিএলএড নয় জুনিয়র বেসিক ট্রেনিং বা সিনিয়র বেসিক ট্রেনিং বা পিটিটিআই ট্রেনিং তাদের আছে। ফলে একবার যিনি সাঁতার শিখেছেন তিনি সাঁতার কাটতে জানেন ভুলেননি
1: একদমই।
2: সে কারণেই তিনি জানেন যে কি করে জ্ঞান গঠন হয়। এই সব ট্রেনিং, টিচার্স ট্রেনিং ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলোতে, টিচার্স ট্রেনিং কলেজ ইনস্টিটিউটে কিন্তু জ্ঞান কিভাবে গঠন হয় সেটা শেখানো হয়। ফলে কোনো একটি বিষয়ে আমরা যখন পড়তে থাকি তখন সেই বিষয়ে আমরা পণ্ডিত হতে পারি, কিন্তু একজন শিক্ষকের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য হচ্ছে এই, শিক্ষক জানেন যে কি করে অন্যের মধ্যে জ্ঞান গঠন করা যায়। তো এই টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে যা পড়ানো হয় সেখানে হচ্ছে অন্য একজন মানুষের মধ্যে জ্ঞান কিভাবে গঠন করানো যায় সেটা শেখানো হয়, এই অভিজ্ঞতা তাদের আছে। তো জাতীয় শিক্ষানীতি ঠিক সেই জায়গাতেই শিক্ষকদের কাছে আহ্বান রেখেছে যে আপনারা যেভাবে পড়ান সেই পড়ানোর মধ্যে এমন কিছু বৈচিত্র্য আনুন যেন সহযোগিতামূলক পথে শিক্ষার্থীরা ভালো শিখতে পারে, তাদের নিজেদের জ্ঞান তারা নিজেরা গঠন করতে পারে। নিজেদের জ্ঞান নিজেদের গঠন করার লক্ষ্যে শিক্ষার্থীদের পদ্ধতিগত বৈচিত্র্যের ছোঁয়া দিতে হবে, সে কারণেই লার্নিং অ্যাক্টিভিটি তৈরি করতে হবে। টিচাররা জানেন কি করে লার্নিং অ্যাক্টিভিটি তৈরি করতে হয়, পাঠ্য বিষয়ের ভেতরে শুধু নয় তার বাইরের অজস্র উপাদানকে পাঠ্য বিষয়ের লার্নিং আউটকামে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করতে হবে। লার্নিং অ্যাক্টিভিটি, লার্নিং আউটকামস, লার্নিং ওরিয়েন্টেড ডিফারেন্ট ওয়ার্কশিটস, যার মধ্যে আমরা নলেজ মেকিং ওয়ার্কশিট, প্র্যাকটিস ওয়ার্কশিট বলতে পারি এবং ইভ্যালুয়েশান ওয়ার্কশিট বলতে পারি, এইগুলোর ব্যবহার এবং তার সঙ্গে টিএলএম এর ব্যবহার, প্রচুর টিএলএম নিজেরা তৈরি করা যায়। টিচিং লার্নিং মেটেরিয়াল নাম হয়েছে এই কারণেই, যখন উপাদানকে শিখন প্রদীপন বা টিচিং এইড হিসেবে তৈরি করবার সময় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে অংশগ্রহণ করে।
1: আচ্ছা,
2: ফলে প্রয়োজনীয় উপাদানগুলিকে ব্যবহার করে যখন স্ট্রাকচার্ড টিচিং এইড তৈরি করা হয় তখন শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের অংশগ্রহণে যেটা ঘটে সেটা হচ্ছে শিক্ষার্থীরা হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এটা নির্মাণ করে। সেটা কোনো থ্রিডি মডেল হতে পারে, চার্ট টেবিল হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, ফুল ফ্লো চার্ট হতে পারে। এর জন্য যে সমস্ত মেটেরিয়াল ইউজ হয় সেই মেটেরিয়ালটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল এনভায়রনমেন্টে থাকে, অথবা কিছু জিনিস বাইরে থেকে কিনতে হয়। তাহলে প্রোভাইডিং সাপোর্ট টু ক্রিয়েট TLM, এটা যেন ব্যবস্থাপনার স্তর থেকে বিদ্যালয়কে দেওয়া হয়, শিক্ষকদের দেওয়া হয়, তারা যেন এটা তৈরি করতে পারেন শিক্ষার্থীদের দিয়ে। দ্বিতীয় হচ্ছে, যখন হাতে কলম

0: তারা এই কাজ করছে, তখন করতে করতেই শিক্ষার্থীদের নলেজ তৈরি হতে পারে। যেমন দেখা যায়, যত বেশি এক্সিবিশন, মডেল মেকিং, গণিত মেলা, ভাষা মেলা, এই ধরনের প্রোগ্রামগুলো স্কুলে হয় এবং শিক্ষার্থীরা পার্টিসিপেট করে, তখন যেহেতু স্পেকটেটরদের তারা বোঝাতে থাকে কি মডেল তারা বানিয়েছে, ফলে বারবার বলতে বলতে বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হতে তাদের মধ্যে নলেজ ক্রিয়েট হয়। সেই যে নলেজটা ক্রিয়েট হয় সেটা কিন্তু একটা টিচিং রোল, ফলে এই রোলে যখন পার্টিসিপেট করছে স্টুডেন্ট তখন সে টিচার হয়ে যায়। ফলে নিজে যখন অন্যের কাছ থেকে শিখেছে তখন একরকমভাবে তার জ্ঞানকে গঠন করেছে, এবার যখন তার রোল পাল্টে গিয়ে অন্যকে শেখানোর জন্য সে তার নিজের নলেজকে প্রয়োগ করছে, তখন কিন্তু তার রোলটা হয়ে যায় টিচিং। এই ঘটনাটাকে আমরা বলতে পারি পিয়ার লার্নিং। যে শিখতে পেরেছে আর যে শিখতে পারেনি, শিক্ষক এদের উভয়কে বসিয়ে দিলে একে অন্যকে শেখানোর প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং নিজের বন্ধুর কাছ থেকে সহজে শেখার প্রচেষ্টার মধ্যে দিয়ে শিক্ষার্থীর নলেজ মেকিংটা অনেক ভালো হয়। এখানে দুটো বিষয়ের কথা বলবো, একটা হচ্ছে স্টেম লার্নিং। স্টেম লার্নিং কেমন? স্টেমের পুরো কথা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। খুব বড় কিছু নয়, খুব সহজ পথেই এই কাজ হতে পারে একেবারে মিডল স্টেজে, ক্লাস 6-7-8 এর জন্য, যেখানে লার্নিং গ্যাপটা হঠাৎ করে তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ লার্নিংয়ে এবং ম্যাথমেটিক্সে, এবং তারা ভয় পেতে থাকে, ক্রমাগত এই দুই বিষয় থেকে দূরে সরে যেতে থাকে। জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক SE স্কুল এডুকেশন NCFSE এরা বলেছে ঠিক এই স্টেপ লার্নিংকে কীভাবে এখানে ব্যবহার করা যাবে। ফলে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 বা উপরের দিকে ক্লাসের 9-10 এখানে বিজ্ঞানের যে সমস্ত বিষয় আছে, জিওগ্রাফির বিভিন্ন পাঠের নির্দিষ্ট কিছু পাঠ আছে বা হিস্ট্রিও হতে পারে সেখানে, এবং ম্যাথমেটিক্স অবশ্যই সেখানে, এই বিভিন্ন ধরনের মডেল ক্রিয়েশনের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের, সেই মডেল 3D হতে পারে, 2D হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, পেপার প্রেজেন্টেশন হতে পারে, মাইক্রো প্ল্যান হতে পারে, বিভিন্ন কোয়েশ্চেনের রেসপেক্টে প্রজেক্ট হতে পারে, এগুলোর মধ্যে দিয়ে শিক্ষার্থীর নলেজ মেকিংয়ের যে প্রচেষ্টা তাই আসলে স্টেম এডুকেশন। ফলে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সুসংগবদ্ধ একটি বিশেষ পদ্ধতি স্টেম লার্নিংকে এই মধ্যস্তরে প্রয়োগ করবার কথা জাতীয় শিক্ষানীতি 2020 বলেছে। নিচের দিকের স্তরে মাল্টিলিঙ্গুয়ালিজমের উপস্থাপনাও এখানে এসেছে। মাল্টিলিঙ্গুয়ালিজম কেমন? হয়তো দেখা যায় যে দ্বিতীয় ভাষা ইংরাজি আর প্রথম ভাষা মাতৃভাষা, এই দুটো ভাষাতেই সে কেবলমাত্র শেখার সুযোগ আমাদের কনভেনশনাল এডুকেশন সিস্টেমে আছে, কিন্তু এর পাশাপাশি ভারতবর্ষ তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাহলে অন্য আরও একটি ভাষায় কেমনভাবে কথা বলা যায়, আমাদের এই প্রচলিত কথাটি মাতৃভাষায় যা বলি তা অন্য ভাষাতে সম্ভাষণের জন্যই হোক অথবা ছোট্ট উত্তর প্রদানের জন্যই হোক কেমন হতে পারে, এই চর্চার মধ্যে দিয়েই তো অন্য একটি ভাষা ভাষী মানুষের সংস্কৃতি, চেতনা, উৎসব, খাদ্য স্বভাব, পোশাক বৈচিত্র্য, তাদের সৃষ্টি, কৃষ্টি, তাদের সাহিত্য, তার প্রতি আকর্ষণ তৈরি হয়। যে প্রচেষ্টা সাহিত্য একাডেমি বিভিন্ন ভাষায় তৈরি হওয়া সাহিত্য কীর্তিকে অনুবাদ সাহিত্যের মধ্যে দিয়ে পৌঁছে দেয় তা তো আসলে এই বৈচিত্র্যের একটি
1: অঙ্গমাত্র।
0: এমনিভাবে আমাদের বিদ্যালয় স্তরেও এই মাল্টিলিঙ্গুয়ালিজম চর্চা শুরু করবার কথা জাতীয় শিক্ষানীতি বলেছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে ভারতীয় ভাষা উৎসব বা ভারতীয় ভাষা ক্যাম্প বিদ্যালয় স্তরে অনুষ্ঠিত হয়ে চলেছে, যেখানে প্রথম ভাষা হয়তো বা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরাজি, এর পাশাপাশি তৃতীয় আরও একটি ভাষার স্বাদ আমাদের ছেলেমেয়েরা সেকেন্ডারি লেভেলে পাচ্ছে।
1: বাহ, খুব চমৎকারভাবে বুঝালেন স্যার আমাদের, ভালো লাগছে শুনতে। সত্যি এটা বাস্তবায়িত হোক এটাই আমরা সবাই চাইব কায় মনে বাক্যে। পার্থ স্যার, এবার আপনার কাছে জানতে চাইব যে বিদ্যালয় প্রশাসনের দিক থেকে শিক্ষকদের যে কর্মক্ষমতা তার মূল্যায়নে কি নতুন কোনো ব্যবস্থা আনা হচ্ছে?
2: শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়নের একটা ব্যবস্থা থাকা ভীষণভাবে প্রয়োজন। তৈরি হচ্ছে NPST অর্থাৎ ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। এর মাধ্যমে একজন শিক্ষকের পাঠদান পদ্ধতি, তার ক্লাস ম্যানেজমেন্ট, ক্লাসরুম কীভাবে তিনি ম্যানেজ করছেন, এবং শিক্ষার্থীদের সাথে তার যে কমিউনিকেশন, যোগাযোগ, তার গুণগত মানকে ভিন্ন রকম নিয়মতান্ত্রিক উপায়ে উৎসাহিত করা ও মূল্যায়ন করা। কারণ একজন শিক্ষক তিনি কত ভালো করে তিনি ক্লাসটা পারফর্ম করছেন, এই পারফরমেন্সটা যদি উৎসাহিত না করা হয় তিনি উৎসাহ হারাবেন। তো এই জায়গাটাতে NPST অর্থাৎ ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স, এটা কিন্তু NPS-এর সাথে যুক্ত।
1: আচ্ছা, পশ্চিমবঙ্গের বর্তমান যে সামাজিক ও ভৌগোলিক দিকগুলো রয়েছে সেখানে এই শিক্ষানীতি প্রয়োগ আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ, তো এর সম্ভাবনা দিকগুলো যদি একটু বুঝিয়ে বলেন।
2: দেখুন, একটা কথা আমি না বলে পারছি না, 2020তে

0: জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হয়েছে আজকে 2026। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা, তার সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করা, সেইভাবে স্কুলগুলোতে পরিবর্তন করা, পরিমার্জন করা, নীতি প্রয়োগ করা, এটা কিন্তু আমরা খুব সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা আশাবাদী তা ভবিষ্যতের ক্ষেত্রে আরও খুব ভালো হবে। কিন্তু একই সাথে এইটা মনে হচ্ছে বারবার যে যখন জাতীয় শিক্ষানীতি শুরু হয়েছিল তখন থেকে আমরা কিন্তু কিছুটা পিছিয়ে গেছি। আর যেটা আপনার প্রশ্ন যে পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক বাস্তবতা নিয়ে যে চ্যালেঞ্জটা কোথায়, দেখুন আমাদের বাংলা হচ্ছে সংস্কৃতির পীঠস্থান, বাংলা হলো কবিগুরুর দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের চারণভূমি, এখানে বিদ্যাসাগরের, স্বামী বিবেকানন্দের মাটি, এটা আমাদের সংস্কৃতির যে মূল সুর সেটা হচ্ছে আনন্দময় শিক্ষা। কবিগুরু আজ থেকে কতদিন আগে তিনি শান্তিনিকেতনে তিনি আনন্দময় শিক্ষার ব্যবস্থা চালু করে গেছেন। তাই এনইপির যে মূল ভাবধারা, এনইপির কুড়ি যে মূল ভাবধারা, আমাদের বাংলার মাটি আর বাংলার ঐতিহ্যর সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। তবে একজন প্রধান শিক্ষক হিসাবে যেটা আমার মনে হয়েছে, যেমন ধরুন পিটিআর অর্থাৎ পিপল টিচার রেশিও, যে জাতীয় শিক্ষানীতি সেই অনুযায়ী যে একটা আইডিয়াল যে পিটিআর সেটা হওয়া উচিত কিন্তু 30:1, অর্থাৎ 30 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, এইটা কিন্তু এই যে অনুপাতটা আছে এটাকে সুনিশ্চিত করতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে পিএআর অর্থাৎ পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষকদের একটা বার্ষিক পারফরমেন্স রিপোর্ট, সেই রিপোর্টে সহ পাঠ্যক্রমিক কার্যক্রম তিনি কতটা অংশগ্রহণ করছেন, FLN এর অগ্রগতি এবং CCE এই অনুশীলনের তথ্যগুলো রাখার খুব দরকার। আমার অনুরোধ রাজ্যের আপামর শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষকদের কাছে যে এই নতুন যে চালু হওয়া যে শিক্ষা নীতি, এই বিষয়টিকে অতিরিক্ত চাপ বা বোঝা হিসাবে না দেখে বরং নতুন প্রজন্মের শিক্ষার রূপান্তরের সুযোগ এইভাবে গ্রহণ করতে হবে। আমাদের প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানকে আরো সুদৃঢ় করতে হবে এবং প্রত্যেকটা শিশুকে বিশ্বমানের জ্ঞানে সমৃদ্ধ করা ব্রত নিতে হবে।
1: একদম শেষ মুহূর্তে অর্ণব স্যারের কাছে জানতে চাইবো যে আপনার যদি কিছু বলার থাকে শেষ মুহূর্তে।
2: জাতীয় শিক্ষানীতি নিয়ে বলতে গেলে সময় অনেক লেগে যায়, নতুন নতুন উদ্যোগের কথা এখানে আসে। একটা বিশেষ উদ্যোগ আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য, তা হচ্ছে PM ই-বিদ্যা চ্যানেল। PM ই-বিদ্যা চ্যানেলে সারা দেশে 200 এরকম ই-বিদ্যা চ্যানেল তৈরি হয়েছে, যে চ্যানেল DTH এর মাধ্যমে দেখা যায়, মোবাইলেও দেখা যায়, এবং আমাদের রাজ্যের জন্য 5 চ্যানেল আছে, WB183, WB184, WB185, WB186, WB187, যথাক্রমে ইনক্লুসিভ এডুকেশন, প্রাইমারি এডুকেশন, আপার প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে আমাদেরই রাজ্যে প্রথিতযশা ভালো শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন টপিক ওয়াইজ, ক্লাস ওয়াইজ তারা ক্লাস নিচ্ছেন এবং এর রেকর্ডেড ভার্সন এই টিভি চ্যানেলগুলিতে প্রতিদিন 24 ধরে চলেছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতার জন্য এই প্রত্যেকটি ক্লাসের কিউআর কোড আমরা তৈরি করেছি এবং টেক্সট বুকে তা প্রিন্ট করে দেওয়া হয়েছে, যেন তারা যে সময়ে পড়তে চাইছে না, বাড়িতে মায়ের বাবার কাছ থেকে মোবাইলটা একটু দেখতে চাইছে, তখন আমাদের গার্জেনরা যেন এই ক্লাসটি দেখিয়ে দিতে পারেন। কিভাবে অন্য বিদ্যালয়ে ভালো শিক্ষক শিক্ষিকারা সেই নির্দিষ্ট বিষয়ের নির্দিষ্ট টপিকের ওপরে কেমন করে পড়াচ্ছেন, ফলে আমরা প্রতিনিয়ত এই কাজের মধ্যে দিয়ে জাতীয় শিক্ষানীতির এই যে ডিজিটাল এডুকেশন যার কথা তারা বলেছে সেটাকে মেনে নিয়ে এই সচেষ্টতার মধ্যে আছি। আর একটি ছোট্ট কথা বলবো, ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, ভারতবর্ষ হচ্ছে সেই সংস্কৃতির ঐতিহ্যবাহী দেশ, যে সংস্কৃতি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কথা বলে। জাতীয় শিক্ষানীতি এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সেই প্রাচীন, যা আসলে যুক্তিগ্রাহ্য, বিজ্ঞানসম্মত, সায়েন্স, মেডিসিন, অ্যাস্ট্রোনমি, এগ্রিকালচার, আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা, মেডিটেশন, আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন এবং স্পোর্টস ইন্টিগ্রেটেড এডুকেশনের বিভিন্ন স্তরকে এবং অবশ্যই ল্যাঙ্গুয়েজ স্তরকে তুলে এনে আমাদের কারিকুলামের বিভিন্ন অংশে রিফ্লেক্ট করতে বলেছে। শিক্ষার্থীদের বয়স, মানসিক বয়স এবং শারীরিক বয়সের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে যেন টেক্সট ইউনিটে তার স্থান পায়, অবশ্যই বর্তমান সময়ের যুক্তিবদ্ধ, বিজ্ঞানসম্মত প্রাসঙ্গিকতার সঙ্গে সম্পর্ক রেখে।
0: একদম শেষে একটা কথা আমাদের মনে রাখতে হবে, পড়াশোনা হোক অনুভূতির, মুখস্থের নয়, শিক্ষালয় হোক ভালোবাসার, ভয়ের নয়, এই হোক আমাদের।

0: অঙ্গীকার।
1: অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য, এবং আগামী যারা ভবিষ্যৎ এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের আলোকপাত করার জন্য। নমস্কার।
2: নমস্কার।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জাতীয় শিক্ষানীতি কুড়ি কুড়ি এবং পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে এর প্রয়োগ ও প্রাসঙ্গিকতা বিষয়। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর অর্ণব সরকার।
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন এনইপি 2020 বা জাতীয় শিক্ষানীতি 2020 বিষয়ে আলোচনার দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পিয়ালি ঘোষ, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি পরিবেশনায় হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি ভাষায় সাঁওতাল সংস্কৃতি পরিচয় ও ঐতিহ্য সুরক্ষা সম্পর্কে একটি আলোচনামূলক অনুষ্ঠান আজ প্রথম পর্ব, অংশগ্রহণে মদন মোহন বাসকে, সুখচাঁদ সোরেন ও সুতালাল সোরেন। 6:38 কিষাণবাণী, নারকেল ও সুপারি চারা তৈরি রোজগারের সহজ উপায়, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ থেকে পাঠ, পাঠ করে শোনাবেন নন্দ দুলাল চক্রবর্তী। 7:30 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী রৌদ্রাশ্ব রক্ষিত, 9:30 নাটক মামলার ফল রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ বিশ্বনাথ পাকরাশি, প্রযোজনা আশিস গিরি। 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন শুনবেন সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 10:45 রজনীকান্তের গান, শিল্পী অর্চনা ভৌমিক, সুরভি চক্রবর্তীর কণ্ঠে লোকগীতি রাত 11:00। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন শরদ শিল্পী ভাস্কর সেন। 6:30 হিন্দি অনুষ্ঠান গুলগুলশান, 7:10 আধুনিক গান শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়, দর্পণ 7:30, 8:00 2026 এশিয়ান গেমসে ভারতের সমর্থনে বিশেষ অনুষ্ঠান, স্পটলাইটের বাংলা রূপান্তর 8:30, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। জানিয়ে দেব আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ

প্রধানত মেঘলাই থাকবে। হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 97% আর সর্বনিম্ন শতকরা 60%। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 10.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শুনলেন। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কোলকাতার গীতাঞ্জলি উছন তালমা খন পনসাই মরে গেল তুরুই গেটুর তুরুই মিটার এহবে না তেহনা সান্তারি আখড়া। এতহব রেদো আজম তাবন পে হেমচন্দ্র মান্ডি আর সাঁওতেন কোয়া সাপড়াওতেনা লাগড়ে সেরিঞ্জ সেরিঞ্জ রেদো সরস্বতী হাঁসদা সুরধনী মান্ডি আর সুন্দরী মুর্মু।

0: ᱟᱹᱛᱩ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱲ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱢᱮᱱᱛᱮ ᱠᱚ ᱠᱩᱞᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ
1: ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱜᱷᱟᱴ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱦᱮᱸ ᱦᱳᱭ
0: ᱯᱟᱹᱦᱤᱞ ᱫᱚ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱦᱚᱸᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹᱭᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱜᱮ ᱟᱹ
1: যে আলে বেগর হিনে হিলো দো এটা কো যাহা আলো কো বলন মা আর যাহানা কো কয়ে আলে দো ওনা লাগিন দো দায়ী ধলে বাংকানা আবোয়া নোয়া দো নহয় যে হেরিটেজ কানা আবোয়া মিটাং লাকচার না ধারা লেকাতে জাতিয়ারি ঐতিহ্য লেকাতে যে নোয়া কো চালা হিজুক কানা আদো ওনা কো হাইকোর্ট কাতে হো আবো কামি বন পারম ইদিয়েদা চেদা নোয়া সঙ্গেতে আবোয়া বঙ্গা বুরু আবোয়া লাকচার জড়হা মেনা সেন্দ্রা মানে জিয়ালি সেন্দ্রা মতো দো বাঙা সেন্দ্রা মারে অনেরাং নয় লাকচার সেন্দ্রা হো মেনা অনে আবো দঙ্গেল কো দোনা সিংরাই কো এনে সেরেঞা আদো নোয়া হো মেডকম সেচের না আখড়া কান গিয়া আদো ওনা লেকাতে সেন্দ্রা দো একেন বীরে অস্ত্র আতে নানা জিয়ালি গজ দো বাং আদো পহিল দো দমে জিয়ালি কো তাহে কানা মিদবার গজ তে দো জিয়ালি বীর দো বাং ফাকাত তাহে যাহা কো লেদা প্রাকৃতিক ভারসাম্য সে ইকোলজিক্যাল ব্যালেন্স থাকে না তো না বন বুঝাবেন গিয়া মেনখান ওনা ট্রেডিশন লেকাতেগে আবোয়া মিটাং জীবন হরা ধারা লেকাতেগে নিত্য যে সেরমারে মিদিন সেন্দ্রা বন সেনা আসার কপি বন গোগা আর নিয়ে কো অনেক যাহা কো লাকচার ইনে কো জিয়ার বন দহয় ওনা লেকাতে নিত্য চালা
2: হয়েছিল মিদবার আন লেকাতে মিদবার বনোদন দো আগুই তেকে হিজুক কানা আর আগুই তুলি হো আবোয়া যাহা মারে যাহা হরা কো মেনা আন যাহা গরবান পান্থা কো মেনা আন গরবান ধন কো মেনা আন চাহে লাকচার হইউ যাহা কো দো আবো অনুরোম সালা জপড়াও কান ইনে কো বাবদে আবোবন উইহের ভাবনা এট গিয়া উইহের ভাবনা আবন দিস হদিস আর হো নিয়ে কো বাবদে এপেম চাপালাবন গালমারাওবন গালমারাওবন দোসার হাটি রে পইলো হাটি রিনা গালমারা দো তেহিনা নোনে গে মুচরে কানা মা সেটেলেন বানা হরগে শান্তি রেখা পাঠ সে কই আইডি আইডি গুণ মানাও জোহার
0: জোহার
1: জোহার
3: শান্তি লাকচার অনুরুম আর আগিল ধন নিয়ে কো বাঞ্চাও দহ বাবদে গালমারা রেয়া পইলে হাটিন পে আজম কে তাবনা নোয়ারে দকো সেলে নেনা মদন মোহন বাসকে সুকচান সরেন সুতলাল সরেন নোয়ারিয়া দোসার হাটিন দ গাপা শান্তরি আখড়ারে উছানোয়া নিত আজম তাবন পে গাপানা আখড়া কামিহরা গাপা মৈত্রী চ্যানেলরে তিকিন 12:30 বাজা খন মিদ বাজা হাবি উছানোয়া শান্তরি সেরিং আখড়া আর আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উছান তালমা খন মাজান 2:30 বাজা উছানোয়া অর্জুন সরেন আর সাউতেন কো সেরিং লীল মণি টুডুয়া সেরিং ইনা বেগর আজমোয়া মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট বাবদে থুতি থুতিয়ায় পর্বত সরেন আর সিঙ্গার আখড়ার দো আজমোয়া লবা মুর্মু আর সাউতেন কো সাপড়াওতেনা সেরিং গাপনা আখড়া কামি হরা পে আজম কে তাবনা নোয়া সাউতে গে তেহেনা সান্তাড়ি আখড়া দো নোডে গে মুচড়েনা

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা আসলে বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। আজ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন, সরকার তাঁর জন্য নানা প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মার মতো প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এও জানিয়েছেন, গত 4ঠা মে পশ্চিমবঙ্গে যে পালাবদল হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মা বোনেদের, তাই এরাজ্যে বিজেপি সরকারের প্রথম পরীক্ষায় ছিল মহিলাদের উন্নয়ন। এই উপলক্ষে বিভিন্ন জেলাতেও নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোলের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলাশাসক এস পন্নম্বলম। কোনো যোগ্য উপভোক্তা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, গুরুত্ব সহকারে তা দেখা হচ্ছে বলেও জেলাশাসক জানান। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত জি রামজি প্রকল্প কীভাবে বিকশিত গাঁও গড়ে তুলতে সহায়ক হতে পারে তা খতিয়ে দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বিকশিত ভারত জি রামজি প্রকল্প নিয়ে আয়োজিত জাতীয় স্তরের এক কর্মশালায় তিনি জানান, কর্মসংস্থানের পাশাপাশি এই প্রকল্পে সম্পদ সৃষ্টি এবং আত্মনির্ভর উন্নত গ্রাম গড়ে তোলার দিকটি সুনিশ্চিত হয়েছে। রাজ্যের 2টি বিধানসভা, মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। 2টি কেন্দ্রে মোট 27টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে রেজিনগরে 15 এবং নন্দীগ্রামে 12 জন মনোনয়নপত্র দাখিল করেন। নাম প্রত্যাহারের শেষ দিন 19শে সেপ্টেম্বর। আগামী 6ই অক্টোবর 2 কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে। ভোট গণনা 9ই অক্টোবর। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। দেশের প্রান্তিক এলাকায় চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে 2023 সালে এই প্রকল্পের সূচনা হয়। এই উপলক্ষে আজ কলকাতার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে পেশাগত পরিচয়পত্র, প্রশিক্ষণের শংসাপত্র, টুল কিট ও 1 লক্ষ টাকার ঋণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল। রাজ্যে 1 লক্ষ ছাত্রছাত্রীকে আগামী 1 অক্টোবর থেকে মিড ডে মিল বিতরণ করবে ইসকনের সহযোগী সংস্থা অন্নামৃত ফাউন্ডেশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কথা জানিয়ে বলেন, ধাপে ধাপে প্রতিটি সরকারি ও সরকার পোষিত প্রতিটি বিদ্যালয়ের পড়ুয়াদেরই এই প্রকল্পের আওতায় মিড ডে মিল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেদিনীপুরের সিদ্ধিবিনায়ক ট্রাস্টের উদ্যোগে ঝালমুড়ি ও চা বিতরণের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দরিদ্রদের বস্ত্র এবং শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্রভবনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও কর্মকাণ্ড নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুঁচুড়ার বালিকা শিক্ষা মন্দির, বিনোদনী গার্লস হাইস্কুল, চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল সহ 8টি স্কুল থেকে 160 জন স্টুডেন্ট অংশগ্রহণ করে। গ্রামীণ সংবাদ শেষ হল, পরবর্তী খবর 7টা বেজে 35 মিনিটে।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। এখন শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে সমস্ত কৃষক বন্ধুরা বিশেষ করে দেশ বিদেশ এবং আমাদের সারা ভারতবর্ষ, সেই সঙ্গে রাজ্যের তো বটেই, যেহেতু এখন আমাদের সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলি আপনারা শোনেন, তাই আমাদের আপনাদের কথাও ভাবতেই হচ্ছে। বিশেষ করে যারা নার্সারি করেন, এই সমস্ত মানুষ আমাদের দেশে নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের রাজ্যে যেমন রয়েছে, ভিন রাজ্যে রয়েছে, এবং নার্সারিটা আজকালকার দিনে একটা বেশ বড় মুনাফার একটা ব্যবসা। তবে কিসের নার্সারি করবেন সেটাও একটা প্রশ্ন। কিন্তু আমাদের যে সমস্ত কল্পতরু বৃক্ষ রয়েছে, যে সমস্ত বলতে কল্পতরু বৃক্ষ বলতে আমরা একটাই বুঝি, যারা চাষি বন্ধু রয়েছেন তারা নিশ্চয়ই শুরুতেই বুঝে যাবেন কল্পতরু বৃক্ষ কাকে বলা হচ্ছে বা বলতে চাইছি আমি, নারকেল। এই নারকেল বা তার সমগোত্রীয় যে বৃক্ষ রয়েছে সুপারি, সেটার যদি নার্সারি হোক বা আপনি ঘরোয়াভাবে সামান্য জায়গাতে যদি একটু চাষ করতে পারেন বা তার চারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বিশেষজ্ঞদের মতে সামান্য জায়গায় অল্প দিনে অধিক লাভ পেতে পারেন। হ্যাঁ, আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ। আজকের আমাদের আলোচনার বিষয়, লাভজনকভাবে নারকেল ও সুপারির চারা তৈরি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম উদ্যান পালন অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া। ডক্টর খাড়া, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
7: নমস্কার।
6: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে যে কথা একটু আপনার থেকে জানতে চাইব, যে নারকেল এবং সুপারির চারা তৈরির কথা আমরা আলোচনা করতে চলেছি, তার আগে যদি একটু পরিসংখ্যান পেতে চাই, আমাদের রাজ্যে নারকেল ও সুপারি গাছের পরিসংখ্যা বা এখান থেকে যারা চাষাবাস করছেন বা আমাদের রাজ্যের হাল হকিকত ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন রয়েছে?
7: হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যে নারকেল প্রায় 33,000 হেক্টর জমিতে বর্তমানে চাষ হচ্ছে, এটা 2023-24 পরিসংখ্যান। আর উৎপাদন হচ্ছে প্রায় 290,000 টন। সেক্ষেত্রে সুপারি আমাদের এখানে হচ্ছে প্রায় 13,000 হেক্টর এলাকায়, আর উৎপাদন হচ্ছে প্রায় 25,000 টন। আর এই এলাকা দিন দিন কিন্তু বাড়ছে, নারকেলই বলুন আর সুপারি বলুন। তার কারণ হচ্ছে অত্যধিক লাভজনক বলে, আর তার থেকেও বেশি এর চারা তৈরি, মানে অল্প পরিশ্রমে অল্প আয়াসে ছোট্ট জায়গায়, যাদের ভূমিহীন কৃষক রয়েছেন বা এ রয়েছেন তাদের যদি ছোট্ট জায়গা থাকে, সেখানেও কিন্তু এই সুপারি নারকেলের চারা তৈরি করে একদম অনেক বেশি

0: লাভবান হতে পারেন
1: দেশ। তাহলে আমরা একটা পরিসংখ্যান পাওয়ার চেষ্টা করলাম, সেই সঙ্গে আপনি আরও একটা জুড়ে দিলেন যে কেন আমাদের নারকেল সুপারি চারা তৈরির দিকে আমাদের কৃষক বন্ধুরা ঝুঁকবেন। এবারে আমরা তাহলে মূল আলোচনায় আসি যে নারকেল, আমি একটা ধাপে ধাপে যাব, নারকেলের প্রথমে নারকেলের দিকটা দেখছি, তারপরে পরে সুপারিতে আসব। যদি নারকেলের চারা তৈরি করতে হয়, তার জন্য একজন কৃষক বন্ধুর প্রাথমিক প্রস্তুতি কি হবে?
0: হ্যাঁ, প্রাথমিক প্রস্তুতি হচ্ছে যে একটা বীজতলা তৈরি করা। সেই বীজতলাটা হবে সাধারণ যে জমি রয়েছে তার থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উঁচু করে বীজতলাটা তৈরি করতে হবে। এবারে সেই বীজতলাটা 3 ফিট মানে চওড়া হবে। এবার চাষির যতটা জমি আছে লম্বাটা কত করবে চাষির জমির ওপর নির্ভর করবে, সেটা 10 ফুটও হতে পারে, 100 ফুটও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। আর এই 3 ফুট চওড়া হওয়ার কারণ হচ্ছে যে সে এই প্রান্ত থেকে হাত বাড়িয়ে মাছ পর্যন্ত পরিচর্যা করতে পারবে, আবার উল্টো পাশ থেকেও পরিচর্যা করতে পারবে। আর যত লম্বা হবে তত সেই মতো হবে। আর ওই জমিটা যেন একটু মানে পরিশোধিত হয়, মানে যাতে উই পোকা বা অন্য কোনো রোগ জীবাণুর না থাকে, সেই জন্য ওই বীজতলাটাকে একটু সূর্যের রোদ খাইয়ে মাটিটাকে কুপিয়ে ভালো করে একটু সুস্থ সবল করে নিয়ে
1: বীজতলা। মাটিটা শুধুমাত্র রোদ খাওয়ালেই পরিশোধিত হয়ে যাবে না কিছু রাসায়নিক বা জৈব এরকম কিছু ব্যবস্থা নিতে হবে?
0: হ্যাঁ, আমরা সবসময় চাইবো কি না অতিরিক্ত খরচ না করে অল্প খরচে কিভাবে করা যায়। আমাদের এই প্রকৃতির মুক্ত এই যে সূর্যের কিরণ, এই সূর্যের তাপটাকে কাজে লাগালেই হবে। খুব সহজ পদ্ধতি কি জানেন তো, সেটা হচ্ছে যে মাটিটা কুপিয়ে নিয়ে তাতে জল ছিটিয়ে দিয়ে সাদা এই যে স্বচ্ছ পলিথিন আছে সেই পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দেয়া। এইবারে মানে সূর্যের রোদ ওর ভেতরে ঢুকবে, ঢুকে আর ওর ভেতরে যে জীবাণু বা ইত্যাদি কি রোগ এর জীবাণু আছে সেগুলো নষ্ট করবে। আরেকটা হচ্ছে কি, মাঝে মাঝে ওই পলিথিনটা তুলে আবার একটু জল ছিটিয়ে দিয়ে আবার ধরুন চাপা দিতে হবে, তাতে কি হবে মানে ওই জল পেয়ে ওই জীবাণুগুলো বা এগুলো তার মানে মানে অঙ্কুরোদ্গম বা কিছু হবে, আবার ওই রোদে আবার নষ্ট হয়ে যাবে। আর এই যে প্রাকৃতিক সূর্যের আলোকে দিয়ে এই বীজতলাকে একদম শোধিত করা যায়, অন্য কোনো কেমিক্যাল বা কিছুতে আমরা যাব না।
1: একদম খুব প্রাকৃতিক উপায়, এবং এবছর তো আমাদের প্রাকৃতিক চাষের উপরে জোর দেওয়া হচ্ছে,
0: একদম
1: প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে যদি এরকম বীজ শোধন করা যায় বা বীজতলা শোধন করা যায় সেটা তো মানে একদম সোনায় সোহাগা কৃষক বন্ধুদের কাছে, যেহেতু একদম খরচা
0: নেই।
1: বেশ, এটা খুব সুন্দর পরামর্শ দিলেন আমাদের শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধু যারা শুনছেন তাদের কাজে লাগবে। এবারে বলুন, বীজতলার জন্য মাটি শোধন হয়ে গেল, এর পরবর্তী পদক্ষেপ?
0: এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে সুস্থ সবল বীজ সংগ্রহ করতে হবে। কারণ হচ্ছে যে কোনো গাছের মূল এ হচ্ছে সুস্থ সবল বীজ, সে ক্ষেতি ফসল বলুন আর এই ফসলই বলুন। এক্ষেত্রে নারকেলের একটা সুস্থ সবল বীজ আমাকে জোগাড় করতে হবে। কিরকম মানে গোল বা লম্বাটে হবে কিন্তু একটু ভারী হবে, এবং হচ্ছে অন্তত 25 থেকে 40 বছরের পুরানো গাছের নারকেল নিতে হবে, যে গাছের ফলন অত্যধিক হয়। আর আমাদের দেশি গাছের বীজ যদি সংগ্রহ করা যায় তাহলে সব থেকে ভালো হয়, এবং যার ছোবড়াটা একদম ঠিকঠাক মানে আছে এইরকম নারকেলের বীজকে আমাদের সংগ্রহ করতে হবে।
1: বেশ, তাহলে একটা আপনি বলছেন সুস্থ সবল চারা,
0: একদম
1: সেটা আমাদের সংগ্রহ করতে হবে। এবারে এই যে সমস্ত গাছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিনের গাছ এবং সেখানে প্রচুর পরিমাণে ফলন হওয়ার কথা বলছেন, সেই গাছ থেকে নারকেলটা সংগ্রহ করলেন, এটা থেকে কিভাবে বা চারা তৈরি প্রসেসিংয়ে যাবে?
0: হ্যাঁ, বীজ সংগ্রহ হলো, এবারে আমরা প্রথমেই বলেছি যে 3 ফুট চওড়া এবং লম্বা, যেমন জায়গা অনুযায়ী সাধারণ মাটি থেকে উঁচু যে জমিটা তার উপরে আপনার নারকেলগুলোর বোটার দিকটা যেটা সেইটার দিকটা ওপর দিকে রেখে আপনার হচ্ছে এই 2 ইঞ্চি তফাতে তফাতে আপনার নারকেলগুলোকে বসাতে হবে
1: বীজতলাতে।
0: আর একটু হেলিয়ে বসাতে হবে, মানে ধরুন একদম খাড়া করে বীজটা না বসিয়ে একটু হালকা মানে ধরুন বেঁকিয়ে মানে বসাতে হবে। এর কারণ হচ্ছে যদি একদম খাড়া করে বসাই তাহলে সহজে চারাটা তৈরি হয়ে যাবে, আর যদি একটু বাঁকা করে বসাই গাছটা বেরোতে তার একটু শক্তি সঞ্চয় করতে হবে, সেই তখন চারাটা হচ্ছে খুব শক্তিশালী হবে। আর বসানোর সময় অতি অবশ্যই উই পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরে হচ্ছে ধরুন পচন রোগ লাগার সম্ভাবনা থাকে, এইগুলোর জন্য

0: আপনার ব্যবস্থাপনা নিতে হবে। তার জন্য হচ্ছে রোগনাশক ব্যবহার করতে হবে। রোগনাশক হিসাবে এখন কার্বেন্ডাজিম এবং হচ্ছে ম্যানকোজেবের মিশ্রণ ওষুধ বাজারে বিক্রি হচ্ছে, সেটা 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে এই নারকেল বসানোর পরে একটা স্প্রে করে দিতে হবে। আর হচ্ছে উই পোকা নিধনের জন্য বা আক্রমণ যদি না হয় তার প্রতিরোধক ব্যবস্থা হিসাবে উই পোকা নাশক বাজারে বহু ওষুধ পাওয়া যায়, সেই নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। আর এই বীজগুলো বসানোর পরে ঝাড়ি দিয়ে হালকা সেচ দিতে হবে। আরেকটু উপায় হচ্ছে, যদি নারকেল পাতা থাকে তাহলে এই যে বীজ বসানো হলো, এই বীজ বসানোর পরে এই নারকেল পাতা যদি চাপা দিয়ে দেয়া যায় তাহলে অতিরিক্ত রোদ লাগবে না এবং একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং নারকেলের কলা বেরোতে শুরু করবে, মানে নতুন চারা বেরোতে শুরু করবে।
1: বেশ, কিন্তু আমাদের গ্রাম বাংলার বুকে যদি আমরা দেখি, কখনো কখনো ইভেন আমার নিজের বাড়িতেও, যে নারকেল যেটা বাড়িতেই থাকে সেটা বাড়িতেই কোথাও একটা রেখে দেওয়া হলো, সে অটোমেটিক সেখান থেকে গাছ বের হচ্ছে, তারপরে সেটাকে নিয়ে পুকুর পাড়ে বা যেখানে বসিয়ে দেওয়া হয়, এটা তো ঠিক সঠিক পদ্ধতি নয়। সে তো শুকনো জায়গায় থেকে সেখান থেকে যে বীজ উৎপাদন হচ্ছে, এই বীজটা তো বোধ হয় খুব একটা শক্তিশালী হলো না।
0: এটা মাটি পেতে হবে, তার মূলটা মাটিতে প্রবেশ করতে হবে, তাহলে মূল সহ আমার ওইটা হবে। আর ওই যেটা আপনার বাড়িতে যেটা হলো ওটাকে আপনি মাঠেই নিয়ে যাবেন, কিন্তু অনেক বেশি সময় নেবে। কিন্তু এই বীজতলাতে কি হচ্ছে, মানে শিকড় সহ আপনার গাছটা তৈরি হচ্ছে, আপনি সেইটা নিয়ে গিয়েই মানে সরাসরি বসাতে পারছেন। আর কৃষক ভাইদের আরেকটু বলবো যে ওই বীজতলাতে করছেন, বীজতলা যেমন করেছেন করেছেন, এখন পলিথিন প্যাকেট পাওয়া যায় অনেকটা টবের মতো, সেই পলিথিন প্যাকেটের মধ্যে যদি ওই কেঁচো সার এবং হচ্ছে অন্যান্য পাতা পচা সার, তার সাথে যদি আরো জৈব সার মিশিয়ে প্যাকেট ভর্তি করে ওই প্যাকেটের ভেতরেই যদি নারকেলের বীজটা বসিয়ে দেওয়া যায়, তাহলে হচ্ছে কি সহজে চারাটা আপনি পরিবহন করতে পারবেন এবং চারার কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো হবে, পুষ্টি পাচ্ছে এবং সহজে আপনি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নিয়ে চলে যেতে পারবেন। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি।
1: ঠিক, এখন এবারে ধরুন চারা লাগানোর উপযুক্ত যদি সময়টা বলি, হ্যাঁ কোন সময় লাগাবেন তারা?
0: হ্যাঁ, আমরা অন্যান্য ফসলের ক্ষেত্রে বর্ষাকালকে চারা তৈরির আদর্শ সময় ভাবি, একমাত্র গোলাপ হচ্ছে শীতকালের করার কথা বলি। এক্ষেত্রে এই সুপারি বা নারকেল চারা বসানোর বা নার্সারি তৈরি করা বা বেডে দেওয়ার ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত, এটা হচ্ছে আদর্শ সময়।
1: ডিসেম্বর থেকে মে মাস
0: পর্যন্ত।
1: তাহলে ডিসেম্বর থেকে মে মাসে আমাদের কৃষক বন্ধুরা যারা বিশেষ করে নারকেল বা সুপারি নার্সারি যারা করতে চান, এই সময়টাকে তারা বেছে নিতে হবে তাদেরকে। প্রস্তুতি তো বলছেন আপনি কিভাবে হবে, এবারে বসানোর ঠিক কতদিন পরে সেখান থেকে কলা বেরোবে বা সেটা আবার অন্যত্র মূল জমিতে বা যেখানে তিনি বসাতে চাইছেন বা বিক্রয়যোগ্য হতে পারে?
0: হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা চাষি ভাইদের অনুরোধ করব, এই যতদিন এই বীজতলাটা রয়েছে ততদিন কিন্তু নজরদারি করতে হবে, কোনো রোগ লাগলো কিনা, কোনো পোকা লাগলো কিনা, উই লাগলো কিনা। আর নিয়মিত কিন্তু জলসেচটা দিতে হবে, জল কিন্তু প্রাণ, জল ঘাটতি হলেই কিন্তু চারা বলবান হবে না এবং সঠিক হবে না, আপনি যে আশা নিয়ে লাভ করবেন ভাবছেন সেটা কিন্তু হবে না। সেইটা কিন্তু জলসেচটা নিয়মিত দিতে হবে, বুঝে পরিবেশ পরিস্থিতি বুঝে। আচ্ছা, এই যদি আপনার পরিচর্যা বা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে ধরুন 10 থেকে 12 মাসের মধ্যে একটা আদর্শ নারকেল চারা তৈরি হবে বিক্রয়যোগ্য,
1: মানে মোটামুটি একটা বছর
0: সময় লাগবে। কমেও করতে পারে যায় যদি ঠিকমতো পরিচর্যা আপনার হয়, 1 থেকে 10 মাসের মধ্যেও হতে পারে। আর যদি বলেন আদর্শ নারকেল চারার কথা বলছি, সেটা কি না ধরুন উপযুক্ত শিকড় তৈরি হয়েছে, গাছের কাণ্ডটা তৈরি হয়েছে এবং 3-4টে পাতা খুলতে শুরু করেছে কিন্তু ফেটে যায়নি, একটা ধরুন পাতা ফেটেছে আর অন্যগুলো হচ্ছে ফাটেনি, জাস্ট বেরিয়েছে, এইগুলো হচ্ছে আদর্শ চারা। আর যদি ধরুন নারকেলের পাতা মানে 4-5টা ফেটে গেছে, সেটা কিন্তু উপযুক্ত নয়, তাতে মর্টালিটি রেট মানে মারা যাওয়ার প্রবণতা বা বিভিন্ন রোগ পোকার আক্রমণ হওয়ার প্রবণতা খুব বেশি হয়।
1: কিন্তু যে সমস্ত আমরা দেখি গ্রামেগঞ্জে বিভিন্ন মেলাতে হোক বা বিভিন্ন এই ধরুন রথের মেলাতে প্রচুর পরিমাণে এরকম

0: নারকেল বা সুপারির চারা বা বিভিন্ন গাছের চারা পাওয়া যায়, সেখানে তো দেখা যায় যে আপনার গাছগুলো বেশ বড়ই হয়ে গেছে, গোড়াতে নারকেলটা রয়েছে লেগে, সেগুলোই বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে এবং সেগুলো মানুষ কিনছে। তা এগুলো কি আদর্শ চারার মধ্যে পড়ছে?
1: আদর্শ চারার মধ্যে পড়ছে না। তা আপনার হচ্ছে সব থেকে আদর্শ চারা হচ্ছে ওই ধরুন এক বছরের মাথার যেগুলো হচ্ছে, আর কাণ্ডটা পরিষ্কার, শিকড় ভালো আছে, নারকেলের ছোবড়া সহ আছে, এবং হচ্ছে ওই রকমই একটা ধরুন পাতা ফেটেছে আর অন্য পাতাগুলো মানে এখনো ফাটেনি এই অবস্থায়। তা ওই চারাগুলো নিয়ে গিয়ে বসালে যে হবে না তা নয়, কিন্তু দেখা যায় দেখবেন বেশ কিছু নারকেল গাছ শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মারা গেছে, তাতে নষ্ট হয়।
0: বাস্তব উদাহরণ বলেছেন বা বাস্তব কথা বলেছেন যে শুকিয়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং হয়তো দুই একদিন সতেজ থাকলো, তারপরে কিছুদিন পরে আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে গেল, গাছটা খুঁজে পাওয়া গেল না, এটা তো এই কারণের জন্য। বেশ, এটা তো গেল নারকেল গাছের কথা। এবার আমরা একটু সুপারিতে আসি। সুপারির ক্ষেত্রে যদি আমরা বেড তৈরি করা, সুপারির ক্ষেত্রে বীজতলা তৈরি করার কি একই রকম পদ্ধতি?
1: প্রায় একই রকম, কোনো রকম কোনো পরিবর্তন নয়। বরং এই একটা ছোট্ট 3 ফুট বা এই ধরুন 10 ফুট একটা জায়গার মধ্যে এই সুপারি চারার এখন ব্যাপক চাহিদা, এবং সুপারিও খুব দামে বিক্রি হচ্ছে আমাদের দেশে। এই মানে পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে ধরুন থাইল্যান্ড থেকে মানে এসে আমাদের দেশে চোরাপথে ঢুকছে বা কিছু হচ্ছে, তো যাই হোক প্রচুর চাহিদা। তা এই যে 3 ফুট বাই 10 ফুট এই রকম জায়গায় এই সুপারি যদি ঘন করে বসিয়ে চারা তৈরির জন্য রাখা হয়, তাহলে কম করে 30,000 থেকে 45,000 টাকা রোজগার আছে।
0: মানে
1: ধরুন এই ধরুন ওই 8 থেকে 12 মাসের মধ্যে, যদি সঠিক পরিচর্যা, সঠিক পর্যবেক্ষণ, সঠিক সবকিছু করতে পারেন, এবং বীজ যদি সুস্থ, সবল এবং রোগমুক্ত এবং হচ্ছে পরিপক্ক এবং উন্নত জাতের হয়, মা একদম সুস্থ মা গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে।
0: বেশ, এক্ষেত্রে সুস্থ মা গাছ যেটা বললেন সেটা কিভাবে চিনবেন?
1: আচ্ছা, সুস্থ মা গাছ বলতে যে সুপারি গাছের ধরুন গাছের মাথাটা একটু গোল টাইপের হয়, পাতাগুলো ধরুন একদম রাউন্ড হয়ে রয়েছে, ধরুন পাতাগুলো নিচের দিকে ঝুলে পড়েনি বা পাতাগুলো খাড়া খাড়া হয়ে হয়নি, এবং বাঞ্জ মানে সুপারির যে বাঞ্জ সেগুলো বেশ মজবুত এবং বেশ অনেক ফলন হয়েছে, এবং ফলগুলো মানে প্রত্যেকটা সাইজটা বড় এবং তার খোসাও বেশ মানে একদম সুদৃঢ়ভাবে আছে, হ্যাঁ, সেই গাছ এবং তাতে রোগ নাড়া কিচ্ছু নেই, সেই সুপারিকে আমাদের নির্বাচন করতে হবে।
0: বেশ, তার মানে আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন, আমরা দুটো ভাবেই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। একটা নারকেলের কথাটা প্রথমে ডক্টর খাড়া বলেছেন এবং সেই সঙ্গে এখন সুপারির কথা বলছেন, কিভাবে যে একটা সুস্থ সবল চারা আপনারা চিনতে পারবেন, যাতে আপনাদের যে নার্সারি হোক বা যে সামান্য জায়গার কথা বারবার বলা হচ্ছে যে অল্প জায়গায় অল্প পরিসরে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন, তাই আপনাদের সুস্থ সবল সতেজ চারাটা চেনাটাও খুব একটা গুরুত্বপূর্ণ দিক, তাই তো?
1: অবশ্যই।
0: আচ্ছা, এবারে সুপারি চারাগুলো সংগ্রহ করলেন, একদম ওই যে আপনার কথা মতো যে সুস্থ সতেজ চারা সংগ্রহ করলেন, এদের বসানোর পদ্ধতি কিরকম?
1: আচ্ছা, এই চারা বসানোর জন্য আপনার ধরুন সরাসরি বীজতলা থেকে চারা তুলেই কিন্তু বসালে হবে না। তার কারণ হচ্ছে এই চারাগুলোকে তুলে একদিন বা দুদিন একটু হার্ডেনিং যাকে বলে করে নিয়ে তারপরে বসাতে হয়। এবারে হচ্ছে বসাতে গেলে নির্দিষ্ট দূরত্বে, দূরত্ব কিন্তু মেনটেন করতেই হবে, সেটা নারকেলই বলুন এবং সুপারি। আমরা অনেক সময় ভুল করি, একদম বেড়ার মতো করে আমরা সুপারি বসিয়ে দিই, দেখতে ভালো লাগে, কিন্তু একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতা লাগলে তার পর্যাপ্ত তার সূর্যালোক পায় না, তারপরে ধরুন গাছের গোড়ার যে সার জল দুজনের মানে মধ্যে প্রতিযোগিতা চলে, তার ফলে কি কেউই উপযুক্ত খাবার পায় না, উপযুক্ত সূর্যালোক পায় না, তার ফলে উপযুক্ত ফলন হয় না। সেই জন্য আমাদের সুপারির ক্ষেত্রে কম করে মানে ধরুন 8 ফুট দূরে দূরে কম করে 8 ফুট দূরে দূরে, আর পারতপক্ষে যদি ঘন করতেই হয় তাহলে 6 ফুট দূরে দূরে গর্ত খুলে, এবং এই গ্রীষ্মকালে কিন্তু বসাতে হবে, গ্রীষ্মকালে কি যখন এক পশলা দু পশলা বৃষ্টি আসছে তখন আগে থেকে গর্ত খুঁড়ে রাখতে হবে। সেই

0: এই গর্ত খুঁড়ে তাতে হচ্ছে পচা জৈব সার বা ধরুন কেঁচো সার বা পচা গোবর সার এবং তার সাথে এই এক মুঠো এনপিকে বা কিছু সার, বিশেষ করে পটাশ সার দিয়ে ওই গর্ততে ভরে দিয়ে এবং গাছকে মাঝখানে বসিয়ে দিয়ে আর গাছের গোড়া মাটিটা গোড়ালি দিয়ে বা হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে চেপে চেপে দিতে হবে। কারণ আমরা কি হয় গাছটা বসিয়ে দেব না, আর গাছটা যে বসানো হচ্ছে সেই সুপারিটা এবং গাছের অংশটা তৈরি হয়েছে ওটা যেন মাটির লেভেলে থাকে, কাণ্ড যেন মাটির নিচে না চলে যায়, আবার সুপারিটা বা নারকেলটাও যেন বাইরে বেরিয়ে না থাকে, মাটির লেভেলে যেন থাকে এবং খুব ভালো করে চেপে দিতে হবে। আর তা না হলে ধরুন জাস্ট হচ্ছে আপনি বসালেন এবং মাটি চাপা দিয়ে দিলেন, তাহলে কি হবে আপনার ওখানে জল ঢুকবে বাতাস ঢুকবে, গাছটা কিন্তু প্রতিষ্ঠিত হবে না, গোড়া পচে যাবে এবং গাছটা প্রতিষ্ঠিত হবে না। তো সুতরাং গাছের গোড়াটা খুব ভালো করে চেপে চেপে দিতে হবে, আর যেহেতু বর্ষাকাল একটু মাটিটা উঁচু করে দিতে হবে যাতে গাছের গোড়াটায় জল না দাঁড়ায়। আবার বর্ষা চলে গেলে করতে হবে কি, একটু ওইটাকে বেসিন মতো করে দিতে হবে যাতে জল দিতে পারা যায়, কিন্তু বর্ষাকালে উঁচু করে গোড়াটা উঁচু করে যাতে গড়িয়ে চলে যায়।
1: ঠিক আচ্ছা, বসানোর পদ্ধতি তো বললেন এবং এটাও আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে ওই যত ঘন করে বসানো যায় আমরা গাছটা তত বেশি হবে, ফলন তত বেশি হবে, কিন্তু আপনাদের বিশেষজ্ঞদের মতে যে এক গাছ থেকে অনেক অন্য গাছের পাতায় পাতা যেন না জুড়ে যায়। আচ্ছা, যারা নার্সারি করছেন বা এই যে সুপারি গাছের আমরা বারবার বলছি যে অল্প পরিসরে অল্প সময়ে বেশি লাভ পাওয়ার জন্য, সেক্ষেত্রে একজন কৃষক বন্ধু তার যদি সামান্য জায়গা থেকে তিনি কি পরিমাণের সুপারি হোক বা নারকেল হোক সেখান থেকে কতটা পরিমাণের খরচা হতে পারে আর তার সেখান থেকে কি পরিমাণ তিনি লাভ পেতে পারেন?
0: আচ্ছা, তো ধরুন এই একটা 3 ফুট বাই 10 ফুটের যে বীজতলার কথা বললাম, এই বীজতলা তৈরি বা ইত্যাদি করার জন্য নিজের যদি লেবার হয় তাহলে তো কোনো খরচ ধরছি না, তবু তার লেবার চার্জটাকে ধরছি, এবং ধরুন জৈব সার হিসাবে কেঁচো সার বা পচা গোবর সার হিসাবে ধরছি, আর বীজ মানে ধরুন বীজ সুপারি সেই তার কেনা ধরছি, এই সব মিলিয়ে ধরুন আপনার যদি 1000-2000 টাকার মতো গড় আমি ধরছি, বিভিন্ন জায়গার বাজার দর আবার আলাদা সেইটা। এবারে হচ্ছে সেই যখন চারা তৈরি হবে প্রতি চারা বিক্রি করে আপনার হচ্ছে ধরুন ওই এক বছরের মাথায় প্রায় গড়ে আপনার ধরুন 35-40 হাজার টাকা আপনার রোজগার হবে, খরচ খরচা বাদ দিয়ে।
1: যে কথাটা আগে বলেছিলেন সেই জন্য আমি সেটাই আবার জানতে চাইলাম যে খরচ দিয়ে আমাদের 35-40 হাজার টাকা পেতে পারে।
0: একদম,
1: বেশ। এবার আমরা প্রত্যেকটা চাষের ক্ষেত্রে যাই চাষ করি না কেন, এটাও তো এক প্রকার চাষ, সেখানে আমাদের কি হয় যে একটা রোগ পোকার আক্রমণের ব্যাপার থাকে কৃষক বন্ধুদের, যেটা মাথা ব্যথার প্রধান কারণ। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ধরুন সুপারি বলুন বা নারকেল বলুন, এখানে কি ক্ষেত্রে রোগ পোকা পেতে পারি, এখানে মানে রোগ পোকার আক্রমণ দেখা দিতে পারে?
0: আজকে আমাদের নার্সারি চারা তৈরি এবং নার্সারির ক্ষেত্রেই আলোচনা হচ্ছে, তো সুতরাং আমি নার্সারি চারা তৈরি করার ক্ষেত্রেই সুপারি এবং নারকেলের বিষয়টা বলছি। এক্ষেত্রে যখন নারকেল চারা অঙ্কুরোদ্গম হয়েছে তখন হচ্ছে যখন চারাটা বের হচ্ছে তখন কিছু পচন রোগ লাগতে পারে, পচা গোড়া পচা মানে তার যে অঙ্কুরোদ্গম হচ্ছে পচা রোগ হতে পারে, পাতা বেরোলো পাতায় বাদামি পট মানে দাগ রোগ লাগতে পারে, আর হচ্ছে যে পোকা হিসাবে আপনার হচ্ছে এই পাতা খাওয়া পোকা পাতা কাটা পোকা এটা হতে পারে। আবার অনেক সময় এই চারা ধরুন যদি দীর্ঘদিন মানে বীজতলাতে থেকে যায় তাহলে হচ্ছে ওই পাম উইভেল যেটাকে বলি আমরা, মানে নারকেলে পোকা নারকেলি পোকা লাল বাদামি রঙের একটা পোকা হয়, আবার একটা গন্ডারে পোকা হয়, যদিও গন্ডারে পোকা হচ্ছে আপনার বড় গাছে লাগে। হ্যাঁ, তা এই দুটো পোকাও কোনো ক্ষেত্রে চলে আসতে পারে, আর সব থেকে হচ্ছে বীজতলাতে হচ্ছে উই পোকার উপদ্রবটাই মেন। তা এই উই পোকা লাগা থেকে রক্ষা পাওয়ার জন্য বাজারে উই নাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ নিয়ে আপনার হচ্ছে এই নারকেলের যে বীজ ওই অংশে আপনার স্প্রে করতে হবে, অথবা গুঁড়ো ওষুধ পাওয়া যায় গুঁড়ো ওষুধ
1: ছিটিয়ে আপনার ওই বীজতলাতেই দিতে হবে নাকি যেটাতে লেগেছে?
0: না, বীজতলাতেই দিতে হবে, কারণ হচ্ছে ওই উই পোকা মানে সর্বত্র আক্রমণ করতে শুরু করবে, মানে পুরো বীজতলাতেই দিতে হবে, এটা সুপারির ক্ষেত্রেও বটে।
1: হুম হুম, তাহলে শুধুমাত্র উইপোকার আক্রমণটা যদি প্রতিহত করা যায়।

আর মানে এই বিস্তলার ক্ষেত্রে, বিস্তলার ক্ষেত্রে আমরা সুরক্ষা পাবে। আর রোগের ক্ষেত্রে যেগুলো বললাম, মানে আপনার হচ্ছে এই পচন রোগ, তারপরে ধরুন পাতায় দাগ রোগ আসছে, আর এখন হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন রকম ছত্রাক, মানে একাধিক ছত্রাকের আক্রমণ হচ্ছে, এই পচন রোগ করছে একাধিক ছত্রাক, বা এই ধরুন পাতায় দাগ রোগ হচ্ছে, সেটার জন্য

0: জিম এবং ম্যানকোজেবের মিশ্রণের ওষুধ, মানে রোগনাশক, বাজারে অনেক কোম্পানির অনেক রকম নামে বিক্রি হয়, সেগুলো 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই স্প্রে করার সময় একটু বলি কৃষক ভাইদের, এই ওষুধগুলা জলের সাথে মানে আঠা স্টিকার সেইটা একটা ব্যবহার করা জরুরি। তাহলে হচ্ছে এই যে আপনার এত দামি রোগনাশক ব্যবহার করছেন, তাহলে হচ্ছে এইটা কার্যকারিতাটা অনেক বেশি হবে। অর্থাৎ আপনার ওই এক ব্যারেল জলের মধ্যে একটা পাউচ মানে যে ওষুধগুলা জলের সাথে আঠা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় ছোট ছোট পাউচ, সেই পাউচ মিশিয়ে নিন, নিয়ে স্প্রে করুন। আর নারকেল পাতাতে তো কিরকম তেল যেন লাগানো হয়েছে, মোম যেন লাগানো রয়েছে, আপনার জল গিলেই ছিটকে বেরিয়ে চলে আসবে। যদি এই ওষুধগুলা জলের আঠা মিশিয়ে নেওয়া যায়, তাহলে হচ্ছে বা যাকে স্টিকার বা স্প্রেডার বলে সেইটা কার্যকারিতাটা বাড়বে, ওষুধগুলা জলও কাজে লাগবে। আর যে বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণ হচ্ছে, সেই ছত্রাকের আক্রমণকে প্রতিহত করা যাবে, যাতে পচন রোগ না থাকে বা পাতায় দাগ না থাকে। যদি পাতায় দাগ হয় তাহলে চারাটা ভালো দামে বিক্রি হবে না, সুন্দরভাবে বিক্রি হবে না। এইটা
1: বেশ, আপনি বিক্রির কথাই যখন বললেন, তাহলে এটা বলুন যে আমাদের কৃষক বন্ধুরা যারা এই নার্সারি তৈরি করেছেন বা চারা তৈরি করেছেন, সেখান থেকে যে পরিমাণে চারা তিনি উৎপাদন করলেন, এবারে বিক্রয় করবেন কোথায়, মার্কেটটা কোথায় আছে?
0: হ্যাঁ, এই এখন হচ্ছে ধরুন মানে বিভিন্নভাবে কৃষি মেলা বা কৃষি প্রদর্শনী বা বিভিন্ন রকম জায়গায় হচ্ছে, সেই কৃষি মেলা, সরকারি খামারও কিছু কেনে, সরকারি দপ্তর কেনে, তারপরে এখন ফার্মার্স প্রোডিউসার কোম্পানি তৈরি হয়েছে তারা কেনে, বিভিন্ন হচ্ছে বেসরকারি উদ্যোগ মানে হচ্ছে এনজিও আছে তারা কেনে সেই সব, এবং বর্তমানে তো ডিজিটালের যুগ, অনলাইনে
1: এখন
0: অনলাইনে এইটার ব্যবসাটা একদম, এবং তার জন্য সোশ্যাল মিডিয়ায় তার বিজ্ঞাপন দিয়ে একদম সুন্দরভাবে বিক্রি করার জায়গা আছে।
1: বেশ, আমাদের আলোচনার হয়তো আরো অনেক কিছু প্রশ্ন থাকতে পারে আমাদের শ্রোতা বন্ধুদের, কিন্তু ঘড়ি কাঁটা বলছে না, আমাদের আর বেশি এগোনো যাবে না, এখানে থামতে হবে। আজকের আমরা আলোচনা করছিলাম যে লাভজনকভাবে নারকেল এবং সুপারির চারা তৈরি, আর এ বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝিয়ে বললেন, তার বিভিন্ন দিক নিদর্শন দিলেন যিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম উদ্যান পালন অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া। ডক্টর খাড়া, আপনাকে অশেষ ধন্যবাদ, আজকের মতো নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো নমস্কার। প্রধানমন্ত্রী কিষান মান

0: কৃষি কথার আসর শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। মহাভারত থেকে পাঠ করে শোনাচ্ছেন নন্দদুলাল চক্রবর্তী। তার আগে বিজ্ঞাপন।
1: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17 সেপ্টেম্বর

0: থেকে 10ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: এখন শুনবেন মহাভারত থেকে পাঠ। আজকের বিষয় বামন অবতার, পরিবেশনায় নন্দদুলাল চক্রবর্তী।

वन्दे श्रीगुरु चरणारविन्दम् एकं नित्यं विमलमचलं सर्वधीशक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि वन्दे वाणी विनायकौ जिह्वायां रम्यतां नित्यं सर्वशुक्ला सरस्वती ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव तत जय मुदीरये। अयमारम्भ शुभाय भवतु। ভারত ভারত খ্যাত আপনার গুণে মহামুনি বৈশম্পায়ন জন্মে জয় মহারাজকে শোনাচ্ছেন ভারত কথায় বামন অবতার বলি বামন উপাখ্যান। জগতে বিখ্যাত যে বৈশম্পায়ন মুনি কহিতে লাগিল তত্ত্ব করিয়া বা খানি শ্রোতা রাজা জন্মে জয় প্রচারক সৌতি মুনি অপূর্ব ভারত কথায় বামন অবতার কাহিনী। মহাভারতের উদ্যোগ পর্ব বিধৃত পঞ্চম বেদ স্বরূপ সুললিত পায়ের ছন্দে নিবেদিত বৈকুণ্ঠপতি মহাবিষ্ণুর মহিমাময় লীলা সঞ্জাত দশ অবতারেরই এক উপজীব্য অবতার লীলা বামন অবতার। দান গর্বে স্ফীত দৈত্যরাজ বলি বলদর্পী বড়ই অহংকারী, অহংকারী যে পতনের কারণ, তাই দেবতার মঙ্গলে জগতের কল্যাণেই শ্রীবিষ্ণু ভগবান বলিরাজকে দমন করে বদ্ধ করেন পাতালে। তাই বামন অবতারের কথা অপূর্ব কথন, যাহার শ্রবণ হয় কলুষণ আসন। দেব দৈত্যের বৈরিতা চিরকালের, দিতির পুত্র দৈত্যকুল, অদিতির পুত্রগণ হলেন দেবকুল, দৈত্য সম্রাট হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র এই বলি। রাজা হয়ে বলি ধর্মকর্মে মন দিলেও শক্তির দম্ভে দাম্ভিক এবং দেব বিদ্বেষী ছিলেন। ক্রমেই বলিরাজ জড়িয়ে পড়েন দেবতাগণের সঙ্গে যুদ্ধে, তার আক্রোশ এবং বিদ্বেষ শুধু দেবেন্দ্র ইন্দ্রের বিরুদ্ধে, উদ্দেশ্য শুধু একটাই স্বর্গের অধিকার লাভ। একদা সমুদ্র মন্থনকালী আপন অন্যায় সমরে দেবরাজ ইন্দ্র কর্তৃক পরাভূত হয়ে মৃতপ্রায় হয়ে পড়েন বলি, কিন্তু গুরু শুক্রাচার্যের কৃপায় মৃত সংযমিনী মন্ত্রে পুনর্জীবিত হন তিনি। অতঃপর বলিরাজ বিশ্বজিৎ যজ্ঞ সাঙ্গ করলে যজ্ঞ বলে বলিয়ান হয়ে ওঠেন, আক্রমণ করেন দেবরাজের সৌন্দর্যময় অমরাবতী, দেবকুল স্বর্গের অধিকার হারান। সুরগুরু বৃহস্পতির পরামর্শেই গোপনে ভ্রমণ করতে থাকেন মর্তে, দেবেন্দ্র বাসবের নন্দন কানন আর শ্রীহীন, দানবের আস্ফলনে স্বর্গ যেন টলমল। স্বর্গের রাজা হয়ে বলি আর মদগর বিস্ফীত হয়ে ওঠেন, যজ্ঞাদি সমাধা করে ইন্দ্রসম হয়ে ওঠেন তিনি। অতঃপর বিপর্যস্ত দেবতাগণ নারায়ণের স্তুতিতে হলেন শরণাপন্ন, প্রভূতগণ ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় শায়িত, তিনি যে ব্রহ্মাণ্ড ভাণ্ডারী, জগতের মঙ্গলিত তার লীলা। গোলক বিহারী হরি, বৈকুণ্ঠ বিহারী হরি, ক্ষীরোদ বিহারী হরি নারায়ণ। তখন দেবগণ স্তুতি করতে থাকেন নারায়ণের, ওম শান্তকারং ভুজক শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গ্যাং লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগিভিধ্যান গম্যাং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথম। তখন যোগ নিদ্রা হতে উত্থিত হয়ে নারায়ণ আশ্বস্ত করলেন তাদের, কারণ তিনি যে দুষ্টের দমনকারী, সৃষ্টের পালনকারী। প্রভু বলেন, মা ভই মা ভই, অচিরে যাব আমি ধরাধামে। তাই তার শ্রীমুখের সেই নিত্যকালের বাণী শোনালেন তিনি অভয়দানরূপে, যদা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত

अभ्युत्थानमधरमश्य तदात्मानमृषिजम्यहं परित्तनाय साधुनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। तिनि जे युगे युगे युगावतार दुष्टेर अत्याचारी अत्याचारिता सजल नयन धरणीर बक्षे आसेन जगतेर मंगलकारी रूपे। এ যে তাঁর অহৈতুকি কৃপা বড়া ভয়দান, এক যুগে নয় যুগে যুগে যুগবতার তিনি। তাই শ্রীনারায়ণের আবির্ভাবেই হলো বটু ব্রাহ্মণ রূপে সৌন্দর্যে শিশু সময়ে দীপ্যমান তিনি। প্রভু নারায়ণ এখন নবকলে বরে, পঞ্চমবর্ষীয় বালক রূপে তিনি যে খদ্বাকৃতি তাই বামন, বামন অবতার। তাই তো বলা হয় দৈবের নির্বন্ধ কবু না হয় খণ্ডন, সাধিতে আপন লীলা আসেন জনার্দন। আবার জন্মিলেন শ্রীনিবাস বামনয়া কৃতি দেদ সাদিত্য সম হইল দেহ জ্যোতি। সত্যচেতা দাপর কলি তাঁরই প্রকাশ এবং বিলাস সত্যযুগের সন্ধিক্ষণ। এবার এসে গেল সেই বহু আকাঙ্ক্ষিত চরম পরম মুহূর্ত। তখন ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, বিজয় দ্বাদশীর পুণ্যভিজিত লগ্ন, বামন রূপে আবির্ভূত হলেন শ্রীবিষ্ণু ভগবান। তাই বলিরে ছড়িতে প্রভু হইল বামন, অতিদানে বলিরাজের হয়েছিল বন্ধন। ধরাতলে তখন চলছে বলিরাজের মহাযজ্ঞ, স্থানটি বড়ই মনোরম, প্রবাহিত নর্মদা নদী মাতা, তারই উত্তরে ভৃগুকচ্ছ নামক স্থানেই এই যজ্ঞের অনুষ্ঠান। বলির মহাযজ্ঞে উপস্থিত ছিলেন বেদজ্ঞ ব্রাহ্মণ সাধু মহাত্মাগণ এবং ভক্ত সজ্জনগণ। বলির মহাযজ্ঞে বটু ব্রাহ্মণ রূপে আবির্ভূত হলেন বামনদেব, পঞ্চব্রাহ্মণ সহ উপস্থিত তিনি। ব্রাহ্মণ অচিতভ্যাসে হাতে তার পুঁথি, ভৃঙ্গার পাত্র, তার বৃন্ত, ব্রহ্মরঙ্গ, গাত্রে উত্তরীয় এবং গলদেশে লম্বমান উপবীত। আহা, তেজময় রূপে আত্মারাম মুনিগণ লাভ করেন তাকে দেখে চিত্তপ্রসাদ। জগৎকর্তার কি রূপ বিলাস, স্বেচ্ছাময়তা, অপূর্ব হরিলীলা, সকলেই দেখতে থাকেন বামন রূপী জ্যোতির্ময় ব্রাহ্মণকে অপলক দৃষ্টিতে। ওম শ্রীবাস্ত কৌস্তুভ রাস্কিয়াং পূর্ণেন সুদিশাদ্যুতিম সুন্দরং পুণ্ডরী কাশ্যাং অতি খর্বতরং হরিম বটুবেশ ধরং দেবং সর্ববেদান্ত গৌচরম মেখলা অজিনদণ্ডাদি চিহ্নেন অঙ্কিতমেশ্বরং। বলিযজ্ঞে প্রধান পরিচালক দৈত্যগুরু শুক্রাচার্য, যজ্ঞাগার যেন দান যজ্ঞাগার, বলিয়াজ উদারহস্ত কল্পতরু। যজ্ঞাগার উপস্থিত তেজময় ব্রহ্মচারী বটু ব্রাহ্মণকে দেখেই আপ্যায়ন করে বলিরাজ প্রণাম জানিয়ে বলেন, বলুন বলুন ব্রাহ্মণদেব, কি প্রার্থনা আপনার? অদেয় কিছুই নেই আমার। সহাস্যে বামনদেব তখন বলেন, সবই জানি রাজা, তোমার পিতা মহাপ্রহ্লাদ বড় ভক্ত, তোমার পিতা বিরোচন সৎপুরুষ, তোমার দানের কথা শুনিয়ে এসেছে সেই দান যজ্ঞে। সামান্য দান, মাত্র ত্রিপাদ ভূমি, শুনেছে তুমি দানবীর, তাই এই প্রার্থনা। তাচ্ছিল্য ভরে বলি তখন জানায়, এই সামান্য দান, আপনি অধিক দান প্রার্থনা করুন ব্রাহ্মণদেব, আপনার বহু প্রাপ্তি ঘটবে। বামনদেব তখন জানায়, আমি অল্পেই সন্তুষ্ট ব্রাহ্মণের সন্তান। বলি তখন দান গর্বে স্ফীত হয়ে দান দিতে উদ্যত হলে বামনদেব বলেন, আগে অঙ্গীকার করো বলি মহারাজ, তবেই দান গ্রহণ করব। উচ্ছ্বসিত বলি তখন প্রতিশ্রুতি মতো জল হস্তে সংকল্প করে ত্রিপাধ্যায়নি দান উদ্যত হন। গুরু শুক্রাচার্য তখন বুঝতে পারেন স্বয়ং বিষ্ণু এসেছেন বামন রূপে দান গ্রহণ করতে। আসন্ন বিপদ বুঝেই শুক্রাচার্য নিষেধ করেন বলিকে, বলি বলি তুমি সাবধান, স্বয়ং বিষ্ণু এসেছেন তোমার দ্বারে, তোমার বিপদ আসন্ন। কিন্তু না, গুরুর নিষেধ অমান্য করে যেই দান দেবার জন্য ভৃঙ্গারতে জল নিতে যাবে, অমনি শিষ্য বলির কল্যাণে যোগ শক্তি বলে শুক্রাচার্য ভৃঙ্গারে নলের ভেতর প্রবেশ করলেন, জল পড়া বন্ধ হয়ে যায়। তখন দুর্বুদ্ধিবশত বলি সপ্ত কুশ দ্বারা নলের ভেতর আঘাত করে সঙ্গে সঙ্গে যন্ত্রণা কাতরে গুরু শুক্রাচার্য অন্ধত্ব প্রাপ্ত হয়ে এক চক্ষুনি বেরিয়ে আসেন, অভিশাপ দেন বলিকে। বলির বচনে শুনি ক্রোধে গুরুবর, শ্রীভ্রষ্ট হও বলি করিলা উত্তর। কবি সম্পাদ করেই স্বস্থানে প্রস্থান করেন দৈত্যগুরু। শাস্ত্রে আছে শিবের উষ্টে গুরুশ্রাতা, গুরৌ রুষ্টে নৌকশ্চন, অর্থাৎ শিব রুষ্টলে গুরু রক্ষা করেন, কিন্তু গুরুদেব রুষ্টলে কেউ ত্রাণ করেন না, কারণ সর্বদেবময় গুরু, গুরুদেব যে সর্বদেবতা স্বরূপ। গুরুবাক্য লঙ্ঘনকারী কিং কর্তব্য বিমুটা বলি তখন বাধ্য হয়েই সত্যরক্ষার্থে জল হস্তে বেদ মন্ত্র উচ্চারণে বামনদেবকে ত্রিপাধ্যায় নিদানে অঙ্গীকার করলেই তৎক্ষণাৎ বামনদেব বিশাল মূর্তি ধারণ করলেন, সভাস্ত সকলে আঁতকে উঠলেন। তখন বামনদেব শ্রী ভগবান এক পদ রাখলেন স্বর্গে, দ্বিতীয় পদ মর্তে, নাভি দেশে উত্থিত তৃতীয় পদ কোথায় রাখবেন বললে, বলি তখন নীরব বিস্ময়ে বেমুট হতবাক, নারায়ণের নির্দেশে তাঁরই বাহন গরুর বলিকে বন্ধন করল বরুণ পাশে। অগত্যা নিরুপায় বলি সত্যভঙ্গের আশঙ্কায় এবং নরক যন্ত্রণা ভোগের চিন্তায় বাধ্য হয়েই পেটে দায় আপন মস্তক

বামনদেবের তৃতীয় পদ রক্ষার্থে বলিবদ্ধ হয় বামন দেব কর্তৃক। শুরু হয় স্বর্গতে কুসুম বৃষ্টি, নীতি কথায় আছে অতি দত্তে হতা লঙ্কা অতি মানে চকৌরবাহা অতি দানে বলির্বদ্ধা সর্বমত্যন্ত গর্হিতম দান গর্বের অহংকারে বলি তাই বন্ধন দশা। তখন দৈত্যকুলের ভক্ত প্রহ্লাদ গলগ্নিকৃত বাসে নত মস্তকে সবিনয়ে এবং ভক্তি গদগদ চিত্তে আপন আরাধ্য দেবতা বামন রূপী শ্রী ভগবানের স্তুতি করতে থাকেন। ছলয়সী বিক্রমেন বলিমদ্ভূত বামন পদনখ নিরজনিত জনপাবন কেশবর্ধিত বামন রূপ কেশবর্ধিত বামন রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। তখন প্রহ্লাদ বলে বলি কর্মদেশে অহংকারী ফল পেয়েছে প্রভু, তবু আপনার এই শ্রীপদ লাভে বলিধন্য কোগযোগী জন দুর্লভ লীলা পুরুষোত্তম তোমায় কোটি প্রণাম। প্রভু প্রভু দেখুন দেখুন দেখুন অবনত মস্তকে আপনার যোগীজন দুর্লভ রাঙা চরণ স্পর্শে সবিনয় করজরে প্রণামরত বলি। বলি তখন প্রণাম জানান সদ্ভান্ত করণে ঔ নম দুটি মতে নিত্যং বেদপালায় তে নমহা বিষ্ণবে সুরনাথায় ব্যাপিনে পরমাত্মনে নম ব্রহ্মণায় বামনায় বেদ বেদাঙ্গধারিণে ভোগ্যায় মঙ্গলকারিণে বামনায় নম নমঃ বামনায় নম নমঃ বামনায় নম নমঃ। দৈত্যগুরু শুক্রাচার্য তখন প্রসন্ন হন বলির প্রতি। তখন ব্রহ্মার পরামর্শ এবং প্রহ্লাদের আকুতিতে প্রভু মুক্তি দেন বলিকে। দেবশিল্পী বিশ্বকর্মা নির্মিত পাতালের অধিপতি করলেন বলিকে। লোকানাং লোকপালানাং করতি অধীশ্বরম দেবরাজেন্দ্র দেবগণ সহ স্বর্গের অধিকার পুনঃ ফিরে পান প্রতিষ্ঠিত সমর্যাদায়। তখন উল্ল বামনদেবের জয়ধ্বনি জয় বামনদেবের জয় জয় বামনদেবের জয় জয় বামনদেবের জয়। বলি অবশ্য কালান্তরে সাবর নিমন্ত্রণকারী আপন প্রার্থনা মতো পুনঃ হিতগৌরব ফিরে পান এবং মর্তেও পূজা পান বলিদত্তরাজ পূজা নামে সত্যঙ্গীকার রক্ষার্থে আজও প্রসিদ্ধ আছেন দানবীর বলি যোগমায়ার দিব্যলীলায়। তখন বলিরই প্রার্থনায় প্রভু নারায়ণ গদাপানিরূপে থাকেন বলির দুয়ারে সান্নিধ্য দান করেন তাকে এক প্রহর ব্যাপী। লীলা শেষেবার বৈকুণ্ঠপতির বলিরাজের দমনে স্বর্গ হতে শুরু হয় পুষ্পবৃষ্টি। যুগধর্ম রক্ষার্থেই ভগবানের যে আবির্ভাব তিনি যে দর্পহারী নারায়ণ বিশ্বপালক তাই উপজীব্য অবতার বামন অবতার লীলা। তাই শ্রীভগবান মহাবিষ্ণুর দশবতারে এই বামন অবতার যুগে যুগে তিনি উদ্ধার করেছেন ভক্তজনকে। বলিবামন উপাখ্যানেই তার ইঙ্গিত তিনি এসেছেন যুগে যুগে দুষ্কৃতি দমনেই বসুধা শান্তির জন্যেই ঈশ্বরের দিব্যলীলায় তার মঙ্গলের বাণী আমি সর্বত্রই রয়েছি আমাকে স্মরণ করলেই সবে তোমরা পাবে। তাই সারা বিশ্বই তাঁর লীলা কীর্তনে সবসময় প্রস্তুত। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে বাসুদেব হে বাসুদেব হে বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হে নাথ নারায়ণ বাসুদেব। মঙ্গলময় ভগবান জগতের শুধু মঙ্গল নয় স্বর্গমত্ত পাতালের তুমি মঙ্গল করেছেন যুগে যুগে তাই তিনি যুগবতার। তিনি যে বৈকুণ্ঠপতি গোলকপতি ফেরত সাই ভগবান বিষ্ণু আমার তাই উপনিষদের বাণীতে বলি সর্বে ভদ্রাণী পশ্যন্তু সর্বে সন্তু নিরাময়া সকলের মঙ্গলকারী তিনি ওম শান্তি শান্তি শান্তি। এই পৃথিবী থামে প্রভু আমার এই শান্তি বার্তা দিয়ে এসেছেন যুগে যুগে সত্য তেতা দ্যাপর করি চার যুগ সত্যে আমার মহানারায়ণ তেতায় রামরূপে দ্যাপরে কৃষ্ণরূপে কলিতে গৌরাঙ্গরূপে এই বলি সত্যযুগের এবং তেতাযুগের সন্ধিক্ষণে আবির্ভূত হয়ে দমন করেছেন।
প্রভু কর্তৃক তিনি দমিত হয়েছেন এবং যুগে যুগে এইভাবে তিনি অশান্তি দূর করে এই জগতে মঙ্গল সাধন করেছেন। তাই বলিবামন উপাখ্যানের মধ্য দিয়ে অহংকার যে সর্ব কারণে কারণ তাকে দমন করে ভগবান মঙ্গল সাধন করেছেন এই পৃথিবী নামে। তাই মঙ্গলময়ের উদ্দেশ্যে জানাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত

আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম লোকশিল্পের আয়নায়, লিখেছেন রঞ্জন সেন। প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি আমাদের দেশে

পরম্পরাগত শিল্পের বৈচিত্র্য কম নয়। দেশের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছেন নানান পরম্পরাগত শিল্প ও পেশার সঙ্গে যুক্ত মানুষজন। কামার থেকে কুমোর, মৃৎশিল্পী থেকে স্বর্ণকার, ভাস্কর থেকে দর্জি ইত্যাদি নানান বৃত্তিজীবী মানুষ সমৃদ্ধ করছেন আমাদের দেশের কারিগরি উৎকর্ষ ও অর্থনীতিকে। কিন্তু আমাদের গল্প কবিতায় বারবার ভেসে ওঠা কামার, কুমোর, ভাস্কর, স্বর্ণকারদের মতো বৃত্তিজীবী মানুষগুলি থেকে যান চোখের আড়ালে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প পিএম বিশ্বকর্মা এই পরম্পরাগত জীবিকার সঙ্গে যুক্ত থাকা কারিগর এবং শিল্পীদের স্বীকৃতি দিয়েছে। দেবশিল্পী বিশ্বকর্মার নামাঙ্কিত এই যোজনায় ধরা পড়েছে বাংলার লোকশিল্পী, কারিগর ও নানান বৃত্তিজীবী মানুষের এগিয়ে চলার ছন্দ। 2023 সালের 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিনব এবং সম্ভাবনাময় প্রকল্পটির উদ্বোধন করেন। দেশের ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের কাজগুলিকে আর্থিক সহায়তা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আরও উৎকর্ষে পৌঁছে দেওয়াই প্রকল্পের লক্ষ্য। এর ফলে দেশের পরম্পরাগত শিল্পী ও কারিগররা তাদের পণ্য পরিষেবা নিয়ে পৌঁছতে পারছেন বিশ্ববাজারে। বৃত্তিজীবী মানুষের আর্থিক ও পেশাগত অবস্থার উন্নতির জন্য এ ধরনের উদ্যোগ দেশে এই প্রথম। পশ্চিমবঙ্গেও এই বছর রাজ্য সরকারের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে পিএম বিশ্বকর্মা যোজনা শুরু হচ্ছে। প্রকল্পের মূল সুবিধে হল জামানত ছাড়াই মাত্র 5% সুদে প্রথম ধাপে 1 লক্ষ এবং দ্বিতীয় ধাপে 2 লক্ষ টাকা ঋণ, মোট 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। পাশাপাশি কাজের উপকরণ ও সরঞ্জাম কেনার জন্য তাদের 15,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও থাকবে প্রশিক্ষণের সময় প্রতিদিন 500 টাকা করে বৃত্তি বা স্টাইপেন্ড। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সরকার স্বীকৃত সার্টিফিকেট। থাকবে ডিজিটাল লেনদেনের জন্য আর্থিক সহায়তা এবং পণ্যের বাজারজাতকরণের জন্য মার্কেট লিঙ্কেজ পাওয়ার সুবিধে। প্রকল্পের লক্ষ্য যেসব কারিগর ও শিল্পী গুরু শিষ্য পরম্পরায় কাজ করেন কিংবা ছোটখাটো সরঞ্জাম নিয়ে হাতের কাজের সঙ্গে যুক্ত তাদের সহায়তা করা। প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় এসেছে 18টি পরম্পরাগত বৃত্তি বা জীবিকা। এর মধ্যে আছে ছুতোর, কামার, কুমোর, তাঁতি, রাজমিস্ত্রি, দর্জি, নাপিত, চর্মকার, রজক, মালাকার ইত্যাদি সম্প্রদায়। এই প্রচেষ্টার সঙ্গে আমাদের দেশের শিল্প ঐতিহ্য সংরক্ষণেরও একটা সম্পর্ক রয়েছে। এই ডিজিটাল সময়েও দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলির কদর বাড়ছে বিশ্ববাজারে। ভারতের পোশাক শিল্পী, কেশ শিল্পী, ভাস্কর, মৃৎশিল্পী, চর্মশিল্পী এবং পুষ্পশিল্পীরা এখন বিশ্ববাজারে তারিফ কুড়োচ্ছেন। আমাদের নগর নির্ভর যোজনায় গ্রাম ও গ্রামের নানান বৃত্তিজীবী সম্প্রদায়ের মানুষজন সবসময় গুরুত্ব পান না, অথচ পৃথিবীর মানুষ আমাদের দেশের লৌকিক ঐতিহ্য ও পরম্পরাকে সাদরে বরণ করে নিচ্ছেন। অভাবটা চাহিদার নয়, অভাব হল সঠিক পরিকল্পনার। পিএম বিশ্বকর্মা যোজনা এই অবস্থাকে বদলে দেবে। দেশ আবিষ্কার করবে ভারতের পরম্পরাগত কাজের উৎকর্ষ ও শক্তিকে। বাংলার প্রতিটি জেলায় রয়েছে নানান ধরনের ঐতিহ্যবাহী পরম্পরাগত শিল্পের সঙ্গে জড়িত বহু মানুষ। কোনো জেলায় রয়েছে নৌশিল্পের ঐতিহ্য, আবার কোনো জায়গায় মৃৎশিল্পের। পৃথিবী জুড়েই মানুষ এখন নিজেদের পরম্পরাগত ঐতিহ্য ও কাজগুলির পুনরাবিষ্কারের দিকে ঝুঁকছে। সহায়তা না পেলে এই প্রচেষ্টা এগোবে না। পিএম বিশ্বকর্মা প্রকল্প আমাদের দেশের সম্ভাবনাময় অথচ উপেক্ষিত লোকশিল্প ও লৌকিক ঐতিহ্য বা পরম্পরাগুলির সঙ্গে যুক্ত মানুষের বেঁচে থাকা এবং এগিয়ে যাওয়ার পথকে আরও প্রশস্ত করবে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।

এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর।

0: মেক অন ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব ভারতকে এক নতুন এবং বিশ্বস্ত গন্তব্য হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে শ্রী মোদী বলেছেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিতকেই মজবুত করবে। সুপ্রিম কোর্ট সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ত্রিভাষা নীতি প্রয়োগের বিষয়টি 2027 শিক্ষাবর্ষ পর্যন্ত স্থগিত রাখার কথা বিবেচনা করতে বলেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের উপস্থিতিতে আজ ভারতে ভ্রমণে আসা ভুটানের নাগরিকদের জন্য দ্বিতীয় পর্যায়ের আন্তর্জাতিক ইউপিআই ব্যবস্থাপনার সূচনা হয়েছে। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিকভাবে 16তম কয়লা খনি নিলামের সূচনা করেছে। তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত গন্তব্যের সন্ধানে রয়েছে। সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চাহিদার বিস্ফোরণ ঘটছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
1: इस चैलेंजिंग पीरियड में भी भारत ने 7.8% ग्रोथ हासिल करके दिखाई है और इसी दरमियान जापान की क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की सॉवरेन रेटिंग में सुधार किया है, अपग्रेड किया है और ये भी 3 दशक के बाद, करीब 35 साल के बाद हुआ है।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন সক্ষমতা বিশ্বজুড়ে সমাদৃত। দ্বিতীয় পর্যায়ে সেমিকনের আওতায় সেমিকন্ডাক্টর ডিজাইন সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, সেমিকন্ডাক্টর ডিজাইনের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা তৈরি হওয়ায় বহু বড় সংস্থা এতে যোগ দিতে আগ্রহী। পাশাপাশি স্টার্ট আপগুলির মাধ্যমে উদ্ভাবনী সমাধানও সংগঠিত হতে পারে।
2: So the approach in Semicon 2.0 will be to promote the design companies in a very big way, both the startups as well as the large companies. Large companies would like to get into semiconductor design because the scope is huge now. Startups can bring in innovative solutions which will be liked by the market.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা আসলে বিকশিত ভারতের ভিতকেই মজবুত করবে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে আজ শ্রী মোদী বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্য অংশের সঙ্গে তুলনায় পিছিয়ে না পড়েন সরকার তার জন্য নানা প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মার মতো প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ये उनके जीवन के लिए बहुत बड़ा संबल है। एटी बोड़ो साहजो साथियों, आज करीब 1.5 करोड़ बहनों के खातों में अन्नपूर्णा योजना की चौथी किस्त पहुंच रही है, यानी हर महीने 3,000 रुपये। साथियों, हमारी सोच है बंगाल की महिलाओं के पास फैसले की ताकत भी हो और आगे बढ़ने का हौसला भी हो।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার বাজে কদমতলা ঘাটে আশীর্বাদ কি দিয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঞ্ঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারন্তলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে জিতন রাম মাঞ্ঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রধানমন্ত্রী মোদী দেশে নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের যৌনজীবনকে সামনে রেখেই দেশজুড়ে 1 মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হচ্ছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম কিষাণ যোজনা। একটি প্রতিবেদন।
3: কৃষকদের নির্দিষ্ট ও নিয়মিত আয় সহায়তা দিতে 2019 সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে 6000 টাকা করে তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2026 সালের জুলাই পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে 4 লক্ষ কোটি টাকারও বেশি পৌঁছেছে। প্রকল্পের আওতায় মহিলা কৃষকরাও উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন। মোট উপভোক্তার প্রায় 4 জনের মধ্যে একজন মহিলা কৃষক। সেরকমই একজন পুরুলিয়ার লক্ষ্মী কর্মকার জানালেন এই প্রকল্পের সুবিধা।
4: প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা আমাদের ঘরে ঘরে কিন্তু সবাই পাচ্ছে, প্রত্যেক বাড়িতে হয়তো পরিবারে একজন, বাৎসরিক 6000 টাকা 3 কিস্তিতে সেটা দেওয়া হয়। এটাতে কৃষকরা সুবিধাভোগী হচ্ছে। প্রধানমন্ত্রীকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে। তার জন্য মাথার ওপর 1 কোটি টাকা পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছিল। আজ ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। এই গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ ও এসটিএফকে অভিনন্দন জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ত্রিভাষা নীতি প্রয়োগের বিষয়টি 2027 শিক্ষাবর্ষ পর্যন্ত স্থগিত রাখার কথা বিবেচনা করতে বলেছে, যাতে শিক্ষার্থীরা নতুন ব্যবস্থার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ শিক্ষার্থীদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে এই পরামর্শ দেন। বেঞ্চ আরও জানায়, ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থী এবছরই তিনটি ভাষা পড়তে আগ্রহী তাদের সেই সুযোগ দেওয়া উচিত। জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সঙ্গতি রেখে স্থির করা হয়েছে শিক্ষার্থীদের তিনটি ভাষা পড়তে হবে, যার মধ্যে অন্তত দুটি ভারতীয় ভাষা হওয়া বাধ্যতামূলক। সিবিএসএর বিজ্ঞপ্তি অনুযায়ী বিদেশি ভাষা কেবল তৃতীয় বা চতুর্থ বিষয় হিসেবে গ্রহণ করা যাবে। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিকভাবে 16তম কয়লা খনি নিলামের সূচনা করেছে। এই পর্বে 9টি কয়লা উৎপাদনকারী রাজ্য অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের মোট 25টি কয়লা ব্লকে নিলাম করা হচ্ছে। এর মধ্যে 21টি খনিতে সম্পূর্ণ এবং 4টিতে আংশিক অনুসন্ধান চালানো হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত মোট 147টি কয়লা খনি সফলভাবে নিলাম করা হয়েছে। এর ফলে 9টি রাজ্যে বার্ষিক আনুমানিক 47,000 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় এবং 55,000 কোটি টাকার বেশি মূলধনী বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। ইউপিআই এর মাধ্যমে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির মধ্যে আর্থিক লেনদেনে কোনো চার্জ লাগবে না। বন্ধুবান্ধবকে টাকা পাঠানো, দোকানে মূল্য প্রদান কিংবা কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়ার ক্ষেত্রে দিতে হবে না কোনো মাশুল। সরকারি সূত্র অনুযায়ী মাসে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করেন এমন বিক্রেতাদের ক্ষেত্রেও ইউপিআই কিউআর কোডের মাধ্যমে কোনো চার্জ লাগবে না। রূপে ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত ইউপিআই লেনদেনও বিনামূল্যে থাকবে। ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পিটুএম লেনদেনের প্রায় 96% ওপর নতুন ব্যবস্থা কোনো প্রভাব ফেলবে না বলে সরকার জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং বিদেশমন্ত্রী ডিএন ধুনগিয়েলের সঙ্গে ভারতে ভ্রমণে আসা ভুটানের নাগরিকদের জন্য দ্বিতীয় পর্যায়ে আন্তর্জাতিক ইউপিআই ব্যবস্থাপনার সূচনা অনুষ্ঠানে যোগ দেন। ভুটানে ইউপিআই ব্যবহার ভারতের সঙ্গে সেদেশের ডিজিটাল পেমেন্ট যোগসূত্রকে আরও সুদৃঢ় করবে বলে জয়শঙ্কর জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, যেসব বিশ্বশক্তি নিজেরাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারাই নিরাপত্তা পরিষদে আসন দখল করে রয়েছে। 15 সদস্যের এই বিশ্ব সংস্থার আমূল সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি বলে তিনি জোর দিয়ে জানান। রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ে বৈঠক শুরুর প্রাক্কালে সংঘের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে গুতেরেস বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতাকে তুলে ধরার পরিবর্তে অতীতের বিশ্ব ব্যবস্থাকে মেনে চলা কখনোই গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের রাজধানী সহ সংলগ্ন এলাকায় লক্ষ্য করে রাতভর রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে 19 জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনও এর পাল্টা হিসেবে রাশিয়ার বিভিন্ন এলাকায় লক্ষ্য করে হামলা চালিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 2 ওভার 5 বলে কোনো উইকেট না হারিয়ে 43 রান করেছে। ভারত প্রথম 2টি ম্যাচ জিতে ইতিমধ্যে 3 ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করেছে। আজকের খেলা নিয়ম রক্ষার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সেমিকন ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব ভারতকে এক নতুন এবং বিশ্বস্ত গন্তব্য হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। তৃতীয় টি-টোয়েন্টি

0: ম্যাচে আজ আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
3: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
2: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা সেবার কাহিনী,
3: সেবা জ্যোতি কলস যাত্রা বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
2: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
3: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
2: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: সেবা মতলব লোগো কে সাথ খড়ে রহনা, উনকে জীবন মে বদলাব কে সাথী বননা। ইসি সোচ কো আগে বড়াতে হুয়ে 17 সিতম্বর সে 10 অক্টোবর তক পুরে বঙ্গাল মে মনাযা যা রাহা হ্যায় সেবা সংকল্প অভিযান।
5: ইস অভিযান কে অন্তর্গত হ্যায় কই মহত্বপূর্ণ কার্যক্রম, জেসে 17 সিতম্বর শাম 7 বজে বিভিন্ন সরকারি যোজনাও কে লাভার্থী অর উনকে পরিবার এক সাথ দীপ প্রজ্বলন কে মাধ্যম সে লেঙ্গে আশীর্বাদ কা দিয়া কা বিশেষ সংকল্প।
4: মেরে সপনো কা ভারত চিত্র সেবা মে ছাত্র ছাত্রাওঁ কে লিয়ে ড্রয়িং অর অন্য প্রতিযোগিতাও কা আয়োজন হোগা।
5: নমো সেবা লাভার্থীয় কি অনকহী কাহানি মে নাট্য ও সাংস্কৃতিক প্রস্তুতিও কে মাধ্যম সে জন কল্যাণ কি কাহানিয়া সামনে আয়েঙ্গি।
4: আঙ্গন মিলন সেবা কে মাধ্যম সে আঙ্গনবাড়ি কেন্দ্র মে পোষণ, স্বাস্থ্য ও মহিলা কেন্দ্রিত জন কল্যাণ কার্যক্রমো মে জন ভাগিদারী কো বড়াবা দিয়া জায়েগা।
5: ওর সেবা কি কাহানি কে মাধ্যম সে লাভার্থীয় কি বাস্তবিক অনুভব ও প্রেরণাদায়ক কাহানিয়া ভিডিও রিলস কে জরিয়ে লোগো তক পৌঁছেঙ্গি।
4: 7 অক্টোবর কো সেবা জ্যোতি কলশ যাত্রা কে মাধ্যম সে গঠন হোগা বিকশিত ভারত 2047 কা সংকল্প, জিসকি আগুয়াই করেঙ্গে ভারত কে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি।
5: ইসকে সাথহি সেবা মে যোগদান, সেবা সেতু অভিযান, সেবা কে রঙ দেশ কে সঙ্গ অর সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ জেসে অনেক জন কল্যাণমূলক কার্যক্রম ভি আয়োজিত কিয়ে জায়েঙ্গে।
4: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
5: आइए सेवा के संकल्प से जुड़ें, देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
4: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
1: এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। প্রথমে গীতাঞ্জলি, রাত 8টায় শুনবেন অনুরোধের আসর, 8:30 অন্যের সাথে শুনবেন শুধু সুন্দর বনচর্চার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপর বিতার প্রতিবেদন। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। এরপরে পরিবেশ রক্ষায় পশুপালকদের ভূমিকা, এ বিষয়ে নীলাঞ্জন মিশ্রের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী রুদ্রাশ্ব রক্ষিত। 9:30 বাংলা নাটক মামলার ফল রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাটকরূপ বিশ্বনাথ পাকরাশি, প্রযোজনা আশিস গিরি। 10টায় ছায়াছবির গান, 10:30 ভজন সুস্মিতা মুখোপাধ্যায়, 10:45 রজনীকান্তের গান অর্চনা ভৌমিক, 11টায় লোকগীতি শিল্পী সুরভি চক্রবর্তী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী ভাস্কর সেন। এরপরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন 2026 এশিয়ান গেমসে ভারতের সমর্থনে বিশেষ অনুষ্ঠান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। সংবাদ একটু পরেই।

0: বছর পূর্তি উপলক্ষে এ রাজ্যেও আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী এক বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে। রাজ্যের 2টি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়েছে। পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হল। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নয়নে প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া কেন্দ্র খুলতে চায় কেন্দ্র বলে ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাতসে জানিয়েছেন। আরচি বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও জনসেবায় তার 25 বছর পূর্তি উপলক্ষে এরাজ্যে আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। কলকাতার বাজে কদমতলা ঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে আশীর্বাদকে দিয়া বা আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে এ সূচনা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পমন্ত্রী জিতেন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারন্দলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারা সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানে জিতেন রাম মাঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে যে নেতৃত্ব দিয়েছেন তা ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়ক হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনের কথাও তুলে ধরেন শ্রী মাঝি। পাশাপাশি প্রধানমন্ত্রী দীর্ঘদিন জনজীবনে থেকে প্রশাসনিক অভিজ্ঞতার নজির গড়েছেন বলেও তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের জনজীবনকে সামনে রেখে দেশজুড়ে 1 মাসব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত চলা অভিযানে রাজ্য জুড়ে 12টি কর্মসূচির আয়োজন করা হবে। এর অঙ্গ হিসেবে রাজ্যের প্রায় 80,000 শিক্ষা প্রতিষ্ঠানে 2047 সালের বিকশিত ভারত বিষয়ক অঙ্কন, কুইজ, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কলস যাত্রা, রঙ্গোলি, জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ এবং যুব উদ্ভাবন কর্মসূচিও রয়েছে। পূর্বাঞ্চলে ইউথ ইনোভেশন কর্মসূচির আয়োজক হিসেবে কলকাতাকে বেছে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেদিনীপুরে সিদ্ধিবিনায়ক ট্রাস্টের উদ্যোগে ঝালমুড়ি ও চা বিতরণের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি আজ হাতে নেওয়া হয়। সেই সঙ্গে দরিদ্রদের বস্ত্র এবং শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এই উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ মোদি কেক। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ রোগীদের ফল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গঙ্গাসাগরের রুদ্রনগর কালীমন্দিরে বিশেষ পুজোর আয়োজন করেন বিজেপি নেতাকর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও সেবামূলক নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে আজ রক্তদান শিবির সহ নানান সামাজিক কর্মসূচি গৃহীত হয়। সেবা সংকল্প অভিযানের আওতায় কোচবিহার রাজবাড়ি প্রাসাদ প্রাঙ্গণে আশীর্বাদ কা প্রদীপ অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিলিগুড়ির লালমোহন মৌলিক ঘাটে আয়োজিত আশীর্বাদ কা প্রদীপ অনুষ্ঠানে ছিলেন শিলিগুড়ির বিধায়ক ও রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বীরভূমের সিউড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা শাসকের দপ্তরে গান্ধী মূর্তি ও শহীদ বেদিতে প্রদীপ জ্বালান উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তারাপীঠে মা তারার পবিত্র মন্দিরে এই উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন করেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। তিনি আজ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে বলেন, রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন সেই জন্য সরকার বিভিন্ন প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা ও পিএম বিশ্বকর্মার মতো এই সমস্ত প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ये उनके जीवन के लिए बहुत बड़ा संबल है। एटी बोड़ो साहजो। साथियों, आज करीब 1.5 करोड़ बहनों के खातों में अन्नपूर्णा योजना की चौथी किस्त पहुंच रही है, यानी हर महीने 3,000 रुपये। ये किसी माँ के लिए बच्चे की पढ़ाई का खर्च हो सकता है, किसी बहन के लिए दवा या घर की

0: जरूरी चीज खरीदने का सहारा हो सकता है। साथियों, हमारी सोच है बंगाल की महिलाओं के पास फैसले की ताकत भी हो और आगे बढ़ने का हौसला भी हो, और इसमें अन्नपूर्णा योजना की बड़ी भूमिका है।
1: এর আগে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, অন্নপূর্ণা যোজনা বাংলার নারী শক্তির বিকাশ ত্বরান্বিত ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে বলেন, রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, মেয়েদের ওপর নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
2: আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সর্বত্র সেবা সংকল্প অভিযান শুরু হবে। আপনার ম্যারেজ এবং টিনেজ ডেলিভারি এই রাজ্যে ভয়ঙ্কর অবস্থা। আমি কথা দিতে পারি, এই সরকারের আমলে 18 বছরের আগে কোন বালিকাকে বিবাহ দিতে দেব না। এই রাজ্যে এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, সংস্কার করতে এসেছে এই সরকার।
1: এই উপলক্ষে বিভিন্ন জেলাতেও নানান কর্মসূচি গ্রহণ করা হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে জেলা শাসক এস পন্নাবালাম বলেন, কোনো যোগ্য উপভোক্তা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, জেলার প্রায় 4 লক্ষ মহিলাকে এ পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হয়েছে। আগামী দিনে যোগ্য সমস্ত মহিলাই এই সুবিধা পাবেন। পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। যোজনার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে তিনি বলেন, 2027-17 মে ব্রিগেডের রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে।
2: আজকে যে বেনিফিশিয়ারি বা উপভোক্তা বা লাভার্থী দেখলেন, এটা শুরু হলো। আগামী 1 বছর পরে নেক্সট 17 সেপ্টেম্বর 2027 যে নেক্সট সাল আপ ও সমাধি ফের একবার আইয়ে এ হল মে নেই করনে হোগা, এ খুলা গ্রাউন্ড মে ব্রিগেড মে করনা পড়েগা। মুঝে ভরত খেরা জি বতা রহা থা, রজনীশ জি বতা রহা থা, যে হাম লোগ 2 লাখ কর দেগা পশ্চিম বঙ্গাল কে লিয়ে। মে বতা রহা হুঁ 5 লাখ পশ্চিম বঙ্গাল মে হোগা। এ সরকার তেজ রফতার সে কাম কর রহা হ্যায়।
1: অনুষ্ঠানে ক্ষুদ্র অতি ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি বলেন, 2028 সালের মধ্যে 30 লক্ষ শিল্পোদ্যোগীকে এমএসএমইর আওতায় আনা হবে।
3: কি আজ এমএসএমই বিভাগই এসা হ্যায় কি জো লগভগ 40-41 করোড় লোগোঁ কো হম লোগোঁ নে নিয়োজন দে রাখা হ্যায়, করিব করিব 9 করোড় ইকাইয়োঁ কে সাথ। কহনে কা মতলব কি আজ ইতনা বড়া স্রোত নিয়োজন দেনে কা বালা কোই নেই হ্যায়। তো কহনে কা হ্যায় কি আজ সংসার মে জো বড়তে বেরোজগারি আর ভারত মে জো বড়তে হুয়ে বেরোজগারি হ্যায় উসকো দেখতে হুয়ে আজ এমএসএমই বিভাগই এসা হ্যায় কি জব হম 40-41 করোড় লোগোঁ কো নিয়োজন দে রাখা হ্যায় তো আর আগে বড়নে কি বাত হয়ে সকতি।
1: কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে। তার মাথার দাম ধরা হয়েছিল 1 কোটি টাকা। আজ ভোরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা থেকে তাকে ধরা হয়। লালগড় আন্দোলনের পেছনে আকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে আকাশের দেহরক্ষী মঙ্গল এবং তার স্ত্রী মারুতি এখনও জঙ্গলেই আছেন। এই গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের 2টি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। রেজিনগরে 15 এবং নন্দীগ্রাম 12 জন মনোনয়ন দাখিল করেন। রেজিনগরে 2 জনের প্রার্থীপদ বাতিল হয়েছে। নন্দীগ্রামে মনোনয়নপত্র পরীক্ষার কাজ এখনও শেষ হয়নি। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এলে ওই দলের 2টি প্রার্থীপদের ব্যাপারে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন উপহার। পশ্চিমবঙ্গ হেলথ স্কিম বা স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপক এবং তাদের পরিবারের ওপর নির্ভরশীল সদস্যরা এই সুবিধে পাবেন। অর্থ দপ্তর থেকে আজ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এ রাজ্যে দীঘার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। অনুকূল আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে ও তৃণমূল স্তর থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে আনতে কেন্দ্রীয় সরকার প্রতিটি জেলায় খেলো ইন্ডিয়া কেন্দ্র খুলতে চায় বলে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাতসে জানিয়েছেন। তিনি আজ সল্টলেকের সাই কমপ্লেক্স পরিদর্শন করে আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
5: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
6: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
5: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
6: সেবা জ্যোতি যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
5: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
6: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
5: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
7: সেবা মতলব লোগো কে সাথ খড়ে রহনা, উনকে জীবন মে বদলাব কে সাথী বননা। ইসি সোচ কো আগে বড়াতে হুয়ে 17 সিতম্বর সে 10 অক্টোবর তক পুরে বঙ্গাল মে মানায়া জা রাহা হে সেবা সংকল্প অভিযান।
8: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
7: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्राइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
8: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
7: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
8: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
7: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
8: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
7: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
8: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
7: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা গানের অনুরোধের আসর। প্রথমে শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে একখানি গান। এই গানটির জন্য অনুরোধ জানিয়েছেন অরিত্র ঘোষ, বেলঘরিয়া, কলকাতা থেকে।

বাংলা গানের অনুরোধের আসরে এখন শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একখানি গান। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে।

এখন শুনবেন সবিতা চৌধুরীর কণ্ঠে একখানি গান। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে।

এখন শুনবেন মুকেশের কণ্ঠে একখানি গান। এই গানটির জন্য অনুরোধ জানিয়েছেন পবিত্র সাহা, রুহি সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে।

এখন শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একখানি গান। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ডলি ও দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিকপাড় বাঁকুড়া থেকে।

0: শুনলেন বাংলা গানের অনুরোধের আসর, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অন্বেষা।
1: সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা।

সম্প্রতি রোটারি সদনে শুধু সুন্দরবন চর্চার উদ্যোগে সুন্দরবনের শিশু কিশোরদের নিয়ে এক পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। অন্বেষায় এখন শুনবেন সেই অনুষ্ঠানের অংশবিশেষ নিয়ে একটি বেতার প্রতিবেদন। প্রতিবেদক অঙ্কুর ভৌমিক। পশ্চিমবঙ্গ প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ, আর সেই শিরোপার মুকুটে অন্যতম পালক হল সুন্দরবন।

0: শুধু নামেই সুন্দর নয়, এখানকার জীবনযাপনের ধারাও একেবারে অন্যরকম। যখন সারা পৃথিবী নগরায়নের স্রোতে গা ভাসিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে প্রকৃতির থেকে, শহরে গ্রিন কাভারকে সে তার প্রয়োজনের বেশি এক তিল জায়গা ছাড়তেও নারাজ, তখন দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের সুন্দরবন। এখানে মানুষ থাকে প্রকৃতির মাঝে, পরিবেশকে আপন করে, কিন্তু সেখানেও মাঝে মাঝে মানুষকে সম্মুখীন হতে হয় প্রকৃতির রোষের, পরিবেশের খামখেয়ালিপনার। তাই বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের কথা তুলে ধরতে এগিয়ে এসেছে শুধু সুন্দরবন চর্চা পত্রিকা। সম্প্রতি অনুষ্ঠিত হল তাদের শুধু সুন্দরবন চর্চা পুরস্কার প্রদান অনুষ্ঠান। সংস্থার মূল লক্ষ্য, ভাবনা এবং বর্তমান কর্মধারা সম্বন্ধে সংস্থা সম্পাদক জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি কথা বললেন আমাদের প্রতিনিধির সঙ্গে।
1: সুন্দরবনের জলবায়ু, পরিবর্তিত পরিবেশ এবং সর্বোপরি মানুষ, এদের নিয়ে আপনার কাজ কিভাবে গড়ে উঠলো এই সম্পর্ক, সেটা যদি বলেন।
2: 2009 সালে সুন্দরবনে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল, সেই বিপর্যয়টির নাম হচ্ছে আইলা। আইলার পরে আমরা মানে তখন আমাদের নাম ছিল তেপান্তরের স্বপ্ন, আমাদের সংস্থাটার নাম। তারপরে আমরা সেই সময় সুন্দরবনের কয়েকটি অঞ্চলে যাওয়ার সুযোগ পাই এবং তখন আমরা অনুভব করি যে একটা এমন পত্রিকা করা উচিত যেটা সবসময় সুন্দরবনের কথা বলবে। সেই ভাবনা থেকে 2010 সালে শুরু হয়েছিল শুধু সুন্দরবন চর্চা পত্রিকা। এই পত্রিকার প্রত্যেকটা সংখ্যায় আমরা সুন্দরবনের বিভিন্ন বিষয় নিয়ে করে থাকি। এবারে এটা করতে গিয়ে আমরা সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে, একেবারে বাংলাদেশ এবং ভারতীয় সুন্দরবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আমরা এই পত্রিকায় লেখা তুলে আনি। এবারে এটা করতে করতে আমাদের সাথে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের মানুষের যেমন যোগাযোগ তৈরি হয়েছে, সেখানকার বন্যপ্রাণ, সেখানকার অন্যান্য পরিবেশ পরিস্থিতি, বুঝতেই পারছেন সুন্দরবন একটা এমন জায়গা যে জায়গাতে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় এবং ভৌগোলিক অবস্থানের কারণে যারা এখানে বসবাস করেন সুন্দরবন সংলগ্ন অঞ্চলে, তাদের বেঁচে থাকাটা খুব সংঘর্ষপূর্ণ। তাদের জীবনের কথা আমরা তুলে আনার চেষ্টা করছি গত 16 বছর ধরে আমাদের পত্রিকাটার মাধ্যমে। কয়েকটি গ্রামে আমরা গিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিছু সামাজিক কাজ করেছি। সেই সামাজিক কাজগুলোর মধ্যে আমাদের এখন যেরকম চলছে যে সুন্দরবনের তিনটে একেবারে প্রত্যন্ত গ্রামে আমাদের তিনটে ছবি আঁকার স্কুল আছে, যেখানে ওর বাচ্চারা ছবি আঁকা শেখে এবং আমাদের এই পত্রিকার মাধ্যমে যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারা এটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এই পত্রিকা থেকে যেটুকু আমরা অর্থ, যদি কিছু ব্যয় বহির্ভূত অর্থ পাই, তাহলে আমরা সুন্দরবনের ছোট বাচ্চাদের উন্নয়নের জন্য ব্যয় করব। সেই কাজই আমরা সেই 2010 সাল থেকেই করে চলেছি। এখন এই তিনটে যে স্কুলের কথা আপনাকে বললাম, সেই তিনটে স্কুল আমাদের রয়েছে, একটি ঘোড়ামারা দ্বীপে, একটি রয়েছে গোবর্ধনপুরে যেটা পাথর প্রতিমার অন্তর্গত, আর একটা রয়েছে বালি দ্বীপে গোসাবা ব্লকের অন্তর্গত। এই তিনটে জায়গায় আমাদের তিনটে ছবি আঁকার স্কুল চলে, ছোট ছোট বাচ্চারা সেখানে আছে, আর একটা লাইব্রেরি আছে আমাদের ছোট বাচ্চাদের নিয়ে, সেটা গোসাবার বালিদ্বীপের বিজয়নগর গ্রামে আছে। এগুলো সবই অত্যন্ত প্রত্যন্ত গ্রাম এবং এখানে ছোট ছোট বাচ্চারা খুব অল্প, এমন নয় যে আমরা অনেক বড় কাজ কিছু করেছি, ছোট ছোট কাজ কিন্তু একেবারে বাচ্চাদের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করেছি। আর পত্রিকা হিসেবে এই 16 বছরে 60টি সংখ্যা আমরা প্রকাশ করেছি, তার মধ্যে অনেকগুলো বিশেষ বিষয় সম্পর্কিত এবং সেগুলো পরবর্তীকালে মানুষের, আমার ধারণা, ভালোই লেগেছে।
3: সুন্দরবনে মানুষের জীবন অনেকটাই প্রকৃতির ওপর নির্ভরশীল এবং প্রকৃতির পরিবর্তন অনুযায়ী তাদের জীবন অনেকটা বদলায়। এই বিষয় নিয়ে আপনারা কি কাজ করেছেন বা এই বিষয়টাকে কিভাবে দেখেন?
2: আমরা যেমন একটা গুরুত্বপূর্ণ একটা সংখ্যা আমরা করেছি যে গত 100 বছরে সুন্দরবনের দ্বীপগুলোর যে মানচিত্র সেটা কিভাবে পরিবর্তন হয়েছে, এইটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমরা যেমন দেখতে পাচ্ছি সুন্দরবন আসলে একটা ভাঙা গড়ারই জায়গা, সেখানে একদিকে যেমন নতুন ভূমি গঠিত হচ্ছে আর একদিকে ভেঙে যাচ্ছে। ফলে আমার ধারণা যে আমরা যখন বসতি স্থাপন করা উচিত সুন্দরবনে, তার অনেক আগেই সুন্দরবনে বসতি শুরু করে দিয়েছে। এখন যে বসতি রয়েছে তাকে এত কষ্টের মধ্যে পড়তে হচ্ছে, তার কারণ হচ্ছে এখানকার গঠনটাই এখনো শেষ হয়নি। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে যে বদ্বীপ এরকমই জিনিস, সক্রিয় বদ্বীপ, সে এখনো তার গঠন শেষ হয়নি। ফলত সেখানে যদি আমরা একেবারে বড় একটা বসতি স্থাপন করি তাতে তো একটা অসুবিধা হবে। আজকের যে বসতি সেটা ইংরেজদের সময় শুরু হয়েছিল, তা সেইটা যে নদী বাঁধ দিয়ে তাকে বেঁধে সেখানে আমরা বসতি স্থাপন করেছি। এবার এই নদী বাঁধের

0: খাই সেটা তো আস্তে আস্তে নষ্ট হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে আমাদের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর তলায় পলি জমা হচ্ছে, পলি জমা হতে নদীর যে নাব্যতা সেটা কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে যে নদীর জলের উচ্চতা বেড়ে যাচ্ছে, কিন্তু দ্বীপগুলো নিচেই পড়ে আছে, দ্বীপে নতুন করে আর সিল্টেশন বা পলি জমা হচ্ছে না, ফলে কি হচ্ছে যে দ্বীপগুলো নিচে রয়ে গেছে আর এই বাঁধের উপরে নির্ভর করেই তাদের বাঁচতে হচ্ছে। তাহলে এই বাঁধটাকে কি করে শক্ত করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এখনো অনেক জায়গায় কিন্তু সত্যি জীবন এখানকার মানুষের অত্যন্ত কষ্টকর। এবং আমরা নদী বাঁধ নিয়ে শঙ্কা করেছি, আমরা একেবারেই প্রত্যন্ত গ্রামগুলো, যেমন ধরুন গোবর্ধনপুর গ্রাম নিয়ে আমাদের একটা সংখ্যা আছে, মৌসুনী গ্রাম নিয়ে একটা সংখ্যা আছে, যে সেখানকার মানুষ কি বলছে। শুধুমাত্র কিন্তু বিশেষজ্ঞদের কথা আমরা ছাপি না, আমরা ছাপি ওখানকার সাধারণ মানুষ যেটা বলছে সেটার কথাও আমরা এই পত্রিকার মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি এতদিন, এবং এখনো এর পরবর্তীকালে আমরা তাই করব।
1: আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য কি এবং কি বিষয় নিয়ে এই অনুষ্ঠান সেজে উঠেছে?
0: আজকের অনুষ্ঠানটা দুটো পার্ট আছে। প্রথম পর্বে আমরা শুধু সুন্দরবন চর্চা পুরস্কার আমরা দিই প্রত্যেক দু বছর বাদে বাদে, যারা সুন্দরবন বিষয়ক খুব গুরুত্বপূর্ণ কাজ করেন তাদেরকে পুরস্কৃত করব শুধু সুন্দরবন চর্চা পুরস্কারে। আর দ্বিতীয় পর্বে আমাদের রয়েছে মৌসুনী গ্রাম থেকে আমাদের বাচ্চারা এসছে, ওরা একটি নাটকের মাধ্যমে মৌসুনীতে ওরা কিভাবে জীবন কাটায় সেইটা ওরা দেখাবে, একেবারে ছোট বাচ্চারা, এরা মৌসুনী কোঅপারেটিভ হাইস্কুলের ছোট ছোট বাচ্চারা। আর বালিদ্বীপে আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির সদস্যরা একটি ছোট্ট নাটিকার মাধ্যমে বোঝাবে যে মৌমাছি আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ। আর শেষ পর্বে এই দুটো অনুষ্ঠান আছে।
2: অনুষ্ঠানে শুধু সুন্দরবন চর্চা পুরস্কারে সম্মানিত হন সুন্দরবন বিষয়ক প্রাবন্ধিক সৌমেন দত্ত এবং বিশিষ্ট বন্যপ্রাণ সংরক্ষক অনিল মিস্ত্রি। আইলা থেকে অতিমারির মাঝে সুন্দরবনের জনজীবন ও তার বিবর্তন নিয়ে বক্তৃতা রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুজিত কুমার মণ্ডল। উপস্থিত ছিলেন আরও বিশিষ্টজনেরা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় দ্বীপভূমির শিশুরা। অনুষ্ঠানে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এবং বন্যপ্রাণ সংরক্ষণের বিষয়ের সঙ্গেই আলোচিত হয় সুন্দরবনের মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নয়নের প্রসঙ্গ। উঠে আসে পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় সুন্দরবনের ভূমিকার কথা। অনুষ্ঠানের সমাপ্তিতেও ছিল সুন্দরবনের বাস্তুতন্ত্র এবং জনজীবনের সুস্থতা বজায় রাখার আহ্বান। অন্বেষা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শুধু সুন্দরবন চর্চার উদ্যোগে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের অংশবিশেষ নিয়ে বেতার প্রতিবেদন। প্রতিবেদক ছিলেন অঙ্কুর ভৌমিক। আপনারা শুনছেন আকাশবাণীর সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। অন্বেষায় সবশেষে শুনবেন গবেষক সংগঠক নীলাঞ্জন মিশ্রর সঙ্গে আলাপচারিতা। তার সঙ্গে কথা বলছেন শর্মিষ্ঠা সরকার। আলোচনার বিষয় আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বৎসর ২০২৬। আসুন শোনা যাক আলোচনাটি।
3: অন্বেষায় আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে কথা তেমন বলা হয় না, যে বিষয় নিয়ে ভাবাও হয় না সেভাবে, কিন্তু ভাবাটা জরুরি, কারণ তাঁদের প্রভাব কিন্তু আমাদের এই যে চারিপাশের পরিবেশ সবটার মধ্যে রয়েছে। আসুন বিষয় সম্পর্কে ভাবা যায়। রাষ্ট্রপুঞ্জ এই ২০২৬ সালটিকেই আন্তর্জাতিক চারণভূমি এবং পশুপালক বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। দিবস দেখেছি, মাস দেখেছি, সমগ্র বর্ষটিকেই আন্তর্জাতিক চারণভূমি এবং পশুপালক বর্ষ হিসেবে ঘোষণা করা, তার মানে বোঝাই যাচ্ছে যে এই পশুপালক এবং চারণভূমির কতটা গুরুত্ব রয়েছে মানব সভ্যতায়। কতটা গুরুত্ব রয়েছে আমরা কি জানি? আসুন সেগুলোই একটু জেনে নেওয়া যাক আজকের অন্বেষায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গবেষক এবং সংগঠক নীলাঞ্জন মিশ্র। নীলাঞ্জনবাবু, স্বাগত জানাই আপনাকে।
4: নমস্কার।
3: নমস্কার। এই যে এমন একটি বিষয়, সত্যি আমরা অনেকেই সে সম্পর্কে জানি না, চারণভূমি এবং পশুপালক তাদেরকে নিয়ে একটি বর্ষ ঘোষণা করা কেন?
4: এখন আমরা যে বইপত্র পড়ি সিলেবাসে, সেখানে দেখবেন পতিত জমি বলে একটা কথা পড়ানো হতো,
3: পতিত জমি।
4: এখন এই যে কোন একটা জমিকে পতিত হিসেবে দেখবার বা বাঁজা বন্ধা হিসেবে দেখবার যে একটা একটা সীমাবদ্ধ যে প্রয়াস বা দৃষ্টিভঙ্গি, এইটা এসছে কিন্তু মূলত আমাদের এই ঔপনিবেশিক শক্তির হাত ধরে। পতীত বলে তো পৃথিবীতে কিছু হয় না আসলে,

0: মানে চারণভূমি
1: আবাদ করলেই ফলবে শোনা,
0: ফল ফলবে শোনা একদম। এবং আমরা যেটাকে পতিত ভাবছি ধরুন, বা ম্যাপে যেটাকে দেখতে লাগছে ফাঁকা, কোনো বড় বৃক্ষ জাতীয় গাছ নেই, তৃণভূমি, আমরা কিন্তু ভূগোল বইতে এটাও পড়েছিলাম যে পৃথিবীতে নানা ধরনের তৃণভূমি হয়, তুন্দ্রা, স্টেপ, আমাদের ভারতবর্ষে ধরুন গুজরাটে বান্নি, আমাদের এখানে তরাই ডুয়ার্স, তারপরে সোনমার্গ, গুলমার্গ বলি, মার্গটা কি, তারপরে আলপাইন মিডোস যেটাকে বলে, মানে আরও উপর দিকে বুগিয়াল যেটাকে বলে আমাদের ভারতবর্ষে, এই যে বিভিন্ন ধরনের তৃণভূমি, এগুলোকে তথাকথিতভাবে পতিত জমি বলা হয়। কিন্তু যাদের নিয়ে আজকে আলোচনা, এই যে রাখাল যদি বলি সহজ কথায়, পশুপালক রাখাল, তাদের গোটা জীবন কিন্তু নির্ভর করে এই চারণভূমির উপরে, অর্থাৎ যেগুলোকে পতিত জমি বলা হচ্ছে তার উপরে। আসলে পতিত জমি মোটেই পতিত নয়। যেমন ধরুন যদি বান্নির কথা বলি, তাহলে সেখানে সোনালি শিয়াল, ক্যারাকেল, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের মতন গুরুত্বপূর্ণ পাখি, লেসার ফ্লোরিকান গুজরাটে, সেখানে এরকম অজস্র প্রাণী আছে,
1: মানে পরিযায়ী পাখিরাও আছে,
0: পাখিরা আছে,
1: সেখানকার স্থানীয় পশু,
0: স্থানীয় পশু পাখিরা আছে, যারা খুবই নির্ভরশীল এটার উপরে। সরীসৃপ, পতঙ্গ কি নেই ওখানে, একটু হাঁটলে বা দেখলেই বোঝা যাবে, যেখানেই যাবেন তৃণভূমিকে কেন্দ্র করে একটা খুবই সমৃদ্ধ একটা বাস্তুতন্ত্র, প্রচুর পশু পাখি, কীট পতঙ্গকে আপনি দেখতে পাবেন। কিন্তু আমাদের ওটাকে দেখে দেওয়া হয় পতিত জমি বলে। এখন যখন জনজীবন একেবারে ধরুন এই জলবায়ু পরিবর্তনের যে বিভিন্ন প্রভাব, তার দ্বারা যখন প্রভাবিত হয়েছে নানাভাবে আর কি, এল নিনোর বছর চলছে, ভারতবর্ষে কোথাও ভীষণ বেশি বৃষ্টি হচ্ছে, কোথাও খরা দেখা দিচ্ছে, বৃষ্টির অভাব,
1: এবং হিমবাহ গলে যাচ্ছে,
0: হিমবাহ গলে যাচ্ছে, সেই সময় এদের দিকে হঠাৎ সারা পৃথিবী ফিরে তাকিয়েছে। কারণ এত হাজার বছর ধরে ভালো করে কৃষি শিখে সেটেল করার সমসাময়িক সময় থেকে বা তারও খানিকটা আগে থেকে কিন্তু মানুষের এই পশুপালন ব্যাপারটা চলেছে।
1: হ্যাঁ, এবং যাযাবরের এই কনসেপ্টটাই তো তাই ছিল আগে, মানুষ যেখানে যেত সেখানে খাওয়া দাওয়া সবকিছু, যখন মোটামুটি ঘাস প্রায় শেষ হয়ে আসতো তখন আবার নতুন জায়গায়।
0: এবার এরা কিন্তু সবকিছু অতিক্রম করে এখনো টিকে আছে। একটা চমৎকার টার্ম ব্যবহার করা হয়, লিভিং লাইটলি অন আর্থ আর কি, যে চমৎকার আর কি, যে আমরা এত বিচলিত, এত ক্ষতিগ্রস্ত, কিন্তু আমাদের মধ্যেই সারা পৃথিবীতে, আমাদের দেশেই ধরুন প্রায় 200 আশেপাশে আর কি, সব মিলিয়ে, ছোট বড় সব মিলিয়ে, পরিযান বা কি পশু পালন করে তার উপর ভিত্তি করে তো এদের নানা রকম ভাগ হয়, অঞ্চল, ভৌগোলিক অঞ্চল, সে প্রায় 200 আশেপাশে গোষ্ঠী আছে। এরা এত বছর বেঁচে থাকছে কি করে, এত ক্লাইমেট চেঞ্জ, ধরুন পশ্চিম রাজস্থান কিংবা এই কচ্ছ বা সৌরাষ্ট্র অঞ্চল, প্রচণ্ড গরম, ড্রট প্রোন, খরা প্রবণ এলাকা, তো সেইখানে এরা এত বড় বড় পশুর দল নিয়ে, মানে ছাগল, ভেড়া, গরু, উট, এগুলো নিয়ে তারা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম, এটা পারছেন কি করে? যেখানে আমরা লাইভলিহুড নিয়ে এত চিন্তিত, মানে আমাদের যে সেটেল চাষবাস, এক জায়গায় করা যে মাইলের পর মাইল ধান জমি, মুরগির খামার, এগুলোতে আমরা তো নাজেহাল ক্লাইমেট চেঞ্জের জন্যে, কিন্তু এরা পারছেন কি করে, সেইটা খুঁজতে হচ্ছে এখন নতুন করে এদের কাছে। একদিকে যেমন আদিবাসীদের জীবনযাত্রার কাছে আমাদের দাঁড়াতে হচ্ছে, হাত পাততে হচ্ছে, তেমন এদের কাছে যে এই মানুষগুলো আমাদের চোখে যেগুলো পতিত, ফাঁকা, সেই জমির উপর দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পশু চারণ করে চলেছেন। আর যখন নিজের এলাকায় বরফ জমে যাচ্ছে কি নিজের এলাকায় যখন গ্রীষ্ম একেবারে খটখটে শুকনো, তখন তারা কিন্তু যেখানে একটু জল আছে, যেখানে বর্ষা হচ্ছে, সেই জায়গাটা চলে যাচ্ছেন,
1: আবার ফিরে আসছেন, পশুর দল নিয়ে
0: চলে আসছেন। তো এইখান থেকে ওদের কাছ থেকে শেখার জন্য যে আমরা, এবং শুধু তা নয়, মানে আমরা ধরুন এই যে পশমিনা শালের কথা বলি, ভালো উল, তারপরে খুবই ভালো স্বাদের মাংস, কি মিল্কমেড, দুগ্ধজাত যে বিভিন্ন প্রোডাক্ট, সেগুলোর একটা খুব বড় অংশ, মানে অর্থনীতিতে এদের একটা বিরাট অবদান সারা পৃথিবী জুড়ে। এবং এটা বললে ভুলে চলবে না যে সারা পৃথিবীতে যে স্থলভাগ, তার প্রায় অর্ধেক কিন্তু চারণভূমি, মানে আমাদের হিসাবে ওই পতিত জমি আর
1: কি।
0: হ্যাঁ, এবং অন্তত 50 কোটি মানুষ সরাসরি এর সাথে যুক্ত,
1: এই পশুপালন এবং চারণভূমির উপরে,
0: চারণভূমির উপরে তাহলে এত মানুষ যুক্ত, ফলে একই সঙ্গে তাদের এই যে উৎপাদন, তারপর ধরুন মানে আজকে জার্সি, হলস্টিন বা বিভিন্ন হাইব্রিডের দেশে আমরা তো আজকাল চর্চা করি, যে ধরুন আজকাল সুন্দরবনের গাড়ল ভেড়ার কথা উঠে আসে বা ব্ল্যাক বেঙ্গল গোটের কথা উঠে আসে, কেন? কারণ এরা এরা অনেক বাচ্চা দেয়, এরা সহজে রোগগ্রস্ত হয় না। তারপর ধরুন আমাদের যে গাড়ল ভেড়া সুন্দরবনে আমরা পালন করতে দেখেছি, ওদের যে ওই যে গায়ের যে লোম, যে লোম থেকে জাঁকড় তৈরি হয়, সেটা ফ্লিস রট বলে, মানে লোমটা পচে যাওয়ার প্রবণতা জেনেটিক্যালি কম। এই যে ক্ষমতা, মানে তাদের যে জেনেটিক অ্যাট্রিবিউটগুলো এখন ফিরে তাকাতে হচ্ছে,
1: মানে আবারও সেই সংকর থেকে আবারও
0: আমাদের বিভিন্ন অঞ্চলের ব্যাক টু রুটস, বিভিন্ন আমাদের অঞ্চলে বিভিন্ন দেশজ যে সমস্ত গরু ছাগল, যেমন ধরুন গুজরাটে যখন থেকেছি, সৌরাষ্ট্রে, তখন কাঁকরেজ গরু দেখেছি দলে দলে, সে বৃষ্টি হোক না হোক, অত্যন্ত কম জলে, কম খাবারে তারা বেঁচে থাকছে বছরের পর বছর, এবং এমন নয় যে রুগ্ন হয়ে বেঁচে থাকছে। গির গরু দেখেছি,

0: সৌরাষ্ট্রকে ওখানকার লোকে জালাওয়াড় বলে ওদের ভাষায় আর কি। তো পালে পালে ছাগল দেখেছি, বাছুরের মতো বড় বড় বড় কান, জালাওয়াড়ি ছাগল, তারাও
1: তারাও
0: তাই,
1: কি ওই এক জায়গা থেকে অন্য
0: তারাও
1: জায়গায় শিফট করে যায়
0: শিফট করছে।
1: সমস্যার সময়?
0: তারপর ধরুন এই যে বুন্দেলখণ্ডে আদিবাসীরা চারিদিকে খবর হয়েছে যে প্রতীকী চিতা আন্দোলন করছেন কেন বেতোয়া লিঙ্ক প্রজেক্টের বিরোধিতা করে।
1: হুম হুম
0: এবার
1: হুম
0: সেখানে বলা হচ্ছে যে বৃষ্টির অভাব, চাষের কষ্ট, কিন্তু যদি একটু যত্ন করে আমরা দেখার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, দেখবো সেখানে তাদের কেন কাঁথা বলে একটা গরু আছে, হ্যাঁ, থারপার্কার গরু আছে, তারা কিন্তু তৈরি করেছে এই গরুগুলোকে আর্টিফিশিয়াল সিলেকশনের মধ্য দিয়ে, ডোমেস্টিকেশনের মধ্য দিয়ে, একটা সমবায়িক পদ্ধতির মধ্য দিয়ে, যে আমাদের এলাকায় হাল করবে, দুধ দেবে, কি মাংসের প্রয়োজনে, কি জামা কাপড় বানাতে হলে তার প্রয়োজনে, আমার এলাকায় কোন পশুটা সুটেবল হবে, ঠিকঠাক হবে, সেই অনুযায়ী কিন্তু মানুষ এত বছর ধরে, এটা কিন্তু একটা গভীর জ্ঞান, মানে বিজ্ঞান আর কি, যার মধ্য দিয়ে এত রকমের ব্রিড সৃষ্টি করেছে,
1: প্রজন্ম থেকে প্রজন্মে ওই জ্ঞানটা ছড়িয়ে যাচ্ছে
0: ছড়িয়ে যাচ্ছে,
1: এবং ক্রমশ আরো প্রথিত হচ্ছে বলা যায় তাদের
0: হ্যাঁ।
1: শিকড়টা,
0: এবং
1: তাদের
0: সেখানে
1: আপরুট করার।
0: এবং ধরুন ভাবতে খুব অবাক লাগে যে আমরা জানি না যে এই মাংস বা অবশ্য আজকালকার মাংস তো প্রসেসড অনেক জায়গায় আর কি,
1: হুম হুম
0: কিন্তু ভালো মাংস যদি খুঁজি আমাদের কিন্তু এদের কাছেই যেতে হবে, এরা আছে বলেই কিন্তু আমরা ভালো খাবারটা বা ভালো পোশাকের জন্য ভালো এই পশমিনা শাল নিয়ে আমাদের অনেকেরই একটা পছন্দ আছে, ভালো লাগা আছে, কিন্তু সেই শালটা আসছে তো একটাই কারণে, যে এই লাদাখের ছাংপা কিংবা আমাদের গাদ্দি কমিউনিটি যারা হিমাচলে কিংবা বকরিওয়াল বা গুজ্জর যারা, তারা আছেন বলেই কিন্তু এরা আসছে, কিন্তু এরা কোথাও কি উজ্জ্বল হয়ে গেছেন আর কি, যাযাবর হিসাবে তাদেরকে আমরা দেখি, এরা কোথাও কি উজ্জ্বল হয়ে গেছেন।
1: আমরা এটুকু বুঝলাম যে অর্থনীতিতে ভারত কেন, সমগ্র বিশ্বের অর্থনীতিতে এই পশুপালক এবং এই যে চারণভূমি, ব্যারেন ল্যান্ড যাই বলি আমরা, পতিতজমি, তার একটা বড় ভূমিকা। পরিবেশের কথাই যদি শুধু বলি আমরা, পরিবেশে এদের কি কোনো রকম ইম্প্যাক্ট রয়েছে?
0: বিপুল অবদান, মানে মনে করুন যে কচ্ছের রাস্তায় চলেছে একজন মানুষ আর তার সঙ্গে চলেছে কয়েক হাজার ছাগল কিংবা কয়েকশো গরু, কি উটেরা যাচ্ছে, আসলে তাদের সঙ্গে সঙ্গে শত সহস্র বীজও চলেছে, আসলে এই যে তারা একটা জায়গায় খাচ্ছিল সেখানে কিছু বীজ তাদের গায়ের যে লোম সেখানে আটকে গেছে, কিছু বীজ তাদের খুরের ফাঁকে আটকে রয়েছে,
1: আচ্ছা,
0: কিছু বীজ তারা খেয়ে ফেলেছে তাদের যে পরিপাকতন্ত্র সেখানে অবস্থান করছে। এবার তারা যখন বিভিন্ন জনপদ বা হার্ভেস্টেড মানে ফসল কেটে নেওয়া মাঠে যাচ্ছে বা যেখানেই যাচ্ছে, চড়তে চড়তে আর কি, যেখানে দাঁড়াচ্ছে বা চলতে চলতে, তাদের শরীর থেকে ওই বীজগুলো ঝরে পড়ছে, তাদের খুরের মধ্যে যে বীজটা ঢুকেছিল সেটা মাটিতে পড়ছে, আবার যেখানে তারা মলত্যাগ করছে গোবরের ভেতরে সেখানে বীজটা থাকছে, এই যে মাইলের পর মাইল কেউ নেই, অথচ নানা ধরনের গাছ সমৃদ্ধ আমরা দেখতে পাচ্ছি, নানা ধরনের লতা গুল্ম, এই ধরুন দাঁতমর্দনের মতো গাছ, এসব কে লাগায়, মানে সুটিযুক্ত যে গাছ যেটা আমরা জানি যে মাটির পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ থেকে শুরু করে নানা রকম, এমনকি ধরুন আমাদের মহুয়ার মতো গাছ, এরকম বহু গুরুত্বপূর্ণ এবং যেগুলো এন্ডেঞ্জার্ড প্রজাতি গাছের, তারাও এইভাবে মাইলের পর মাইল
1: হতে চলেছে
0: হ্যাঁ,
1: যে গাছগুলি,
0: তারাও মাইলের পর মাইল চলে যাচ্ছে এইভাবে এই পশুদের সঙ্গে সঙ্গে। আরেকটা মজার কথা হচ্ছে যে এমনও অনেক বীজ আছে যেগুলো এদের ওই গাঁট বা অন্ত্র দিয়ে পাস না করলে, অতিক্রম না করলে তার চারা হওয়া মুশকিল, হ্যাঁ, তার চারা হওয়া মুশকিল, ফলে তারা না খেলে হবে না কিন্তু। এবং আর্টিস্ট দেখুন যে এই যেতে যেতে দেখুন যে মাড়িয়ে যাচ্ছে, বীজটা একটু মাটির মধ্যে ঢুকে গেল, তাদের বীজটা কিন্তু সুরক্ষা পেলো, কারণ সে ছিল তখন একেবারে খোলা গাছের তলায়, কিংবা যে আছে গোবরের মধ্যে সে একটা ওয়ার্ম, একটা নিউট্রিয়েন্ট রিচ পরিবেশের মধ্যে রয়েছে, এবার যখন
1: এমনি গোবর সার,
0: হ্যাঁ একদম, এবং যখন ধরুন বৃষ্টি পড়লো, যার যার সেই সময় ফুটবার কথা, অঙ্কুরিত হওয়ার কথা, তার অঙ্কুরিত হলো, যাদের দেরি আছে তারা ঘুমিয়ে রইলো ওই বিভিন্ন জায়গায় জায়গায় নীরবে, তারপরে কিন্তু ধাপে ধাপে তাদের যখন যখন অঙ্কুরিত হওয়া এবং গাছ হয়ে উঠবার কথা, তারা কিন্তু পালা করে হচ্ছে, এটা একটা দিক, খুবই খুবই একটা বড়, মানে মাইলের পর মাইল চলেছে, কোনো মানুষ নেই, কোনো মালি নেই, সার্ভিসের ব্যাপার নেই, অথচ কোন ম্যাজিকে যেন চারিদিকে গাছ তৈরি হয়ে যাচ্ছে, নানা ধরনের গাছ, বৃক্ষজাতীয়, গুল্মজাতীয়, লতা, ঘাসের বীজ। তারপরে ধরুন একটা অঞ্চলে বিভিন্ন ধরনের ঘাস থাকে, তো এদের এই যে খাওয়ানোর প্যাটার্নটা, মানে যারা অত্যন্ত জ্ঞানী যে পশুপালক বা রাখাল যারা, তাদের তো বহুদিনের জ্ঞান, তারা জানে যে কখন কোন ঘাসে, লতায়, কোন গাছে গুলমে ফুল আসবে, কতটা আমি এখানে খাওয়াবো, পুরোটা কিন্তু কখনো খাওয়াবেন না, এইটা একটা কোথাও কিন্তু ইকোলজিক্যাল এথিক্স, পরের জন্য রেখে দেওয়া, এই যে ধাপে ধাপে খাওয়ানো এবং একটা পরিমাণের পর না খাওয়ানো, সেইটা করলে যেটা হয় যে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফুলটাও ধাপে ধাপে ফোটে বা একটা ব্যালেন্স থাকে। আমি যদি ধরুন কোনো যেসব পাখি মাটিতে বাসা করে বা যেসব মৌমাছিরা মাটিতে বাসা করে, কারণ পৃথিবীর বেশিরভাগ মৌমাছি মাটিতে বাসা করে, আমরা জানি চাক বাঁধে, চাক তো বাঁধেই, কিন্তু বেশিরভাগ মৌমাছি মাটিকে আশ্রয় করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যেগুলো খুব একটু আগ্রাসিক ঘাস যেগুলো আর কি, সেগুলো যদি চারিদিক ছেয়ে যায় ঘন করে, তাহলে কিন্তু তাদের পক্ষে মাটিতে পৌঁছানো বা মাটিতে বাসা করা মুশকিল হয়ে যাবে, কারণ তারা সূর্যালোক পাবে না। আবার অনেক ঘাসিত মৌমাছিদের জন্য যে প্রয়োজনীয় ফুল

0: সেটা প্রোভাইড করে না, আমার অন্য ফুল দরকার। এই যে এরা খাওয়াচ্ছে, ঘাসটাকে নিয়ন্ত্রণেও রাখছে, কিন্তু আসলে ওই জন্যই বলে ম্যানেজ করা একটা ল্যান্ডকে, তারা ম্যানেজ করছে। এবং তার সঙ্গে সঙ্গে
1: পুরোটা কি আপন ভেবে,
0: আপন ভেবে
1: যে সবটাই মাইলের পর মাইল সবই আমার,
0: একদম
1: কাগজ লাগবে না,
0: এত গুরুত্বপূর্ণ একটা কাজ একসঙ্গে পশুর, মানে আমি যদি ধরুন রাখালের কথা ভাবি, পশুপালকের কথা, তিনি একই সঙ্গে তার এই জ্ঞান দিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চলের যে ফ্লোরাল, যে জিন বৈচিত্র্য উদ্ভিদের দিক থেকে, যে জিন বৈচিত্র্য সেটা রক্ষা করছেন, বৈচিত্র্য রক্ষা করছেন, বিভিন্ন ঘাস লতা গুল্ম সবটাই তিনি রক্ষা করছেন, ম্যানেজ করছেন। আর তার জন্যে কিন্তু ধাপে ধাপে ফুলটা ফুটছে, এই যে একটু একটু করে খাইয়ে খাইয়ে নিয়ে যাওয়া আর কি, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। এটা না হলেও সমস্যা হতো, সব একটা অঞ্চলে যদি শুধু একই সঙ্গে ফুল ফুটে গেল, শেষও হয়ে গেল, তাতে ওই ফুলের উপর যারা নির্ভর করে অজস্র পলিনেটার পাখি, তাদের তো মুশকিল হয়ে যাবে। কিন্তু যদি ধাপে ধাপে ফোটে, তাহলে কিন্তু সারা বছর একটা রিলে রেসের মতন করে তারা কিন্তু খাবারটা পাবে,
1: কীট পতঙ্গ পাখি যারা রয়েছে।
0: আর আরো দুটো কথা বলতে হয় এখানে, সেটা হলো যে ঘাস যদি থেকে যায় এবং শুকিয়ে যায়, সেটা কিন্তু দাবানল লেগে যাবে। কিন্তু আমি যদি ম্যানেজ করে রাখি জিনিসটাকে, তখন কিন্তু একসঙ্গে অতটা দাবানল ছড়িয়ে পড়তে পারবে না। এবং লাস্টলি যেটা, সেটা হচ্ছে কার্বন সিঙ্ক, মানে আমরা উপর থেকে যখন দেখি জায়গাটা বড় বৃক্ষ নেই, তলাটা দেখতে পাই না আসলে, এই লতাগুল্ম বা যে ঘাস যারা আছে বা যে ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ, তাদের তলার কিন্তু শিকড়ের নেটওয়ার্কটা কিন্তু বিরাট, এবং সেটার মধ্যে দিয়ে তারা কিন্তু কার্বন ধরে রাখছে ওখানে। হ্যাঁ, ফলে সেটা আর একটা কাজ হচ্ছে আর কি।
1: সুতরাং পরিবেশের উপরে তাদের ভূমিকা, অর্থনীতির উপর এই চারণভূমি, ব্যারেন ল্যান্ড যেটাই বলি আমরা, পতিত থেকে যাওয়া জমিগুলো, এবং পশুপালক, এবং এই পশুদের নাম তো আর আমরা আলাদা করে তাদের আর কি কৃতজ্ঞতা জানাবো, এদের ভূমিকা অপরিসীম। কিন্তু এই যে একটি গোটা বছরকে শুধুমাত্র এদের জন্য উৎসর্গ করা হচ্ছে, তার মানে নিশ্চয়ই ভাবনা চিন্তা সচেতনতা, তাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। কি ধরনের সমস্যায় রয়েছে এখন চারণভূমি বা এই পশুগুলি অথবা পশুপালকেরা?
0: সমস্যা বলতে দেখুন, গুজরাটের ক্ষেত্রে যেমন সল্ট প্যান তৈরি করা নুনের জন্য আর কি, খাঁড়িগুলোকে বেঁধে না হচ্ছে। তো সৌরাষ্ট্রে যখন গেলাম, দু তিনবার গেছি ওই জায়গাগুলো, এমনিতে আমার থাকাটাই হতো সৌরাষ্ট্রে, তো আর কচ্ছে যাওয়া হয়েছে কাজের কারণে। সেখানে এক ধরনের উট আছে, এই যে বললাম যে ন রকমের ব্রিড আছে ইন্ডিয়ায় উটের, সবকটাই এরা দায়িত্ব নিয়ে রেখেছেন, জয়সলমিরি, মারোয়ারি, তারপরে ধরুন আমাদের খাড়াই ক্যামেল। খাড়াই ক্যামেল পৃথিবীতে একমাত্র এন্ডেমিক টু কাছ, মানে পৃথিবীতে এরকম কোনো উট নেই যারা ম্যানগ্রোভ অরণ্যে গিয়ে ম্যানগ্রোভের পাতা খায়, যারা 10-12 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটে। প্রজন্মের পর প্রজন্ম কচ্ছের হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায় মিলে একসঙ্গে উটটা পালন করে, এই আরেক আশ্চর্য কথা। উট একই, সম্প্রদায় দুটো আলাদা। জলের দায়িত্ব নেয় ফকিরনি জাঠেরা, আর ডাঙার দায়িত্ব নেয় হচ্ছে মালধারীরা। মাল মানে হচ্ছে পশু, পশুদের ধারণ করেন যিনি, তিনি মালধারী। রাবাড়ি এরা সব হচ্ছে ওই অঞ্চলের। তাহলে এটা অদ্ভুত এর ব্যাপার, মানে যেরকম সুন্দরবনে বনবিবির পূজা হিন্দু মুসলিম সবাই করে, এখানেও কিন্তু সাবলা পীর বলে একজন আছেন, তিনি এই খাড়াই ক্যামেল যারা পালন করেন তাদের একজন গুরু আর কি।
1: মানে তারা হিন্দু হোক মুসলিম হোক সবাই মানে,
0: তারা সবাই মানেন, একই গল্প একই গান তারা গান। সুরিন্দ বলে একটা ইনস্ট্রুমেন্ট বাজান ওই কমিউনিটির লোকেরা, ওটা গে বাজান ওই পশুপালন করতে করতে। কেউ বাঁশি রাখেন, কেউ মোরচাং, কেউ ওই ধরনের তার যন্ত্র, গান গেয়ে তারা শুরু করেন, গান গিয়ে থামানো, সে অন্যদিন আলোচনা করা যাবে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে এই যে এদের যে বিরাট যে চারণ ক্ষেত্র, সেইখানে মাঝে মাঝে বিভিন্ন কনস্ট্রাকশন বা তাদের পারমিট নিয়ে ঝামেলা করা, যে না যেতে দেওয়া হবে না, পারমিট দেওয়া হবে না। আর ফরেস্ট রাইট অ্যাক্টে কিন্তু, যেটা খুব গুরুত্বপূর্ণ 2006-এর যে অ্যাক্ট, সেখানে এদের কিন্তু অধিকার দেওয়া হয়েছে পূর্ণ মাত্রায়, যে এরা যে কাজটা যাতে মন দিয়ে করতে পারে। কিন্তু এদের এই যে বিভিন্ন জায়গায় চলাফেরা না, ফলে আমাদের যে রাষ্ট্রের যে কনসেপ্ট, মানে ধরুন এই একটা জায়গায় থাকতে হবে, নাহলে পরিচয়পত্র বা ভোটার বা গ্রামসভা, যেটা হচ্ছে একক আমাদের ফরেস্ট রাইট অ্যাক্টে, সেই গ্রামসভার সদস্য এদেরকে করা হয় না, কারণ এরা ওই এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়। ফলে এদেরকে কেউ না কোনো একটা জায়গার নাগরিক বা বাসিন্দা হিসেবে স্বীকার করতে চায় না। ফলে যে গ্রামসভায় থাকতে যদি আমি না পারি, তাহলে আমি আর আমার অধিকারের কথা কীভাবে বলবো? তারপর যে সল্ট প্যান, সেখানে ধরুন নুন তোলার জন্যে খাড়িগুলোকে বেঁধে ফেলা হচ্ছে, খাড়িগুলোকে বেঁধে ছোটো ছোটো দ্বীপাঞ্চলগুলোকে এক জায়গায় করে একটা অন্যরকম করে দেওয়া হচ্ছে, পুরো ল্যান্ডটাকে পুরো অন্যরকম করে ফেলা হচ্ছে। সেখানে কিন্তু উটেদের যাত্রা আটকে যাচ্ছে, ওরা যে যাবে আর ওরা না ওই পাতা না খেলে অসুস্থ হয়ে পড়ে, মরে যাচ্ছে, বেঁচে দিতে হচ্ছে, এগুলো হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, বাজারে যে অজস্র সিনথেটিক জিনিসপত্রের যে এখন পাওয়া যায়, প্রসেসড ফুড, তারপর ধরুন উলের জায়গায় অন্য কিছু আর কি, ফলে তো সেগুলো সস্তা এবং কম শুল্কে অন্য জায়গা থেকে যদি আনা হয় দেশে, তখন এরা আর পেরে উঠছে না। ফলত অন্য আর পাঁচটা জীবিকার মতো না, এরা অনেক সময় বাধ্য হচ্ছেন ওই নিজের ছেলেমেয়েদেরকে আর যাতে তারা না করে এটা, কারণ এক তো ওই ঝামেলা, মানে জমির ঝামেলা, আর আগে যে সম্পর্ক
1: নাগরিকত্ব তৈরি হওয়া, যে কোনো রকম সরকারি সুবিধে সবটাই তো নির্ভর।

0: করে এই আধার কার্ড, ভোটার কার্ড, এই সব কিছুর
1: এবং
0: উপরে।
1: গ্রাম সভায় থাকতে পারছেন না বলে বলতে পারছেন না। আর আরো একটা জিনিস, সময়ের সঙ্গে সঙ্গে ধরুন গাদ্দিরা পাহাড় থেকে নেমে এসে পাঞ্জাবের কিছু কৃষকের বাড়ি থাকতো, সেখানে তাদের কৃষকদের খামারে চড়তো, প্রচুর বৃষ্টি মলত্যাগ করতো, খামারটা উর্বর হতো, আবার তারা ফিরে যেত। এটা চমৎকার সম্পর্ক ছিল, আত্মীয়তা সম্পর্ক,
0: মিথজীবিতা আমরা যাকে বলি, একেবারে মিথজীবিতা।
1: সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি সুন্দরবন থেকে যে কোনো জায়গায় দেখেন, দেখবেন চাষির সাথে যে পশুপালকের সম্পর্কটা, অর্থাৎ ওরা এলে আমরা সমৃদ্ধ হব আর পশুপালকদের কাছে ওরা আমাদের আশ্রয় এই পরিজনের সময়কার, এই যে একটা অত্যন্ত গভীর সম্পর্ক আত্মীয়তার, সেটাও নষ্ট হয়ে গেছে। ফলে নানা কারণে ওরা আর কি পিছু হটতে হচ্ছে নিজেদের। খুব কষ্ট হলেও, মানে আপনি জানেন, খাড়াই ক্যামেল, খাড়াই উট বিক্রি করে দিয়ে ওরা এতটাই অপরাধ বোধে ভোগে যে ওরা সাবলা পীরের মাজারে গিয়ে কনফেস করে যে আমি পারিনি আর কি, মানে রাখতে পারলাম না, এটা ওদের কাছে অপরাধ, কিন্তু বেঁচে দিতে হচ্ছে, কারণ উটটা খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে। আর এত বড় বড় প্রাণী, তাদেরকে মানে রাখাটা একটা বেশ খরচ সাপেক্ষ ব্যাপার। সো এই ব্যাপারগুলো সেইটা নিয়ে কিন্তু ধরুন এই সিল্ক রুট কারাভ্যান 6,000 কিলোমিটার জুড়ে এই বিভিন্ন দেশের মানুষের মতামত নেওয়া, সারা পৃথিবী জুড়ে কিন্তু চলছে নানা অনুষ্ঠান, সেমিনার, উলানবাটোরে যে সভা হলো আর কি, সেখানে কিছু কথা বলা হয়েছে, কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এদের অধিকার সম্পর্কে। সবাই ছেড়ে দেননি, অনেকেই চালিয়ে যাচ্ছেন এবং যাবেন, কিন্তু এদেরকে টিকিয়ে রাখতে হলে এই যে বাধাগুলো সৃষ্টি করা হয়েছে, যে ধরুন স্বাভাবিক উদ্ভিদ কেটে ফেলা, এদের যে জায়গাগুলো ওই খাঁড়ি বদ্বীপ অঞ্চলে যেতে দিতে হবে, এদের গ্রামসভায় এদের যে অধিকারের জায়গাটা, এদের যে রুটগুলো, পারমিট কিন্তু দেওয়া আছে এদের, কিন্তু ওরা অনেক সময় জানতে পারেন না। এই যে অ্যাক্সেসগুলো, রাইট টু ইনফরমেশন, সেই জায়গাগুলো ঠিক করা, এইগুলো করলে এবং খুব দরকার
0: সত্যি। অর্থাৎ যেটুকু বোঝা গেল যে সভ্যতার আলো বলতে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবেই বলেছেন, দাও ফিরে সেই অরণ্য লও নগর, আমাদের এই নাগরিক সভ্যতা এবং আরও আরও বেশি সভ্য হওয়ার যে লোভ, সেই লোভটা এই মুহূর্তে দাঁড়িয়ে চারণভূমি, পশু এবং পশুপালক সবাইকে একটা বড় সমস্যার সম্মুখীন দাঁড় করিয়েছে। এখান থেকে বেরিয়ে আসার, যেহেতু আপনি এই কাজের সঙ্গে জড়িয়ে আছেন, এই জগৎটাকে দেখছেন, আপাতত আশার আলো বলতে আমরা কি দেখছি? যেহেতু রাষ্ট্রপুঞ্জ একটা বছরকে ধার্য করেছেন, এত দেশ কাজ করছে, আশার আলো বলতে কিছু আসছে কি?
1: আশার আলো বলতে ধরুন আমাদের দেশে সেন্টার ফর প্যাস্টোরালিজম কাজ করছে এদেরকে নিয়ে দীর্ঘদিন। কর্ণাটকে বলা হয়েছে যে প্রত্যেক পঞ্চায়েতে একটা নির্দিষ্ট চারণভূমি রাখতে হবে, রাখতেই হবে, তাদের যে গো সম্পদ সেটাকে রক্ষা করার জন্যে। আর আমার মনে হয় যে প্রথমত সার্বিকে একটা সচেতনতার প্রয়োজন আছে, নিজের দেশের যে সম্পদ, এটা একটা বিরাট সম্পদ, এই জিন বৈচিত্র্য, এই মানুষগুলোর জ্ঞান, সেইটা আমার মনে হয় সেন্সিটাইজেশন যেটাকে বলে আর কি, সেটা করা জরুরি। কারণ আমরা সত্যি এদের কথা জানতে পারি না, আমরা জানলে তো রক্ষা করবো। যার বাড়ি ধরুন পুরুলিয়ায়, আমার বাড়ি সুন্দরবন, তো আমাদেরকে তো জানতে হবে, আমার এলাকায় যারা পশুপালক আছেন তারা যে গুরুত্বপূর্ণ সেটা তো জানতে হবে। শুধু যে একটা খাসির মাংস খাবো বা ভেড়ার উলের জামা পরবো, ব্যাপারটা তো তা না, ব্যাপারটা যে তার থেকে অনেক বেশি কিছু, সেটা জানলে তবে, এটা আসলে সর্বস্তরের একটা ব্যাপার। আর আপনি রবীন্দ্রনাথের কথা বললেন, রবীন্দ্রনাথের একটা গান আমরা সবাই শিখতাম ছোটোবেলায়, দূর দেশি সেই রাখাল ছেলে, এটা এখন নতুন করে আমি ফিরে দেখছি গানটাকে, রাখাল দূর দেশে এবং কী গান সে গাইল আমি বুঝতে পারছি না, কারণ তার ভাষা যে আলাদা, সে আসছে আসলে
0: সেইটা জানে, সুর বাজে তার আমার প্রাণে,
1: সুরটা শুধু বাজুক আর কি আমার প্রাণে, আমি যেন তার ভাষাটা বোঝার চেষ্টা করি, রাখালদেরকে চেনবার, রাখালদের ওই গানকে বোঝবার এবং এই সুরটাকে বোঝবার সময় এসছে আমাদের।
0: এবং এই সুরটা শুধুই যে সুর তা তো না, তাদের জীবনের সুর আমাদের সাথে মিলে যাক, এই সুরটা যেমন ছিল আগেও সেইভাবেই তারা পৃথিবীর বাসিন্দা, আমরা আসুন না সভ্য হওয়ার যে চেষ্টা, লোভ, লোভটুকুকে সরিয়ে প্রত্যেকে প্রকৃতি যা দিচ্ছে সেটুকুকে সঙ্গে রাখি, এর চাইতে বেশি না চাইলেই প্রকৃতি অনেক বেশি দেবে। খুব ভালো লাগলো নীলাঞ্জনবাবু আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে, আরও বিশদে অনেক কিছু জানার ইচ্ছে রয়ে গেল, নিশ্চয়ই শ্রোতা বন্ধুরাও তাই ভাবছেন, নিশ্চয়ই আগামীতে আবারও কখনো আপনাকে পাব।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ, ভালো থাকবেন।
2: অন্বেষা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন গবেষক সংগঠক নীলাঞ্জন মিশ্রর সঙ্গে আলাপচারিতা, তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার। আলোচনার বিষয় ছিল আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বৎসর 2026। এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা, কথা হবে আগামী অন্বেষায়। নমস্কার। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
3: আকাশ।

আপনি কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী রৌদ্রাশ্ব রক্ষিত, তাল ত্রিতাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। এখন ত্রিতাল তালে তবলা, শিল্পী রৌদ্রাশ্ব রক্ষিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা শিল্পী রৌদ্রাশ্ব রক্ষিত, তাল ত্রিতাল শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্সে। এখন বাংলা নাটক।

আজকের নাটক মামলার ফল, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেদান নাট্যরূপ বিশ্বনাথ পাকড়াশি, প্রযোজনা আশিস গিরি, নাটক মামলার ফল।

0: আরে বলিহারি সাহস, হ্যাঁ একেবারে দিনমানি ডাকাতি, চোরের জলায় ঠিকানা ছাড়তে হবে নাকি?
1: আমি তো রান্নাঘরের পেছন থেকে দেখেই উটি পড়ি করে এলুম বলতে। তোমার সাধের বড় বৌঠান, হ্যাঁ একটুকু ফাঁক পেলেই বাসটা কঞ্চিটা সরাবার তালেই আছে। বড় ভাজের সঙ্গে এই ব্যাপার,
0: কঞ্চি কঞ্চি কঞ্চি চালাচ্ছে আমাকে? হ্যাঁ ওই যে মোটা মাছটা গোড়ায় খোঁড়াচ্ছিল না, দেখেছি আমি দেখেছি, সেদিনও বলেছি আবার বলে দিচ্ছি, এদিকে পা দিতে এলে না পায়ে করে কি টিড়ি কি দিব।
1: কি বললে? শ্বশুরের সম্পত্তিতে দু ভাইয়ের সমান সমান ভাগ। মাঠ থেকে ডাকাচ্ছি ডাকাচ্ছি তোমার দাদাকে।
0: যাও যাও যাও, বলে দিয়ে যাও দাদাকে।
1: অসুখ সে, দেখো কি ভাসছে তার গুরুদর ছোট ভাইয়ের, জীবের লাগাম নেই কো। হ্যাঁ
0: বলি, বাপ মরার পর জমিদার মশাইকে সামনে রেখে সব বিলি মাঠ হয়েছে। আমি বলেছিলাম পাঁচ ঝাড়টা আমার নেতান্তই চাই,
1: বললেই বুঝে নিজের হয়ে যায়। তুষ্টু কারণে গায়ে পড়ে যা নয় তাই বলবে, তেড়ে তেড়ে আসবে,
0: ঝাড়ে হাত দিলে একশো বার নয় হাজার বার আসবে।
1: তাহলে আমিও বলি, সড়কের ধারে তোমার দাদার ভাগের ডোবাটায় যে দিনকে দিন মাছ কমে আসছে, সেবেলা সেবেলা কি কেউ কিছু বোঝে না বুঝি?
0: কে কি কি বললে কি?
1: গায়ের লোক জন সভ্যজন যা বলে তাই বলছি, কজনের মুখ চাপা দেবে তুমি?
0: শোনো শোনো, কে কি বলেছে আমি জানি না, তোমার মুখে আমার নাম করলে না জিপ।

0: করে কিঞ্চে কিঞ্চে দেব।
1: কি কি হ্যাঁ তো বড় কথা,
0: দুঃখ এখনো নাগাইনি। এই ঢের যা বললাম মনে রেখো, বেলা বেড়ে যাচ্ছে, মাঠে চললুম আমি।
1: দাও মাঠ থেকে ডাকাচ্ছি তাকে, এর একটা বিহিত করবে মক্কম, না হয় আমি জল পর্যন্ত তুলব না।

0: বেলা দেড় ফু পেরিয়ে গেল, তা গেল কো তাই লোকটা? জমিদার বাড়িতে নালিশ ছেড়ে সে কি একবারে নম্বর রোজ করতে সদরের দিকে রওনা দিল নাকি? বেশ খানিকটা বিহিত হয়েছে, আর পাঁচজনের সামনে যা বলেছে থোতা মুখ একবারে ভোঁতা হয়ে গেছে ছোট বউয়ের। আর হুরচালির দরকার কি বাপু? সে কোন ভোরে দুটো কাটা পান্তা পেটে পড়েছে, এতক্ষণ চিতেটুকু পর্যন্ত হজম হয়ে গেছে, এতখানি বেলা হলো না খাওয়া না চান।
1: বাদ দে জটাই মা, বলি তোরা কি শুরু করেছিস বল দেখি? মাঠেনে গেলু সে বেটি চুল এলো করে দাওয়াতে হত্তে দিয়ে পড়ে রয়েছে। জ্যাঠা তাকে না হোক গালমন্দ করেছে শুনলুম, চুলোয় আছো পড়েনি এখনো। এবারই এসে দেখছি তুইও বসে আছিস থম্বা মুখে, বলি ভাত দিবি না দিবি না তা বল।
0: হ্যাঁ তো জেনে ভাত নে দে বসে আছি তাই দেব। বলি তো সৎমা আবাগি ভাত দিয়ে দিতে পারলে না যেখানে এসেছিস হাঙ্গামা করতে?
1: সে আবাগি কথা আমি জানি নে, তুই দিবি কিনা বল, না দিবি তো চললুম তোর হাঁড়ি কুড়ি সব ভেঙে দিতে। এই তো এই তো গোলা নিচে অনেক জ্বালা পড়ে আছে। বটতলায় বামুনদের মেয়েরা ধামা ধামা চিড়ে মুরকি নিয়ে পুজো করছে, যে চাইছে দিচ্ছে, আমি চললুম তেনাদের কাছে।
0: মা যা পাগল মাতা আমার, বিভাগ ভুলে গেছি।
1: তুই ভাত দিবি নে বামুন বাড়ির কলাও খেতে দিবি নে, আমার বুঝি খিদে পায় না? এই তো এই তো পেয়েছি তেলের বাটি, পুকুরাটা ডুব মেরে চলে আস।
0: দোষী কথা কার, ঠাকুর দেবতার সঙ্গে গোয়া তুমি, হ্যাঁ গোয়া তুমি, ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না বলে দিচ্ছি, আজ আমি খুব রেগে রয়েছি।
1: তোর মুখে কাঁচ কলা, এই দেখ কি আমাকে
0: আজ ষষ্ঠীর দিনে কাঁচ ছেলে ভাত খায়, হ্যাঁ যে তুই ভাত খেতে চাস? পাটালি গুড়ে সন্দেশ দিয়ে চাপা কলা দিয়ে দুধ দই দিয়ে ফলার করা চলে না?
1: ফলার তোর প্রচুর, রোজ রোজ আবাগিরা ঝগড়া করে রান্না করে শেকল টেনে দিয়ে পাছড়িয়ে বসে থাকবে, আর আমি তিন পুর বেলায় ভাতে ভাত খাবো? যা আমি তোদের কারো খাবার খেতে চাই না।
0: শোন বাবা, আজ ষষ্ঠীর দিনে কারো কাছে চেয়ে খেয়ে অমঙ্গল করিস নে, গয়া করিস নে, লক্ষ্মী বাপ আমার, আমি না হয় চারটে পয়সা দেবো তোকে।
1: চাই না আমি পলার, চাই না আমি পয়সা।
0: গয়া গয়া, উফ আমার হয়েছে যেন যত জ্বালা, পেটে ধরিনি কিছুই নয়, তবু আমার উপরে যত জুলুম দেখি এগিয়ে মারুক ধরুক দু কথা শোনা বই আর ছোট বউকে। লক্ষ্মীমন তো ছিল আমাদের আগের জোনা, সে কি আর তার চাল কর্তার কপালে টেকে আমার কোলে দোষীটাকে তুলে দিয়ে ডাড়াং ডাড়াং করতে করতে তিনি স্বজ্ঞা গ্রহণ করলেন, এখন মরণ আমার। বলি ও ছোট বউ ছোট বউ, এ কেমন ধারা হচ্ছে বললো দেখি? একদিন বাচ্চাটা স্কুল থেকে ফিরে ভাত পায় না, তা বলি সৎ ছেলে বলে কি ছেলে নয় কো? সত্যকে খাইয়ে পড়িয়ে মানুষ করবি, এতে রাজি হয়েই না বিয়ে বসেছিলি? লা
2: আমার সৎপুকে খাওয়াবো কি উপোস দেয়াবো, সে অন্যের দেখা দরকার কি শুনি?
0: আমার দরে হুমড়ে পড়ে কেন, নিজেদের জুটুক না জুটুক গরম ভাতটুকু গুছিয়ে ধরতে হবে তার মুখে সুমুখে।
2: কে মাথা দিব্যি দিয়েছে, ঢুকতে গেলে মুড়ো ঝাঁটার খেয়ে বিদায় করলেই তো হয়।
0: শোনো কথা, এক রত্তি ছেলে গিয়ে পাত পেড়ে বসলে না দিয়ে পারা যায়? নিজেও তো পেটে ধরেছ একটা, হ্যালো তুই কি মা নাকি পাশানি?
2: ঠিক আছে মাঠ থেকে ফিরুক ছোট কর্তা, বলছি হাত পা ভেঙে নুলো করে ফেলে রাখুক ঘরে, তাহলে আর অন্য কাউকে দৌড়াতে পোয়াতে হবে না।
0: এই স্বভাবের জন্যই ছেলেটা দিনকে দিন গোয়ার হয়ে উঠেছে, এই উট কপালে মাঙ্গিকে ঘরে তোলা থেকেই ছোট কর্তার চর মাতলে ব্যবহার, খাঁচিয়ে খাঁচিয়ে ওর মাথাটা একেবারে উত্তপ্ত করে তুলেছে, তাই না তেড়ে তেড়ে আসে?
2: হ্যাঁ হ্যাঁ যাও কেন, কথা বলতে আসো।

0: গেলো বদমি মানুষের সঙ্গে, যাও এই উঠোনে আর পা দিতে এসো না।
1: তাই যাচ্ছি, আর কোনদিন যদি হতাঙ্গা আমার ঠিক আসে তাহলে দেখবে।
2: চলে গেল, খিদে মুখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখে এক মুঠো চিড়ে দই দেবে, সে হুশ ভাসে নাই কো। ব্রাহ্মণ ঘরের মেয়েগুলো এমন ধারই হয়।
3: এখন ঘরে গিয়ে নেদা কার্তিক গুলোকে গান্ডে পিণ্ডে গেলাবে, ব্রত পালন করে ছাই পুণ্যি হবে তোদের।
2: কি করি এখন, মেয়ে উঠে খিদের যেন ছুমলাচ্ছে পেটের মধ্যে। জেঠাইমা পাটালি সন্দেশ দিয়ে সাজছিল, তার উপর চার পয়সা, যাই গে।
1: আনছি সব ভাড়ার থেকে আন।
2: চাপা কলা কই?
1: ওই বলছিলাম কি, আমার তো ঢাকা দিতে মনে নেই বাবা, সব কটা ইঁদুরে খেয়ে গেছে, একটা বিড়াল না পুষলে দেখছি আর চলছে না।
2: কলা কখনো ইঁদুরে খায়? তোর ছিল না তাই কেন বল না।
1: ও মা, সেই কি কথা রে, কলা ইঁদুরে খায় না?
2: আচ্ছা খায় খায়, আমার কলার দরকার নেই, পাটালিগুড় সন্দেশ নিয়ে আয় ভাত থেকে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই।
2: আমার সঙ্গে চালাকি, আমি তোর কিচ্ছু খেতে চাইনি, লাঠি মারি তোর খাবারে। আমি দেখাচ্ছি মজা, চালাকাটা কোন দিকে রাখ,
3: তোর ভাড়ারে
1: তুই আমায় মারলি।
4: আপনি ভালো মতো নড়ে চড়ে বসুন জামাই বাবু, নয়তো দিদিকে খুন করেই ফেলবে। এই সমস্ত আপনার ওই উন্নতর ছোট ভাইয়ের কারসাজি, ছেলেকে দিয়ে সেই এই কাজ করিয়েছে, কি বলিস দিদি?
1: ঠিক ঠিক, ওই মুখ পোড়াই ছোড়াকে শিখিয়ে দিয়ে আমাকে মার খাইয়েছে। এ কি করবে তোমরা বলো, হে বলে দিচ্ছি, নইলে আমি গলায় দড়ি দিয়ে মরতে দেব। আরে
5: আমার মরা বাপের কিরে দিয়ে বলছি, এই আমি চললুম থানা দারোগার কাছে, এর বিচার করতে পারি তো, আমি বিন্দু সামন্ত ছেলেই নই।
4: শুনে রাখুন জামাই বাবু, মুখ্য নই আমি, সেকেন্ড ক্লাস পর্যন্ত পড়েছি, আইনটা ভালো বুঝি। যা করে গেল আপনার ভাইপো, তার জন্য রীতিমতো জেলের ঘানি টানানো যায়।
5: আরে সে কি আর আমি জানি না পাঁচু, সকালে এক চক্কর হুড়ুকুস্তুম করে গেছে ওই ছোট কর্তা, তার বীজ করতে তোমাকে নিয়ে আমি তো ওই জমিদার মশাইয়ের বাড়ি গেলুম, ভাইয়ে ভাইয়ের ব্যাপার বলে হাঁকিয়ে দিলে।
4: শুনুন জামাই বাবু, এখন যা করে গেল, লাঠি নিয়ে বাড়ি চড়াও হওয়া, জিনিসপত্র ভাঙা, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এর শাস্তি ছ মাস জেল। আপনারা কোমর মেয়েদের দানন দেখি, আমি কেমন না বাব্বাটাকে একসঙ্গে জেলে পুঁততে পারি।
5: চলো তাহলে এখনই দারোগার কাছে যাই।
1: কেমন গো ছোট কত্তা, ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়ালে, এখন বাব্বাটাই একসঙ্গে যাও ফটকে যাও।
6: কি ব্যাপার, আমি তো কিছু জানিনি গো।
1: দারোগা আসছে, তার কাছে গিয়ে বললো যে তুমি কিছুই জানো না।
6: বাইরে বলছি বড় বৌঠান, বিশ্বাস করো আমি কিচ্ছু জানিনি গো।
1: আমাকে খুন করতে গেছিল গয়া, খুন। এই দেখো আমার

0: অবস্থা, নুলো না হয়ে যায় হাতটা।
1: কি যা বলেছিল তাই হলো কি না? কতদিন বলেছি দোষি ছোড়াটাকে আর ঘরে ঢুকতে দিও নি, তোমার ছোট ছেলেটাকে মেরে মেরে কোন দিন খুন করে ফেলবে তা গ্রাহ্যই হয় না। এখন কথা খাটলো তো?
2: দাদা সত্যি কি থানায় গেছে গো?
3: দেবী করে বলছি ঠাকুরপো গেছে, সঙ্গে আমাদের পাঁচিও গেছে।
2: বলবোচান বলছিলাম কি, কোন ঘরে না এই কথা সে কথা খটাখটি হয় বলো, তাই বলে কেউ একেবারে থানা পুলিশে
1: নিতে বলি দিদি। কোথায় যে নদীর ওপর সরকারি পুল হচ্ছে, কত লোক খাটতে যাচ্ছে, সেটাই নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দাও, দুদিনে সোজা হয়ে যাবে। তা না কি করলো বললে, স্কুলে দিয়েছি পড়ুক, ছেলে যেন ওর উকিল মোক্তার হবে।
3: শোনো
2: বলবৌঠান, কাল যে করে হোক ছোঁড়াকে গা ছাড়া না করে আমি আমি আমি জলগ্রহণ করছি না।
1: বাঁচা গেল, সুবুদ্ধি হয়েছে এতদিনে। Thank you.

0: বেলা গড়িয়ে গেল, নাওয়া নেই খাওয়া নেই, নিজে গেল তো গেল, আবার পাঁচুটা কেউ সঙ্গে নিয়েছে।
1: জ্যাঠাইমা, এ জ্যাঠাইমা, আচ্ছা যা আছে তাই দে, আমার বড্ড খিদে পেয়েছে।
0: পোড়ানুকো, আবার আমার কাছে এসেছিস খিদে বলে? আমি আবার দেবো তোকে খেতে।
2: তুই দিবি না তো কে দেবে? কেন, তুই ইঁদুরের দোষ দিয়ে মিছে কথা বললি কেন?
1: তাহলে তো আমার অমন রাগ হয় না। দে দে খেতে দে রাক্ষুসী, আমার পেট দিয়ে জ্বলে গেল।
0: পেট জ্বলে থাকে তো যা, তোর সৎমার কাছে যা না।
2: শেয়া বাগির আমি মুখ দেখব? শুধু ঘরে গেছিলাম ছিপটা আনতে, বলে এবার জেলের ভাত খাগে যা। আমি বললুম, তোদের ভাত আমি খেতে আসিনি, আমি জ্যাঠাইমার কাছে যাচ্ছি।
0: কেন তুই নিত্য দিন আমার উপর দৌড়াত্তি করবি? ভালো মন্দ সব সৎমার কাছে গিয়ে বোঝ।
1: আবাগি আমাকে কি বলে জানিস জ্যাঠাইমা? বলে তোর জ্যাঠাইমা থানায় খবর পাঠিয়েছে, দারোগা এসে বেঁধে তোকে জেলে দেবে।
0: তোর জ্যাঠামশাই পাঁচুকে সঙ্গে নিয়ে গেছেই তো থানায়, তুই আমার গায়ে হাত তুলিস? তোর এত বড় অসমদ্দা
1: কেন? তুই আগের সময় আমাকে আটকাতে গেলি,
0: তাই বলে তুই আমাকে মারবি? যা যা ফাটকে গিয়ে বাঁধা থাক।
2: তুই আমাকে ফাটকে পাঠাবি না, দিয়ে একবার মজা দেখ না, নিজেই কেঁদে কেঁদে মরে যাবি।
0: বই গেছে, বই গেছে আমার কান্দে। যা এখন আমার সম্মুখ থেকে যা বলছি।
1: তুই আগে আমায় খেতে দে। কখন সাত সকালে দুটি মুড়ি খেয়েছি, খিদে পায় না আমার?
0: কেন এমন ধরা বুদ্ধি তোর বল দেখি।
3: যা করবার করে এইছি।
1: আমি ভেঙে না দিই তবে আমার নাম গয়ারাম নয়।
3: এই তুই যত রাষ্ট্রের ঘোড়া, হ্যাঁ হ্যাঁ তুই, তোর আজকাল পেয়ে এমন হচ্ছে।
4: দিদি দিদি, তোদের কি আমারই সর্বনাশ, কখন রাত বিজেতে লুকিয়ে আমার ঠেঙেই ও ঠেঙা মারবে দেখছি।
3: কাল সকালেই যদি পুলিশ পায়দা দিয়ে ওর হাতে দড়ি না পড়াই তো আমার নামে কুট্টা বুঝবি।
0: আচ্ছা সে হয়েছে, যাও নিয়ে নিয়ে তোমরা খেতে বসো।
1: আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে ফাটকে দিতে যায়।
5: তোমাকে কেউ ভালোবাসে না গোয়ারাম?
1: শুধু জ্যাঠাইমা বাসে, আর কেউ না দারোগাবু।
5: তবে জ্যাঠাইমাকে মেরেছো কেন?
2: না মারিনি, ওকে আমি মারিনি, ওই তো কপাটের আড়ালে দাঁড়িয়ে আছে। তোকে আমি কখন মেরেছি জ্যাঠাইমা?
6: আলবাত মেরেছে স্যার, দিন দুপুরে বাড়ির মধ্যে ঢুকে।
5: আপনি কেন কথা বলছেন?
6: মানে
5: কে কে আপনি?
6: আমি স্যার, মানে যাকে মেরেছে সে আমার দিদি হয়।
5: ঠিক আছে ঠিক আছে, দিদিকেই বলতে বলুন।
6: দিদি দিদি, হুজুর জিজ্ঞেস করছেন, সত্যি কথা বল, ও কাল দুপুরে বেলা বাড়ি চড়াও হয়ে কাঠের বাড়ি তোকে মারিনি?
0: দোষী ছেলে তো, খিদে পেয়েছিল রাগের মাথায় তাই।
6: এত কথা জানতে চাইছেন না হুজুর?

0: মেরেছে তাই তো?
1: দেখ পেচো, তোর পা আমি না ভাঙি তো।
0: দেখলেন দেখলেন, হুজুরের সম্মুখে বলছে না, পা ভেঙে দেবে, আড়ালেও খুনও করতে পারে।
1: আমার মা নেই তাই সকলে মিলে।
0: সবই তো দেখলেন হুজুর। এবার তাহলে দ্বিতীয় আসামি শম্ভুচরণ সামন্তকে হাজির করার হুকুম দিই।
2: সবই দেখেছি, সবই বুঝতে পারছি, আর কাউকে হাজির টাজির করতে হবে না। আমি রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি, আপনারা সব আদালতে আপিল করুন।
0: ঠিক আছে।

0: খুব খাটনি গেছে সারাদিন আমার। হ্যাঁ আরে সদর দরজা হাট করে খোলা, গাছে উঠতে বেরোলো নাকি বড়বু?
1: কই গো ধলুর নীলুকে তোলো গোয়ালে, আমি লাঙলটা বেঁধে আসছি। বলি কি হলো বড়বু?
0: দেখো কাণ্ড, রাজা নেই কেন, দেখি তো এগিয়ে।
1: এই দেখো এই ভর বিকেলে শুয়ে রয়েছে যে, আরে জল জামরা তৈরি করবে কে?
2: আমার শরীর মোটে ভালো নেই।
1: শরীর ভালো নেই আর শরীর ভালো নেই, কি যে হচ্ছে শরীরে?
2: কেন মেয়ে মানুষের বুঝি মন মর্জি বলে কিছু থাকতে নেই?
1: আরে বুঝি বুঝি সব বুঝি সব বুঝি, ওই ছোঁড়া নিপাত্তা হওয়ায় তো বেতর চলতেছে মন মেজাজ, তাহলে আর মেরেছে মেরেছে বলে কেঁদে কেঁদে একশো বাঁধারি কেন? হ্যাঁ না আমাকে এখন গোয়ালে ঢুকতে হবে দেখছি। আরে আসি বাবা আসি আসি আসি আসি, পেটে ধান ধরলে রেহাই নেই গো, আসি আসি আসি। বটিটা বটিটা বটিটা নিয়ে আসি, দাও থেকে দাও। চারিটা তো রয়েছে গোয়াল ঘরে।
3: জামাই বাবু,
1: আরে শালাবাবু যে ঘেমে নিয়ে গেছে যে একেবারে। হ্যাঁ
3: এই সদর থেকে আসছি।
1: বসো বসো বসো বসো, ওই পিঁড়িটা নিয়ে বসো। কি হলো মামলার?
3: ওয়ারিন বের করে তবে আসছি। এখন গুন্ডাটা কোথায় ঘাপটি মেরে রয়েছে জানতে পারলেই হয়।
1: যত খরচ হোক চোরাকে ধরা চাই বুঝলে, তাকে জেলে পুরে তারপর আমার অন্য কাজ।
3: সেই জন্যই তো দিন রাত এক করে দৌড়চ্ছি। মেজবাবু বলে ছোটখাটো ব্যাপার মিটিয়ে নিন নিজেদের মধ্যে। দারোগাবাবু যা রিপোর্ট দিয়েছেন ওতে হাতি গোড়া কিছুই দাঁড়াবে না।
1: ওই দারোগাবাবুটা এক বুড়ো শয়তান, এমন ভাব দেখালে যেন দুধের বাচ্চা। কি করতে কি করেছে অত ধরতে নেই।
3: ছাড়ুন দেখিনি ওর কথা।
1: হ্যাঁ
3: আমি ওর বাপের বাপকে সাপে মন্ত্র পড়িয়ে ফেলেছি।
1: কিরকম কিরকম?
3: নগদ তিন তিনটে টাকা পকেটে গুঁজে দিয়েছি বাবু, তাতেই একেবারে কাজ।
1: ইয়ে তোমার ভালোই টাকা পয়সা বেরিয়েছে পকেট থেকে, তাই তো? তাই হ্যাঁ শোনো শোনো, ইয়ে কুললে কত খরচ হলো বলো দেখি।
3: টাকা বিশ হবে, লিখে রাখছি, একেবারে দিয়ে দেবেন।
1: ঠিক আছে বসো বসো বসো বসো একটু, আমি ওই ধলুনিরুকে ঠান্ডা করে আছি কেমন, তারপর শুনছি বাকিটা।
3: হ্যাঁ সেরে আসো।
1: সাজ গড়িয়ে যায় এখনো তুষির তলায় পিদিম দেখানো হলো না। জামনা নয় আমি দিলুম, পিদিম জল ঝড়াও কি আমাকেই দিতে হবে? আরে পেটের মধ্যে চলছে খিদে, আরে দু কামড়া মুড়ি নারকোটাও তো দিতে হয়। রসো ডিবেটা জেলে নি তারপর দেখছি। বলে ওটা কি শুনতে পাচ্ছিস? ভাই চাইছে সদর থেকে কাজ ছেড়ে, আর তাকে তো এক ঘন্টি জলও দিকিয়ে দিতে পারছিস নাকি?
2: আমার শরীরটা খারাপ হয়েছে, আমি আজ কিছু করতে পারবো না।
1: কি বললি? রোজ অসুখ রোজ অসুখ না, রোজ পারবো না। তবে খা এই নে এই লাঠি খা, এই এই এই এই লাঠি খা, পারবো না পারবি না, এই নে এই নে পারবো না, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো
3: বেরো। কি করেন কি করেন জামাই বাবু? আচমকা পিঠে লেগে যাবে।
1: না না তুই জানিস, তুই জানিস তো পাঁচু কি হাস করে পড়েছি আমি। ওই শিবটা নিরুদ্ধে সবার পথ নেই, এই কাণ্ড দুবার, এই শরীর খারাপ সবসময় ছেঁচে ছেঁচে কথা, পাগল পাগল আচরণ। এই
3: ছাড়ুন ছাড়ুন, কি হচ্ছে জামাই বাবু, মাথা খারাপ হলো নাকি আপনার? দিদি তুই শুয়ে যা তো, শুয়ে পড়ে নির্বিবাদে মার খাচ্ছিস।
1: কি করলাম ভাই, বড় বড় মারলাম ওরা।

0: মাঠে যাচ্ছেন না, এদিকে আপনার বিস্তলায় শুকিয়ে কাঠ, ব্যাপার কি জামাই বাবু?
1: দিদিকে নিয়ে আছো, তোমাদের ওখানে উঠেছিল না?
0: না না, আমাদের বাড়িতে যায়নি কো।
1: ও, তোমাদের ওখানে যায়নি?
0: না।
1: তাহলে গেল কোথায়?
0: সে আপনি ফিরে আসবে, আপনি দুশ্চিন্তা করবেন না। কিন্তু ও ছোট গেল কোথায় বলুন দেখি? পাঁচ সাতটা গা আমি খোঁজ করে ফেলেছি, সে কি কর্পূরের মতো উবে গেল?
1: জানি না।
0: বাবা কার লেজে পা দিয়েছে জানেন না তো? যেখানেই লুকোক না কেন, কি খুঁজে বের করে ওকে জেলে ভরবো।
1: দিদি কোথায় গেল বলো তো?
0: কোথায় আবার যাবে দেখুন গে, নতুন গায়ে বিনতে পিসির বাড়ি গেল কিনা, রাগ হয়েছে চলে গেছে, রাগ করলে ঠিক ফিরে আসবে।
1: বিনতি পিসির বাড়ি তো গরুর গাড়িটা পাঠিয়েছিলাম কাল, কিন্তু সন্ধ্যের পর খালি গাড়িটা ফেরত এসেছে।
0: আচ্ছা জামাই বাবু, আপনাদের গায়ের আশেপাশে দিঘি পুষ্করিণীতে খেয়াল করে দেখেছেন? হঠাৎ মাথা এলো কি না, এই সেদিন একটু অশান্তি হয়েছিল তো?
1: অলক্ষণে কথা বললো না, দেখো দেখো গা লাগিয়ে একটু দিদির খোঁজটা করো কেউ। কি বড় বউ, তোর অভিমানটাই বড় হলো। আমি সেদিন উন্মাদ হয়ে উঠেছিলাম, নয়নো বল 30 বছরে এমন হয়েছে কোনোদিন? কখনো রেগে হাত উঠিয়েছি তোর গায়ে, মনে মনে জ্বলে মরছি যে আগুন। হপ্তা ঘুরে গেল, আমিও বসে পড়ে রয়েছি রে, মাথা তুলতে পারছি নি আজ। এবার যে ঘটে যাবে কিছু, তখন ফিরে এসে দেখতে পাবি তুই আমাকে।
0: জামাই বাবু সন্ধান পাওয়া গেছে। শুনুন জামাই বাবু, দিদি তো একদিন আসবেই, তখন আর এই বেটাকে বাগে পাওয়া যাবে না।
1: এখন থাক বাঁচু,
0: হ্যাঁ
1: আগে সে ফিরে আসুক, তারপরে না হয়।
0: তারপরে আর কি হবে জামাই বাবু, বরঞ্চ দিদি ফিরে আসতে না আসতেই কাজটা শেষ করা চাই, সে এসে পড়লেই হয়তো আর হবে না।
1: ঠিক আছে।

0: এইবার 5 লাখ ঢুকছে গাড়ি। বলেছিলাম না আপনাকে, যাবে কোথায়? আপনার ভাই বড় বুদ্ধিমান, তাকে নাম ভারিয়ে সরকারি পুলের কাজে লাগিয়ে দিয়ে ভাবলো চোখে ধুলো দেবে। আরে বাবা, আমার নাম পাঁচু নস্কর। যা সব লোক লাগিয়েছিলাম চারিদিকে, একেবারে গব্য থেকে টেনে বার করে আনবে। ওই তো মাঠের কোণে জন্মজিতের ঘর দেখা যাচ্ছে, ওখানে একটা পাকুর গাছের নিচে ঘরটিতে বাবুর অধিষ্ঠান। সব খবর নিয়ে ঘাত ঘোত বেঁধে নেমেছে কাজে, কিন্তু পাইক পেঁদাকে একটু পিছিয়ে পড়লো যে। সব একসঙ্গে গিয়ে ঝাঁপিয়ে পড়লে হনুমানটা পালাবে কোথায়? শুনুন স্যার, স্যার আগে আমরা এগোই, আপনি পেছনে থাকুন। গলার আওয়াজ পাচ্ছেন? দরজা ভেজানো দেখছি, পা টিপে টিপে আসুন, আগে থেকে টের না পায় একেবারে ঘরে ঢুকেই হাতে নাতে ধরবো। আরে একি
1: বড় বউ,
0: দেখুন দেখুন হারামজাদার থেকে আদর করে খাওয়াচ্ছে কে।
1: বড় বউ, তুমি তুমি এখানে?
2: হ্যাঁ, আমি না থাকলে বাচ্চা না খেয়ে মরতো। যা খাটুনি চৌপ দিন।
0: হায় সর্বনাশ, যার অত্যাচার ঠেকাতে দিনের খাওয়া রাতের ঘুম কাবার করে রাজ্য চষে বেরোলুম, তাকে কিনা উজিয়ে এসে পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়াচ্ছে। একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি।
2: আহ, শান্তিমতো খেতে দে তো ওকে। শোনো, তোমরা একটু জিজিয়ে নিয়ে নদী থেকে নিয়ে এসো গে, আমি ততক্ষণ আর একখানি ভাত চড়িয়ে দিই।
1: তাই ভালো, তাই ভালো, বড্ড খিদে লেগেছে গো।
2: গয়া, আর দু মুঠো ভাত দিই বাবা।
3: জোরে জোরে হাওয়া কর যে তুই মা, দেখছিস না গরমে কেমন ঘেমে যাচ্ছি?
2: হ্যাঁ হ্যাঁ করছি বাবা, করছি।

0: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মামলার ফল নাটকটি এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ বিশ্বনাথ পাকড়াশি, অভিনয় করেছেন বড় বউ অঙ্গনা বসু, ছোট বউ মধুমিতা সাহা, দারোগা সতীনাথ মুখোপাধ্যায়, পাঁচু দীপক সর, গয়ারাম অভিক বন্দ্যোপাধ্যায়, ছোট ভাই শম্ভু কৌস্তুভ সেনগুপ্ত এবং দাদা শিবু ধীমান চক্রবর্তী। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: শুনলেন বাংলা নাটক, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
3: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
2: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
3: সেবা জ্যোতি কল যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
2: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
3: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
2: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: সেবা মতলব লোগো কে সাথ খড়ে রহনা, উনকে জীবন মে বদলাব কে সাথী বননা। ইসি সোচ কো আগে বড়াতে হুয়ে ১৭ সিতম্বর সে ১০ অক্টোবর তক পুরে বঙ্গাল মে মনাযা যা রাহা হে সেবা সংকল্প অভিযান।
5: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
4: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्राइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
5: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
4: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
5: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
4: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
5: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
4: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
5: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
4: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
1: এখন শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন এক যে আছে কন্যা, এই ছবি থেকে প্রতীক চৌধুরীর কণ্ঠে একখানি গান।

শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন ভজন, শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়।

ভজন শুনলেন সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অর্চনা ভৌমিক।

অর্চনা ভৌমিকের কণ্ঠে রজনীকান্তের গান শুনলেন আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলেকেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। সব রিলেকেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। এখন শুনবেন লোকগীতি শিল্পী সুরভি চক্রবর্তী।

শুনলেন লোকগীতি শিল্পী সুরভি চক্রবর্তী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী ভাস্কর সেন, রাগ গৌড় মালহার ও সুরদাসী মালহার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায়। এখন গৌড় মালহার এবং সুরদাসী মালহার রাগে সরোদ, শিল্পী ভাস্কর সেন।

0: oath as the Chief Minister of Gujarat on October 7, 2001. It will continue till the 17th of next month. Senior BJP leader and Union Home Minister Amit Shah and Gujarat Chief Minister Bhupendra Patel launched the campaign from Mr. Modi's hometown of Vadnagar. President Draupadi Murmu and Vice President C.P. Radhakrishnan, Deputy Chairman of Rajya Sabha Harivansh and Lok Sabha Speaker Om Birla extended greetings to Prime Minister Modi on his birthday yesterday. The Prime Minister thanked them for birthday greetings. Several world leaders, including Russian President Vladimir Putin, Italy Prime Minister Giorgia Meloni and Israeli Prime Minister Benjamin Netanyahu, extended warm wishes to Prime Minister Modi on his birthday, praising his leadership and contributions in strengthening bilateral ties. Election Commission has barred both Trinamool Congress factions from using party symbol and party name in West Bengal Assembly by-polls. In an interim order yesterday, the Election Commission asked both TMC factions to choose any symbol notified by it and other party name for West Bengal Assembly by-polls. It has directed both party factions to submit three preferred names and symbols by today morning. In men's cricket, India crushed Afghanistan by 127 runs in the third T20 International to complete a 3-0 series sweep in New Delhi last night. Put into bat first, India posted 221 runs for the loss of 7 wickets in stipulated 20 overs. In reply, Afghanistan were bowled out for 94 in 14.1 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 18/9/2026 অর্থাৎ শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত। এই অনুষ্ঠানে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা, পাটপাতা বিকল্প আয়ের উৎস, বলবেন ডক্টর দেবপ্রসাদ রায়, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা, গ্লুকোমার কারণ ও লক্ষণ ও তার চিকিৎসা, বলবেন স্নেহা ভৌমিক, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় দেবদুলাল দে ও নিবেদিতা নাগ তহবিলদার, 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্দীপ সেন, 8:00 জানা অজানা, কথিকা, জ্বালানি পর্ব, বলবেন ডক্টর দেবারতি মিত্র, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:05 নিরাময়, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান ভুলে যাওয়া, রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার, 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির ভাবনায় আত্মিক শিক্ষা, বলবেন অধ্যাপক কানন বিহারী গোস্বামী, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল, শিল্পী অঙ্কিতা দত্ত, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান প্রথম পর্ব, 9:25 সমীক্ষা লোক ও শিল্পের আয়নায়, লিখেছেন রঞ্জন সেন, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুবাণী অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও শ্রীপর্ণা পাল, 12:00 নজরুল গীতি, শিল্পী সুমনা দে, 12:15 লোকগীতি, শিল্পী উর্মি গায়েন, 12:33 উনজমি দুনো ফসল মাশরুম চাষ, এ বিষয়ে বিদিশা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ঈশিতা দাস অধিকারী, বেলা 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল লাইভ অনুষ্ঠান কাজের খোঁজে, অতিথি শম্পা দেবনাথ শর্মা, উপস্থাপনায় সোমা সাহা, 2:30 সাঁওতালি গান, পরিবেশনায় অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, এ বিষয়ে সাঁওতালি ভাষায় বলবেন পর্বত সরেন ও লীলামণি টুডু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন মাঠে ময়দানে, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় মিতুল সাহা, 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন কলাগাছিয়া কৈলাস কামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার, সাথে 2 শিক্ষার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, শিল্পী লবা মুর্মু, সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, সাঁওতালি সংস্কৃতির পরিচয় এবং ঐতিহ্য, এ বিষয়ে নিয়ে আলোচনা, আলাপচারিতায় মদন মোহন বাস্কে, সুখচাঁদ সরেন এবং সুতালাল সরেন, শুনবেন দ্বিতীয় পর্ব, 6:38 শুনবেন কৃষি কথার আসর, মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী, এরপরে লবণাক্ত অঞ্চলে খরিফ মরশুমে চাষ, সে বিষয়ে ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, 7:30 সমীক্ষা, উপস্থাপনায় অরুণাংশু ভট্টাচার্য, শিরোনাম সমবেতনের অধিকার, রাত 8:00 নাটক মহেশ, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

অধ্যায়ে বেতানাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা সমরেশ ঘোষ। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলা শিল্পী শ্রী কল্যাণ চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীমা দাশগুপ্ত। 9:45 নজরুল গীতি শিল্পী সুমনা দে। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 ভজন শিল্পী নন্দিনী ভট্টাচার্য। 10:45 পুরাতনী শিল্পী তিমির ঘোষ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে শুনবেন 6:15 সুবোধ্য সঙ্গীত। এই অনুষ্ঠান শুনবেন সেতার পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন। 6:35 রামচরিত মানুষ শুনবেন 237তম পর্ব। 6:45 ভজন শিল্পী নন্দিনী ভট্টাচার্য। 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ওয়েন লীলা কোনার। 8:30 নজরুল গীতি শিল্পী সুমনা দে। 8:45 পুরাতনী শিল্পী তিমির ঘোষ। 9:00 লোকগীতি শিল্পী উর্মি গায়েন। 9:10 রাসধারা হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান, উপস্থাপনায় পপি নাগ। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাহউদ্দিন। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় পপি নাগ। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন। 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:30 গুলগুল সেন, উপস্থাপনায় রোশন মুরারকা। এরপরে 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বৎসর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দিল্লি থেকে রিলে করে শোনানো হবে। 7:30 দর্পণ, উপস্থাপনায় রোশন মুরারকা। 8:00 2026 এশিয়ান গেমসের প্রাক পর্ব। 8:30 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 18/9/2026 তারিখ অর্থাৎ শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33°C এবং 25°C-এর কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল 34.2°C, স্বাভাবিকের থেকে 1.4°C বেশি। সবথেকে কম তাপমাত্রা ছিল 28.6°C, স্বাভাবিকের থেকে 2.2°C বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবথেকে বেশি ছিল 97%, সবথেকে কম ছিল 60%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 11.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 5 সেকেন্ড। জয় হিন্দ।